না, একটা নতুন বুদ্ধি হবে। লাস্ট যে জামাই, যে কিছুতেই এত খারাপ ব্যবহার, খাওয়া দাওয়া খারাপ, তারপরেও সে যাচ্ছে না, কি মুশকিল, কি মুশকিল। এখানে একটা ছোট্ট মানবিক দিক দেখাবো, সে কিন্তু নিরুপায়। হ্যাঁ, সে বিয়ে করেছে, সে ছেলেমেয়ের বাবা হয়েছে, অবশ্যই তার উচিত তার নিজের সংসার, সন্তান, স্ত্রী সকলের প্রতিপালন করা। কিন্তু এক্ষেত্রেও আর একটা জিনিসও দেখা যাচ্ছে, কোথাও একটা যেন ভীষণ একটা লেজিনেস, একটা অলসতা, এটাও কিন্তু এই গল্পের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। যে এতদিন ধরে শ্বশুরবাড়িতে রয়েছে যারা, তাদের সত্যি সত্যি কাজ নেই, তাদের অলসতা, কর্মহীনতা, তাই কিন্তু তাদের দারিদ্র্যের মূল কারণ। ফলে একটা গল্প মানে কিন্তু সামাজিক বিভিন্ন রকম দিকগুলোকে ফুটিয়ে তোলা হয়। তো যাই হোক, ঘড়ি বলছে এত ব্যাখ্যান নয়, গল্পের শেষে যেতে হবে, যাচ্ছি গল্পের শেষের দিকেই যাচ্ছি। পরদিন জামাই ধনঞ্জয় শ্বশুরমশাইকে বলল, বাবা আপনার এই গায়ের উর্নিটা না ভারী সুন্দর। তিনি বললেন, তাই নাকি, তা তুমি নিয়ে নাও না বাবাজি, নিয়ে নাও, নিয়ে নাও। না না বাবা, এটা আপনার জিনিস, শখের জিনিস, তা কি নেওয়া যায়। আরে বাবা, তুমি আমার সন্তানের মতো, আমার জামাই মানুষ, নাও নাও নাও। তারপর সেটা গায়ে দিয়ে সে ভোরবেলা বাগানে গিয়েছে। সবই তো আগে থেকে বলে রাখা রয়েছে, যা কিছু হচ্ছে সবই তো সেই বন্ধুর পরামর্শ অনুযায়ী হচ্ছে, আগে থেকে বলে রাখা রয়েছে ওই বন্ধুদের, মানে গ্রামের লোকেদের, তারা যেই দেখবে যে গায়ের চাদরটা দিয়ে, আর ভোরবেলা অন্ধকার, তারই মধ্যে সে বেরিয়েছে বাগানে, চোর বলে তাকে এমন মার মেরেছে, সেই দিনই সে স্ত্রী পুত্র কন্যা সহ বিদায় নিয়েছে। সেই থেকেই এসেছে এই প্রবচন, প্রহারেণ ধনঞ্জয়। ভাববেন না যেন কেউ, জামাই ষষ্ঠীর দিন সকালবেলা, সবে মাত্র 5:34, এখনো ইন্দ্রাণী তাদেরকে চলে যাওয়ার কথা বলছে। আমি কিছু বলছি না, এটা গল্প বলছে। এটা এইরকম একটা গল্প আমরা পড়েছিলাম জসিমুদ্দিনের প্রহারেণ ধনঞ্জয়। কিন্তু সে কেন প্রহারেণ ধনঞ্জয় এই কথাটা আসার কারণটা কি, সেটাই আর কি গল্পের মধ্যে দিয়ে বলছিলাম। অ্যাকচুয়ালি কতদিন আর জামাইকে বসিয়ে বসিয়ে খাওয়ানো যায়, তাই জন্য শ্বশুরমশাই যখন লাঠি দিয়ে তাকে মেরে তাড়ানোর বন্দোবস্ত করেন, তখন থেকেই শ্লোকটা তৈরি হয়, প্রহারেণ ধনঞ্জয়। কি কথাটা আছে আমি একটু বলার চেষ্টা করছি, জানি না সঠিকভাবে বলা যাবে কি না। হরি বিনা হরি জাতি মাংসে না মাধব, মৎস্য বিনা মধুরিয়াতি মিষ্টান্ন বিনা যাদব, ব্যঞ্জন বিনা তড়িত জাতি ক্রোধদীপ্ত অক্ষয়, লবণ বিনা শ্যাম জাতি প্রহারেণ ধনঞ্জয়।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আহা, দারুণ একটা গান শুনছিলাম মান্নাদের গলায়। সমাধান ছবিতেই গানটা ব্যবহার হয়েছিল। তবে এই গানটার মধ্যে দিয়ে একটা দারুণ ছবি ফুটে উঠল। জামাই মানে শুধুই কিন্তু সে শ্বশুরবাড়িতে খাওয়া দাওয়া করতে যায় না, আজ আচার অনুষ্ঠানের যে ব্যাপারটা সেটা শুধুমাত্র শ্বশুরবাড়িতে থাকে না, জামাইকেও কিন্তু এরকম ইলিশ হাতে নিয়ে যেতে হয়, বেশ মিষ্টির হাঁড়ি ইলিশ এসব নিয়ে। এবং আমরা আজকে যতই অন্যরকম একটা লাইফস্টাইলে হ্যাবিচুয়েটেড হই না কেন, আজকের দিনে এই রকম দৃশ্য সোশ্যাল মিডিয়া ভরে যাবে। যাই হোক, আজকের গল্পটা আপনার কেমন লেগেছে জানাবেন আপনার মতামত হোয়াটসঅ্যাপ আর মেসেজে। আপনার বার্তার অপেক্ষায় রইলাম 9903653992 এই নম্বরে। আর ছোট্ট করে একটা গান একটু শুনিয়ে নিয়ে আপনাদের লেখা আপনাদের মতামত এতে আসি। ওকে,
2: শুধু দেখলি হবে খত।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম পাড়ায় পাড়ায় জামাই এসেছে, সনজিৎ মণ্ডল আর সোহানি ঝর্ণা এদের দুজনে দ্বৈত কণ্ঠে। পাড়া এখন আর কোথায়, নিশ্চয়ই আছে, মফস্বলে এখনও পাড়া আছে, গ্রাম বাংলা এখনও পাড়ায় আছে, কিন্তু এই মজার মজার গানগুলো দিয়ে দেখছি যে যারা নিজের মতামত জানাচ্ছেন গান শুনতে শুনতে কি জানান তারা। প্রথমে লিখছেন উত্তর বাওয়ালি থেকে সুভাষ চক্রবর্তী, শ্রবণ সাথী ইন্দ্রাণী সুপ্রভাত, পথ না চললে জানা যায় না পথ চলায় কত আনন্দ।

আচ্ছা বেশ বেশ বেশ, খুব সুন্দর করে বেরিয়ে আসুন। আর আজকের এই জামাই ষষ্ঠী নিয়ে কে কি লিখেছেন পড়ছি। সুপ্রভাত, বৃষ্টিমুখ সকালে চিরন্তনী শুনতে বসলাম, সাথে গান আর গল্প থেকে কিছু শিখতে এলাম। এই রে, কি শিখলেন? লিখছেন কসবা হালতু থেকে সৌভিক সরকার। এরপরে লিখছেন অরিজিৎ দাস অধিকারী, সেঞ্জিতি বিবেকনগরতে মাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে। ললিত রাগের শরৎ শেষে মোদের চিরন্তনী মজার প্রাতে ডাকছে সাথে প্রিয় ইন্দ্রাণী। শনিবারের হচ্ছে সকাল, সুধাকণ্ঠীর সাথে জামাই ষষ্ঠীর কথা মধুর এই প্রাতে। দ্রব্যমূল্য হোক না বাড়তি, তবু আবেগে ভাসি, বর্ষে বর্ষের এমন আচারে সবাই প্রাণে মিশি। লোকসংস্কৃতি জনসংযোগে আষাঢ়ের পঞ্চম দিনে, ও পঞ্চম দিন আজকে, আচ্ছা, জামাই আদরের গল্প কথায় আছি সবার সনে। প্রহারেণ ধনঞ্জয় বহুশ্রুত গল্প শুনি, খরচের বহরতে শ্বশুরের নাকা নিচোপানি, চাওয়া পাওয়ার ব্যালেন্সই সত্যি আলোর দিশা, সাজুজ্য থাকলে সঠিক ঘোচে অমানিশা। পূর্ব দিগন্তে আলো রেখা শুরু স্বপ্ন ভরা, সকালেই এমন গল্প চিরন্তনীর ধারা। মধুর আচারের শুভেচ্ছা জানাই সকল শ্রোতাজনে, চিরন্তনীর আসরে আসুন যতেক আপনজনে। বাহ, থ্যাংক ইউ, সুপ্রভাত আপনাকেও। এবার কে লিখছেন? সুপ্রভাত দিদি ভাই, আজকে এই গল্প বেশ ভালো লাগলো, সকল জামাইদের জানাই শুভেচ্ছা অপূরণ, এবং হবু জামাইদেরও আগামী শুভেচ্ছা। লিখেছেন তামিলনাড়ু থেকে অর্জুন সিং। আহ, দারুণ লিখেছেন, হবুরাও পেয়ে গেল শুভেচ্ছা, বেশ বেশ। সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, শনিবারের চিরন্তনী জামাই ষষ্ঠীর গল্প সাথে সুন্দর সুন্দর গান ভীষণ ভালো লাগছে। আজ আষাঢ় মাসের 5 তারিখ, ভালো থাকবেন মাধবী শীল, রহিম পুর, হুগলি। বেশ, পঞ্চম দিনে একেবারে ষষ্ঠীর কথা, জামাই ষষ্ঠীর কথা। এইবার কে লিখছেন? শর্মিষ্ঠা মুখার্জি, সাঁকরাইল হাওড়া থেকে। শুভ সকাল দিদি ভাই, আজ অনেকদিন পর এই গানটা শুনলাম, গল্পটা খুব ভালো লাগছে। মজার গল্প এগুলো আর কি। এবার কে লিখছেন? নতুন প্রভাতের বৈচিত্র্যে চিরন্তনী দিদি ভাই, আজ 20 জুন পশ্চিমবঙ্গ দিবস, ডক্টর শ্যামাপ্রসাদের আত্মবলিদানের উপহার, তাই অনুরোধ ডক্টর শ্যামাপ্রসাদের জীবনী নিয়ে গল্প হোক। জামাই ষষ্ঠী দিদি ভাই, আপনাকেও, আপনাকে সহ চিরন্তনী সব বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। লিখছেন উৎপল আদক, নমস্কার আন্তে বজবজের মধ্যে যাহার বেথুয়া বাটি ধাম, তারই মাঝে বাস আমার উৎপল আদক নাম। বেশ, সুপ্রভাত আপনাকেও। এবার কি লিখছেন? সুপ্রভাত চিরন্তনী ইন্দ্রাণীদি, আজ জামাই ষষ্ঠী, সেই নিয়ে গল্প ভালো লাগছে, সাথে গানগুলিও ভালো। আজ সকল ভালো জামাইদের আন্তরিক শুভেচ্ছা। ইস, সকল ভালো জামাইদের? না না, সবাই ভালো, সুন্দর উপস্থাপনা। ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে লিখেছেন, খুব সুন্দর লিখেছেন, সুপ্রভাত। এবার লিখছেন, সুপ্রভাত প্রিয় ইন্দ্রেন দিদি ভাই, তপতী বর্মন হিন্দমোটর থেকে। আজকে চিরন্তনী শুনছি জামাই ষষ্ঠীর গল্প, বেশ ভালো লাগছে, সাথে মজার গান, সবাই ভালো থাকবেন। একদম, আজকে ভালো থাকার দিন, ভালো খাওয়ার দিন, ভালো আনন্দ করার দিন। আচ্ছা, এবার কি লিখছেন? আজ তো 5ই আষাঢ়, গতকাল ভুল বলা হয়েছে 3 তারিখ। ও আচ্ছা, আসলে বাংলা কথা বলি, বাংলা তারিখ মনে রাখি। আচ্ছা, বেশ বেশ বেশ বেশ, অনেক কিছু বলেছেন। অরণ্য ষষ্ঠী, স্কন্দ ষষ্ঠী, আচার বসত্ব কি জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠীর গান গল্প ভালো পরিবেশন করলে দিদি ভাই, তবে রাজবংশী সমাজ পালন করে না জামাই ষষ্ঠী পরব, এইমাত্র খুব বাড়ি ধরনের বৃষ্টি, এখানে দণ্ডবত, নমস্কার বন্দেগি, প্রফুল্ল কুমার সিংহ, রাঙ্গাপানি, ফাঁসিদোয়া, শিলিগুড়ি, দার্জিলিং। বেশ, ওখানে প্রবল বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছি। এবার লিখছেন, গুড মর্নিং ইন্দ্রাণীদি, চিরন্তনী শুনছি, খুব ভালো লাগলো, সাগিনা মাহাতো, সেন্দ্রি চাষ রোড, পুরুলিয়া থেকে। আপনাকেও জানাই গুড মর্নিং। এবার লিখছেন, ও কি লিখেছেন, বাবা, ভাবলাম আজ কেবল পশ্চিমবঙ্গ দিবস, আর জামাই বাবাজিদের, জামাই বাবাজিদেরও দিবস শুনলাম। কি সবাই তেনার জামাই তো? লিখছেন কে? ডিপি চ্যাটার্জি, বাঁকুড়া থেকে। তবে এবার থেকে জামাইরা স্ট্রাইক করলে ইন্দ্রাণীদি দায়ী থাকবেন। এ বাবা, দাঁড়ান, 7 দিন যাক, সামনের সপ্তাহে এসে খবর নেব কোন জামাই বাড়িতে আছেন কিনা। এবার কে লিখছেন?

আজ বাংলা 1433 সালের পাঁচই আষাঢ়, শনিবারের সকালে চিরন্তনী সবাইকে সুস্বাগতম। অরণ্য ষষ্ঠী অর্থাৎ জামাই ষষ্ঠীর বিশেষ দিনে চিরন্তনীর গল্প শুনছি, ভাবছি মারের নাম ধনঞ্জয়। আচ্ছা যাই হোক, অনেক কিছু বিরাট লিখেছেন, চেষ্টা করে পড়ছি। হ্যাঁ, গতকাল রাতে এক পশলা বর্ষায় কদম ফুলের হালকা মিষ্টি গন্ধে মাতিয়ে রাখছে গোটা বাংলা। ধন্যবাদ আনতে উচিলদাহ কাছারিপাড়া থেকে নিখিল রাউত, মায়া রাউত, অনেক ধন্যবাদ। সুপ্রভাত, এবার লিখছেন সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, আজ পাঁচই জ্যৈষ্ঠ জামাই ষষ্ঠীর পূর্ণ প্রভাতে দীর্ঘস্থায়ী জামাই উৎখাতের মহামন্ত্র প্রহারেন ধনঞ্জয়ত খুব খুব খুবই উপভোগ্য। দি ভাই, ওয়েদারের হাত থেকে গলার কন্ট্রোল পূর্ণমুক্ত হয়নি বোঝা যাচ্ছে। দাঁড়ান, ওয়েদারের ফলে আমাদের সবার অবস্থাই এলোমেলো। সাধন ঘোষ মধ্যমগ্রাম থেকে লিখেছেন, থ্যাংক ইউ, সুপ্রভাত। এবার লিখছেন কমলেন্দু দাস বাঘাযতীন পার্ক শিলিগুড়ি থেকে, সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, খুব ভালো উপস্থাপনা, মজার গল্প ও গান, ধন্যবাদ। ভালো ও সুস্থ থাকবেন চিরন্তনী, আপনিও খুব ভালো থাকবেন, একদম সুস্থ থাকবেন। এরপর কে লিখছে, নিরঞ্জন সাউ বিশপুর হাসনাবাদ থেকে লিখছেন, সুপ্রভাতী চিরন্তনী, স্নেহের বোন ইন্দ্রাণী, ভোর 4:30 উঠে তোমার অনুষ্ঠানের পথ চেয়ে বসে আছি। আজ জামাই ষষ্ঠী, আজ কিন্তু আষাঢ়ের 5 তারিখ। হ্যাঁ একদম, সবার কাছ থেকে জেনে গিয়েছি, খুব ব্যস্ত, এখনই বাজারে যেতে হবে, মেয়ে জামাই আসবে, শুধু বাকি খাসির মাংস আর দই মিষ্টি, 1 কেজি ওজনের শোল মাছ আনা হয়েছে। গল্পটা আমাদের জানা, কিন্তু আমরা শ্বশুর বলতে পারি না। না না, সবাইকে নিয়ে খুব আনন্দে থাকুন, গল্প তো গল্পই। গুড মর্নিং ইন্দ্রাণীদি, এখন আমি মর্নিং ওয়াক করছি আর শুনছি সপ্তাহের দ্বিতীয় চিরন্তনী। জামাই ষষ্ঠীর দিনে দারুণ এক মজার গল্প শোনালেন, খুব ভালো লাগলো, গানে গানে গল্পে অতুলনীয়। ভালো থাকবেন ইতি, মোহাম্মদ আকবর মোল্লা, ভুসোয়াল, জলগাঁও, মহারাষ্ট্র। একদম থ্যাংক ইউ, গুড মর্নিং আপনাকে। আপনার লেখাটা পড়তে পড়তে মনে মনে একদম টুক করে মহারাষ্ট্র চলে গেলাম। গুড মর্নিং, শুভ সকাল জানিয়ে চলে এলাম, তোমাদের গ্রামের মেয়ে মিতালি, আর জামাই ষষ্ঠী, তাই খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে, মনে হচ্ছে কখন বাবার বাড়ি যাব সবাইকে সঙ্গে নিয়ে। বেশ, মিতালি আপনার নাম, আচ্ছা, আমাদের মতো মেয়েদেরও অনেক আনন্দ, খালি জামাই আনন্দ করে না, পরিবারের সবাই আনন্দ করে। মিতালি সামন্ত হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে বললাম, আমার পক্ষ থেকে সকল জামাইদের শুভেচ্ছা, আর জামাই হতে এবছর পারল না তাদের অগ্রিম অভিনন্দন, সামনের বছর হবেই হবে, চালিয়ে যাও। এক্সেলেন্ট, বিয়ে আর হলো না, জামাই হওয়া আর হলো না, কি যে কষ্ট। কি মোটুকপুর শোভনপুর কায় থুগলি, নতুন লিখছেন, সত্যি দুঃখ জানানোর জন্য চিরন্তনী ছাড়া কেউ নেই, ঠিক। সুপ্রভাত ইন্দ্রাণী, ভোর থেকে চিরন্তনী তোমার গল্পটা শুনলাম, এটা আমার জানা ছিল না, সমৃদ্ধ হলাম। তাই প্রহরণ ধরেন যে গল্পটা আগে শোনেননি, বাহ, আমার আজকে গল্পটা শোনানো সার্থক। আচ্ছা, আগে জামাইরা শ্বশুরবাড়িতে এলে ষষ্ঠীতে বটে, অন্য সময় বেশ 3-4 দিন কাটাতেন জামাই মেয়ে নাতি নাতিদের খাওয়াতে, তখন যেমন শ্বশুরমশাইদের কষ্ট হতো, এখনও তাই। এখন বেশি দিন জামাইরা না থাকলেও নানান রকমের মিষ্টি ফল মাছ খাসির মাংস দই ইত্যাদি খাওয়াতে খাওয়াতে শ্বশুরমশাইয়ের অবস্থা বেশ কষ্টই হয়। মজার একটা গল্প। যাই হোক, লিখছেন তপন কুমার দলুই পূর্ব মেদিনীপুর। আরেকটু মিশে গেছে, এখন অনেকেই আছেন বিভিন্ন রকম ডিশ পছন্দ করেন, ইটালিয়ান ডিশ, চাইনিজ ডিশ ইত্যাদি প্রভৃতি, তারাও কিন্তু জামাই, তাদেরকেও কিন্তু ওইভাবেই জামাই আদর করতে হয়। নমস্কার দিদি, সুপ্রভাত, কথায় গল্পে সুন্দর লাগছে, জামাই ষষ্ঠীর শুভ লগ্নে এটুকু বলবো, শুধু মুখের স্বাদেই নয়, স্বাস্থ্যের কথা ভেবেই খাওয়া দাওয়া করবেন। কৃষ্ণেন্দু বিশ্বাস পায়রাডাঙ্গা রানাঘাট থেকে লিখেছেন, বেশ, শুভ সকাল, শনিবারের মন জয় করা গল্পে ভরা জামাই ষষ্ঠীর চিরন্তনী। আমি শিবশঙ্কর সাঁত, পুয়া গড়হরিপুর আরবিআর ভবন পশ্চিম মেদিনীপুর থেকে। বেশ বেশ, একদম, আর এখনো কেউ টাইপিং? 5:52 বাজে, সরি, আজকে আর পড়া যাবে না। গুড মর্নিং, আজ ফার্স্ট টাইম শুনছি, খুব ভালো লাগছে, এবার থেকে প্রতিদিন শুনব। আমি মিরাজ বাদুড়িয়া থেকে, একদম প্রতিদিন শুনবেন, প্রতিদিন লিখবেন। এই রে,
দাও চলে এলো, আচ্ছা চট করে পড়েনি, চন্দন কুমার মাল দমদম কলকাতা থেকে, সুপ্রভা দিদি।

খুব সুন্দর গল্পটা, থ্যাংক ইউ সুপ্রভাত, গুড মর্নিং সুপ্রভাত। জামাই ষষ্ঠীতে সেলুনে অনেক ভিড় থাকে, আমি রেডি হয়ে গেছি সেলুনে যাওয়ার জন্য। তোমার কণ্ঠে জামাই ষষ্ঠী গল্প খুব ভালো লাগলো, অমিত সামন্ত মহিষাদল পূর্ব মেদিনীপুর থেকে বললাম, থ্যাংক ইউ। আর কিন্তু এই রে এখনও আসছে পরিতোষ বন্দ্যোপাধ্যায় সাগর দিঘি মুর্শিদাবাদ, থ্যাংক ইউ, ভালো লেগেছে জানিয়েছেন, আপনাকেও থ্যাংকস জানালাম। আর কে লিখেছেন, চটপট চটপট, আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র লিখেছেন, ভালো লেগেছে, থ্যাংক ইউ, আর পড়ার সময় নেই, কেমন, ডোন্ট মাইন্ড, ভালোবাসার এই ঝর্ণাধারায় ভিজিয়ে দিলে তুমি, বেশ। কে লিখেছেন, বেলঘরিয়া থেকে পায়েল ব্যানার্জি, থ্যাংক ইউ পায়েল, লিখেছেন, গুড মর্নিং ইন্দ্রানীদি জামাই ষষ্ঠী, সুইট প্রেজেন্টেশন। ও আচ্ছা, রাজবন্ধু সরসোনা থেকে, গুড মর্নিং, থ্যাংক ইউ। আর মোটামুটি মনে তো হচ্ছে সবার লেখা পড়ে ফেলেছি। আগামীকাল রবিবার আপনাদের কাছে আসবেন উজ্জ্বল ভট্টাচার্য চিরন্তনী নিয়ে, আর একটু পরে আমি চলে যাওয়ার পর, আমি ইন্দ্রাণী আজকে আপনাদের সঙ্গে ছিলাম, একটু পরে আসবেন ভোরাই নমস্কার কলকাতা নিয়ে মহুয়া। আর একবার, আচ্ছা 5:54 প্রায়, একবার চট করে দেখে নিই আর কেউ কিছু লিখেছেন কি না। ও আচ্ছা, বলতে বলতে একজন চলে এসেছেন, শুভ সকাল বন্ধু ইন্দ্রানীদি, আজ বিশেষ দিনে মজার মজার গান মজার গল্প শুনলাম, শেষে মজার কবিতা শোনালে, আজকে আর মজার কবিতা শোনানোর কোনো সময় নেই। হ্যাঁ, অজিত কুমার আদক উত্তর বাউলি থেকে লিখেছেন, হ্যাঁ আপনি একবার লিখেছিলেন, বেশ, আজকে কিন্তু একদম টাইম শেষ, কেননা আর একটু পরেই আমরা, আপনারা অলরেডি জেনে গিয়েছেন, আমরা আর একটু পরেই বন্দে মাতরম দিয়ে শেষ করব চিরন্তনীর অনুষ্ঠান। এবং বাকি যারা আসবেন আসবেন বলে ভাবছিলেন, আমি দেখছিলাম টাইপিং বলে এখনও কিছু লেখা চলছে, প্লিজ, আজকে আর একেবারে টাইম নেই, সত্যি সত্যি সময় নেই। বন্ধুরা যারা লিখতে চান আবার কালকে লিখবেন। আর একটা অনুরোধ, যারা প্রথম আজকে এলেন তাদের বলবো, প্লিজ আপনারা প্রতিদিন চিরন্তনীর সঙ্গে থাকুন, আর চিরন্তনীতে এসে আপনাদের ভালো লাগার কথা, আপনাদের মনের কথা এবং অবশ্যই প্রাসঙ্গিক কিছু বিষয় এই নিয়ে আপনারা জানান, আমরা পড়ব, আমরা মজার গল্প ভালো লাগার গল্প কবিতা নিশ্চয়ই শোনাব, কিন্তু ঘড়ির সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতে হয়, তাই ঘড়ির সঙ্গে তাল মিলিয়েই আমাদের বিদায়ও জানাতে হয়। প্রত্যেক সপ্তাহে শুক্র শনি রবি আপনারা যেমন গল্পের অপেক্ষায় থাকেন, আমরাও থাকি আপনাদেরই অপেক্ষায়, আপনারা গল্প শুনবেন, আপনারা আপনাদের ভালো লাগার কথা মনের কথা জানাবেন। হ্যাঁ, আর অবশ্যই অনেকেই অনেক অনুরোধ জানান বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠান করার, নিশ্চয়ই শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে যেমন আজকে একজন অনুরোধ জানিয়েছেন প্রোগ্রাম করার চেষ্টা করব। আজ কিন্তু এই পর্যন্তই।

আকাশবাণী মৈত্রী, শুরু হল প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 30 সেকেন্ড, বাংলাদেশের সময় সকাল 6:31 হয়ে 45 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী। মৎস্যজীবীদের জন্য আবহাওয়ার সতর্কবার্তা। আজ অর্থাৎ 20 জুন 2026 তারিখে পশ্চিমবঙ্গ, ওড়িশা উপকূল এবং তৎসংলগ্ন সমুদ্র এলাকায় ঘণ্টায় 40 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যার গতিবেগ ঘণ্টায় 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। তাই মৎস্যজীবীদের আজ অর্থাৎ 20 জুন 2026 তারিখে পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। শুনলেন মৎস্যজীবীদের উদ্দেশ্যে আবহাওয়ার সতর্কবার্তা। আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী সুচিন্তন। আজ শুনবেন রামানন্দ চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ

শৈশবে ও বাল্যকালে আমরা পিতামাতা ও অন্য আত্মীয়স্বজন এবং প্রতিবেশীদের মুখের কথা শুনিয়া যে জ্ঞান লাভ করি, তাহা মাতৃভাষার সাহায্যেই করি। সুতরাং শৈশবে ও বাল্যে পুস্তকাদি হইতে যে জ্ঞান লাভ করি, তাহাও মাতৃভাষার সাহায্যে করাই যে স্বাভাবিক এবং তাহাই যে প্রকৃষ্টতম উপায়, সে বিষয়ে প্রমাণ ও যুক্তির প্রয়োগ অনাবশ্যক। কৈশোর ও যৌবনে জ্ঞান লাভ যে মাতৃভাষার মাধ্যমে ভালো হয়, তাহাই কেবল আমাদিগকে বিবেচনা করিতে হইবে। ভারতবর্ষ পরাধীন দেশ বলিয়া এবং সেই কারণে আমাদিগকে অল্প বয়স হইতেই ইংরাজি শিখানো হয় বলিয়া এরূপ আলোচনা এদেশে আবশ্যক বোধ হয়। মাতৃভাষাই শিক্ষার শ্রেষ্ঠ বাহন না বিদেশী কোনো ভাষা শিক্ষার শ্রেষ্ঠ বাহন, এরূপ আলোচনা স্বাধীন ও সভ্য কোনো দেশে হয় বলিয়া অবগত নহি। ইংরাজি শিক্ষা করা যে আমাদের পক্ষে উচিত ও আবশ্যক, তাহা নিশ্চয়ই স্বীকার্য। মানুষের জ্ঞান বিদ্যার সকল বিভাগই বাড়িয়া চলিয়াছে। নতুন জ্ঞানের সহিত পরিচয়ের জন্য কোনো না কোনো শ্রেষ্ঠ পাশ্চাত্য ভাষা জানা দরকার, কারণ ভারতবর্ষের কোনো ভাষায় কোনো বিদ্যার উচ্চতম ও নবীনতম জ্ঞানের পুস্তক পত্রিকা আদি প্রকাশিত হয় না। ফরাসি, জার্মান, ইংরাজি প্রভৃতি পাশ্চাত্য ভাষায় এইরূপ পুস্তক পত্রিকাদি প্রকাশিত হয়। আমাদিগকে অন্য কারণে ইংরাজি শিখিতে হয়, তাহাতে জ্ঞান অর্জন সম্বন্ধীয় এই উদ্দেশ্যও সিদ্ধ হয়। ইংরাজি ছাড়া অন্যান্য পাশ্চাত্য ভাষা যদি কেহ শিখিতে পারে তা আরও ভালো। সকল বিষয়ে উচ্চ

উচ্চতর ও আধুনিক জ্ঞান যাহা হইতে পাওয়া যায় তাহার মধ্যে ইংরাজি পৃথিবীতে সকলের চেয়ে বেশি লোকে ব্যবহার করে। অতএব ভারতবর্ষের লোকেরা ইংরাজি জানিলে তাহার সাহায্যে সভ্য জগতের যত লোকের সহিত চিন্তা ও ভাবের আদান প্রদান করিতে পারিবে, অন্য কোনো ভাষার সাহায্যে তাহা পারিবে না। এইরূপ আদান প্রদান একান্ত আবশ্যক, কেননা তাহা ব্যতিরেকে আমাদিগকে কূপমণ্ডুক হইয়া থাকিতে হইবে। ইংরাজির সাহায্যে ভারতবর্ষের ভিন্ন ভিন্ন প্রদেশের লোকেরা চিন্তা ও ভাবের বিনিময় করে, বাণিজ্য চালায় এবং নিখিল ভারতীয় ধার্মিক, সামাজিক, রাজনৈতিক প্রভৃতি প্রচেষ্টা চালায়। তাহার দ্বারা ভারতীয় মহাজাতি গঠনের সাহায্য হইয়া আসিতেছে। ইংরাজির সাহায্যে সকল মহাদেশের সহিত ভারতীয়রা ব্যবসা বাণিজ্য চালাইয়া থাকে। চাকরি, ওকালতি, ডাক্তারি, অধ্যাপকতা প্রভৃতির জন্য ইহা যে আবশ্যক তাহা সকলেই জানে। অতএব মাতৃভাষাকে শিক্ষার বাহন করা উচিত এরূপ বলিলে ইহা বলা হয় না যে ইংরাজি শিক্ষা করা অনাবশ্যক। বস্তুত যেসব বেসরকারি প্রতিষ্ঠানে মাতৃভাষা সাহায্যে শিক্ষা দেওয়া হয় তাহাদের প্রত্যেকটিতে ইংরাজিও শেখানো হইয়া থাকে। যেমন অধ্যাপক কার্ভে মহাশয়ের প্রতিষ্ঠিত ভারতীয় মহিলা বিশ্ববিদ্যালয়ে, স্বামী শ্রদ্ধানন্দ প্রতিষ্ঠিত গুরুকুলে, লালা দেবরাজের প্রতিষ্ঠিত জালন্ধর কন্যা মহাবিদ্যালয়ে ইত্যাদি। কলিকাতা বিশ্ববিদ্যালয়ে যে 1937 সন হইতে প্রবেশিকা পরীক্ষার জন্য মাতৃভাষাকে শিক্ষার বাহন করিতে সংকল্প করিয়াছেন, তদ্বিষয়ক ব্যবস্থাতেও ইংরাজি শিখাইবার বন্দোবস্ত আছে।

আকাশবাণী মৈত্রী প্রথম আলো শুনবেন সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ শুনবেন গুণকেলি ও আশাবরীর আগে খেয়াল, শোনাবেন কাশীনাথ চ।

গুণকেলি ও আশাবরীর আগে খেয়াল শুনলেন, পরিবেশন করলেন কাশীনাথ চট্টোপাধ্যায়। সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী, খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর আজ প্রথম রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। দুদিনের সফরে হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের রাজ্যস্তরের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রী আজ ওড়িশার ঝারসুগুড়ার লাখানপুরে 25,000 কোটি টাকারও বেশি মূল্যের কয়লা থেকে গ্যাস উৎপাদনের একটি প্রকল্পের সূচনা করবেন। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, সুস্পষ্ট সীমানা নির্ধারণ করে ফুটপাত দিয়ে হাঁটা মানুষের মৌলিক অধিকারের মধ্যেই পড়ে। বিদেশমন্ত্রী বলেছেন, অস্থির এই পৃথিবীতে নিজেদের জাতীয় স্বার্থের লক্ষ্য অর্জনের পাশাপাশি ভারতকে ভৌগোলিক সীমানা অতিক্রম করে সব দেশের সঙ্গে সম্পর্ক সবথেকে ভালো অবস্থায় নিয়ে যেতে হবে। নতুন দিল্লিতে ইন্ডিয়া ইউএস ফোরাম 2026 ভাষণ দিচ্ছিলেন তিনি। বিদেশ মন্ত্রক জানিয়েছে, কেন্দ্রীয় সংস্কৃতি সচিবের ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়া ভারতের জন্য একটি বড় সাফল্য। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর আজ প্রথম রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনের সফরে বিকেলে হুগলির তারকেশ্বরে পৌঁছে হুগলিতে পশ্চিমবঙ্গ দিবসের রাজ্যস্তরের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। একটি প্রতিবেদন।
1: তারকেশ্বর থেকে কৃষি, রেল, মৎস্য, পশুপালন ও প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় 590 কোটি টাকার রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। উদ্বোধন হবে হাওড়া সাঁকরাইল সাঁতরাগাছি লিঙ্ক লাইন প্রকল্পের, পাশাপাশি হাওড়ায় 300 শয্যার নতুন রেল হাসপাতাল ও পূর্ব মেদিনীপুরের হাওড় রাধারমনপুরের মধ্যে রেল ওভারব্রিজের শিলান্যাসও করবেন তিনি। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা প্রকল্পের উদ্বোধন হবে। এছাড়া প্রধানমন্ত্রীর হাত ধরে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে চালু হবে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এর আওতায় প্রায় 50 লক্ষ কৃষক এবং 14 লক্ষ হেক্টর কৃষি জমি বীমা সুরক্ষা পাবে। একই সঙ্গে ডিজিটাল এগ্রিকালচারাল মিশনের অংশ হিসেবে এগ্রি স্ট্যাক প্রাকৃতিক চাষ সংক্রান্ত জাতীয় মিশন এবং প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার সূচনা করবেন নরেন্দ্র মোদী। পিএম কিষাণ প্রকল্পের আওতায় সারা দেশে 9 কোটিরও বেশি কৃষকের অ্যাকাউন্টে 18,800 কোটি টাকা সাহায্য পাঠানো হবে। তার মধ্যে পশ্চিমবঙ্গের 45 লক্ষেরও বেশি কৃষকের

0: পৌঁছবে 900 কোটির বেশি টাকা। মৎস্য ও পশুপালন ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ।
1: কলকাতার রেড রোডে আগামীকাল 21 জুন সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের জাতীয় অনুষ্ঠানেও নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আজ ওড়িশাও সফর করবেন। তিনি ওড়িশার ঝারসুগুড়া জেলার লাখানপুরে 25,000 কোটি টাকারও বেশি মূল্যে কয়লা থেকে গ্যাস উৎপাদনের একটি প্রকল্পের শিলান্যাস করবেন। কয়লা মন্ত্রক জানিয়েছে, ভারতের প্রথম বাণিজ্যিক স্তরের কয়লা থেকে অ্যামোনিয়াম নাইট্রেট উৎপাদন কেন্দ্র হিসেবে এই প্রকল্পটি একটি ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একবিংশ শতাব্দী দেশের সামনে বিশেষ সুযোগ নিয়ে এসেছে। উদ্ভাবন, প্রতিভার বিকাশ ও মানোন্নয়নের মধ্য দিয়ে যার সদ্ব্যবহার করা যেতে পারে। তিনি নতুন দিল্লিতে গতকাল এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার 2,400 কোটি টাকা প্রদান করে এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, ভারতের যুব সমাজ আগামী দিনে আন্তর্জাতিক বিকাশ, উদ্ভাবন ও শিল্পোদ্যোগের মতো ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। ভারত উঠে আসবে প্রথম সারিতে। শ্রী মোদী আরও বলেন, পিএম বিকশিত ভারত রোজগার যোজনা কর্মীদের ক্ষমতায়নের পথ আরও প্রশস্ত করে যুব সমাজ ও শিল্পক্ষেত্রের মধ্যে এক যোগসূত্র গড়ে তুলবে। এই প্রকল্পের আওতায় এ পর্যন্ত 70 লক্ষ কর্মসংস্থানের সুযোগ হয়েছে।
2: প্রধানমন্ত্রী বিকশিত ভারত যোজনা কে সহযোগ সে আব তক করিব 70 লাখ জব সৃজিত হুই হ্যায়। করিব 20 লাখ যুবা अपनी पहली नौकरी के 6 महीने पूरे भी कर चुके हैं और आज इन्हीं में से करीब 10 लाख युवा साथियों को अपनी पहली नौकरी में 6 महीना पूरा करने पर इस योजना के तहत उसके लाभार्थ के नाते इंसेंटिव भी मिल चुका है। 2,000 करोड़ रुपए से अधिक की राशि सीधे उनके बैंक खातों में पहुंची है।
1: ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA জানিয়েছে, আগামীকাল ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট NEET UG 2026 পুনরায় পরীক্ষা সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে পরিচালনার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত। এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতের 551টি শহর এবং বিদেশের 14টি শহরে 22,79,000-এরও বেশি ছাত্রছাত্রী এই পরীক্ষায় বসছেন। এদিকে এই পরীক্ষায় পরীক্ষার্থীদের সহায়তার জন্য পশ্চিমবঙ্গে জেলা স্তরে হেল্পলাইন চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নবান্নে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যস্তরের কন্ট্রোল রুমের নম্বর হল 0332214-3526 এবং 86979-81070। এছাড়াও 1070 টোল ফ্রি নম্বরেও যোগাযোগ করা যাবে। এদিকে স্নাতক স্তরের প্রবেশিকা পরীক্ষা NEET UG পুনরায় পরীক্ষার আগে টেলিগ্রামের পরিষেবা সাময়িকভাবে সীমিত করার সরকারি সিদ্ধান্ত দিল্লি হাইকোর্ট বহাল রেখেছে। বিচারপতি তেজেশ কারিয়ারের অবকাশকালীন বেঞ্চ জানিয়েছে, এই পদক্ষেপটি কোনোভাবেই অসামঞ্জস্যপূর্ণ নয়। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, সুস্পষ্ট সীমানা নির্ধারণ করে ফুটপাত দিয়ে হাঁটা মানুষের মৌলিক অধিকারের মধ্যেই পড়ে। দুই বিচারপতি PS নরসিমহা ও AS চন্দ্রচূড়ের বেঞ্চ বলেছে, নাগরিকদের এই মৌলিক অধিকারকে সবসময় অগ্রাধিকার দেওয়া হবে। ফুটপাত দিয়ে গাড়ি চলাচলকে এক্ষেত্রে কখনোই প্রাধান্য দেওয়া যেতে পারে না। উল্লেখ্য, এক ব্যক্তির 5 বছরের শিশুপুত্রকে স্কুলে নিয়ে যাওয়ার সময় ফুটপাতে একটি গাড়ির ধাক্কায় বাচ্চাটির প্রাণ হারায়। এর প্রেক্ষিতে তার বাবা আদালতে দ্বারস্থ হয়। যোগ দিবস উপলক্ষে আজ শুনবেন বিশেষ আলোচনা আন্তর্জাতিক যোগ দিবস। এতে অংশ নিয়েছেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সংস্কৃত ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান রাকেশ দাস ও স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থার অধিকর্তা ডক্টর অভিজিৎ ঘোষ, সঞ্চালনায় কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন গীতাঞ্জলি, DTH বাংলা ও সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাত 8টায়। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR News কলকাতাতে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, অস্থির এই পৃথিবীতে নিজেদের জাতীয় স্বার্থ, কৌশলগত স্বায়ত্তশাসন ও বহুমুখী বিশ্ব ব্যবস্থার লক্ষ্য অর্জনের পাশাপাশি ভারতকে ভৌগোলিক সীমানা অতিক্রম করে সমস্ত দেশের সঙ্গে সম্পর্ক সবথেকে ভালো অবস্থায় নিয়ে যেতে হবে। নতুন দিল্লিতে আয়োজিত ইন্ডিয়া ইউএস ফোরাম 2026-এ ভাষণ দেবার সময় ডক্টর জয়শঙ্কর ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারিত্বের গভীরতা ও বিস্তৃতির কথা উল্লেখ করেন। দুটি দেশ পারস্পরিক

বিভিন্ন সমস্যা ও জটিলতার মধ্য দিয়ে চলার সময়ও এই সম্পর্ক বজায় আছে। তিনি আরও বলেন, ভারতের উত্থানের সঙ্গে সঙ্গে তার কাজের পরিধিও বিস্তৃত ও বৈচিত্র্যময় হয়ে উঠবে। কেন্দ্রীয় সংস্কৃতি সচিব বিবেক আগরওয়াল ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স FATF এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়াকে ভারতের জন্য একটি বড় সাফল্য হিসেবে অভিহিত করেছে বিদেশ মন্ত্রক। সামাজিক মাধ্যমে এক বার্তায় মন্ত্রক জানিয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত যে আপোষী নীতি অনুসরণ করে তার পরিপ্রেক্ষিতে এই নেতৃত্বের ভূমিকা বিশ্বজুড়ে সন্ত্রাসবাদী কাজে অর্থায়নের নেটওয়ার্ককে মোকাবিলা করা এবং অবৈধ আর্থিক ব্যবস্থার নির্মূলে নতুন দিল্লির নিরলস উদ্যোগকে আরও জোরদার করবে। আজ জামাই ষষ্ঠী, জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীর তিথিতে এই উৎসব পালিত হয়। এবছর জ্যৈষ্ঠ মাস মল মাস হওয়ায় এই তিথি পিছিয়ে যায়। মঙ্গল কামনায় অনেক গৃহস্থের বাড়িতে আজ দেবী ষষ্ঠীর পুজো করা হয়। ঐতিহাসিক লৌকিক আচারে বাংলার ঘরে ঘরে জামাইকে আপ্যায়নে প্রস্তুত সকলে। নতুন বস্ত্র উপহারের পাশাপাশি ফল মিষ্টি রকমারি খাবার জামাইয়ের পাতে তুলে দিতে গতকাল থেকেই বাজারে ভিড়। ইলিশ থেকে শুরু করে চিংড়ি, লিচু থেকে শুরু করে অন্যান্য ফলের দাম চড়া হলেও উৎসাহে ভাটা পড়েনি একটুও। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত হয়েছে। নিম্নচাপ অক্ষরেখা এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার কারণে আগামী 2-3 দিন পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে হিমালয় সন্নিহিত 5টি জেলায় আগামী 2 দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির এবং ভূমিধসের সতর্কতা দেওয়া হয়েছে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে হাওড়া ও হুগলি জেলায় আগামীকাল পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। আর এবার ফুটবল বিশ্বকাপের খবর।

0: বিশ্বকাপ 2026-এর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটেলের স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ ডির ম্যাচে অস্ট্রেলিয়াকে 2-0 গোলে পরাজিত করে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। প্রথমার্ধে ক্যামেরন বার্গেসের আত্মঘাতী গোল এবং অ্যালেক্স ফ্রিম্যানের হেড করা গোল গোলে মার্কিন যুক্তরাষ্ট্র 2-0 ব্যবধানে এগিয়ে যায়। অন্যদিকে গ্রুপ বির ম্যাচে স্কটল্যান্ড মরক্কোকে 1-0 গোলে পরাজিত করেছে। গ্রুপ সিতে ব্রাজিল হাইতির বিরুদ্ধে খেলছে। গ্রুপ ডিতে তুরস্ক মুখোমুখি হবে প্যারাগুয়ের বিরুদ্ধে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর আজ প্রথম রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। দুদিনের সফরে হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের রাজ্যস্তরে অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রী আজ ওড়িশার ঝারসুগুড়ার লাখানপুরে 25,000 কোটি টাকারও বেশি মূল্যের কয়লা থেকে গ্যাস উৎপাদনের একটি প্রকল্পের সূচনা করবেন। খবর শেষ হল, এরপর খবর শুনবেন 7:25।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন শাশ্বত ভারত। আজ শুনবেন হিতোপদেশ থেকে পাঠ।

अवश्यम नित्यमरु गीता जगति कस्नेह सद्भाव किं पांडित्यं परिच्छेद अल्पानाम् अपि वस्तूनां संहति कार्य साधिका त्रिणैर्गुणात्तमापन्ने बध्यन्ते मत्तदन्तिना तृष्णां चेह परित्यज्य कुदरिद्र कैश्वर तस्याश्चेत् प्रसरू दत्तो दास्यं च शिरसि स्थितं संसारे जिनि उन्नति चाहिबेन ताके निद्रा तंद्रा भय क्रोध आलस्य एवं दीर्घसूत्रता এই ছটি দোষ ছাড়তে হবে। অন্যায় করে হয়তো কাজ হাসিল হয়, কিন্তু ফলটা শুভ হয় না। বিষের ছোঁয়া থাকলে অমৃতও মৃত্যু ডেকে আনে। বিপদে ধৈর্য, সমৃদ্ধির সময়ে ক্ষমা, সভায় বাকপটুতা, যুদ্ধে বীরত্ব, বিপদ জেনেও যশে আগ্রহ, যাঁরা বড় এসব তাদের স্বভাব সিদ্ধ গুণ। সন্তোষ রূপ অমৃত পান করে যারা পরিতৃপ্ত, মন যাদের শান্ত তাদের যে সুখ, টাকা পয়সার লোভে এদিকে সেদিকে ঘুরে বেড়ানো মানুষদের সে সুখ হবে কোথা থেকে? নিশ্চিত বস্তু ছেড়ে যিনি অনিশ্চিতের পেছনে ছোটেন, তার নিশ্চিত বস্তু নষ্ট হয়, অনিশ্চিত তো নষ্ট হয়েই আছে। ধর্ম, অর্থ, কাম এবং মুক্তির প্রাণী হল আশ্রয়। সেই প্রাণকে যে বধ করল, সে কি বধ করতে বাকি রাখল? তাকে যে রক্ষা করল, সে কি না বাঁচাল? ধর্ম কি? সমস্ত প্রাণীর প্রতি দয়া। সুখ কি? সংসারে নিত্য নিরোগ থাকা। ভালোবাসা কি? সদ্ভাব। পাণ্ডিত্য কি? ভালো মন্দ বিচারের শক্তি। একতাই বড় কথা। বস্তু তুচ্ছ হলেও তাদের ঐক্য কাজ সফল করে। ঘাস দুর্বল, কিন্তু অনেক ঘাস মিলিয়ে যখন দড়ি তৈরি হয়, তখন তা দিয়ে মত্ত হাতিকেও বাঁধা যায়। জীবনে যদি অর্থের তৃষ্ণাকে বিসর্জন দেওয়া যায়, তবে জগতে কে দরিদ্র, কে ধনী? ওই তৃষ্ণাকে যদি আমল দেওয়া গেল, তবে দাসত্ব এসে ভর করল মাথায়।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বাংলাদেশ প্রেস রিভিউ। ডেইলি স্টারের খবরে প্রকাশ, বাংলাদেশ ও নেপাল থেকে আমদানি করা পাটজাত পণ্যের ওপর অ্যান্টি ডাম্পিং শুল্কের মধ্যবর্তী পর্যালোচনা শেষ করেছে ভারতের ডিরেক্টর জেনারেল অব ট্রেড রেমিডিজ জিটিআর। সাম্প্রতিক বছরগুলোতে সার্বিক রপ্তানি কমলেও বাংলাদেশের পাটজাত পণ্যের ওপর এই শুল্ক বজায় রাখার সুপারিশ করতে পারে ভারতীয় কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের স্থানীয় জুট মিল মালিকরা। প্রথম আলোর প্রতিবেদনে জানানো হয়েছে, ইরান চুক্তি নিয়ে সমালোচনা করায় ইসরায়েলকে কঠোরভাবে সতর্ক করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এর মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে ভ্যান্স ইসরায়েলি মন্ত্রিসভার সদস্যদের বাস্তব পরিস্থিতি বোঝার কথা মনে করিয়ে দিয়ে বলেন, বিশ্বের বুকে টিকে থাকা তাদের একমাত্র শক্তিশালী মিত্রকে তারা যেন হাতছাড়া না করে। নিউএজের খবরে প্রকাশ, আন্তর্জাতিক মানবিক আইন রক্ষা, অসামরিক নাগরিকদের নিরাপত্তা জোরদার এবং রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে বিশ্ববাসীকে আরও জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ডেইলি অবজারভার জানিয়েছে, বাংলাদেশের আবহাওয়া দপ্তর দেশের অন্তত ১৩টি অঞ্চলে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি এবং বজ্রপাত।

বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়ে দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। বিজনেস স্ট্যান্ডার্ডের খবরে প্রকাশ, পারস্য উপসাগরে উত্তেজনা হ্রাস এবং সামুদ্রিক বাণিজ্য পুনরুদ্ধারের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সদ্য স্বাক্ষরিত চুক্তির প্রথম পদক্ষেপ হিসেবে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর জন্য আগামী ৬০ দিন ট্রানজিট ফি মুকুব করেছে ইরান। এই সময়কালে সমস্ত ট্রানজিট খরচ ইরান সরকার বহন করবে, তবে কৌশলগত এই জলপথে প্রবেশের আগে জাহাজগুলোকে অবশ্যই পার্সিয়ান গলফ স্ট্রেট অথরিটির অনুমোদন নিতে হবে। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদনে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যে সংঘাত নিরসনে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা স্থগিত হয়ে যাওয়ায় একটি স্থায়ী যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সুইজারল্যান্ড জানিয়েছে, পূর্ব নির্ধারিত শুক্রবারে এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে না এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও তাঁর নির্ধারিত সুইজারল্যান্ড সফর বাতিল করেছেন। এই বিষয়ে হোয়াইট হাউসের এক মুখপাত্র জানিয়েছেন, এই আলোচনার প্রক্রিয়া কখনোই সহজ বা অনুমানযোগ্য ছিল না। শুনলেন বাংলাদেশ প্রেস রিভিউ, আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
2: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ধ্রুব কুমার নন্দী।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন ধ্রুব কুমার নন্দীর কণ্ঠে আকাশবাণী মৈত্রী।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত।

অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন বীজ শোধন ও তার উপকারিতা। এ বিষয়ে বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর রঘুনাথ মণ্ডল।
2: আমরা সবাই জানি যে কৃষিতে যদি আমরা উন্নতি আনতে চাই, তার জন্য বীজের গুণগত মান এবং তার স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি ভালো বীজ মানেই কিন্তু ভালো ফসল। কিন্তু আমাদের কৃষক বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে বীজের মধ্যে কিন্তু বিভিন্ন রোগ জীবাণু ক্ষতিকারক উপাদান থাকে, যা ফসলের উৎপাদনশীলতাকে হ্রাস করে, এবং এই সমস্যাগুলোকে আমরা একমাত্র সমাধান করার একটি উপায় হচ্ছে বীজ শোধন পদ্ধতি। এটি অত্যন্ত কার্যকর। এটি যেমন আমাদের মানব শরীরে, যেমন শিশুদের ক্ষেত্রে ভ্যাকসিন দেওয়া হয় পরবর্তী ক্ষেত্রে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য, সেক্ষেত্রে গাছেদের ক্ষেত্রেও কিন্তু আমরা যদি বীজ শোধন করি তা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। বীজ শোধন কি না, বীজ শোধন হল বীজের গুণগত মান উন্নত করার একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এবং এর মাধ্যমে কি হয়, আমি যে বলছিলাম যে বীজের মধ্যে অনেক রকম জীবাণু থাকে, যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাসের অনেক জীবাণু সেগুলো থাকে, এবং এই শোধন প্রক্রিয়ার মাধ্যমে সেইগুলোকে আমরা নষ্ট করতে পারি। এবং এর ফলে কি হয়, বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা বেড়ে যায় এবং ফসলের উৎপাদন বৃদ্ধি হয়। বীজ শোধনের মাধ্যমে কৃষক বন্ধুরা অনেক ফসলের যে ক্ষতি, যারা ভেজিটেবল চাষ করেন, বিশেষ করে সবজি চাষ করেন, তারা জানেন যে গাছের ঢুলে পড়া রোগ একটা খুব ভয়ানক সমস্যা। চারা ঢুলে পড়ে, গোড়া পচা রোগ, শিকড় পচা রোগ, এই সমস্ত রোগগুলো হচ্ছে মাটিবাহিত। এবারে বলি যে মাটিতে কিন্তু অনেক জীবাণু থাকে, দু রকমের জীবাণু থাকে, একটা বন্ধু জীবাণু এবং শত্রু জীবাণু। সেক্ষেত্রে আমরা যদি বীজ শোধন করি সেগুলোও কিন্তু আমরা প্রতিকার পাব। এবারে বীজ শোধন তাহলে আমাদের কীরকম কীরকমভাবে করতে পারবো না, আমরা জেনারেলি তিনটে পদ্ধতির মাধ্যমে আমরা বীজ শোধন করতে পারি। একটা হচ্ছে রাসায়নিকভাবে করতে পারি, আর একটা হচ্ছে জৈবিকভাবেও আমরা করতে পারি। যারা জৈব চাষ করেন তাদের জন্য এটা বলছি, যারা জৈবভাবে শোধন করবেন। এবং কিছু পদ্ধতি আছে যেগুলো আমরা, যেমন সূর্যের আলোকেও আমরা, যেটাকে বলে ভৌতিক পদ্ধতি, সেগুলো অবলম্বন করতে আমরা পারি। রাসায়নিক শোধনের মাধ্যমে কিভাবে করব না, আমরা জানি যে আমাদের বীজকে শোধন করার যে মূল, আমরা যেটাকে বলি সেটা হচ্ছে রাসায়নিক ছত্রাকনাশক বা কীটনাশক পোকার ক্ষেত্রে ব্যবহার করা হয়। সেখানে কি করা হয় না, এই ক্ষেত্রে আমাদের যে কতগুলো ওষুধ আছে যেগুলোকে আমরা বলি সিড ড্রেসার, অর্থাৎ শুধু ওগুলোকে বীজ শোধনের জন্যই ব্যবহৃত হয়, সেরকম ওষুধ হচ্ছে আপনার থাইরাম। থাইরাম 75% WS বলে একটা ওষুধ আছে, এটা আপনারা 2 গ্রাম প্রতি কেজি বীজে মিশিয়ে আপনারা বীজ শোধন করতে পারেন। এছাড়া আছে

0: কার্বক্সিন প্লাস থাইরাম, এটা হচ্ছে দুটো ছত্রাকনাশককে মিশিয়ে তৈরি করা। এটা আমরা 2 থেকে 3 গ্রাম প্রতি কেজি জলে গুলে কিন্তু আপনারা বীজ শোধন করতে পারেন। এছাড়া আর একটা ওষুধ আছে, সেটা হচ্ছে ক্যাপ্টান, ক্যাপ্টান বলে একটা ওষুধ আছে। এই ওষুধও আপনারা 2 থেকে 3 গ্রাম জলে গুলিয়ে আপনারা স্প্রে করতে পারবেন। আর একটা হচ্ছে কার্বেন্ডাজিম বলে একটা ওষুধ আছে, সেই ওষুধটাতে আপনারা 2 থেকে 3 গ্রাম প্রতি লিটার জলে গুলিয়ে আপনাকে 8 থেকে 10 ঘন্টা বীজটাকে ভিজিয়ে রাখতে হবে, এবং তারপরে আপনারা একটু হালকা শুকিয়ে আপনারা কিন্তু সেটা লাগাতে পারবেন জমিতে, এবং তার ফলে কী হবে, ফলে রোগের যে জীবাণু সেগুলো কিন্তু আক্রমণ কমে যাবে। এছাড়া আছে জৈবিকভাবে শোধন করা, সেক্ষেত্রে আমরা টাইকোডার্মা ভিরিডি, টাইকোডার্মা হারজেনিয়াম এবং সিউডোমোনাস ফ্লোরেসেন্স, এই যে জৈব ছত্রাকনাশক, এগুলো 2 থেকে 3 গ্রাম প্রতি কেজি বীজের সঙ্গে মিশিয়ে কিন্তু আপনারা বিশোধন করতে পারেন। এবং সেক্ষেত্রে আপনাদেরকে কী করতে হবে, যে যখন আপনারা জৈব শোধন করছেন তখন কিন্তু আপনারা আবার এই রাসায়নিককে মিশাবেন না, যখন জৈব করছেন তখন জৈবটাই করবেন। সেক্ষেত্রে আপনারা কী হবে না, আমাদের কতগুলো আমি যেটা বলছিলাম যে মৃত্তিকাবাহিত রোগ জীবাণু আছে, ফুজারিয়াম বলে একটা রোগ হয়, যেটা গাছকে দেখবেন ঢলে পড়া রোগটা যেটা বলছিলাম, সেই ঢলে পড়া রোগ, সে গাছের গোড়া পচা রোগ, শিকড় পচা রোগ, এগুলোর ক্ষেত্রে কিন্তু এরা খুব দারুণভাবে উপকার লাভ করে। এছাড়া একটা হচ্ছে যে ভৌত শোধন যেটাকে বলছি, সেটা হচ্ছে দেখবেন গমের ক্ষেত্রে একটা ভুষো রোগ হয়, সেক্ষেত্রে আমরা বলি কি, দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত আমাদের সূর্যের রশ্মির ক্ষমতা সব থেকে বেশি থাকে, সেই সময় বীজটাকে আমরা যদি সূর্যের আলোতে আমরা রাখি তাহলে কিন্তু অনেক রোগ জীবাণু তাতে কিন্তু নষ্ট হবে। এবং এইভাবে আপনারা যদি আপনারা বীজ শোধন করেন তাহলে আমাদের কৃষিক্ষেত্রে কিন্তু আমাদের উন্নতি খুব সম্ভব।
1: এতক্ষণ শুনলেন বীজ শোধন ও তার উপকারিতা, এ বিষয়ে বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর রঘুনাথ মণ্ডল।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের

আকাশবাণী মৈত্রী, এখন জানিয়ে দেব আজ সারাদিনের অনুষ্ঠান সূচি। একটু পরেই শুনবেন লোকগীতি। ভারতীয় সময় সকাল 7:15 শুনবেন বাংলাদেশের দর্শনীয় স্থান। উপস্থাপনায় স্পন্দন দাস। 7:35 শুনবেন সকালের আড্ডা। উপস্থাপনায় স্পন্দন দাস। 8:30 শুনবেন পথ চলতে, বিজ্ঞাপন বিষয়ক অনুষ্ঠান। উপস্থাপনায় রাহুল আচার্য। 8:45 শুনবেন কীর্তন, শিল্পী অর্চনা দেবী মণ্ডল। ভারতীয় সময় সকাল 9:00 শুনবেন ছোটদের আসর। যোগে রোগ বিয়োগ ও স্বাস্থ্য বৃদ্ধি বিষয়ে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন মৌসুমী সেনগুপ্ত। উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত। 9:30 শুনবেন মনের মতো গান। উপস্থাপনায় সুদীপ্ত মিত্র।

ভারতীয় সময় সকাল 10:30 শুনবেন তরজা গান। সুখদেব হালদার এবং সহশিল্পীরা পরিবেশন করবেন। সকাল 11:00 শুনবেন শিল্প প্রাঙ্গণ। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন ক্যালিগ্রাফি বিষয়ে অনুষ্ঠান, উপস্থাপনায় সৌরভ গুপ্ত। আর তারপরেই শুনবেন চিকন শিল্প, উপস্থাপনায় অর্ঘ্য ঘোষাল। 11:30 শুনবেন রম্যগীতে। বেলা 12:00 শুনবেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় শ্রাবণী ভট্টাচার্য। 12:30 শুনবেন নাটক কার্তিক, রচনা ইউ আর অনন্তমূর্তি, বেতার নাট্যরূপ গীতা গঙ্গোপাধ্যায়, প্রযোজনা গৌতম সেনগুপ্ত। 1:40 শুনবেন বাংলা ব্যান্ডের গান।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন ভারতীয় সময় বিকেল 3:35 শুনবেন অনুরোধের আসর, বিকেল 4:05 শুনবেন মহিলাদের আসর নিরুপমা, উপস্থাপনায় আত্রেয়ী সমাজপতি, বিকেল 4:35 শুনবেন আরোগ্য নিকেতন, যোগ দিবস উপলক্ষে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন ঐন্দ্রিলা রায়, 4:50 শুনবেন ঢাকার চিঠি, বিকেল 5:05 শুনবেন আজ সন্ধ্যায়, উপস্থাপনায় উৎসব সিনহা, 5:50 শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সাম্য বাঁক, সন্ধ্যে 6:20 শুনবেন ক্ষেত খামারের কথা, 6:50 শুনবেন আপনার স্বাস্থ্য, বিষয় রোগ নিরাময়ে যোগ, রাখি চট্টোপাধ্যায়, সন্ধ্যে 7:00 শুনবেন তরজা গান, 7:45 শুনবেন নস্টালজিয়া, অভিনেতা শ্যামল চক্রবর্তীর সাক্ষাৎকার, তাঁর সঙ্গে আলাপচারিতায় স্পন্দন দাস, অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন দুর্বাদে, 8:15 শুনবেন শ্রবণী, একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার, সাক্ষাৎকার নিয়েছেন অনির্বাণ মুখোপাধ্যায়, ভারতীয় সময় রাত 9:00 শুনবেন কথায় গানে, উপস্থাপনায় শর্মিষ্ঠা রায়, 9:15 শুনবেন বিশ্ব পরিক্রমা, 9:45 শুনবেন আলোর সন্ধানে, ভারতীয় সময় রাত 10:15 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 10:45 শুনবেন উপমহাদেশের খবর, রাত 11:00 শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় শর্মিষ্ঠা রায়। জানিয়ে দিলাম আজ সারাদিনের অনুষ্ঠান সূচি আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন বাংলাদেশের দর্শনীয় স্থান।

বাংলাদেশের দর্শনীয় স্থান অনুষ্ঠানে আজ আপনাদের শোনাব নীলফামারি জেলার কথা। নীলের দেশ নীলফামারি জেলা সাংস্কৃতিক ও ঐতিহ্য এবং ভূপ্রাকৃতিক দৃশ্যে বেশ সমৃদ্ধ বলা চলে। অতীত ইতিহাস তার সঙ্গেও রয়েছে। সেই অতীত ইতিহাসকে যদি পরখ করতে হয়, কিংবা লোককথা বা লোকগাথাগুলো যদি একবার আপনাকে ঝালিয়ে নিতে হয় কিংবা নতুন করে শুনতে হয়, তাহলে অবশ্যই একবার ঘুরে আসতে পারেন নীলফামারি জেলা থেকে। এই নীলফামারি জেলার নানান ঐতিহাসিক এবং দর্শনীয় স্থানগুলো হল নীলসাগর, তিস্তা ব্যারেজ প্রকল্প, ধর্মপালের গড়, চীনা মসজিদ, ময়নামতির দুর্গ, ভীমের মায়ের চুলা, সৈয়দপুর চার্চ, ডিমলা রাজবাড়ি ও হরিশচন্দ্রের পাঠ। এই সমস্ত জায়গায় গিয়ে কি কি দেখবেন তার একটি ধারণা আমি আপনাদের এখন দিয়ে দিই। যদি প্রথমেই আপনি যান নীলসাগর, আচ্ছা এই নীলসাগর বললেই চোখের সামনে ভেসে ওঠে দিগন্ত বিস্তৃত জলরাশি, আর নীলসাগর মানে তা নিশ্চয়ই হওয়া উচিত নীল রঙের জলরাশি, দিগন্ত বিস্তৃত। হ্যাঁ, দিগন্ত বিস্তৃত জলরাশি এখানে আছে, কিন্তু সেটি সমুদ্র নয়, অথচ দিগন্ত বিস্তৃত। কিন্তু সমুদ্রের মতো বলেই এর নাম রাখা হয়েছে নীলসাগর। ১৯৮০ সালে এই নামকরণ হয়েছে। এর আয়তন 93.90 একর। ধারণা করা হয় সারা বছর জুড়ে প্রায় 80 থেকে 85 ফিট জল থাকে এখানে। আর সেই নীলসাগরের পাড়ে রয়েছে নানান ধরনের গাছপালা আর অরণ্য, রয়েছে নানান তরুলতা আর গুল্মলতা, আর তার সঙ্গে আপনি পাবেন সুউচ্চ পাহাড় বেষ্টিত বেতের বন আর গুল্মলতার এক অসাধারণ সৌন্দর্য। আর যদি শীতের দিন হয় তাহলে তো কথাই নেই, শীতের দিনে ওখানে এসে

বাড়ির করে পরিযায়ী পাখিরা। জনশ্রুতি আছে 200 বছর আগে নাকি বিরাট রাজা তার পালিত গরুর তৃষ্ণা মেটানোর জন্য এই দিঘিটি খনন করেছিলেন। আবার লোকমুখে শোনা যায়, মহাভারতে বর্ণিত বিরাট রাজা কুরুক্ষেত্রের যুদ্ধে নিহত হলে তাঁকে এর পাড়ে সমাহিত করা হয়। অনেকের ধারণা, ওই রাজার একমাত্র মেয়ের স্নানের জন্য নাকি এই দিঘিটি খনন করা হয়। আসলে খুব প্রাচীন বা খুব পুরনো কোনো দিঘি বা এরকম পুকুর থাকলে নানান জনশ্রুতি, নানান লোককথা, লোকগাথা মানুষের মুখে মুখে ফেরে। সেখান থেকেই এই নানান গল্পের সৃষ্টি হয়েছে। তবে গল্প যাই হোক না কেন বা এর ইতিহাস যেমনই হোক না কেন, এর অনাবিল সৌন্দর্য আপনার মনকে মুহূর্তের মধ্যে ভালো করে দেবে, ফুরফুরে করে দেবে।

এরপরেই এর পাশে রয়েছে তিস্তা ব্যারেজ। প্রতিদিন দর্শনার্থীদের সমাগমে মুখর হয়ে ওঠে এই তিস্তা ব্যারেজ এলাকা। বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী হল তিস্তা। এটি ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার পর বাংলাদেশে গিয়ে সেই তিস্তা ব্রহ্মপুত্র নদীর সঙ্গে মিলিত হয়েছে। তিস্তা নদীর মোট দৈর্ঘ্য 315 কিলোমিটার, এর মধ্যে 115 কিলোমিটার বাংলাদেশ ভূখণ্ডে লালমনিরহাট জেলায় অবস্থিত। আর এই দর্শনীয় ব্যারেজটি তিস্তা সেচ প্রকল্পের উত্তরাঞ্চলে অবস্থিত বৃহত্তম সেচ প্রকল্প। নীলফামারী, রংপুর ও দিনাজপুর জেলার 540,000 হেক্টর উত্তরাঞ্চলের খরা পীড়িত এলাকা হওয়ায় 1937 সালে তিস্তা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা করা হয়, এবং সেই সুবিশাল একটি অঞ্চল খরার হাত থেকে মুক্তি পায়। বুড়ি তিস্তা নদীটি আগে তিস্তা নদীর মূল ধারা ছিল, কিন্তু কালক্রমে তিস্তার গতিপথ পরিবর্তন হলে এটি শাখা নদীতে পরিণত হয়। শাখা নদী হোক বা মূল ধারার নদী, এই নদীর তীরে এসে দাঁড়ালে যে প্রাকৃতিক দৃশ্য, যে প্রাকৃতিক দৃশ্যের সম্মুখীন হবেন আপনি, তা এক কথায় অনির্বচনীয়। এরপরেই আপনি ঘুরে আসতে পারেন আরেকটি ঐতিহাসিক জায়গা থেকে। আর যে ইতিহাসের কথা বললে আমাদের গায়ে কাঁটা দেয়, নীলকুঠি। কৃষক বিদ্রোহ, নীল বিদ্রোহ, তেভাগা আন্দোলন, ভাষা আন্দোলন আর 71-এর মুক্তিযুদ্ধ, নীলফামারীর ইতিহাসে গৌরবময় বেশ কয়েকটি অধ্যায়। 1800 খ্রিস্টাব্দে মৌজা নটখানায় নীল চাষের এক বৃহৎ খামার ছিল। 1847 থেকে 48 খ্রিস্টাব্দে নীল চাষে লোকসান হওয়ায় কৃষকরা এই নীল চাষ থেকে মুখ ফিরিয়ে নিলেন, আর এতে নেমে আসে নিরীহ কৃষকদের ওপর নিপীড়ন, নির্যাতন আর অকথ্য অত্যাচার। 1859 বা 1860 সালে কৃষকদের ব্যাপক আন্দোলনের ফলে নীল চাষ পুরোপুরি বন্ধ হয়ে যায়, আর তখন এলাকা ছেড়ে নীলকরেরা পালিয়ে যান। সেই নীল খামার থেকে নীল খামারি, আর বর্তমানে নীল ফামারি নামের সার্থকতা খুঁজে পাওয়া যায়। তাই জেলাবাসীর মুখে মুখে বহমান নীল খামারের নীল খামারি নীল বিদ্রোহে আজ নীল ফামারি কথাটি। এই জেলার ওপর দিয়ে বয়ে গেছে তিস্তা, বুড়ি তিস্তা, ইচ্ছামতি, সর্বমঙ্গলা, যমুনাশ্বরী, শালকে সহ বেশ কিছু নদ নদী। ইতিহাস থেকে জানা যায় জেলা শহরের উপকেন্দ্র সর্বমঙ্গলা নদীর তীরে শাখা ও মাছা নামক দুটি বন্দর ছিল, সেগুলো থেকে নীলকরদের কাঁচামাল আমদানি ও রপ্তানি হতো। 1875 খ্রিস্টাব্দের 18ই মে ডিমলার বাগডোগরায় প্রথম কার্যক্রম শুরু হয়। 1882 খ্রিস্টাব্দের 19 মে স্থানান্তর করে বর্তমান জেলা প্রশাসকের বাসভবনের সংলগ্ন সুউচ্চ টিনের ভবনটিকে মহকুমা দপ্তর হিসেবে নির্বাচিত করা হয়। সেই সময় 214 বর্গ কিলোমিটার আয়তন নিয়ে নীলফামারী সদর থানা প্রতিষ্ঠা করা হয়, যেটি আজও রয়েছে। জানা যায় 200 বছরের পূর্বের এই অঞ্চল নীল চাষের বা নীল খামারের স্থাপনের জন্য বিখ্যাত, এবং এটি স্থাপন করেছিল ইংরেজরা। কিন্তু সেই খামার বা সেই চা

আকাশ কোনোটি না হলেও সেই নীল কুঠি আজও বিদ্যমান। প্রতিদিন অসংখ্য মানুষ আসেন এই ইতিহাসকে ছুঁয়ে দেখতে। এরপরেই আপনি দেখতে পারেন চিনি মসজিদ। চিনি মসজিদ নাম শুনে মনে হতে পারে এই মসজিদটি বোধহয় চীনাদের তৈরি, কিংবা এর নির্মাণের পেছনে চীনাদের কোনো অবদান আছে। আসলে বিষয়টি তেমন নয়। মূলত পুরো মসজিদে রঙিন উজ্জ্বল চীনা মাটির পাথরের টুকরো রয়েছে, আর সেই টুকরো দ্বারা চিনির দানার মতো নিখুঁত কাজ করা হয়েছে এই মসজিদটিতে। এ কারণেই মুসলিম স্থাপত্যের এই মসজিদটি চিনি মসজিদ নামে পরিচিত। ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে যে কয়েকটি মসজিদ রয়েছে, চিনি মসজিদ তার মধ্যে অন্যতম। শৈল্পিক কারুকার্য ও দৃষ্টিনন্দন স্থাপত্য হিসেবে চিনি মসজিদে রয়েছে বিশেষ খ্যাতি। নীলফামারী জেলা সদর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে সৈয়দপুর শহরের পাশে এটি অবস্থিত। ঐতিহাসিক এই মসজিদ নির্মাণের প্রেক্ষাপট এবং ইতিহাস বেশ সুদীর্ঘ। 1883 সালে হাজি বাকের আলী ও হাজি মুকু নামে দুই ব্যক্তি সৈয়দপুরের ইসলামবাগ এলাকায় ছনার বাঁশ দিয়ে প্রথমে নাকি এই মসজিদটি তৈরি করেছিলেন, আর তারপর এটি টিন দিয়ে তৈরি করা হয় এবং তার কিছু বছর পরে এটি চীনা মাটির দ্বারা তৈরি করা হয়, আর তখন থেকে নাম হয় চিনি মসজিদ। এমনই নানান দর্শনীয় ও ঐতিহাসিক স্থান নিয়ে সমৃদ্ধ নীলফামারী জেলা। শুনলেন বাংলাদেশের দর্শনীয় স্থান, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর আজ প্রথম রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। দুদিনের সফরে হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের রাজ্যস্তরের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রী আজ ওড়িশার ঝারসুগুড়ার লাখানপুরে 25,000 কোটি টাকারও বেশি মূল্যের কয়লা থেকে গ্যাস উৎপাদনের একটি প্রকল্পের উদ্বোধন করবেন। বিদেশমন্ত্রী বলেছেন, অস্থির এই পৃথিবীতে নিজেদের জাতীয় স্বার্থের লক্ষ্য অর্জনের পাশাপাশি ভারতকে ভৌগোলিক সীমা অতিক্রম করে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক সব থেকে ভালো অবস্থায় নিয়ে যেতে হবে। নতুন দিল্লিতে ইন্ডিয়া ইউএস ফোরাম 2026-এ ভাষণ দিচ্ছিলেন তিনি। বিদেশমন্ত্রক বলেছে, কেন্দ্রীয় সংস্কৃতি সচিবের ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ভারতের জন্য একটি বড় সাফল্য। ফুটবল বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়াকে 2-0 এবং মরক্কো 1-0 স্কটল্যান্ডকে হারিয়েছে। ব্রাজিল এখন হাইতির মুখোমুখি। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন হওয়ার পর আজ প্রথম রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনের সফরে বিকেলে হুগলি তারকেশ্বরে পৌঁছে পশ্চিমবঙ্গ দিবসের রাজ্যস্তরের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। পাশাপাশি কৃষি, রেল, মৎস্য, পশুপালন, প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। সেখানে প্রধানমন্ত্রী প্রায় 590 কোটি টাকার রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। উদ্বোধন হবে হাওড়া সাকরাইল সাঁতরাগাছি লিঙ্ক লাইন প্রকল্পের, পাশাপাশি হাওড়ায় 300 শয্যার নতুন রেল হাসপাতাল এবং পূর্ব মেদিনীপুরের হাওড় রাধামোহনপুরের মধ্যে রেল ওভারব্রিজের শিলান্যাসও করবেন তিনি। একই মঞ্চ থেকে 49টি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা প্রকল্পের উদ্বোধন হবে। এছাড়াও প্রধানমন্ত্রীর হাত ধরে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে শুরু হবে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এর আওতায় প্রায় 50 লক্ষ কৃষক এবং 14 লক্ষ হেক্টর কৃষিজমি বীমা সুরক্ষা পাবে। একই সঙ্গে ডিজিটাল এগ্রিকালচারাল মিশনের অংশ হিসেবে অ্যাগ্রিস্ট্যাক প্রাকৃতিক চাষের সংক্রান্ত জাতীয় মিশন এবং প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা সূচনা করবেন প্রধানমন্ত্রী। পুরুলিয়া, দার্জিলিং, আলিপুরদুয়ার ও ঝাড়গ্রাম এই প্রকল্পের আওতায় আসবে। ওই মঞ্চ থেকে পিএম কিষাণ প্রকল্পের আওতায় সারা দেশের 9,44,00,000 বেশি কৃষকের অ্যাকাউন্টে 18,880 কোটি টাকা পাঠানো হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গে 45,00,000 বেশি কৃষকের অ্যাকাউন্টে পৌঁছাবে 900 কোটির বেশি টাকা। কলকাতার রেড রোডে আগামীকাল 21 জুন সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের জাতীয় অনুষ্ঠানেও নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ কলকাতা সহ রাজ্য জুড়ে পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস। দিনটি উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলার ঐতিহ্য, সংস্কৃতি, বাংলা ভাষার গুরুত্ব, বাংলার ইতিহাস তুলে ধরবেন বিশিষ্টজনেরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ওড়িশাও সফর করবেন। রাষ্ট্রপতি

0: দ্রৌপদী মুর্মুর 68তম জন্মদিন উপলক্ষে ময়ূরভঞ্জ জেলার পাহাড়পুর গ্রামে আয়োজিত অনুষ্ঠানে তিনি রাষ্ট্রপতির সঙ্গে যোগ দেবেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ময়ূরভঞ্জ জেলার পাহাড়পুর গ্রাম পরিদর্শন করবেন। সেখানকার পবিত্র স্থান সাঁওতালি জাহের ও জাহের পাশাপাশি একটি দক্ষতা উন্নয়ন কেন্দ্র এবং পাহাড়পুর স্কুলে গিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন এবং প্রার্থনায় যোগ দেবেন। এরপর মোহনচরণ মাঝির নেতৃত্বাধীন রাজ্য সরকারের দুবছর পূর্তি উপলক্ষে ময়ূরভঞ্জ জেলার রায়রংপুরে আয়োজিত এক অনুষ্ঠানে তারা অংশ নেবেন। এই অনুষ্ঠানে 47,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হবে। লাখানপুরে 25,000 কোটি টাকারও বেশি মূল্যে কয়লা থেকে গ্যাস উৎপাদনের একটি প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। কয়লা মন্ত্রক জানিয়েছে, ভারতের প্রথম বাণিজ্যিক স্তরের কয়লা থেকে অ্যামোনিয়াম নাইট্রেট উৎপাদন কেন্দ্র হিসেবে এই প্রকল্পটি একটি ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে। প্রধানমন্ত্রী বলেছেন, একবিংশ শতাব্দী দেশের সামনে বিশেষ সুযোগ এনে দিয়েছে উদ্ভাবন ও প্রতিভার বিকাশ ও মানোন্নয়নের মধ্য দিয়ে, যার সদ্ব্যবহার করা যেতে পারে। তিনি গতকাল নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার 2,400 কোটি টাকা প্রদান করে এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। শ্রী মোদী বলেন, ভারতের যুব সমাজ আগামী দিনে আন্তর্জাতিক বিকাশ ও উদ্ভাবন ও শিল্পোদ্যোগের মতো ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে, ভারত উঠে আসবে প্রথম সারিতে। তিনি আরও বলেন, পিএম বিকশিত ভারত রোজগার যোজনায় কর্মীদের ক্ষমতায়নের পথ আরও প্রশস্ত করে তুলবে, যুব সমাজ এবং শিল্পায়নের মধ্যে এক যোগসূত্র রচনা করবে। এই প্রকল্পের আওতায় এ পর্যন্ত 70 লক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।
1: प्रधानमंत्री विकसित भारत योजना के सहयोग से अब तक करीब 70 लाख जॉब सृजित हुई है। करीब 20 लाख युवा अपनी पहली नौकरी के 6 महीने पूरे भी कर चुके हैं और आज इन्हीं में से करीब 10 लाख युवा साथियों को अपनी पहली नौकरी में 6 महीना पूरा करने पर इस योजना के तहत उसके लाभार्थ के नाते इंसेंटिव भी मिल चुका है। 2,000 करोड़ रुपए से अधिक की राशि सीधे उनके बैंक खातों में पहुंची है।
0: ব্যাংক, সম্পদ উদ্ধার সংস্থা এবং ঋণগ্রহীতাদের মধ্যে বোঝাপড়ার বিষয়ে সুপ্রিম কোর্ট গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এক্ষেত্রে বড় অঙ্কের ঋণখেলাপি সংক্রান্ত বিষয়গুলি নিষ্পত্তির পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি ভি মোহনকে নিয়ে গঠিত একটি বেঞ্চ বলেছে, করদাতাদের কাছ থেকে সংগৃহীত সরকারি অর্থ ব্যাংকের মাধ্যমে ঋণ হিসেবে দেওয়া হলেও সেই বকেয়া অর্থ পুনরুদ্ধারের জন্য প্রায়ই কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয় না। আদালত সরকারি অর্থের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছে, এই অর্থ জনগণের কল্যাণে ব্যয় করা উচিত। সুপ্রিম কোর্ট এক রায়ে স্পষ্ট জানিয়েছে, ফুটপাথ কেবলমাত্র পথচারীদের হাঁটার জন্য, এখানে গাড়ি চলাচলের অধিকার নেই। বিচারপতি পি এস নরসিংহ এবং বিচারপতি এ এস চন্দুরকারের বেঞ্চ জানিয়েছে, নির্দিষ্ট ফুটপাতে হাঁটার ক্ষেত্রে একজন নাগরিকের মৌলিক অধিকারকে অগ্রাধিকার দিতে হবে, সেখানে গাড়ি চলাচলকে গুরুত্ব দেওয়া হবে না। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, অস্থির এই পৃথিবীতে নিজেদের জাতীয় স্বার্থ, কৌশলগত স্বায়ত্তশাসন ও বহুমুখী বিশ্ব ব্যবস্থার লক্ষ্য অর্জনের পাশাপাশি ভারতকে ভৌগোলিক সীমা অতিক্রম করে বিভিন্ন দেশের সঙ্গে সব সম্পর্ককে সবথেকে ভালো অবস্থায় নিয়ে যেতে হবে। নতুন দিল্লিতে আয়োজিত ইন্ডিয়া ইউএস ফোরাম 2026-এ ভাষণ দেবার সময় ডক্টর জয়শঙ্কর ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারিত্বের গভীরতা ও বিস্তৃতির কথা উল্লেখ করেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সংস্কৃতি সচিব বিবেক আগরওয়াল ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স FATF এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়াকে ভারতের জন্য একটি বড় সাফল্য বলে অভিহিত করেছে বিদেশ মন্ত্রক। সামাজিক মাধ্যমে এক বার্তায় মন্ত্রক জানিয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত যে আপোষহীন নীতি অনুসরণ করে তার পরিপ্রেক্ষিতে এই নেতৃত্বের ভূমিকা বিশ্বজুড়ে সন্ত্রাসবাদী কাজে, অর্থায়নের নেটওয়ার্কের মোকাবিলা এবং অবৈধ আর্থিক ব্যবস্থা নির্মূলে নতুন দিল্লির নিরারস উদ্যোগকে আরও জোরদার করবে। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত নিম্ন চাপ অক্ষরেখা এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার কারণে আগামী 2-3 দিন পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত 5টি জেলায় আগামী 2 দিন ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের জেলা হাওড়া এবং হুগলিতে আগামীকাল পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কারণে মৎস্যজীবীদের আজ সমুদ্র যেতেও নিষেধ করা হয়েছে। ঝাড়খণ্ডের বিভিন্ন স্থানে পৃথক বজ্রপাতের ঘটনায় 8 জন প্রাণ হারিয়েছেন, আহত বেশ কয়েকজন। এর মধ্যে হাজারিবাগ জেলায় মৃত্যু হয়েছে 3 জনের, রামগড়, পালামৌ, লোহারডাঙ্গা।

গোড্ডা এবং পশ্চিম সিংভূম জেলায় একজন করে প্রাণ হারিয়েছেন। আহতরা রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ঝাড়খণ্ড সরকার জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। আর এবার ফুটবল বিশ্বকাপের খবর।

0: ফুটবল বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্র গ্রুপ ডির ম্যাচে অস্ট্রেলিয়াকে 2-0 গোলে হারিয়ে পরাজিত করে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে। ওয়াশিংটনের সিয়াটল স্টেডিয়ামে প্রথমার্ধেই ক্যামেরন বাগেসের আত্মঘাতী গোল এবং অ্যালেক্স ফ্রিম্যানের হেড করা গোলে মার্কিন যুক্তরাষ্ট্র 2-0 ব্যবধানে এগিয়ে যায়। অপর ম্যাচে গ্রুপ বি খেলায় মরক্কো স্কটল্যান্ডকে 1-0 গোলে পরাজিত করেছে। ম্যাচের একেবারে প্রথম মিনিটেই ইসমাইল সাইবারির গোলে এগিয়ে যায় মরক্কো। অন্যদিকে গ্রুপ সির ম্যাচে ব্রাজিল হাইতির বিরুদ্ধে খেলছে। শেষ পাওয়া খবরে ব্রাজিল 3-0 গোলে এগিয়ে রয়েছে। গ্রুপ ডির ম্যাচে তুরস্ক মুখোমুখি হবে প্যারাগুয়ের। খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 8:30। গ্রুপ এফ এর ম্যাচে নেদারল্যান্ডস খেলবে সুইডেনের বিরুদ্ধে। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর আজ প্রথম রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। দুদিনের সফরে হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের রাজ্যস্তরের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রী আজ ওড়িশার ঝারসুগুড়ার লাখানপুরে 25,000 কোটি টাকারও বেশি মূল্যের কয়লা থেকে গ্যাস উৎপাদনের একটি প্রকল্পের শিলান্যাস করবেন। বিদেশমন্ত্রী বলেছেন, অস্থির এই পৃথিবীতে নিজেদের জাতীয় স্বার্থের লক্ষ্য অর্জনের পাশাপাশি ভারতকে ভৌগোলিক সীমা অতিক্রম করে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ককে সবথেকে ভালো অবস্থায় নিয়ে যেতে হবে। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন সকালের আড্ডা, উপস্থাপনায় স্পন্দন দাস।

সুপ্রভাত দুই বাংলার শ্রোতা বন্ধুদের অসংখ্য শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার সকালের আড্ডা। আচ্ছা, সকালের আড্ডা শুরু করলাম একেবারে সন্দেশ, মিষ্টি, সরভাজা, মন্ডা, মেঠাইয়ের লোভ ধরিয়ে দিয়ে, থুড়ি গান শুনিয়ে আর কি শুরু করলাম সকালের মিঠে আড্ডা। তা আজকের দিনে একটু মন্ডা, মিঠাই, সরভাজা, পান্তুয়া এসব হবে না তাই আবার হয় নাকি? জামাই ষষ্ঠী বলে কথা, আজকের দিনে যদি মিষ্টি মুখে সকালের আড্ডা শুরু না করি তাহলে কিন্তু ভারী অন্যায় হবে। মন্ডা মিঠাই মিষ্টিরই তো দিন আজ। আচ্ছা, আপনি কি জানেন শুধুমাত্র এই জামাই ষষ্ঠীর কল্যাণে বাঙালির অতি প্রিয়, অতি পরিচিত এক মিষ্টির জন্ম হয়? হ্যাঁ, শুধুমাত্র জামাই ষষ্ঠী পালনের জন্য, ঠিক পালনের জন্য নয়, জামাই ষষ্ঠী মানে জামাইকে ঠকানোর জন্য জন্ম নিল এক অসাধারণ সুন্দর মিষ্টি, যে মিষ্টির কথা বললে আপনার জিভে জল আসবে। চলুন চটপট শুনে নিই সেই গল্প। আজ থেকে প্রায় 200 বছর আগের কথা। হ্যাঁ, 1800-200 বছরেরও বেশ খানিকটা আগে, 1810 সালে মানকুণ্ডুর বিখ্যাত জমিদার গৌর খাঁয়ের মেয়ের সদ্য বিয়ে হয়েছিল তখন। আর বিয়ের কিছুদিনের মধ্যেই এল প্রথম জামাই ষষ্ঠী। জামাই রাজা আসবেন শ্বশুর বাড়িতে, আর তাই সাজো সাজো রব পুরো জমিদার বাড়ি জুড়ে। আর জামাইরা চিরকালই শ্বশুর বাড়িতে সেলিব্রিটি স্ট্যাটাস উপভোগ করে থাকেন এই বিশেষ দিনটিতে। আজকের দিনে জামাই হলেন একেবারে সেলিব্রিটি। কিন্তু বাঙালিদের আবার দুষ্টু বুদ্ধিও কম নয়, সে তো আমি আপনি আমরা সকলেই জানি। তাই জামাইদের এই স্পেশাল দিনে বিভিন্ন সময়ে সেই দুষ্টুমির আড়ালে লুকোনো গোবরে পিছলে বারে বারেই লেজে গোবর হতে হয় বাংলার জামাইদের। আর এটাও ঠিক তেমনই এক কাহিনী। খাঁবাড়ির রানীমা জামাইয়ের সঙ্গে খানিক মজা করবেন বলে মনস্থির করলেন।

এল ভদ্রেশ্বরের বাবুর বাজারে। তার ডাক পড়ল। অগত্যা নির্দিষ্ট দিনে সূর্যবাবু দুরু দুরু বুকে এলেন রাজবাড়িতে। দণ্ডায়মান সূর্যমোদককে রানীমা বললেন, এই শোন, নতুন এক ধরনের সন্দেশ বানাতে হবে তোকে। তোরা ওই যে তালশাঁস সন্দেশ বানাস না, তার মধ্যে ভালো করে জল ভরে দিতে হবে। রানীমার কথা শুনে সূর্যমোদকের একেবারে চক্ষু চড়ক গাছ। এ আবার কি কথা, সন্দেশের মধ্যে জল, সে থাকবে কিভাবে? সারা রাত চিন্তায় ঘুম হল না সূর্যকুমার মোদকের। যাই হোক, সকাল হতেই সূর্যবাবু ছুতোর মিস্ত্রিকে দিয়ে নতুন এক ছাঁচ বানিয়ে রানীমার হুকুম তামিল করতে নেমে পড়লেন মাঠে। কিন্তু গোল বাঁধল অন্য এক জায়গায়। নতুন বানানো ছাঁচে তৈরি সন্দেশের ভেতর জল আর কিছুতেই ভরা যাচ্ছে না। জল ভরলেই সেই জল লিক হয়ে বেরিয়ে যাচ্ছে। অনেকক্ষণ দপদপ করার পর মোদকবাবুর মগজের বাতি উঠল জ্বলে। উনি বানালেন কড়া পাঁকের তালশাঁস সন্দেশ এবং তার ভেতরে সফলভাবে ভরে দিলেন রস। সৃষ্টি হল জল ভরা সন্দেশের। কিন্তু তারপর তারপর কি হল মশাই? জামাই বাবা জীবনকে কি কুপকাত করা গেল? শুনবো সেই ঘটনা, কিন্তু তার আগে একটু

0: বাতাস কহিল, ওরে সে তুই চিনি বল বা গুড়, ছানা খাটি হলে ভীষণই মধুর। এই জিনিস যে নিজে হাতে বানায়,
1: কে? নবীন ময়রা?
0: তার কল্যাণ হোক, কল্যাণ হোক, পরমেশ্বর জানায়।

গানটি শুনলেন অনুপম রায় আর অর্ক মুখোপাধ্যায়ের কণ্ঠে। যাই হোক, এমনই একটি দিনে, অর্থাৎ সেই জামাই ষষ্ঠীর দিনে এলেন জামাই। বিরাট জমিদার বাড়িতে জামাইকে ঘিরে জমে উঠেছে আসর। এবার জামাই বাবাজির সামনে আত্মপ্রকাশ করল জলভরা সন্দেশ। সুন্দর রেকাবিতে সাজিয়ে জলভরা সন্দেশ চলে এলো জামাই বাবাজির সামনে। জামাই বাবাজি তো খানিকক্ষণ অবাক হয়ে তার অবয়ব দেখলেন, আর তারপর দেরি না করে প্রথম কামড় বসালেন জলভরা সন্দেশে। না, অঘটন ঘটল না, বেঁচে গেলেন তিনি। বসালেন দ্বিতীয় কামড়। এই দ্বিতীয় কামড়েও কোনো অঘটন ঘটল না। জামাই বাবাজি তখন স্বাদ পেয়ে বসালেন তৃতীয় কামড়, আর তখনই ঘটল সেই অঘটন। সন্দেশ ফেটে গড়িয়ে রস পড়তে লাগল তাঁর গরদের পাঞ্জাবিতে। সকলের সামনে বেচারা জামাইয়ের একেবারে দর প্রচূর্ণ, আর তিনি তো ততক্ষণে চমকে উঠেছেন। সেই রস চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, গোটা পাঞ্জাবি একেবারে ভিজে গেছে সেই জলভরা সন্দেশের রসে।

বেচারা জামাইয়ের মুখচুন, কিন্তু রানীমার প্ল্যান সফল। এভাবেই এমন এক মজার দুষ্টুমি থেকে জন্ম নিল জল ভরার সন্দেশ। যদিও সময়ের সঙ্গে সঙ্গে তার আকৃতির পরিবর্তন ঘটেছে, কিন্তু বাঙালির খাদ্য সংস্কৃতিতে আজও এক উজ্জ্বল নক্ষত্র জল ভরা সন্দেশ। গরমকালে গোলাপ জল ও রসের মিশ্রণ থাকে এর পেটের ভেতর, আর শীতকালে থাকে নলেন গুড়ের রস। জল ভরার স্বাদে মুগ্ধ হয়েছেন বহু বিখ্যাত ব্যক্তিত্ব, সেই তালিকায় কে নেই? ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহরু এরা তো যেমন রয়েছেন, তেমনই রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি মাঝে মাঝে বজরায় চড়ে আসতেন বর্তমানে পাতাল বাড়ি নামে প্রসিদ্ধ গঙ্গা তীরবর্তী চন্দননগরের বাড়িটিতে, আর সেই বাড়িতে এলেই তিনি আগে নিয়ে আসতেন জল ভরা সন্দেশ। উত্তম কুমার শুটিং করতে যাবার পথে গাড়ি দাঁড় করিয়ে আস্বাদন করতেন জল ভরা সন্দেশের স্বাদ। তা জামাই ষষ্ঠীর বাজারে জল ভরা সন্দেশের স্বাদ নেবেন নাকি? একবার চটপট নিয়ে নিন।

0: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
1: নমস্কার, আমি ডক্টর তুষারকান্তি মন্ডল, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, সেন্ট্রাল আয়ুর্বেদ রিসার্চ ইনস্টিটিউট কলকাতা, মিনিস্ট্রি অফ আয়ুষ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই বছর কলকাতায় যে দ্বাদশতম আন্তর্রাষ্ট্রীয় যোগ দিবস সম্পাদন হচ্ছে, এখানে মাননীয় প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই যে এই আন্তর্রাষ্ট্রীয় যোগ দিবস এখানে কলকাতায় পালিত হচ্ছে, সেটা খুবই একটা বড় বিষয়। এবছর যোগের আমাদের থিম হচ্ছে যোগা ফর হেলদি এজিং। এই যে এজিং প্রিম্যাচুর গুলোকে কন্ট্রোল করার জন্য যোগের যে উপযোগিতা, সেটাই এবছরের মেন থিম। সিম্পল যোগাসন রোগ যদি আমরা করতে পারি তাহলে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি। আমাদের রোগের একটা প্রধান কারণ হচ্ছে সাইকোসোমাটিক, যেটা বলা হয় মানে মানসিক শারীরিক রোগ। তো এই সাইকোসোমাটিক রোগটা আমরা কিন্তু কন্ট্রোল করতে পারি যোগাসন থেকে। যোগের তো বিভিন্ন পর্যায় রয়েছে, সমস্ত পর্যায়গুলো সম্ভব নয়, কিন্তু যেটা আসন এবং প্রাণায়াম এবং ধ্যান, এই তিনটে যদি আমরা রোজ অ্যাটলিস্ট 10-15 মিনিট আমরা যদি সকালে করতে পারি, সেক্ষেত্রে আমাদের ফিজিক্যাল স্ট্রেংথ বাড়বে, আমাদের মানসিক শক্তি বাড়বে এবং আমাদের মনের একাগ্রতা বাড়বে, এবং আমাদের একটা কর্মের সঙ্গে আমাদের যে চিন্তার একটা সামঞ্জস্য সেটা আমরা তৈরি করতে পারবো, যেটা হচ্ছে যোগের মুখ্য উদ্দেশ্য, ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল অ্যালাইনমেন্ট অফ দ্য বডি। তো এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা আমাদের শরীরের বিভিন্ন যে রোগগুলো হয় এবং যে রোগগুলো আমরা এই ছোট্ট ছোট্ট যোগাসনের মাধ্যমে এবং ধ্যান এবং প্রাণের মাধ্যমে করতে পারি, যেমন ব্রিদিং এক্সারসাইজ। ব্রিদিং এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ, ব্রঙ্কাইটিস এবং শ্বাস যাদের সমস্যা রয়েছে তারা যদি এই অনুলোম বিলোম এই ছোট্ট ছোট্ট প্রাণায়ামগুলো করে এবং তার সঙ্গে ভ্রামরি এই প্রাণায়ামগুলো আমরা করি, তাহলে কিন্তু আমরা এই রোগ থেকে আমরা বাঁচতে পারি। সূর্য নমস্কার, সূর্য নমস্কার যদি আমরা করি, সূর্য নমস্কার হচ্ছে আমাদের সমস্ত শরীরের ব্যায়াম এবং এটাকে বলে অষ্টাঙ্গ নমস্কার। সকালে 3-4 বার এটা করি, সেটা কিন্তু সমস্ত শরীরে একটা ব্যায়াম তৈরি হয়, টোটাল এক্সারসাইজ বডি, এবং তার সঙ্গে আমরা প্রাণায়াম আর মেডিটেশন করলে মানসিক, শারীরিক এবং আধ্যাত্মিক শক্তিটা আমরা বৃদ্ধি করতে পারি।
2: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
3: সকালের আড্ডায় এখন সময় দৃষ্টিকোণের। আজকের দৃষ্টিকোণ মেঘ নিয়ে।

মেঘের সঙ্গে মন দেওয়া নেওয়া হয়নি এমন বানালে মেলাভার। সেই মেঘদূতের কাল থেকে মেঘের সঙ্গে মিলনের যতটা না তার থেকে অনেক বেশি সম্পর্ক বিরহের। আকাশে মেঘ ভেসে এলে প্রিয় মানুষটির জন্য ব্যাকুল হয় মন।

0: নীল আকাশে কখনো সাদা মেঘের ভেলা, কখনো মেঘের আঁকিবুঁকিতে তৈরি হাজারো ছবি রং লাগায় মনের ক্যানভাসে। শিশু মনে জমে হাজারো জিজ্ঞাসা, তাই তো কখনো শরৎ মেঘে উঁকি দেন রবি ঠাকুর।
1: বলি না তাই সেসব কথা, সামলে থাকি খুব, কিন্তু সেদিন হয়েছে কি এমনি বিয়াকুব, আকাশপারে আবারও চোখ গিয়েছে আটকে, শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে।
0: মেঘলা আকাশ মানে বোধহয় বড্ড মন কেমন করা, ফেলে আসা সব কিছুর জন্য। মেঘদূত বার্তা পাঠায় তার প্রিয়াকে, আর এ জগতেও প্রিয় লাগি মন বিরহ কাতর হয়, ভাবে প্রতীক্ষার ওপারে থাকা সে তার কাছে পৌঁছানো যাবে কি।

তোমালায় চলে সেই চিঠি লেখা, অন্তহীন খুঁজে চলা। কবির ভাষায়, যে বন্ধুরে আজও দেখি নাই, তাহারই বিরহে ব্যথা পায়।

গানটি শুনলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে। চলছে বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপ ফুটবলে আজ সকালে অর্থাৎ শনিবার সকালে হাইতির মুখোমুখি হয়েছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। মরক্কোর বিপক্ষে হতাশাজনক ড্র হওয়ার পর কার্লো আনচেলত্তির দলের এটি শুধু ঘুরে দাঁড়ানোর ম্যাচ ছিল না, বরং নিজেদের জাগিয়ে তোলার এক মঞ্চ ছিল। মরক্কোর সঙ্গে প্রথম ম্যাচ ড্র হওয়ায় হাইতি ম্যাচের গুরুত্ব অনেকটাই বেড়ে গিয়েছিল ব্রাজিল শিবিরে। আবার উদ্বেগ ছিল নেমারের চোট নিয়ে, কিন্তু সেই সমস্ত কিছুকে দূরে সরিয়ে ব্রাজিল 3-0 গোলে জিতে গেল। আর এই ওয়ার্ল্ড কাপে খেলা কেমন দেখছেন আপনি, তা নিয়ে রয়েছে আমাদের ফেসবুক পেজে একটি পোস্ট। সেখানে আপনারা কিভাবে খেলা দেখছেন, কেমন এনজয় করছেন, বিশ্বকাপ জ্বরে আপনি কতটা আক্রান্ত, চটপটে লিখে ফেলুন আমাদের উদ্দেশ্যে। আর সকালের আড্ডায় কিংবা আজ সন্ধ্যায় আমরা পড়ে শোনাব সেই সমস্ত কমেন্ট। এখনই দেখতে পাচ্ছি আমি মলয় ঘোষবাবু লিখেছেন, 2026 বিশ্বকাপের ফরম্যাট নিয়ে নানা মুনির নানান মত থাকতেই পারে, কিন্তু একবার ভাবুন কতগুলো নতুন দেশ বিশ্ব ফুটবলের এই সর্বোচ্চ মঞ্চে অংশগ্রহণ করার সুযোগ পেল। কিউরাসাওয়ের মতন ছোট্ট একটা দেশ যার জনসংখ্যা আমাদের দমদমের চেয়েও কম, তারাও আসার সুযোগ পেল, আর এসব ভেবেই খুব খারাপ লাগে। আমরা G7 সামিটে যাচ্ছি, চারজন ভারতীয় বংশোদ্ভূত বিভিন্ন দলে খেললেও ভারতের জাতীয় সঙ্গীত শোনা গেল না, নাকি এই সময়টা যা।

সময় ষষ্ঠী থাকে বলে আমরা যেতে চাই না কে জানে। জোকস অ্যাপার্ট, আমি এবছর সিআর সেভেনের থেকে আশা রাখতে পারছি না। নেইমার নামক দেখি কি অবস্থা, বুড়ো মেসি আবারও ম্যাজিক দেখাবে সবাই জানি, তবে এমব্যাপে এবছরেই সেই সব গোট যে ছাড়িয়ে যাবে নাকি পরের বিশ্বকাপ অবধি সময় নেবে সেটাই এখন দেখার। লিখেছেন মলয় ঘোষবাবু, ধন্যবাদ মলয়বাবুকে তাঁর এমন সরস সুন্দর একটি কমেন্টের জন্য।

0: ভারতের ভূগর্ভে জ্বালানির মানচিত্র ধারাবাহিকের তৃতীয় ও শেষ পর্ব শুনবেন আজকে, বলছেন সুনীত রায়।
1: ভূগর্ভের একমাত্র অপ্রচলিত জ্বালানি হল ভূতাপ শক্তি বা জিওথার্মাল এনার্জি। ভূতাপীয় শক্তি হল পৃথিবীর অভ্যন্তরের সঞ্চিত তাপ, ভূকেন্দ্রের তেজস্ক্রিয় কণার ধীরে ধীরে ভাঙনের ফলে তৈরি হয়। ভূতাপ শক্তি সম্পূর্ণভাবে ভূগর্ভস্থ তাপপ্রবাহের উপর নির্ভর করে, আর টেকটনিক প্লেটের সীমানাগুলি এই তাপপ্রবাহে নিয়ন্ত্রকের কাজ করে। ভূতাপীয় শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ মার্কিন যুক্তরাষ্ট্রে শীর্ষস্থানে রয়েছে। 2021 সালে 7টি রাজ্যে ভূতাপীয় বিদ্যুৎ কেন্দ্র ছিল, যেগুলো প্রায় 16 বিলিয়ন কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করেছিল। ভারতে আনুমানিক 10,600 মেগাওয়াট পরিমাণ ভূতাপীয় শক্তির সম্ভাবনা রয়েছে বলে বিজ্ঞানীরা মনে করেন। যদি কেউ মনে করে ভবিষ্যতে কি ভারত ও আমেরিকার মতো ভূতাপ শক্তি থেকে বিশাল পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করতে পারবে, উত্তরটা হল না। কারণ ভারতের ভূতাত্ত্বিক গঠন প্রণালী এর জন্য দায়ী। এ ব্যাপারে আলোচনা করার আগে ভূতাপ শক্তির চারিত্রিক গঠন সম্বন্ধে একটু জানা দরকার। পৃথিবী 4টে প্রধান স্তরে বিভক্ত। অন্তস্থ কেন্দ্র বা ইনার কোর, সেটা 1500 মাইল চওড়া লোহার মতো একটা নিরেট গোলক। বহিস্থ কেন্দ্র বা আউটার কোর, সেখানে রয়েছে ম্যাগমা নামক 1500 মাইল পুরু উত্তপ্ত গলিত শিলা। ম্যান্টেল আর বহিস্থ কেন্দ্রকে ঘিরে থাকা ম্যাগমা আর শিলা দিয়ে তৈরি প্রায় 1800 মাইল পুরু একটা স্তর। ভূতাক বা ক্রাস্ট কঠিন শিলার সবচেয়ে বাইরের স্তর, যা মহাদেশ আর সমুদ্রতল গঠন করে। মহাদেশের নিচের পুরুত্ব প্রায় 15 থেকে 35 মাইল আর মহাসাগরের নিচে তা 3 থেকে 5 মাইল। পৃথিবীর অন্তঃকেন্দ্রের তাপমাত্রা 10,800 ডিগ্রি ফারেনহাইট বা সূর্যপৃষ্ঠের মতো উত্তপ্ত। গুরুমণ্ডলের তাপমাত্রা ভূত্বকের কাছাকাছি প্রায় 312 ডিগ্রি ফারেনহাইট থেকে কেন্দ্রের কাছাকাছি 7,230 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত থাকে। ভূগর্ভের গভীরে থাকা পাথর আর জল ম্যাগমার তাপ শোষণ করে উত্তপ্ত হয়। ভূপৃষ্ঠ থেকে যত গভীরে যাওয়া যায় তাপমাত্রা ততই ধীরে ধীরে বাড়তে থাকে। আমাদের এই ভূত্বকটি প্রধানত 8টি টেকটনিক প্লেট দিয়ে তৈরি। এই প্লেটগুলো যেখানে একে অপরের সাথে মিলিত হয়, সেখানে ম্যাগমা ভূপৃষ্ঠের খুব কাছে চলে আসে, আর সেজন্যই সেখানে তৈরি হয় আগ্নেয়গিরি। বিশ্বের প্রধান ভূতাপীয় বিদ্যুৎ উৎপাদনকারী দেশগুলো যেমন আমেরিকা, আইসল্যান্ড, ফিলিপিনস, এরা সরাসরি সক্রিয় টেকটনিক প্লেটের সীমানা বা আগ্নেয়গিরির হটস্পটের ওপর বসে আছে। ওই অঞ্চলগুলোতে ভূপৃষ্ঠের অত্যন্ত কাছাকাছি থাকে ম্যাগমা, যার ফলে বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদনের জন্য আদর্শ এনথ্যালপি অর্থাৎ উচ্চ তাপমাত্রার ব্যবস্থা তৈরি হয়। কিন্তু ভারতের মূল ভূখণ্ডে কোনো সক্রিয় আগ্নেয়গিরি নেই, তাই এক্ষেত্রে ভূতাপীয় শক্তির উৎস সম্পূর্ণ ভিন্ন। ভারত আর ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষের ফলে তৈরি হওয়া গভীর ভূতাকীয় ফটল আর টেকটনিক ঘর্ষণের কারণে ভারতের ভূতাপ ভাণ্ডারগুলি তৈরি হয়েছে। ভারতের 7টি প্রধান প্রদেশে 381টি উষ্ণ প্রস্রবণের সন্ধান পাওয়া গেছে। হিমালয়ের পাদদেশে লাদাখের পুগা উপত্যকা আর চুমথাং, হিমাচল প্রদেশের মণিকরণ, উত্তরাখণ্ডের তপোবন ভূতাপ শক্তি কেন্দ্রগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য। সোন, নর্মদা, তাপি অর্থাৎ সোনাটা লিনিয়ামেন্ট মধ্য ভারত জুড়ে বিস্তৃত একটা বিশাল থার্স্ট বেল্ট। এখানেই রয়েছে ছত্তিশগড়ের তাত্তাপানি আর মহারাষ্ট্রের জলগাঁও ভূতাপ শক্তি কেন্দ্র। মহারাষ্ট্রের পশ্চিম উপকূল

0: অন্ধ্রপ্রদেশের গোদাবরী অববাহিকা আর উড়িষ্যার মহানদী অববাহিকাও বিশেষভাবে উল্লেখযোগ্য। যেহেতু এগুলি সক্রিয় ম্যাগমার পরিবর্তে তেজস্ক্রিয় ক্ষয় আর গভীর জল সঞ্চালনের মাধ্যমে তৈরি হয়েছে, তাই এখানকার এনথ্যালপি বা তাপমাত্রা নিম্ন থেকে মাঝারি গোছের। ভারতবর্ষের পরিত্যক্ত তেলের কূপগুলি থেকেও ভূতাপ শক্তি উত্তোলনের কথা ভাবনা চিন্তা করা হচ্ছে। কাম্বে বেসিনের তেলের কূপগুলির ভূগর্ভস্থ তাপমাত্রা 175 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণা গোদাবরীর ক্ষেত্রে 205 ডিগ্রি সেলসিয়াস, কাবেরী বেসিনের ক্ষেত্রে 90 থেকে 120 ডিগ্রি সেলসিয়াস, আসাম আরাকান বেসিনের ক্ষেত্রে 48 থেকে 214 ডিগ্রি সেলসিয়াস। গবেষণায় দেখা গেছে 130 ডিগ্রি সেলসিয়াসের উপর জলের তাপমাত্রা হলে তার থেকে ভূতাপ শক্তি তৈরি করা সম্ভব। তাই বর্তমানে উপলব্ধ আধুনিক প্রযুক্তির সাহায্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা সম্ভব নয়। কিন্তু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা একদমই যে সম্ভব নয় সে কথাটা বলাটা ঠিক হবে না। এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য ভারতের প্রথম ভূতাপীয় বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে লাদাখের পুগা উপত্যকায়। 2026-27 অর্থবর্ষের মধ্যে এর পরীক্ষা, মূল্যায়ন আর গ্রিড একত্রীকরণ সক্রিয়ভাবে কার্যকরী হওয়ার পরিকল্পনা রয়েছে।
1: ভারতের ভূগর্ভে জ্বালানির মানচিত্র তৃতীয় ও শেষ পর্ব শুনলেন, বললেন সুনীত রায়।
2: শুনছেন সকালের আড্ডা। সকালের আড্ডায় এখন জানিয়ে দেব আবহাওয়া সংক্রান্ত খবর। আগামী 24 ঘন্টা আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে সারাদিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 ডিগ্রি থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 99%, সর্বোচ্চ এবং সর্বনিম্ন ছিল 92%। জানিয়ে দিলাম আবহাওয়া সংক্রান্ত খবর, শুনছেন সকালের আড্ডা। কথা হচ্ছিল বিশ্বকাপ ফুটবল নিয়ে। ওদিকে কিন্তু ক্রিকেটে রেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা। মেয়েরা নাকি বড় রেকর্ড করতে পারে না, ক্রিকেট দুনিয়ায় এমনই ধারণা অনেক দিন ছিল। কিন্তু স্মৃতি মান্ধানা নিজের ব্যাট দিয়ে সেই সমস্ত ধারণাকে ভুল প্রমাণ করলেন। চলতি টি টোয়েন্টি ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতের 95 রানের দুর্দান্ত জয়ের সময় স্মৃতি মান্ধানা টি টোয়েন্টি ক্রিকেটে 600টি 4 মারার ঐতিহাসিক মাইল ফলক ছুঁয়ে ইতিহাস গড়লেন। আর এর ফলে তিনি পুরুষ ও মহিলা ক্রিকেট উভয় ক্ষেত্রেই এই কৃতিত্ব অর্জন করলেন এবং বিশ্বের প্রথম ও একমাত্র খেলোয়াড় হিসেবে এই কৃতিত্ব ছুঁয়ে ফেললেন স্মৃতি মান্ধানা। যখন বিশ্বের বড় বড় ব্যাটাররাও এই মাইল ফলকে পৌঁছতে পারেননি, তখন এক ভারতীয় মেয়ে ইতিহাসের পাতায় নিজের নাম সবার উপরে লিখে দিলেন। স্মৃতি মান্ধানার এই অর্জন প্রতিটি মেয়ের জন্য অনুপ্রেরণা। যারা স্বপ্ন দেখতে সাহস করে এবং তা পূরণ করতে মাঠে নামে, 600টি 4 একটি ইতিহাস আর এক ভারতীয় মেয়ের নাম। গর্বিত ভারত, গর্বিত স্মৃতি মান্ধানার জন্য।

0: ওদিকে আবার বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে একপেশেভাবে হারিয়ে দিল আমেরিকা। 2-0 ব্যবধানে জিতে নক আউট কার্যত নিশ্চিত করে ফেলল আয়োজক দেশ। খুঁজেই পাওয়া গেল না আর আগের ম্যাচের অস্ট্রেলিয়াকে। এমনই চলবে বিশ্বকাপ, এমন টান টান উত্তেজনায় পূর্ণ সমস্ত ম্যাচ। চোখ থাকুক আপনাদের, আর তার সঙ্গে অবশ্যই আপনারা মৈত্রীর ফেসবুক পেজে এসে লিখে যান আপনার মতামত, আপনার অভিজ্ঞতা, আপনার উত্তেজনা। সময় আর প্রায় নেই বললেই চলে, বিদায় নিতে হবে। ভালো থাকবেন সকলে। যেতে যেতে কিশোর কুমারের কণ্ঠে এই গানটি রইল আপনাদের জন্য।
1: একটু দেখা, আরো একটু বেশি হলে ক্ষতি কি?

0: শুনলেন সকালের আড্ডা। উপস্থাপনায় ছিলাম আমি স্পন্দন দাস, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন পথ চলতে।
1: আকাশবাণী মৈত্রী, এবার শুনবেন যুববাণীর অনুষ্ঠান পথ চলতে। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রাহুল আচার্য। একলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্যে গলির কোণে, ভাবি আমার মুখ দেখাবো, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। শঙ্খ ঘোষ যখন এই কবিতা লিখেছিলেন তারপর থেকে বহুদিন কেটে গেছে, কিন্তু দিনে দিনে এই কবিতা যেন প্রবাদের মতো হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা ধরো তোমার একটা গোটা দিনের গল্পই না হয় বললাম, সকালে বেরিয়ে যে দোকানে কিংবা সুপার মার্কেটে যাচ্ছ, তার সাইনবোর্ড, স্ট্যান্ডি, কাউন্টার, সর্বত্র খাবারের নানান ব্র্যান্ডের নানান রকম প্রোডাক্টের নানান বিজ্ঞাপন। তারপর বাড়ি ফিরলে, বাড়ি ফিরে খবরের কাগজটা খুলেই দেখলে প্রথম দুপাতা জুড়ে বড় বড় করে কোচিং সেন্টার, অনলাইন রিটেলিং কোম্পানির বিজ্ঞাপন। আবার কাগজের ভেতর থেকে বেরোলো তিন চারটে প্যাম্পলেট। তারপর তুমি কাজে বেরোচ্ছ, কাজে বেরোনোর পথে ট্রেনের কামরার দেওয়ালে, বাসের গায়ে কিংবা মেট্রোর সারা অঙ্গে, এমনকি মেট্রোর ভেতরে ঝুলন্ত হাতলে পর্যন্ত বিজ্ঞাপন। কাজের জায়গায় কাজের মাঝে মোবাইল ঘাঁটছ, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, বিভিন্ন পোস্ট, ভিডিও, রিলের মাঝেই একের পর এক অ্যাড। সন্ধ্যের দিকে কাজ সেরে বাড়ি ফেরার পথে রাস্তার দুধারে উঁচু নিচু বিল্ডিংয়ের গায়ে, লাইট পোস্টের মাথায়, ফ্লেক্স হোর্ডিংয়ের মাঝে জল জল করছে বিজ্ঞাপন। বাড়ি ফিরে টিভি চালালে, টিভিতে রিয়েলিটি শো চলছে, সেই শোয়ের ব্রেকে বিজ্ঞাপন, এমনকি শোয়ের মধ্যেও পাওয়ার্ড বাই, স্পন্সার্ড বাই ইত্যাদি নানান বিজ্ঞাপনের ছড়াছড়ি। জানি ক্লান্ত লাগছে, কি করবে ভাবছো? আচ্ছা না হয় বই পড়লে, একটা নতুন একটা বই কিনেছ, প্যাকেট থেকে বার করে বুকমার্কটা হাতে নিতেই দেখলে 23-30 তারিখের মধ্যে সব বইয়ের উপর সেই কোম্পানি দিচ্ছে 30% ছাড়, তার জলজলে বিজ্ঞাপন তোমার হাতে বুকমার্ক হিসেবে শোভা পাচ্ছে। অর্থাৎ বিজ্ঞাপনের বাইরে বেরোনোর কোনো জায়গাই নেই। এমনকি এই বিজ্ঞাপন নিয়ে তোমার সঙ্গে এতক্ষণ যে কথা বলছি সেই রেডিওতে আমরাই কিন্তু অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে অনেক বিজ্ঞাপন চালাই। পথ চলতে গিয়ে তাই আমি, রাহুল, একটু থমকে দাঁড়ালাম। ভাবলাম যদি বিজ্ঞাপনের বাইরে নাই বেরোতে পারি তবে বিজ্ঞাপনের ভেতরেই ঢোকা যাক। তাই পথ চলতে আসরে আজ পা রাখব বিজ্ঞাপনের জগতে। আমাদের মনে অনেক প্রশ্ন থাকে, সেই নিয়েই কথা বলে নেব অ্যাডভার্টাইজিং ক্লাব ক্যালকাটার প্রেসিডেন্ট ও ইনার সার্কেল অ্যাডভার্টাইজিং এর প্রতিষ্ঠাতা শ্রী কাঞ্চন দত্তের সঙ্গে, বিজ্ঞাপন জগতে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা। কাঞ্চনবাবু, প্রথমেই জিজ্ঞাসা করব যে একটা বিজ্ঞাপন কি করে তৈরি হয়, অর্থাৎ আপনাদের কাছে ক্লায়েন্ট আসছেন এবং সেখান থেকে জনসমক্ষে একটা অ্যাড আমরা সাধারণ মানুষ হিসেবে দেখছি, এই পুরো প্রসেসটা ঠিক কেমন হয়?
2: আপনি শুরুতেই একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন করলেন। আসলে লোকেরা যেহেতু বিজ্ঞাপনের এন্ড প্রোডাক্টটা দেখে, সেটা একটা টেলিভিশন ফিল্ম হতে পারে, রাস্তায় যেতে যেতে একটা কোল্ড ড্রিঙ্কসের

0: হোর্ডিং হতে পারে বা একটা নিউজ পেপারে একটা রিয়েল এস্টেটের ফুল পেজ বিজ্ঞাপন হতে পারে, লোকেরা মনে করে যে এটা একটা দারুণ ক্রিয়েটিভ ব্যাপার। কেউ কেউ তো এরকমও মনে করে যে বোধ হয় কিছু লোক একসঙ্গে বসে আড্ডা মারতে মারতে কেউ বলে উঠলো হোকাস পোকাস আর একটা দারুণ আইডিয়া এসে গেল। তা কিন্তু নয়, বিজ্ঞাপন একটা খুব সাইন্টিফিক প্রসেস। একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরুন কোনো ক্লায়েন্ট এলো আমার কাছে, এসে বললো আমি আপনার কাছে এসেছি, আমার একটা ব্র্যান্ড প্রবলেম আছে। মানে ব্যাপারটা এরকম দাঁড়ালো যে আমরা বিজ্ঞাপনের লোকেরা আমরা ব্র্যান্ডের ডাক্তারের মতো প্রবলেমটা বুঝে কাজ শুরু করি। প্রবলেমটা কীরকম হতে পারে, আমি আমার ব্র্যান্ডের লাইকেবিলিটি, অ্যাফিনিটি বা লোকেদের ভালো লাগা আমার ব্র্যান্ডের প্রতি কমে যাচ্ছে, খুব সিরিয়াস প্রবলেম, আমি কি করব। আমি একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করতে শুরু করেছি, এটা মানুষদের মনে কি করে ভালো লাগাবো, এগুলো সবই ডিফারেন্ট প্রবলেম। এইটা শোনার পর আমরা একটা প্রবলেম ডেফিনেশন তৈরি করি, করে প্রথমে যেটা করি সেটা রিসার্চ, প্রথমে সেকেন্ডারি রিসার্চ। ফর এক্সাম্পল ধরুন একটা রেস্টুরেন্ট লঞ্চ করবে কলকাতা শহরে, আমরা ধরুন বাঙালি খাবার বিক্রি করে, আমরা প্রথমে সমস্ত বাঙালি খাবারের রেস্টুরেন্টের ব্র্যান্ড ন্যারেটিভ বা তারা কি বলে, তারা কেন নিজেদের আলাদাভাবে পরিচয় দেওয়ার চেষ্টা করে, এটাকে আমরা বলি ডিফারেন্সিয়েশন, সেইটাকে বার করি, তারা কি বলছে এই মুহূর্তে, সেটাকে আমরা করার পর, সেকেন্ডারি করার পর আমরা প্রাইমারি রিসার্চ যাই, মানে কাস্টমারের কাছে যাই, গিয়ে জিজ্ঞেস করি কেন এই ব্র্যান্ডকে আপনি ভালোবাসেন বা কেন অমুক ব্র্যান্ডকে আপনি প্রেফার করেন। এই প্রাইমারি রিসার্চের পর আমরা সোজা চলে যাই কনজিউমার ইনসাইটে। ইনসাইটটা কীরকম জানেন, একটা অ্যাংজাইটি পয়েন্ট, মানে সব কনজিউমার একটা অ্যাংজাইটি আছে, আর যে কোনো ব্র্যান্ড সেই অ্যাংজাইটিটাকে রিলিফ দেয়। সুতরাং আমাদের সেই অ্যাংজাইটিটাকে কারেক্টলি ধরতে হবে। আমি কেন একটা ক্যাফেতে যাই জানেন, অ্যাংজাইটিটা হচ্ছে লোনলিনেস অ্যান্ড ডিপ্রেশন, কথায় কথায় বলছি, তাই ক্যাফেতে গেলে আমার ভালো লাগে, আমার মনে হয় আমি একলা নই, একাকিত্ব থেকে বেরিয়ে আসতে পারি। এইটাই কিন্তু রিয়েল কনজিউমার ইনসাইট। সেখান থেকে আমরা সোজা চলে যাই আমাদের ব্র্যান্ডের ইউনিক, মানে সম্পূর্ণ স্বতন্ত্র একটা ন্যারেটিভে বা একটা আইডিয়াতে, যেটা আমার ব্র্যান্ডকে একদম আলাদা রূপে প্রেজেন্ট করবে, এবং সেটাকেই আমরা দ্য ক্রিয়েটিভ আইডিয়া বলি। এটাই ক্লায়েন্টকে প্রেজেন্ট করা হয় এবং সেটা অ্যাপ্রুভ হওয়ার পর সেটাই আপনারা চারিদিকে দেখতে পান। কিন্তু মজার ব্যাপারটা কি জানেন, এই পুরো প্রক্রিয়াটা কিন্তু একটা রিলে রেসের মতো, অনেক লোক কাজ করে, যেমন ক্লায়েন্ট সার্ভিসিং, স্ট্র্যাটেজিক প্ল্যানিং, ক্রিয়েটিভ ডিরেক্টর, আর্ট ডিরেক্টর, কপিরাইটার্স, এরা সবাই মিলে কিন্তু আইডিয়াটা তৈরি করে, কারো নিজস্ব নয়। তাই ভালো বিজ্ঞাপন কিন্তু অনেকটা আমার মতে 95% কোলাবোরেটিভ আর 5% ইন্সপিরেশন।
1: বাহ, এই প্রসেসটা জানতে পেরে আমাদেরও বেশ ভালো লাগছে। এবং সেখানে আমার কোথাও একটা মনে হচ্ছিল যে ধরুন অ্যাডভার্টাইজমেন্ট তো একটা ক্রিয়েটিভ কাজ, কিন্তু এখানে ক্রিয়েটরদের কোনো নাম যায় না, এক্ষেত্রে আর্টিস্টদের যে এই কম্প্রোমাইজ করা, সেটাকে নিয়ে আপনার কি বক্তব্য?
0: দেখুন, এটা কিন্তু আমার কাছে কোনো কম্প্রোমাইজ নয়, দিস ইজ পার্ট অফ আর ডিসিপ্লিন। প্রতিটি ইন্ডাস্ট্রির নিজস্ব ভাবধারা এবং ডিসিপ্লিন থাকে, এটা আমাদের ডিসিপ্লিন। বিভিন্ন ব্র্যান্ডের জন্য কাজ করার সুবাদে আমাদের সংস্থাকে খুব বড় মাপে টাকা দেয় ক্লায়েন্টরা, সেই টাকার বিনিময়ে আমরা কাজ করি, আর এই জন্যই এটাকে বলা হয় কমার্শিয়াল আর্ট। আমরা তো আর পিকাসো বা দাভিনচির মতো শিল্পকলা করছি না, আমরা কমার্শিয়ালি কাজ করছি এবং এটি ব্র্যান্ডের জন্য। আর এখানে সবচেয়ে বড় হিরো হলো বিজ্ঞাপন, ক্রিয়েটর নয়, দ্য ক্রিয়েশন। যেদিন মানুষ বলবে বাহ কি সুন্দর বিজ্ঞাপন, সেদিন আমাদের জয়। যেদিন মানুষ বলবে যে এই ব্র্যান্ডটা তো ফাটাফাটি, সেদিন আমরা ইতিহাস তৈরি করব। অ্যাকচুয়ালি আমরা অনেকটা অ্যানোনিমাস আর্কিটেক্টের মতো, বাড়িটা মানুষ ব্যবহার করে বটে, স্থপতির নাম জানুক বা না জানুক, তবে হ্যাঁ ইন্ডাস্ট্রির ভেতরে তো একটা ক্রেডিট কালচার রয়েছে, এবং আমরা প্রত্যেকে প্রত্যেকের কাজ জানি, ফলো করি এবং রেসপেক্ট করি।
1: বেশ, তো এর পরের যে প্রশ্নটা, সেটা আমার নিজের অত্যন্ত কাছের একটা প্রশ্ন, এবং আমার এটা বরাবরই একটা জানার ইচ্ছে ছিল, সেটা হচ্ছে যে ধরুন 90s বা 2000s, তো এই যে দশকগুলো, তখন তো জিঙ্গলের একটা বড় গুরুত্ব ছিল, এবং এখন বিজ্ঞাপনের জগতে জিঙ্গলের ছবিটা কেমন?
0: বড় ভালো প্রশ্ন করেছেন। আচ্ছা ভেবে দেখুন তো, 90 আর 2000-এর দশকের মানুষগুলো আর এখনকার মানুষগুলো কি এক? এক নয় তো, তাই জিঙ্গল হারিয়ে যায়নি, তার অ্যাড্রেসটা বদলে গেছে, তার অডিয়েন্সটা বদলে গেছে, মানুষগুলোই তো বদলে গেছে।

0: সোনার আঙ্গিক বদলে গেছে, সমাজ ব্যবস্থা বদলে গেছে, আর সব কিছুর মধ্যে আমরা বড় ইম্পেশেন্ট হয়ে পড়েছি। এখন আমরা না সবকিছু ইনস্ট্যান্ট কফির মতো এক্ষুনি চাই। তাই আগে যেরকম সবাই একসঙ্গে বসে টেলিভিশনের সামনে রামায়ণ মহাভারত শুনতাম বা উষাদির গাওয়া এক মিনিটের জিঙ্গল শুনতাম, সে সমস্ত কিছুর জন্য আমাদের এখন আর সময় নেই। সব কিছু 8 সেকেন্ড কি 10 সেকেন্ডের মধ্যে রেডি করে দিতে হবে। তাই কোথাও একটা বড় মাপের একটা ইম্পেশেন্স চলছে, একটা ইম্পেশেন্ট জেনারেশন। তাই বিজ্ঞাপনের আঙ্গিকও বদলে গেছে। আসলে বিজ্ঞাপন তো হেল্পলেস, বিজ্ঞাপন তো সমাজের একটা প্রতিফলক, একটা মিরর। সমাজ যা চায় আমাদের তাই করতে হয়।
1: সত্যি এটা তো অস্বীকার করার কোনো জায়গাই নেই। এবং আমার পরবর্তী প্রশ্নটা এই নিয়েই যে বাংলা যে বিজ্ঞাপন সেটা কি নিজস্বতা হারিয়ে ফেলছে কোথাও গিয়ে?
0: দেখুন, এই প্রশ্নের উত্তরটা আমি একটু অন্যভাবে দেব। আমি বিশ্বাস করি যে বাংলা বিজ্ঞাপন নিজস্বতা হারিয়ে ফেলেছে এটা হয়তো পুরোপুরি ঠিক নয়, বরং বাংলা বিজ্ঞাপন একটা অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। অনেকদিন ধরেই আমরা একটা খুব বড় দ্বন্দ্বের মধ্যে আছি। আজকের মার্কেটিং ম্যানেজার, ব্র্যান্ড ম্যানেজার, এরা সকলেই বিজ্ঞাপন এজেন্সির উপরে একটা চাপ সৃষ্টি করছে। ব্র্যান্ড ন্যারেটিভ, ব্র্যান্ডের ভাষা বা ব্র্যান্ডের অ্যাপিল, ওরা কোথাও চাইছে যে এটা একটা ইন্টারন্যাশনাল বা একটা ন্যাশনাল অডিয়েন্সের জন্য যেন কার্যকরী হয়। এবার এইটা মাথায় রাখতে গিয়ে আমাদের এটা ভুলে যেতে হচ্ছে যে লোকাল আইডেন্টিটি ধরে রাখার একটা বিশাল প্রয়োজনীয়তা আছে। এই ব্যালেন্সিং অ্যাক্টটাই আজকে বিজ্ঞাপনের সবথেকে বড় চ্যালেঞ্জ। একসময় বাংলা বিজ্ঞাপনের একটা স্বতন্ত্র ভাষা ছিল, একটা স্বতন্ত্র ভাবনা ছিল, একটা স্বতন্ত্র যাপন ছিল, যার সমস্তটাই আসতো জীবনবোধ থেকে, রসবোধ থেকে, একটা পারিবারিক সম্পর্ক থেকে। এই সব কিছুরই একটা নিজস্ব গতি ছিল। আজ সমস্যা হচ্ছে আমরা অরিজিনাল বাঙালি বলতে কাকে বুঝতে চাইছি, এটাই কোথাও আক্ষরিক অর্থে আর স্পষ্ট নয়। এবং এখানেই বিজ্ঞাপনের নিজস্বতা ক্ষয়ের শুরু। অ্যাজ এন এক্সাম্পল, দুর্গাপুজো টাইমলেস, রবীন্দ্রসঙ্গীতও টাইমলেস, কিন্তু এই নতুন বাঙালি বেশ মজার, বেশ অদ্ভুত রে। এ এক বহু জাগতিক বাঙালি, সে এক অদ্ভুত ভাষায় কথা বলে, না ইংরেজি না বাংলা। আমরা তো মজা করে একটা নাম দিয়েছি বেঙ্গলিশ। তার ফুড হ্যাবিট, তার ঘোরাফেরা, তার জামা কাপড়, তার সাধন ভজন, তার ভালো লাগা না লাগা, সবটা যেন একটু অন্যরকম, আলাদা। এর মধ্যে যেমন ব্যাঙ্গালোরবাসী বাঙালিও আছে, আবার প্রবাসী নিউ ইয়র্ক বাঙালিও আছে, আবার কলকাতার প্রোগ্রেসিভ বাঙালি বাবুরাও আছেন, যারা এখন বলতে চাইছেন যে না না না, আমরা তো একটু প্রোগ্রেসিভ, আমরা একটু সব বিষয়কে অন্যভাবে দেখি। প্রবলেমটা হলো যে এই পরিবর্তনটা যে বাঙালির মধ্যে হচ্ছে, আমরা যে ধীরে ধীরে একটা বহুজাগতিক বাঙালি কালচারে পরিবর্তিত হচ্ছি, এইটা ক্যাপচার করতে না পারাটা বিজ্ঞাপনের ফেলিয়ার হিসেবে দেখা হচ্ছে। কারণ আমরা তো আগেও বলেছি, আমরা বেসিক্যালি সোশ্যাল মিরর। আমরা যদি এই পরিবর্তনশীল বাঙালিকে ধরতে না পারি, তাহলে আজকের বিজ্ঞাপন হয়ে উঠবে অপ্রাসঙ্গিক। এইটা ব্যালেন্স করতে গিয়ে কোথাও বিজ্ঞাপন ধীরে ধীরে তার শেকড় থেকে, তার রুটস থেকে দূরে সরে আসছে। আর এখানেই শুরু দ্বিতীয় সমস্যার সূত্রপাত। এই যে একটা ইউনিভার্সাল বাঙালির কথা হচ্ছে, তার সঙ্গে কথা বলতে গিয়ে, তার ভাষায় বিজ্ঞাপন তৈরি করতে গিয়ে বিজ্ঞাপনের মজাটা, তার ইউনিকনেসটা ধীরে ধীরে মরে যাচ্ছে। আমাদের ভিজুয়াল গ্রামার, বিজ্ঞাপনের গ্রামার সব কিছুই পুরো এক ধরনের। ধরুন মিউজিক, ফিল্ম স্ক্রিপ্ট, ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ, ক্যাপশন, ইনফ্লুয়েন্সার, সব কিছুই যেন একরকম দেখতে হয়ে যাচ্ছে। একটা রেস্টুরেন্টের বিজ্ঞাপনই হোক বা একটা হাসপাতালের বিজ্ঞাপনই হোক, সব যেন কীরকম একরকম একরকম। বাঙালি আজকে তার ইউনিকনেসটাই হারিয়ে ফেলছে। এটা সামাজিক পরিবর্তন নয়, এটা সামাজিক অসুখ। আর এই ইউনিকনেসটা হারিয়ে ফেলার ক্রাইসিসটা কিন্তু নিজেকে প্রাসঙ্গিক করার একটা ব্যর্থ চেষ্টা। এটাই হলো সবচেয়ে বড় কথা। দেখুন, আমি শেষ করব একটাই কথা বলে, বাংলা বিজ্ঞাপনের সমস্যা অরিজিনাল আইডিয়ার অভাব নয়। আমরা কোথাও মনে হয় আত্মবিশ্বাসের অভাবে ভুগছি। আমরা এই যে একটা ট্রান্সলেশন মাইন্ডসেট থেকে বেরিয়ে এসে সাহসী হয়ে নির্দেশকরকে রেসপেক্ট করবো, নিজেদের আটপৌরে ভাবনাটাকে অন্তরে চেপে ধরবো,

তৃতীয় পর্ব নিয়ে। এতক্ষণ শুনছিলেন যুববাণীর অনুষ্ঠান পথ চলতে। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রাহুল আচার্য, আকাশবাণী মৈত্রী। পরবর্তী ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন কীর্তন, শিল্পী অর্চনা দেবী মণ্ডল।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে ছোটদের আসর, উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত।

দুই বাংলার ছোট বন্ধুদের অনেক ভালোবাসা জানিয়ে শুরু করে দিলাম আজকে ছোটদের আসর। বলো কি খবর বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছে। গরম তো খুব হাঁসফাঁস অবস্থা, কিন্তু তারই ফাঁকে ফাঁকে কালবৈশাখী ঝড়ও আছে, বৃষ্টিতে ভেজাও আছে। বললাম বটে বৃষ্টিতে ভেজা, কিন্তু আমি তোমাদের বারণই করব বৃষ্টিতে ভিজতে। বৃষ্টিতে ভিজলে কি হবে বলো তো? ঠান্ডা লাগবে, খুব খুব কাশি, ফ্যাঁচ ফোঁচ, সর্দি, জ্বর জারি, স্কুল কামাই। আর স্কুলে যেতে না পারলে তো বন্ধুদের সঙ্গে দেখাও হবে না, মজাও হবে না, খেলাও হবে না, পড়াশুনো তো বন্ধ বটেই। তাহলে কি করতে হবে তার জন্য? একটু একটু পিসিমনির কথা শুনতে হবে, আর অবশ্যই মার কথাও শুনতে হবে। বৃষ্টিতে ভেজা মোটেও চলবে না। সবাই লক্ষ্মী হয়ে থাকো, আর আমাদের এই বাংলার প্রকৃতিকে কত রূপেই তো আমরা দেখি, তার গ্রীষ্মকালীন রূপটা আমাদের গরমে কষ্ট দেয় ঠিকই, কিন্তু তার একটা মনোহর দিকও আছে। সেই সঙ্গে ভালো ভালো পাকা ফল সেও তো আমরা এই গরমকালেই পাই, আর তারই সঙ্গে বৃষ্টির বাড়িধারা। সেই প্রকৃতির রূপটিও চমৎকার সবুজ। আষাঢ় মাস তো এসেই গেল, বর্ষাও এলো বলে তখন ঝমঝম বৃষ্টি দেখে আমরা সবাই খুব আনন্দ পাব আর কি। এদিকে আজকে তোমাদের জন্য ভারী সুন্দর একটি অনুষ্ঠান রয়েছে, যে অনুষ্ঠানটি তৈরি করেছেন তোমাদের মৌসুমীদি মৌসুমী সেনগুপ্ত। কিন্তু কি নিয়ে সেই অনুষ্ঠান? তোমরা সবাই জানো যোগ ব্যায়াম শরীরের জন্য খুব উপকারী। শুধু শরীর কেন, শরীর মন দুজনকেই ভালো রাখে এই ব্যায়াম বা যোগ। এই যোগকে ঘিরে একটি দিবস আমরা আজকাল পালন করি। 2014 সালে জাতিসংঘ স্বীকৃতি দেবার পর থেকেই প্রতি বছর 21শে জুন, ঠিক, একদম ঠিক, আমি জানি তোমরা জানো এই দিনটির কথা, কারণ আন্তর্জাতিকভাবে এই দিনটি আমরা আজকাল পালন করছি। 21শে জুন হল আন্তর্জাতিক যোগ দিবস। যোগ ব্যায়াম প্রাচীন ভারতীয় ঐতিহ্যের এক অমূল্য উপহার, যা শারীরিক এবং মানসিক সুস্থতা বৃদ্ধি করে, এবং এর জন্য এটা সবচেয়ে নির্ভরযোগ্য একটা মাধ্যম হিসেবে স্বীকৃত। এই যোগের কথা কিন্তু বহু বছর আগে, সেই প্রাচীন কালে আমাদের দেশের ঋষিদের মুখে, শাস্ত্রকারদের মুখে, তাদের লেখায় আমরা পেয়েছি। যোগ শব্দটির অর্থ হল যুক্ত হওয়া, যোগ দেওয়া, বা বলা যায় ঐক্যবদ্ধ হওয়া, যেটা প্রতীকীভাবে মন এবং শরীরকে যুক্ত করে, চিন্তা আর কর্মকে যুক্ত করে, সংযম এবং পরিপূর্ণতার মধ্যে একটা ঐক্য রচনা করে। আর কি করে বলতো? মানুষ আর প্রকৃতির মধ্যে সংহতি বিধান করে, স্বাস্থ্য এবং সুস্থতার জন্য সামগ্রিক একটা দৃষ্টিভঙ্গি তুলে ধরে, জীবনের সমস্ত ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখার পাশাপাশি স্বাস্থ্য আর কল্যাণ সাধনের ক্ষেত্রে যোগ একটি অসাধারণ মাধ্যম, যেটি

কথা বারে বারেই উচ্চারণ করছেন আজকে ডাক্তারেরা, যেটা আমি একটু আগেও বললাম, এটি উচ্চারিত হয়ে আসছে সেই বহু প্রাচীন কাল থেকে। যোগব্যায়াম অনুশীলনের উপকারিতা সেটা তোমরা নিজেরাও কিন্তু অনুভব করতে পারো। তোমরা এখন ছোট আছো, এখন থেকেই যদি তোমরা যোগ অনুশীলন করতে থাকো, দেখবে তোমাদের মনোযোগ বাড়ছে। পড়াশুনোর ক্ষেত্রেই বলো, গান বাজনা খেলাধুলো যে কোনো ক্ষেত্রে তোমাদের মনঃসংযোগ অনেক বেশি আগের থেকে দেখবে বেড়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই যদি কনসেন্ট্রেশন বাড়ে তাহলে যে কোনো বিষয়ে যে কোনো কাজে তুমি সফল হতে পারবে। নিয়মিত যোগ অনুশীলন করলে মনের ক্ষেত্রেও অনেক পরিবর্তন আসে, মনে আনন্দ আসে, প্রশান্তি আসে, অনেক ভালো ভালো গুণ মানুষ আত্মস্থ করতে পারে। তাই আমরা চাই যোগ অনুশীলনের মধ্যে দিয়ে এই গোটা পৃথিবীর মানুষ সুস্থ থাকুক, ভালো থাকুক, শান্তিতে থাকুক। তো এই আন্তর্জাতিক যোগ দিবস, এটি তোমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ? যোগ অনুশীলনকে তোমরা কিভাবে দেখছো? তোমরা কি যোগ অনুশীলন করো? করে কি তোমরা কোনো সুফল পেয়েছো? এসব তো আমার জানতে ইচ্ছে করতেই পারে, তাই না? তো চলো সেই সুন্দর অনুষ্ঠানটি যেটি তোমাদের জন্য অপেক্ষা করে আছে, যোগে রোগ বিয়োগ ও স্বাস্থ্য বৃদ্ধি, এই নিয়ে আমরা অনুষ্ঠানটি শুনি। সত্যি তো যোগের মধ্যে দিয়ে শরীর সুস্থ হয়, অনেক রোগ থেকে দূরে থাকা যায়, আর স্বাস্থ্য ভালো তো হয়। সেই সব কথাই এখন আমরা শুনব এই অনুষ্ঠানটির মধ্যে দিয়ে। অনুষ্ঠানটি তোমাদের কাছে নিয়ে আসছেন তোমাদের মৌসুমীদি, মৌসুমী সেনগুপ্ত।

0: আজ আমরা চলে এসেছি নদিয়া জেলার শান্তিপুর থানার ফুলিয়া গ্রামে। সেখানের আরবঘাটা হাসপাতালের যোগা ইনস্ট্রাক্টর কার্তিক বসাকের সাথে কথা বলে নেব, জেনে নেব যোগা নিয়ে কিছু কথা, এবং তার সাথে সাথে ওনারের স্টুডেন্টদের সাথেও কথা বলে নেব এবং জেনে নেব যোগা সম্বন্ধে গুরুত্বপূর্ণ কিছু কথা। নমস্কার স্যার।
1: নমস্কার।
0: শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে যোগার ভূমিকাটা কি?
1: যোগ শব্দটি একটি ভারতীয় বহু প্রাচীন একটি শব্দ। আর এই যোগাসন সম্পর্কে জানতে গেলে আগে আমাদের এই যোগ সম্পর্কে কিছু দু চার কথার মাধ্যমে জানতে হবে। বিভিন্ন প্রাচীন শাস্ত্রে এই যোগের উল্লেখ রয়েছে। আজ থেকে প্রায় 2200 বছর আগে মহর্ষি পতঞ্জলি যোগের বিভিন্ন ধারাকে একত্রিত করে একটি বই লেখেন। সেই বইটির নাম হচ্ছে পতঞ্জলির যোগসূত্র। আর এই পতঞ্জলির যোগসূত্রেই অষ্টাঙ্গ যোগের উল্লেখ রয়েছে। এই অষ্টাঙ্গ যোগ হচ্ছে যোগের যে 8টি ধাপ রয়েছে সেই ধাপ। এই 8টি ধাপ হচ্ছে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি। এটি হলো যোগ সাধনার অষ্টাঙ্গ যোগ। এই অষ্টাঙ্গ যোগের 5টি অঙ্গকে বলা হয় বহিরাঙ্গ সাধন, আর শেষের 3টিকে বলা হয় অন্তরঙ্গ সাধন। এই অষ্টাঙ্গ যোগের 3য় ধাপ রয়েছে আসন। এই আসনের মাধ্যমে আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের স্বাস্থ্য রক্ষার একটা বিরাট ভূমিকা রয়েছে। এই যোগ ব্যায়াম অন্যান্য খেলাধুলার থেকেও কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যতার মধ্যে রয়েছে উল্লেখযোগ্য যেগুলো, এই যোগ ব্যায়াম অভ্যাসকালে মন থাকে অন্তর্মুখী, চোখ বন্ধ করেও করা চলে।

0: আর এই যোগ অভ্যাসের মাধ্যমে পা থেকে মাথা পর্যন্ত সর্বাঙ্গের ব্যায়াম হয়। অভ্যাস শেষে দেহে শান্তভাব বিরাজ করে, মন থাকে সতেজ। তার থেকে বড় কথা, শিশুদের মনের চঞ্চলতা দূর করতে যোগের প্রচন্ড ভূমিকা রয়েছে, যেটা ধ্যান বা মেডিটেশন বলে। এবার আমরা যাচ্ছি যোগ কিভাবে বাচ্চার বা একটা শিশুকে নিয়ন্ত্রণ করে বা ওদের কিভাবে কাজ করে। একটা শিশু যদি নিয়মিতভাবে যোগ ব্যায়াম অভ্যাস করে, তাহলে তার শারীরিক এবং মানসিক অনেক পরিবর্তন ঘটে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে একটি ঘরে যদি ভিত ভালো না হয়, সেই ঘরের উপরে অনেক উঁচু উঁচু তলা ঘর দেওয়া সম্ভব হয় না। তেমন একটা মানব শরীরে যদি ভিত মানে দেহ গঠন, যদি শৈশব থেকে যদি সঠিক ভিত না তৈরি হয়, তাহলে সে পরবর্তীকালে বিভিন্ন পথে অগ্রসর হতে পারে না। তাই একটা শিশু যদি নিয়মিতভাবে যোগ ব্যায়াম করে, তাহলে তার শারীরিক এবং মানসিক দুদিক দিয়ে তার পূর্ণতা লাভ করে। যোগ ব্যায়াম অভ্যাসের মাধ্যমে একটি শিশুর শরীরের হজম ক্ষমতা এবং ব্লাড সার্কুলার এবং পেশি গঠন যেমন হয়, তার সাথে সাথে তার মানসিক শক্তিরও বিকাশ ঘটে, যেটা আমরা করে থাকি ধ্যানের মাধ্যমে। যোগ ব্যায়াম অভ্যাস শেষে আমাদের দেহে একটা শান্ত ভাব বিরাজ করে, কোনো ক্লান্তি থাকে না। যোগ ব্যায়াম আমাদের দেহের যেমন অভ্যন্তরীণের প্রভাব বিস্তার করে, দেহের মধ্যে যে আমাদের যন্ত্র আদি রয়েছে যথা লিভার, হৃৎপিণ্ড, ফুসফুস এবং বিভিন্ন রকম গ্ল্যান্ড রয়েছে, এই গ্ল্যান্ডগুলোকে দারুণভাবে কাজ করে, যেটা বাচ্চাদের জন্য খুবই জরুরি। নিয়মিতভাবে যদি একটি শিশু শৈশব থেকে যোগ ব্যায়াম অভ্যাস করে, একদিকে তার যেমন শারীরিক সুস্থতা বজায় থাকবে, অন্যদিকে মানসিক স্বাচ্ছন্দ্য অনেকটা বাড়িয়ে দেবে। কিছু কিছু আমাদের আসন আছে, যে আসনগুলো করলে আমাদের মস্তিষ্কের রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়িয়ে দেয় ও স্মৃতিশক্তি বৃদ্ধি করে, যেটা বাচ্চাদের জন্য খুব দরকার। এখন তো বাচ্চাদের লাইফস্টাইলটা হয়ে গেছে অন্যরকম, খাদ্যাভ্যাসে তাদের পরিবর্তন, যেটা তাদের দেহ গঠনের পক্ষে খুবই ক্ষতিকর। আর এখন মানুষ ব্যস্ততার যুগে খেলাধুলার কথা ভুলেই গেছে, আর বাচ্চারা এখন মাঠমুখী হতে চাইছে না বা মাঠের যাওয়ার সুযোগই তাদের নেই। তারা যদি বাড়িতে বা যে কোনো একটা জায়গায় গিয়ে যেখানে যোগ ব্যায়াম শেখানো হয়, সেখানে যদি নিয়মিত ভাবে যোগ চর্চা করে, তাহলে তাদের দেহে যেমন রোগ প্রতিরোধতা বৃদ্ধি পাবে, তেমন যদি কোনো রোগ হয়, এই যোগাসন চর্চার মাধ্যমে রোগ তাদের নির্মূল করা সম্ভব। তাই সমাজের প্রতি এবং সাধারণ মানুষের প্রতি আমাদের আবেদন, প্রত্যেকটি বাচ্চা যেন ছোট থেকেই এই যোগ ব্যায়ামে অভ্যাস করে।
1: আমরা এতক্ষণ আরুঘাটা হাসপাতালের যোগা ইনস্ট্রাক্টর কার্তিক বসাকের সাথে কথা বলে নিলাম, জেনে নিলাম যে যোগা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে থাকে। এরপর আমরা ওনারই দুজন ছাত্র ছাত্রীর সাথে কথা বলে নেব। বলো, তোমার নাম কি?
2: আমার নাম স্নেহা বসাক।
1: স্নেহা, আমাকে জানাও যে ইয়োগা করতে কেমন লাগে।
2: আমার ইয়োগা করতে খুবই ভালো লাগে।
1: ইয়োগা করলে পড়াশোনায় কোনো এফেক্ট পাওয়া যায় কি?
2: হ্যাঁ, যেমন যখন আমি ইয়োগা করতাম না, তখন আমার পড়াশোনায় মন বসতো না, কিন্তু যখন আমি ইয়োগা করলাম, এই আসন করছি, ধ্যান করছি, তারপরে আমার আরো পড়াশোনায় আমার মন বসছে।
1: আচ্ছা, কোন বয়স থেকে শুরু করেছিলে ইয়োগা করা?
2: আমার যখন 4 বছর বয়স, তখন থেকে আমি ইয়োগা করছি।
1: এখন তুমি কোন ক্লাসে পড়ো?
2: এখন আমি ক্লাস 8 এ পড়ি।
1: রেজাল্টের কোনো পার্থক্য পেয়েছো?
2: রেজাল্টের হ্যাঁ।
1: বেশ, আচ্ছা তুমি কোন সময় ইয়োগা করে থাকো?
2: আমি বিশেষত সকালবেলা যোগাটা করে থাকি।
1: বেশ, এরপর আমরা শুনিনি আরেক ছোট বন্ধুর কথা। বলো, তোমার নাম কি?
3: আমার নাম অর্ণব বসাক।
1: অর্ণব, আচ্ছা অর্ণব, তুমি কোন ক্লাস?

0: ক্লাসে পড়ো?
1: আমি সিক্সে পড়ি।
0: তো যোগা করতে কেমন লাগে?
1: আমার খুবই ভালো লাগে।
0: প্রত্যেকদিন যোগা করো?
1: হ্যাঁ।
0: যোগা করার পরে তুমি কি অন্য কোনো স্পেশাল কিছু খাওয়া দাওয়া করো নাকি যেমন নর্মাল তেমনি খাও?
1: না।
0: আমি শুনেছিলাম যে কাঁচা ছোলা বাদাম এগুলো খেতে হয় বা গুড় এগুলো খেতে হয়, এটা কি ঠিক?
1: হ্যাঁ হ্যাঁ খাই আমি।
0: আচ্ছা, আর কোন সময়টা করো?
1: আমি সকালবেলায়।
0: প্রত্যেকদিন? আচ্ছা, ধরো কোনো কারণে তোমার যোগা করাটা হলো না, এক সপ্তাহ হলো না, পার্থক্য বুঝতে পারো? কি পার্থক্য বোঝা যায়?
1: শরীরে সমস্যা হয়, পেটে গন্ডগোল, সর্দি কাশি।
0: আচ্ছা, আর পড়াশোনার ক্ষেত্রে কি বলবে?
1: মুখে আগে উচ্চারণ হতো না, এখন ঠিকঠাক উচ্চারণ হয়। আগে পড়াশোনায় মন বসতো না, এখন পড়াশোনায় মন বসে।
0: বেশ, আমরা দুই ছোট বন্ধুর কথা শুনে নিলাম এবং যোগার উপকারিতাও জেনে নিলাম। যোগা নিয়ে আজকে যে আমাদের অনুষ্ঠান, এই পর্যন্ত।

যোগে রোগ বিয়োগ ও স্বাস্থ্য বৃদ্ধি, আমরা এতক্ষণ শুনলাম এই অনুষ্ঠান, শুনলাম ছোট্ট বন্ধুদের কথা, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে তোমাদের ভাবনা। অনুষ্ঠানটি তোমাদের জন্য তৈরি করেছেন তোমাদের মৌসুমিদি মৌসুমি সেনগুপ্ত। ঘড়ি কি বলছে একটু দেখি, গল্প একটা হবে নাকি ছোট্ট করে? আজ বলবো কোরিয়ার গল্প। কোরিয়ার গল্প, গল্পের নাম বাড়ি চুরির গল্প। সে অনেক অনেক দিন আগের কথা। এক দেশে এক ছোট্ট গ্রাম ছিল, সেই গ্রামে থাকত এক গরিব লোক। সে কাঠ কয়লা তৈরি করত, তার ছিল একটা ছোট্ট কাঠের বাড়ি, আর ছিল মস্ত একটা কেটলি কাঠ কয়লা তৈরি করার জন্য। এই গরিব লোকটার কেটলি ছাড়া আর কিছুই ছিল না, তাই সব সময় সে খুব ভয় ভয় থাকত, এই বুঝি তার সবে ধন নীলমণি কেটলিটা চুরি হয়ে যায়। দিনের বেলা কাজকর্ম সেরে কাঠ কয়লা নিয়ে দোরের সামনে বসে থাকত, হাটে বাজারে কাঠ কয়লা বিক্রি করতে যেত না, আর রাতের বেলা কি করত, রাতের বেলা ঘুমিয়ে থাকত কেটলির মধ্যে। তার কেটলিটা খুব বড় তো, তাই অসুবিধে হতো না, এইভাবেই সে ঘুমিয়ে ঘুমিয়ে কেটলি পাহারা দিত। তার বুদ্ধির তারিফ করতেই হয়, গ্রামের সবাই খেলাধুলো কাজকর্ম হাসি তামাশায় দিন কাটায়, কিন্তু কাঠ কয়লা বানিয়ে লোকটার সেই সবে মন ছিল না মোটেই। থাকবে কি করে, তার তো শুধু একই ভয়, কেটলিটা বুঝি চুরি যায়, তাই সে একা ঘরের মধ্যে বন্দি হয়ে থাকে। মনের মধ্যে একটু সুখ নেই, শুধু ভয় আর ভয়। এইভাবেই তার দিন কাটছিল। একদিন গ্রামের বুড়ো মোড়ল গোমরা মুখ লোকটিকে বলল, ওহে ছোকরা, সব সময় ভয়ে ভয় থেকে খামোখা তুমি বেঁচে থাকার আনন্দটাই মাটি করে দিচ্ছ। বোকা লোকটা মোড়লের কথায় কান দিল না, আপন মনে সে কাঠ কয়লা বানানো আর কেটলি পাহারায় দিনের পর দিন রাতের পর রাত কাটিয়ে দিতে লাগল। একদিন রাতের বেলা ঘুটঘুটে অন্ধকারে দুই চোর বেরিয়েছে চুরি করতে। তারা গ্রামের ঘরে ঘরে জানলায় জানলায় উঁকি দেয় আর দেখে চুরি করা যায় কিনা। জুৎসই কোনো ঘর তারা খুঁজে পায় না, সব ঘরের মেঝেতে লোকজন এমনভাবে ঘুমিয়ে আছে যে ঘরে ঢুকলেই কেউ না কেউ জেগে উঠবে, চোর ধরা পড়ে যাবে, আর তারপর তো মার খাবে, মোড়লের কাছে নালিশ যাবে, শাস্তি হবে। এমনি ভাবে বাড়ি বাড়ি উঁকি ঝুঁকি দিতে দিতে রাত প্রায় শেষ হয়ে এসেছে, আর বেশি দেরি হলে সবাই জেগে উঠবে, ওরা তো চুরির আশা প্রায় ছেড়েই দিয়েছে। এমন সময় একটা বাড়ির জানলায় উঁকি দিয়ে দেখলো একটা চোর, ঘরের মধ্যে কেউ কোথাও নেই। কায়দা করে দরজা খুলে

দুই চোর ঘরে ঢুকল। এদিক ওদিক দেখে ওরা খুব হতাশ হল। চুরি করার মতো কিছুই যে নেই ঘরে, আছে একটা মস্ত বড় কালো রঙের কেটলি। মন্দের ভালো, এটাই চুরি করা যাক, ভাবলো দুই চোর। তারপর একটা বাঁশের লাঠির সঙ্গে দড়ি দিয়ে কেটলিটাকে বেঁধে নিল। দেরি না করে কেটলিটা কাঁধে তুলে নিয়ে চলল ওরা। এক চোর বলল, জীবনে এত বড় আর এত ভারী কেটলি আমি দেখিনি কখনো। অন্য চোর বলল, ঠিক বলেছিস ভাই, জীবন যেন বেরিয়ে যাবার জোগাড়। কেটলিটা ভারী হবে না কেন, আসলে ওটার ভেতরে তো শুয়ে শুয়ে ঘুমোচ্ছে সেই বোকা লোকটা। অনেক কষ্টে হাঁপাতে হাঁপাতে কিছুটা দূর যেতে না যেতেই এক চোর বলল, আমি আর পারছি না ভাই, ওদিকে আকাশও কেমন ফর্সা হয়ে আসছে, এক্ষুনি গ্রামের সবাই ঘুম থেকে জেগে উঠবে, আর চুরি করে কাজ নেই, এটাকে ফেলে রেখে পালাই চল। অন্য চোর বলল, ঠিক ঠিক চল পালাই পালাই। পূব আকাশে ধীরে ধীরে সূর্য উঁকি দিচ্ছে, সোনালী আলো চারদিকে ছড়িয়ে পড়ছে। এক চিলতে রোদ্দুর এসে ঠিকরে পড়েছে কাঠকয়লা বানানো লোকটার চোখে মুখে। চোখ মেলে তাকালো, সে দেখল মাথার উপর ঘরের চালা নেই। তাড়াতাড়ি আড়মোড়া ভেঙে সে উঠে দাঁড়াল। কেটলির বাইরে এসে অনুভব করল পায়ের নিচে নুড়ি পাথর। বড় বড় চোখ করে দেখল চারধার, ঘরে দেয়াল কোথায়? চারদিক থেকে হুহু ঠান্ডা বাতাস আসছে, মাথার উপরে ছাদ নেই, অসীম আকাশ, নীল, শুধু নীল আর আলোর ঝকমকি। আমার বাড়ি কোথায়? সে অবাক হয়ে ভাবল, কেটলিটা তো ঠিকই আছে, হায় হায় শেষে আমার বাড়িটা কেউ চুরি করে নিয়ে পালিয়েছে। হতাশায় সে ভেঙে পড়ল। এখন কি উপায়? কেঁদে কেঁদে পথঘাট ভাসিয়ে দিল সে। এমন সময় সেই বুড়ো মোড়ল বেড়াতে বেড়াতে সেখানে এসেছে। সে বলল, তুমি কাঁদছ কেন হে ছোকরা? আপনি দেখতে পাচ্ছেন না, রাতে আমার বাড়িটাই চুরি হয়ে গেছে। অবাক হয়ে বলল, এতদিন আমি ভয় পেতাম আমার কেটলিটার জন্য, এবার দেখছি আমার বাড়িটাই চুরি হয়ে গেছে, হায় হায় এখন কি উপায়? বুড়ো মোড়ল মুচকি হেসে চোখ টিপে বলল, আহা ভায়া, এত কান্নার কি আছে? এটাই তো সত্যি, একটা জিনিস নিয়ে যখন তুমি ভয় পাচ্ছ, শুধুই ভয় পাচ্ছ, অন্য কিছুর ভাবনা নেই, তখন দেখবে অন্য কোনো জিনিস হারিয়ে যায়। কেমন করে এমনটা হয় তুমি বুঝতেও পারবে না, এইটাই তো জীবন। তাহলে এমনই হয় দাদু? হেঁচকি তুলে বলল সে। ঠিক বলেছ ভায়া, সেজন্য অযথা ভয় আর ভয় নিয়ে খামোখা সময় নষ্ট করা উচিত নয়। আপনি ঠিক বলেছেন, বলল কাঠকয়লা বানানো লোকটা। তখনও সে কাঁদছে, তবে ততটা জোরে নয়। মোড়ল বলল, সকলের মনে রাখা উচিত, এখন যতটা আনন্দ পাও চেটে পুটে খেয়ে নাও, কালকের কথা কালকেই ভাবা যাবে। বাহ, আপনি তো দারুণ ভালো ভালো কথা বলেন, হাসতে হাসতে বলল লোকটি। লোকটার চোখে মুখে হাসি ঝিলিক দেখে বুড়ো মোড়ল খুব খুশি হল। বলল, তুমি বলছো তোমার বাড়িটাই চুরি হয়ে গেছে, এখন কেটলি চুরির ভয়ে তুমি যদি সব সময় শুধু ভাবতেই থাকো আর ভেবে অযথা ভয় পেতেই থাকো, তখন দেখবে একদিন হয়তো তুমি নিজেই চুরি হয়ে গেছো। ঘাড় নাড়তে নাড়তে বোকালোকটা বলল, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আমি যখন বেড়াতে বেড়াতে এদিকে আসছিলাম তখন পথের ধারে তোমার বাড়ির মতো দেখতে একটা বাড়ি যেন দেখেছি, অবিকল তোমার বাড়ির মতোই, যেটা কিনা কাল রাতে চুরি হয়ে গেছে, বলল বুড়ো। বলেই সে পেছন ফিরে গ্রামের দিকে হাঁটা দিল। ওদিকে বোকা লোকটার বিস্ময়ের যেন সীমা নেই। কি বলছে মোড়ল বুড়ো, এও কি সত্যি হয়? তাহলে তার বাড়িটা চুরি করে বেশি দূর নিয়ে যেতে পারেনি, বিশ্বাস হয় না তার। তখনই সে চটপট কেটলিটা পিঠে বেঁধে নিল, তারপর বুড়োকে অনুসরণ করে চলল তার পিছু পিছু। বুড়ো মোড়ল বুঝতে পারল পেছন পেছন আসছে বোকা লোকটা, যার বাড়িটাই কাল চুরি হয়ে গেছে কাল রাতে। একটু পথ যেতেই দেখা গেল মোড়ল হঠাৎ দাঁড়িয়ে পড়েছে একটা বাড়ির সামনে। আরে তাই তো, এ তো দেখছি আমার বাড়িটাই, লোকটা চিৎকার করে উঠল। মোড়ল বুড়ো তাহলে ঠিকই বলেছে, বাড়িটা পথের ধারে ফেলে পালিয়েছে চোররা, তার বাড়ি যেমনটি ছিল ঠিক তেমনই রয়েছে, এক চিলতে কাঠও খোয়া যায়নি, শুধু ওটা যেখানে ছিল এখন সেখানে নেই, এই যা দুঃখ। সে যাই হোক না কেন, বাড়ি ফিরে পেয়ে তার আনন্দের আর সীমা রইল না। তারপর থেকে লোকটা একদম পাল্টে গেল, সে এখন

আর কেটলির জন্য অযথা ভয় করে না, ঘরের মধ্যে কেটলির পাশে বিছানায় শোয়ে আর ঘুমোয়। ভুলেও সে কেটলির ভেতরে ঢোকে না, এতটুকু ভাবেও না। তার মন এখন খুশিতে ভরে থাকে। গ্রামের লোকজনের সঙ্গে খোশমেজাজে গপ্প গুজব করে, খেলাধুলো করে, খেতে খামারে কাজকর্মও করে। এইভাবেই তার দিন কাটতে লাগল। কেটলিটা যেমন ছিল তেমনি আছে, চুরি যায়নি, এমনকি তার বাড়িটাও আর কোনো দিন চুরি যায়নি। বাড়ি চুরির গপ্প শোনালাম তোমাদের, এটা কোরিয়ার একটা গল্প। বেশ সুন্দর গল্প বলো? খুব সুন্দর গল্প। গল্প করতে করতে আর গল্প বলতে বলতে আজকের আসরের সময় ফুরিয়ে গেল। তাহলে আজকের ছোটদের আসর এই পর্যন্তই থাক। তবে হ্যাঁ, যেতে যেতে চলো সবাই মিলে আমরা একটা গান করি। গাইতে গাইতে আজকের আসর থেকে বিদায় নেব। সবাই খুব লক্ষ্মী হয়ে থেকো। আবার আগামী সপ্তাহে কথা হবে। অনেক ভালোবাসা, আদর আর শুভেচ্ছা সকলের জন্য রইল আজকে।

0: ছোটদের আসর শুনলেন। উপস্থাপনায় ছিলেন সুচিস্মিতা গুপ্ত, আকাশবাণী মৈত্রী।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান
1: আকাশবাণী মৈত্রী। এখন মনের মতো গান, শ্রবণ সঙ্গী সুদীপ্ত মিত্র।

0: বাদলু দিনেরও প্রথম কদম ফুল, এই গানটা শুধু একটা গান কি, এটা তো একটা নস্টালজিক অনুভব বলে মনে হয়। গানটিতে প্রেমিকার অপেক্ষা, বর্ষার স্নিগ্ধতার, প্রকৃতির কোমলতা সব কিছু মিলেমিশে এক অপূর্ব আবহ তৈরি করে। কদম ফুল আর বর্ষা, এই দুই প্রতীককে কেন্দ্র করে তৈরি হয় গানটি, যেটি আজকেও বাঙালির হৃদয়ে সবসময় এই গানটি বেঁচে থাকে আর বর্ষার দিনের অনিবার্য সঙ্গী হয়েই বোধহয় বেঁচে থাকে। রবীন্দ্রনাথ ঠাকুরের রচনায় গানটি বিভিন্ন সময়ে বিভিন্ন কিংবদন্তি শিল্পীরা গেয়েছেন। আজ এই গানটা শোনালাম শ্রেয়া গুহ ঠাকুরতার কণ্ঠে। আসলে আজকে সকাল থেকেই মনে হচ্ছে একটু বর্ষার গান বা এই বৃষ্টির গান, এই গান শোনালে কেমন হয়। বৃষ্টির গানের অনেক তো বৃষ্টির গান, যেমন একটা গান জানেন আমার খুব ছোটবেলায় মনে পড়ে যে এই গানটা যখন শুনতাম তখন মনে পড়ত যে দেবব্রত বিশ্বাস যখন আষাঢ় শব্দটা উচ্চারণ করেছেন তখন গায়ে বোধহয় এক ফোঁটা জল পড়ল টপ করে। দেখুন আমারও মনে হয় যে মানে আপনাদেরও তাই মনে হয় কি না, এই গানটিও আমাদের সকলের মনে মনের মণিকোঠায় রয়ে গেছে।
1: আবার এসেছে আষাঢ়,

হৈমন্তী শুক্লার গাওয়া ওগো বৃষ্টি আমার চোখের পাতা, এই গানটা তো বৃষ্টির দিনে শুনতে খুব ভালো লাগে। ধরুন বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে বা ডিমঝিম করেই বৃষ্টি পড়ছে, আর এই গানটা এরকমই আমাদের আকাশবাণী সেটে বা আপনারা যেমন মোবাইলে শোনেন তেমনই কোথাও বাজছে, কেমন লাগবে?

সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতায় বৃষ্টি আসে স্মৃতি হয়ে, প্রেমিকার চুলের গন্ধ হয়ে, কিংবা একটানা হাঁটার মেটাফোন হয়ে। এই বৃষ্টির মধ্যে তুমি যদি পাশে থাকো, তবে আমি সারা দিন কেবল হেঁটে যেতে পারি, ভেজা রাস্তায় ভালোবাসা ফোটে। বৃষ্টি আর ভালোবাসা, এই নিয়ে পরের গানটি সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে।

আর ঝমঝম করে বৃষ্টি এলেই একটা গানের কথা খুব মনে পড়ে, জানেন, সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটা। ঝমঝমিয়ে বৃষ্টি আসে, দাঁড়িয়ে আছি তোমার পাশে, তোমার সাথে ভিজছি বেশ, এ যেন নতুন আবেশ। এই কথাটা বললাম এই জন্যেই যে ধরুন ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর এই গানটা শোনা যাচ্ছে, কেমন লাগবে?

এই যে বৃষ্টি, এই যে মেঘলা দিন, বৃষ্টি, এর সঙ্গে আমাদের প্রত্যেকের একটা ভালোবাসা আছে, নিজস্ব ভালোবাসা। কারোর কারোর কাছে এটা আশা, আনন্দ, শান্তি বা ওই প্রকৃতির একটা প্রতিনিধিত্ব করা যেতে পারে বলে মনে হয়। আমাদের এই বৃষ্টির গল্প আর বৃষ্টির গান যখন হচ্ছে, তখন আরও একটা গানের কথা খুব মনে হয়, জানেন, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

এখানে বৃষ্টি মুখর লাজুক গায়ে, সুকান্ত ভট্টাচার্যের এই কবিতায় গান গেয়েছিলেন ভূপেন হাজারিকা, সেই গানটি।

বৃষ্টির শব্দ মানেই নৈঃশব্দ ভাঙা প্রেম, চারপাশ স্যাঁত স্যাঁতে হলে মন হয়ে পড়ে নরম। আলোর অভাব মানেই স্মৃতি ও অনুভব ঘন হয়ে ওঠে, ছাতার নিচে পাশাপাশি হাঁটার রোম্যান্টিকতায় জমে ওঠে। এই যে কথাগুলো বলছিলাম, এটা বলার কারণ কি জানেন, এই যে এত বৃষ্টি বৃষ্টির গান হচ্ছে তো, আর এই বৃষ্টি বৃষ্টি করতে করতে সত্যি সত্যি একটা বৃষ্টির গান, যে গানটা শুনলেই মনে হবে যে ওই ছাতা নিয়ে যাওয়া আর চারদিকে ঝমঝম করে বৃষ্টি। লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটি।

তুমি থাকো যে শহরে, নামি শুধু বৃষ্টি, আমার শহর রোদে পোড়া হারিয়েছে দৃষ্টি, দাও যদি সুযোগ ওই শহরে কি মধুর সৃষ্টি, পড়বে না যে চোখের পলক, হাসিটা কি মিষ্টি। বৃষ্টির গান, আর এই বৃষ্টির গান শুনতে শুনতে মনে হচ্ছে গায়েতেও যেন টুকটুক করে একটু একটু করে বৃষ্টি পড়ছে। এখন বিভিন্ন জায়গায় তো বৃষ্টি হচ্ছে, মানে বিভিন্ন সময়ে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি শহরে মাঝে মাঝে মনে হয় যে এত কেন বৃষ্টি, কিন্তু এই একটু শহর ছাড়িয়ে যদি একটু গ্রামের পথে যাওয়া যায়, ধরুন গ্রামের পথ দিয়ে হাঁটছেন আর দূর থেকে ভেসে আসছে এই গানটা, তখন বৃষ্টিটা একটু একটু ধরেছে, কিন্তু রাস্তায় জল রয়েছে। এই রকম সময় আশা ভোঁসলের কণ্ঠে এই গানটা আমাদের সকলের ভালো লাগবে কিন্তু।

আপনি কি বৃষ্টির দিনগুলো উপভোগ করেন ভিজে গিয়ে, নাকি আপনার বারান্দা থেকে আকাশ থেকে ঝরে পড়া বৃষ্টি দেখেন? আর এই বৃষ্টি যে দেখেন, তখন এই গানটা কি শোনেন? এই গানটা আমাদের সকলের প্রিয় গান, আমাদের ভালো লাগা শিল্পী শ্রীকান্ত আচার্যের কণ্ঠে।

একদিন বৃষ্টিতে বিকেলে হয়ে যাবে দেখা মাঝ রাস্তায়, থাকবে না সাথে কোনো ছাতা, ভিজে যাবে চটি জামা মাথা। এসব কথা শুনলেই তো বৃষ্টির কথা মনে হয়, বৃষ্টির একটা গান, কিন্তু ভালোবাসার গানও বলা যায়, অর্ণব দত্তের গাওয়া এই গানটি রসগোল্লা ছায়াছবি থেকে।

বৃষ্টি এলে বাইরে এসো, দুয়ার খুলে রাখো, বৃষ্টি দেখো, বৃষ্টি শোনো, বৃষ্টি গায়ে মাখো। শিল্পী রাঘব চট্টোপাধ্যায়।

বৃষ্টির গানই হোক আর ভালোবাসার গানই হোক, আমি সব কিছু ছাড়তে পারি, সকলকে ছাড়তে পারি, ছাড়তে পারি না শুধু তোমাকে, আমার আধার আর আলোকের সাথী, আমার চিরসাথী চিরপ্রেমিক রবীন্দ্রনাথকে। মনের মতো গানের এই যে অনুষ্ঠান আপনারা শুনছেন এখন, আর আমাদের এই ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন মনের মতো গানে, আজ বৃষ্টির গানই শোনালাম। শুরু করেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের গান দিয়ে, শেষও তাই। শিল্পী শ্রীকান্ত আচার্য।

এতক্ষণ শুনলেন মনের মতো গান, শ্রবণ সঙ্গী সুদীপ্ত মিত্র। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: শুরু হচ্ছে তরজাগান, পরিবেশন করছেন মণিভূষণ প্রামাণিক ও সহশিল্পী বৃন্দ।

এতক্ষণ শুনলেন তরজা গান, পরিবেশন করলেন মণিভূষণ প্রামাণিক ও সহশিল্পীবৃন্দ, পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী মৈত্রী, এখন লোকগীতি। প্রথম গানটির শিল্পী স্বপন বসু।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।
2: অনুষ্ঠান শিল্প প্রাঙ্গণ।

0: অক্ষর শিল্পের সূচনা সভ্যতার জন্মের আদিকাল থেকে। মুদ্রণযন্ত্র আসার আগে সেই সময়কার সমস্ত বই, পুঁথি, মন্দিরের গায়ে খোদাই করা ধর্মীয় বাণী, সমাধিফলক, এই সবকিছুকেই অক্ষরের অপরূপ অলঙ্কারে ও নানাবিধ ক্যালিগ্রাফিক মডেলে সাজিয়ে তুলতে থাকেন সেই যুগের শিল্পীরা। এরপর 1500 খ্রিস্টাব্দে মুদ্রণযন্ত্র আবিষ্কারের পর তৈরি হল নানান রকমের ফন্ট বা অক্ষর শৈলী। পরবর্তী সময়ে বাংলা হরফ নিয়ে চলল নানাবিধ পরীক্ষা নিরীক্ষার কাজ। বাংলা অক্ষরের ধ্রুপদী ঐতিহ্য বজায় রেখে লেটারিং স্টাইলে যে যুগান্তর ঘটল তার বর্ণনা দেবেন সৌরভ গুপ্ত।
1: বর্তমান সময়ে আমরা ক্যালিগ্রাফি করবার ক্ষেত্রে শুধুমাত্র যে কাগজ কলমে সীমাবদ্ধ আছি তা নয়, ব্যাপারটা ডিজিটালিও করা সম্ভব হচ্ছে। কারণ ওই ওয়াকম ট্যাবলেট হোক বা অন্যান্য কোনো সফটওয়্যারের সাহায্য হোক, সেটা দিয়ে আমরা এই কাজগুলো করতে পারি। তাতে বিভিন্ন ধরনের ব্রাশ, বিভিন্ন ধরনের টেক্সচার, বিভিন্ন ধরনের যেটাকে আমরা বলি জিটার, বা যতখানি কালি আপনি ক্যালিগ্রাফি যখন করছেন তখন যতটা কালি তার মধ্যে থেকে চুঁইয়ে হয়তো পাতার মধ্যে একটা ফর্ম তৈরি করলো, বা যতটা কালি অব্যবহৃত হয়েও সেটা একটা নকশার অঙ্গ হয়ে গেল, সেই জিনিসগুলোকেও কিন্তু নিয়ন্ত্রণ করা যায় ডিজিটালি এখন বর্তমান প্রযুক্তির সাহায্যে।
2: ক্যালিগ্রাফার সমন্তক চট্টোপাধ্যায়ের কথায় বর্তমানে ক্যালিগ্রাফি

0: করার দুটো পদ্ধতির ব্যাপারে জানা গেল। এক, পুরোপুরি হাতে কাজ করা, এবং দুই, প্রযুক্তির সাহায্য নেওয়া। তাহলে এখন এক এক করে এই দুটো ক্ষেত্রেই কাজটা ঠিক কিভাবে হয় সেটা একটু জেনে নেওয়া যাক। কেউ যদি ম্যানুয়ালি ক্যালিগ্রাফি করতে চান, যেমনটা প্রযুক্তি পূর্ববর্তী সময়ে হতো, সেই ক্ষেত্রে তিনি কিভাবে ক্যালিগ্রাফি করবেন, এই বিষয় নিয়ে ক্যালিগ্রাফার দীপান্বিতা মল্লিক বললেন।
1: কাজের ক্ষেত্রে আসলে ক্যালিগ্রাফি লেখা, মানে কোন আমি একটা মানে অক্ষর লিখছি সেটা আর কোন স্ক্রিপ্টে লিখছি সেটা, এই দুটো জিনিসের উপর নির্ভর করে তার অ্যানাটমি কিরকম হবে বা তার পুরো কম্পোজিশনটা কিরকম হবে। তো এই কম্পোজিশনের জন্য আমরা একটা বেসিক টার্ম ইউজ করে থাকি, এক্স হাইট, মানে ইংরাজি অক্ষরের যে এক্স লেটারটা আসে সেই এক্স হাইট। তার কারণ হচ্ছে আমরা যখন কোনো কিছু একটা লিখি তার তো একটা পরিমাপ বা পরিকাঠামো দরকার, যে আমরা কতটা মাপে লিখবো, বা একটা অক্ষর লেখার পরে আমি আরেকটা অক্ষর সেইটার রেসপেক্টে কতটা বড় লিখবো, ছোট লিখবো, বা মানে কতটা ছড়িয়ে লিখবো, সেটা একটা ব্যাপার। তো সেই জিনিসটাকে কন্ট্রোল করার জন্য আমরা ইউনিট ধরে নিই এই এক্স হাইটটাকে। আর ক্যালিগ্রাফি করার বিশেষ বিশেষ কতগুলো টুল আছে, ওই টুল ছাড়া ক্যালিগ্রাফি করা মানে সেটা হচ্ছে একটা ড্রয়িং করা। তো ওই টুলগুলো ইউজ করেই একটা স্ট্রোকে লেখা যায়। এবার টুল হিসাবে বলা যায় যখন বাংলা স্ক্রিপ্ট আমি লিখি বা ইংরাজি স্ক্রিপ্ট লিখি, সেগুলো একটা ব্রড এজ পেন দিয়ে লেখা হয়, যে যার নিবটা চওড়া প্লেটের মতো। তো এবার আমরা ওই ব্রড এজ নিব দিয়ে থিন স্ট্রোক বা থিক স্ট্রোক সেইগুলো লেখা হয়। এবারে থিন স্ট্রোক থিক স্ট্রোক আমি যখন ওই টুলটা পেয়ে গেলাম, তখন কি করতে হবে, আমাকে দেখতে হবে যে আমার অক্ষরটা সোজা আছে নাকি কোনো একটা অ্যাঙ্গেলে আছে। যেমন ইংলিশ স্ক্রিপ্টের ক্ষেত্রে আমি যদি দেখি, ইটালিক যখন লেখা হয় তখন তার একটা সার্টেন অ্যাঙ্গেলে পড়ে, মানে বাঁকা বাঁকা লেখা হয়। এইবারে বাংলা স্ক্রিপ্টের ক্ষেত্রে সেটা সবটাই আপরাইট, কোনো বাঁকা টেরা কিছু নেই, মানে যেটা নর্মাল আমরা লিপি যদি দেখে থাকি। তো বাংলা স্ক্রিপ্টের ক্ষেত্রে আমরা ওই ব্রড এজ পেন ব্যবহার করি, এবং সেই নিবটাকে আমরা রাইট অ্যাঙ্গেলের সাথে, মানে যদি আমার আপনার সোজাসুজি 90 ডিগ্রি হয়, সেটার থেকে আমরা 25 ডিগ্রি অ্যাঙ্গেলে ওই নিবটাকে কেটে দিই। তো এটাকে রাইট কাট বলা হয়। তো ওই রাইট কাট নিব দিয়ে তখন আমরা ওই বাংলাটা লিখি। এবার কোন কোন মানে বাংলা লিপির তো অনেক রকম আবার ধরন আছে, যেমন আমরা অনেক রকমের ফন্ট লিখি, তো সেটা লিখতে গেলে আবার ওই নিবের কাটটাকে চেঞ্জ করতে হয় একটু আধটু, কিন্তু রাইট কাট নিবেই লিখতে হবে। সেটা অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করা যেতে পারে, তাতে আমার সরু মোটা থিকনেসটা আলাদা আলাদা হবে। মোটামুটি 45 থেকে 50 ডিগ্রি অ্যাঙ্গেলে নিবটা কাটি, কেটে পড়ে, বা নিবটাকে আমি প্রসেস করি ওই পাথর ঘষা, লোহার কোনো বস্তু ঘষার যে গ্রাইন্ডিং স্টোন থাকে, আমি তার উপরে কোনো ফাউন্টেন পেন নিয়ে সেটাকে ঘষে সেই অ্যাঙ্গেলে নিবটাকে প্রিপেয়ার করি। তারপরে যেমন ফাউন্টেন পেনে বা ডিপ পেনে, ডিপ পেন হলো যে আপনি কালিতে ডুবিয়ে, মানে দোয়াতে ডুবিয়ে যেটা লেখা হয় তাকে ডিপ পেন বলা হয়, ডিপ করে করে লেখা বলে। তো সেই দিয়ে তখন লেখা হয়। এইবারে আমি যদি একটা স্ট্রাকচারে যাই, এটা হচ্ছে টুলের কথা গেল। এবার এই এক সাইড হচ্ছে আমার একটা নিব উইথ। নিব উইথ কি হয়, আমি যদি ওই চওড়া নিবটা দিয়ে পুরোটা খাতায় লাগিয়ে আমি যদি একটা মানে বাঁ থেকে ডান দিকে একটা দাগ টানি, তাহলে যতটা উইথ আসবে, মানে আমি যদি স্কেল দিয়ে মাপি সেটা 1 mm যদি হয়, তাহলে আমার উইথ হয়ে গেল নিবের উইথ, মানে 1 mm। এবার বাংলা লেখার ক্ষেত্রে এক সাইড থাকতে হবে, দুটো অ্যাসেন্ডার লাইন থাকতে হবে, দুটো ডিসেন্ডার লাইন থাকতে হবে। তো আমি এবার, যারা ডিজিটালি কাজ করেন তাদের এই রেশিওটা একটু আলাদা, আমি যেহেতু খাতা পেনে কাজ করি আমার রেশিওটা একটু আলাদা। এটা বিভিন্ন জোন বা বিভিন্ন শিল্পীর কাছে এই জিনিসটা সে নিজের মতো চেঞ্জ করে নিতে পারে। তো বেসিক্যালি মোটামুটি আমরা যখন বাংলায় লিখি তখন এই এক সাইডটা নিয়ে আমরা হচ্ছে 7 to 8 নিব উইথ, মানে এই আমার 1 mm নিব উইথ হয়, তাহলে আমার এক সাইড এখানে হয়ে যাবে 8 into 1, মানে 8 mm আমার ওই এক সাইড হয়ে যাবে। তার উপরে ফার্স্ট অ্যাসেন্ডারে 3 mm, মানে 3টে নিব উইথ, তার উপরে আবার 3টে নিব উইথ, আর ডিসেন্ডারে প্রথমটা 2.5, তার নিচেরটা 1 বা 2 রাখলেই চলবে। তো টোটাল এটার উইথ হয়ে যায় 14 mm যদি 1 mm পেনের নিব উইথ হয়। এবার আমি যদি পেনের নিবটাকে 3 mm নিই, তাহলে 3 into 14 হয়ে যাবে। এবার সেই হিসাবে রেশিওতে আমি এক সাইডটাকে ভাগ করে নিই। এটা প্রত্যেকটা স্ক্রিপ্ট ওয়াইজ এই জিনিসটা আলাদা।
0: প্রযুক্তির ব্যবহারে ক্যালিগ্রাফি করা, এখন এই বিষয়ের উপরই কিছুটা আলোকপাত করা যাক।
2: আমার নাম হচ্ছে কেডি আলভারেজ আলী, আমি বোম কেস নামে ক্যালিগ্রাফি গুলো করি। দেখো আমি যেটা করি সেটা হচ্ছে ডিজিটাল ক্যালিগ্রাফি। তো যারা

0: হাতে করে তাদের যেভাবে করতে হয় সেম প্রসেসে তোমাকে মোবাইলেও করতে হতো, সেম আঙুল দিয়ে বুলিয়ে বুলিয়ে লিখতে হতো। ওখানে যেমন পেন বা ব্রাশ দিয়ে লিখতে হয় কাগজে, সেম ভাবে মোবাইলেও আঙুল দিয়ে লিখতে হয়। এভাবেই জার্নিটা শুরু হয়। তারপর ওখান থেকে গিয়ে এখন ল্যাপটপে মাউস দিয়ে ওই সেম ভাবেই ব্রাশ দিয়ে বুলিয়ে, মানে যে ইয়েতে লেখা হয় খাতায় কলমে সেভাবেই করতে হয়।
1: বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে বর্তমানে আমাদের ফোনে বা কম্পিউটারে বাংলা অক্ষরের উপস্থিতি লক্ষ্য করা যায়। এমনই একটি অ্যাপ্লিকেশনের নাম হল লিপিঘর, যার অন্যতম প্রতিষ্ঠাতা নীলাদ্রি শেখর বালার সঙ্গে কথা হল তাঁদের পথ চলার বিষয় নিয়ে।
2: লিপিঘরের যাত্রাটা শুরু হয়েছিল 2018 সালের শেষের দিকে। তো লিপিঘরের যাত্রার শুরুতেই আমাদের যেটা প্রথমে মাথায় এসেছিল সেটা হচ্ছে ইংরেজি ফন্ট এত এত পাওয়া যায়, এত ধরনের বৈচিত্র্য, কিন্তু বাংলায় সেরকম বৈচিত্র্য নেই, হাতে গোনা কিছু ফন্ট বাংলাতে অ্যাভেলেবেল, এবং সেগুলো এরকম সফটওয়্যারে কাজ করে যেগুলো করতে গিয়ে ইউজারদের অসংখ্য অসুবিধার সম্মুখীন হতে হয়। তো সেখানে গিয়ে আমরা বিভিন্ন ক্যালিগ্রাফারদের সঙ্গে এবং যারা টাইপফেস ডিজাইন করেন, বিভিন্ন আর্টিস্ট রয়েছেন, তুলি শিল্পী রয়েছেন, তাদের সাথে যোগাযোগ করে আমরা প্রজেক্টটাকে আস্তে আস্তে আস্তে আস্তে দাঁড় করাই এবং সেভাবে একটা ওয়েবসাইটের মাধ্যমে আমরা কাজ শুরু করি। আমাদের বর্তমানে 436টা ফন্ট আছে এবং এর মধ্যে অধিকাংশ ফন্টই আমরা সকলের জন্য উন্মুক্ত রেখেছি। কিছু কিছু ফন্ট পারচেস করতে হয়, কারণ যারা ডিজাইনার আছেন তাদেরকে একটা আর্থিক সাহায্য সহযোগিতা বা তাদের একটা এক্সপেকটেশন থেকে যায় যে আমরা কাজ করছি অবশ্যই বাংলা ভাষাকে ভালোবেসে কাজ করছি, কিন্তু এরপরেও তো কিছু একটা এক্সপেকটেশন থাকে। তো সেটার দিকে লক্ষ্য রেখে, সেটা মাথায় রেখে আমাদের কিছু কিছু জিনিসপত্র পেইড করা আছে। কাজের ব্যাপারে যদি বলতে হয়, আমরা প্রধানত আমাদের দু ধরনের ডিজাইনার আছেন। প্রথম ধরনের আছেন যারা হচ্ছে ডিজিটালেই করে দেন, অর্থাৎ যে ভেক্টর শেপ বা ইলাস্ট্রেটর বা কোরেল ড্র সফটওয়্যার ফটোশপ ইত্যাদিতে করে দেন। আর দ্বিতীয় ধরনের ডিজাইনাররা আছেন যারা খুবই সুন্দর কাজ করেন কিন্তু তারা কম্পিউটারের সঙ্গে সেরকম সম্পর্ক নেই। তো দু ধরনের ডিজাইনারের কাছ থেকেই আমরা প্রথমত আমাদের একটা ছক আছে বা একটা বর্ণের সাজানো জিনিস আছে, একটা টেমপ্লেট টাইপের আছে, যেটা আমরা তাদেরকে দিয়ে লিখিয়ে নিই। তো তাদেরকে দিয়ে ওটা লিখিয়ে নেওয়ার পরে যারা কম্পিউটারে করে দিচ্ছেন ওটা আমরা সরাসরি কম্পিউটারে নিয়েই ফার্দার এরকম যে প্রসেসটা থাকে যে না ডিজাইনার যেটিকে দিয়ে দিলেন কয়া, তো আমাদের কাজ হচ্ছে যে ফন্টটাকে প্রোগ্রামিং এর মাধ্যমে ওই যে কয়ের শেপটা, যখন আপনি কিবোর্ডে কয়ের বাটনটি প্রেস করছেন বা মোবাইলে কয়া লিখছেন, ফন্টটিকে চুজ করে যাতে আপনি কয়া লিখলে ওই ডিজাইনার যে কয়টি তৈরি করে বা এঁকে বা লিখে দিয়েছেন ওই কয়টি যাতে ওইখানে চলে আসে, অর্থাৎ ডিজাইনার বর্ণটিকে ডিজাইন করছেন এবং আমরা যারা ফন্ট ইঞ্জিনিয়ার বা ফন্ট ডেভেলপার হিসেবে কাজ করছি আমরা কিবোর্ডের ওই পার্টিকুলার কিতে ওই ডিজাইনারদের তৈরি করা বর্ণগুলোকে ফেলি। তো এটা গেল কম্পিউটারে যারা ডিজিটাইজ করে দেন তাদের কথা। আর যারা কম্পিউটারে ডিজিটাইজ করেন না, অর্থাৎ এরকম অনেক আছে হাতে কলমে লিখে দেন বা স্কেচ করে দেন কাগজে, তাদের ওইটা নিয়ে আমরা প্রথমে স্ক্যান করি, স্ক্যান করে সেটাকে ভেক্টর ডিজিটাইজড করে নিয়ে তারপর ফার্দার প্রোগ্রামিং যে অংশটি রয়েছে সেই প্রোগ্রামিং এর অংশটি আমরা সম্পূর্ণ করি। তো এভাবেই ফন্ট মোটামুটি তৈরি হয় আর পৃথিবীতে যারা বাংলা ভাষাভাষী আছেন তাদের কাছে পৌঁছে দিচ্ছি।
1: আচ্ছা, বইয়ের অলংকরণ ও প্রচ্ছদের ক্ষেত্রে এই ক্যালিগ্রাফির গুরুত্ব ঠিক কতটা আছে এই বিষয়ে ক্যালিগ্রাফার সমন্তক চট্টোপাধ্যায় জানালেন।
3: আমরা যারা বর্তমান সময়ে ক্যালিগ্রাফি ব্যবহার করছি, যে সমস্ত প্রচ্ছদ হোক বা ইলাস্ট্রেশন হোক, বর্তমানে ইলাস্ট্রেশনে ক্যালিগ্রাফি ব্যবহার করার প্রবণতা বা সুযোগ অনেকটাই কমে এসেছে, কারণ এখন বিভিন্ন ধরনের টাইপ ফেস, বিভিন্ন ধরনের ফন্ট ফ্যামিলি চলে আসার দরুন, সেটা বাংলায় হোক ইংরেজিতে হোক, কাজ অনেক সুবিধের হয়ে গিয়েছে। যে একটা মুহূর্তে ক্লিক করলেই বা আমার কাছে যদি কোনো একটা স্টাইল শিট থাকে আমি সেটার থেকে আইডিয়া নিয়ে হোক ব্যবহার করে হোক আমি কাজটা শেষ করতে পারি। কিন্তু ছোটদের পত্রপত্রিকায় যে হেডপিস বা কোনো গল্পের শিরোনামাঙ্কন যেটাকে আমরা বলি, সেখানে ক্যালিগ্রাফির একটা মস্ত বড় ভূমিকা আছে এখনো অবধি কিছু কিছু কাগজে, ছোটদের কাগজে, যার মধ্যে সন্দেশ অগ্রগণ্য। তা এই রকম সমস্ত জায়গাতে ক্যালিগ্রাফির ব্যবহার এখনো চলছে এবং যেগুলি বর্তমানে যেটা আমরা জানি যে নন ফিকশন বইয়ের একটা চাহিদা, বিপুল চাহিদা তৈরি হয়েছে, তা সেই নন ফিকশন বইয়ের ক্ষেত্রে যেহেতু সার বিষয়টা গল্পের হোক বা তার প্রবন্ধের হোক, সার বিষয়টার মধ্যে একটা গাম্ভীর্য হোক বা একটা দার্ঢ্য হোক সেটা থাকে, সেটাকে উপস্থাপনা করার জন্য ক্যালিগ্রাফির চেয়ে উপযুক্ত খুব বেশি কিছু আছে বলে আমার অন্তত মনে হয় না। কারণ গোটা থিমটার, গোটা বিষয়বস্তুর একটা খুব সারচুম্বক উপস্থাপনা ক্যালিগ্রাফির মাধ্যমে।

0: মাধ্যমে আমরা করতে পারি।
1: এবার একটু বাংলা ক্যালিগ্রাফারদের দিকে আসা যাক, কেমন আছেন তারা, কেমন আছে তাদের কাজের চাহিদা, এই বিষয়ে ক্যালিগ্রাফার কেডি আলভারেজ আলী বললেন।
2: আমাদের এখানে কি হচ্ছে, আমাদের এখানে ক্যালিগ্রাফারদের শুধু দুটো কারণে, স্পেশালি ক্যালিগ্রাফারদের ডাকা হয় না, যারা গ্রাফিক ডিজাইন করে তারাও এইটুকু করে নেয়। সেটা হচ্ছে যে ওই মুভির টাইটেল বা বইয়ের পৃষ্ঠদের জন্য টাইটেল, বা যদি কোনো রাজনৈতিক কোনো পোস্টার হয় সেখানের জন্য টাইপোগ্রাফি, ব্যাস। কিন্তু এখানেও একটা ইন্টারেস্টিং পয়েন্ট যে আমাদের পুরনো বাংলা সিনেমায় যেগুলো হতো, যে মানে কোনোদিন ওখানে ফন্টের ইউজ করে কোনো পোস্টারে কোনো টাইপোগ্রাফি দেখা যেত না। ওখানে কি করতো, প্রতিটা তুমি যদি পুরনো বাংলা সিনেমা তুমি যদি দেখে নাও, প্রতিটাতে কিন্তু আলাদা আলাদা মানে ক্যালিগ্রাফি থাকতো। সত্যজিৎ সময়কার তুমি দেখে নাও, সত্যজিৎ তো নিজে ক্যালিগ্রাফি করতো, তো ওখানে একটা ব্যাপার ছিল। কিন্তু এখনকার সিনেমাতে তুমি যদি এখন 10টা সিনেমা বেরোয়, তার মধ্যে 7টা সিনেমাতে কি হচ্ছে যে মানে ফন্ট ইউজ করে দিচ্ছে, ঠিক আছে, হয়তো প্রিমিয়াম ফন্ট ইউজ করছে কিন্তু ফন্ট ইউজ করছে, মানে আলাদা করে কোনো ক্যালিগ্রাফারকে দিয়ে যে একটা ইউনিক কিছু তুমি বানিয়ে দাও, এরকম হচ্ছে না। কিন্তু এখানে গিয়ে মানে বাংলা ক্যালিগ্রাফির বাজার খুবই খারাপ, এবং আমি নিজে ক্যালিগ্রাফির কাজ করি, যেটা এখন বাংলা ক্যালিগ্রাফিতে চলে সেটা হচ্ছে ওই লোগো, মানে বাংলা ক্যালিগ্রাফি, বাংলা যদি কোনো নাম হয় যেটা খুবই কম হয়, মানে আমাদের ওয়েস্টবেঙ্গলের বহু বিজনেসের নাম কিন্তু ইংলিশেই হয়, এবং তারা যদি বাংলা নামও হয় তারা ইংলিশে লোগো করতে পছন্দ করে, ঠিক আছে। তো এখানে যেটা হয় সেখানে তাহলে বাংলা ক্যালিগ্রাফির কোনো কাজই থাকছে না। তাহলে যেই গুটিগত মানুষজন যারা বাংলা নাম এবং বাংলা ক্যালিগ্রাফি চায়, তাদের জন্য সেই লোগোগুলোর কাজই শুধু আসে। আর একটা হচ্ছে ওই যে বললাম বাংলা প্রচ্ছদের জন্য, তাহলে তোমাকে ওই ক্যালিগ্রাফির সাথে সাথে প্রচ্ছদ বানানো বা কাইন্ড অফ তোমাকে গ্রাফিক ডিজাইনার হতে হবে। কেউ যদি শুধু ক্যালিগ্রাফির উপর ডিপেন্ডেন্ট হতে চায়, তাহলে এই আমাদের পশ্চিমবঙ্গে থেকে খুবই মানে চাপের ব্যাপার এটা।
1: বিশ্বায়ন তথা বাংলায় বিভিন্ন ভাষাভাষীর মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার ফলে এটা হওয়াটাই খুব স্বাভাবিক। কিন্তু আবার সম্প্রতি পাওয়া ধ্রুপদী ভাষার তকমা বাংলা ভাষার জনপ্রিয়তা ও কাজের পরিসরকে যে বাড়াতে পারবে, এই আশাকেও সম্পূর্ণভাবে এড়িয়ে যাওয়া যাচ্ছে না। আর হয়তো সেই জন্যই এখন এই মুহূর্তে কোনো এক ক্যালিগ্রাফার নতুন করেই এই বাংলা ভাষার মধ্যে খুঁজে চলেছেন নিজের অস্তিত্ব, রেখে চলেছেন নিজের ছাপ।

ভাষাভাষীর মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার ফলে এটা হওয়াটাই খুব স্বাভাবিক, কিন্তু আবার সম্প্রতি পাওয়া ধ্রুপদী ভাষার তকমা বাংলা ভাষার জনপ্রিয়তা ও কাজের পরিসরকে যে বাড়াতে পারবে এই আশাকেও সম্পূর্ণভাবে এড়িয়ে যাওয়া যাচ্ছে না। আর হয়তো সেই জন্যই এখন এই মুহূর্তেই কোনো এক ক্যালিগ্রাফার নতুন করেই এই বাংলা ভাষার মধ্যে খুঁজে চলেছেন নিজের অস্তিত্ব, রেখে চলেছেন নিজের ছাপ।

0: ব্যবহার করা হয়। চিকনকারি শিল্প হাতে তৈরি হয় এবং এটি খুবই শ্রমসাধ্য এবং সময় সাপেক্ষ একটি প্রক্রিয়া, যা কাপড়ে এক স্বতন্ত্র সৌন্দর্য যোগ করে। লখনৌই চিকন নামে পরিচিত হলেও হুগলির বাবনান দীর্ঘদিন ধরে এই চিকনকারি শিল্পের এক ঐতিহ্যবাহী ধারা বহন করে নিয়ে চলেছে। ব্লক প্রিন্ট করা নকশার উপর কারিগররা সূক্ষ্ম সূক্ষ্ম সুতো দিয়ে বিভিন্ন সেলাই করে উন্নত মানের কাজের নজির দেখাচ্ছেন। এই শিল্পে ফান্দা, জালি, বাকিয়া, টেপচি এবং মুড়ির মতো মৌলিক সেলাই ব্যবহার করা হচ্ছে। সাধারণত সাদা কাপড়ের ওপরে সুতোর সূক্ষ্ম কাজ করা হয়, তো বর্তমানে মুকাই, সিকুইন এবং পুঁথির কাজও যুক্ত হচ্ছে। কথিত আছে, মুঘল সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহানের হাত ধরেই এই শিল্পে প্রচলন শুরু হয়, যখন পারস্য থেকে আসা সম্ভ্রান্ত ব্যক্তিদের পোশাকে সাদা কাপড়ে সুতোর কাজ দেখা যেত। প্রতিটি নকশা হাতে তৈরি হওয়ার কারণে এর মধ্যে এক বিশেষ ধরনের নির্ভুলতা থাকে। তবে গত সপ্তাহে আমরা শুনেছিলাম যে এ টু জেড চিকন সেন্টারের যিনি কর্ণধার, তিনি বলেছিলেন যে কিভাবে তারা ওনারা এই শিল্প ধারাকে এগিয়ে নিয়ে চলেছেন, এবং এটি যথেষ্ট শ্রমসাধ্য এবং সময় সাপেক্ষ একটি শিল্প যেখানে কারিগরদের কঠোর পরিশ্রম এবং দক্ষতারও প্রয়োজন হয়। তাই শ্রমিক যদি বেঁচে থাকে তাহলে শিল্পও বেঁচে থাকবে। এই সপ্তাহে আমরা আবারও কথা বলবো ওনার সঙ্গে এবং ওনার কাছ থেকে আরো কয়েকটি প্রশ্নের উত্তর জেনে নেব আমরা। আপনাদের এই যে তৈরি জিনিস কোথায় কোথায় রপ্তানি হয়?
1: আমাদের যে তৈরি জিনিস, ধরুন এখানে ধরুন যে দোকানদাররা আছে তাদের তো নির্দিষ্ট সব কাস্টমার এখন সেটিং হয়ে গেছে, তো অল ওভার ইন্ডিয়া সবাই সব জায়গায় চলে আর কি। তো আমাদের এখান থেকে ধরুন আমাদের গ্রামেরই কমপক্ষে ধরুন 500টা একটা মিডিলম্যান আছে, তারা নিয়ে গিয়ে তারা সেলসম্যান আছে ধরুন প্রত্যেকটা রাজ্য, ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যই প্রায় নিয়ে গিয়ে তারা ডোর টু ডোর, অ্যাকচুয়ালি এটা ডোর টু ডোর বললেও মানে এটা একটা আলাদা ধরনের, এটাকে ফেরি ঠিক বলা যায় না। বাড়ি যাদের ফিক্সড হয়ে গেছে তারা এখন আধুনিক যুগ এসে গেছে, মোবাইলের জামানা এসে কন্ট্যাক্ট করে তার বাড়িতে গিয়ে এগুলো তারা বেচাকেনা করে, তো তারা মোটামুটি অনেক স্বয়ংসম্পূর্ণ।
0: আচ্ছা, বর্তমানে তো অনেক ধরনের সুবিধা চলে এসছে, যেমন বিভিন্ন বিপণন অনলাইন সাইট চলে এসছে, অনলাইন সাইটের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে মার্কেট প্লেসে অনেক বিক্রি হচ্ছে, তো আপনারা কি মানে কাস্টমারের মাধ্যম দিয়ে বিক্রি করছেন, মানে B2C সেল করছেন, নাকি অনলাইনের মাধ্যমে বিক্রি করার চেষ্টা করছেন আপনারা নিজেরাও?
1: না, আমরা কাস্টমার হিসেবে কাস্টমারকেই এই জন্য করতে হচ্ছে, অনলাইনে এখন অনেকে করছে যারা আমাদের থেকেই আমাদেরই আরও কারো থেকে নিয়ে গিয়ে করছে, তো আমি যখন অনলাইনটা করব তাদের ব্যবসাটা ধাক্কা খাবে, তারা ইন্টারেস্টটা হারাবে, তো আমরা অনলাইনটা করি না, অনলাইনটা চেষ্টা করি না। তো কেউ কেউ করছে, আবার কেউ কেউ করছে না, তো আমি এটা একটা দোকানদার হিসেবে আমি একটা সাপোর্ট করতে পারি না যে আমি পাইকারিও করব আবার অনলাইনও করব, তো তাতে যারা অনলাইন করছে তারা ক্ষতিগ্রস্ত হবে আর কি, তারা টিকতে পারবে না।
0: এক একটা শিল্পকর্ম শেষ হতে কতদিন সময় লাগে?
1: দেখুন না, আমাদের তো আমরা কারিগর তো পূর্ণ সময়ের জন্য রাখতে পারি না, আমাদের যারা কারিগর আছে যারা তারা ঘরের কাজ করে যেটুকু সময় পায় তারা সেই সময়টুকুর মধ্যে সম্পূর্ণ করে, তো এটা হচ্ছে যে কারিগরের হাত তাড়াতাড়ি চলে তো তারা তাড়াতাড়ি করতে পারবে, আর যাদের হাত স্লো তারা ওই মানে কেউ শখে করে কেউ অভাবে করে, তো ধরুন একটা বেডশিট করতে 5-7 দিন লাগবে, সে যদি পরিপূর্ণ সময়ে করে তো সেই হিসেবে মজুরি তো ন্যূনতম, ও তো কিছু বলার নেই।
0: এই যে হাত আর মেশিনের কথা আপনি বলছিলেন যে মাত্র 10% মেশিনের সাহায্য নেওয়া হয়, বাকিটা হাতেই করা হয়, তা কোন ফিনিশিংটা আউটপুটটা কোনটার বেশি ভালো হয় বলে আপনি মনে করেন?
1: দেখুন, আপনি যেমন ফিনিশিংয়ের কথা বলছেন, ফিনিশিং হচ্ছে হাতের কাজ, হাতের যদি পরিপূর্ণ মানে হাতের যদি খুব ভালো কাজ হয়, ভালো কারিগর থাকে, হাতের যে কাজ করে আনা যাবে, বর্তমানে যতই আধুনিক মেশিন আসুক কিন্তু মেশিনে সেই কাজটা করে আনা যায় না, অনেক কাজ করা যায় না, যদি এখনও কপি হয়েছে কিন্তু এখনও কিছু কিছু ক্রিটিক্যাল কাজ আছে যেগুলো হাত ছাড়া হবে না, তো হাতের কাছে লাগে না, হাতের কাজ মেশিন, ওটা তো আমরা বললাম যে মজবুরিতে করি আমরা, অনিচ্ছা আমার, আমি নিজেই অনিচ্ছা যে মেশিনের কাজ করব না, তো হাতের কাজের কাছে লাগে না, তো ওই জন্যই এই শিল্পটা এতদূর আগিয়ে আছে, এত লোকের জীবন জীবিকা জড়িয়ে আছে।
0: এবং আজকে সর্বশেষ যে প্রশ্ন, অনেকক্ষণ সময় আপনার নিলাম, যে চিকন নামটা কোথা থেকে এসছে?
1: দেখুন, চিকন নাম হচ্ছে একটা যে স্টিচ,

0: কিন্তু এখনো কিছু কিছু ক্রিটিক্যাল কাজ আছে যেগুলো হাত ছাড়া হবে না, তো হাতের কাছে লাগে না, হাত হাতের কাজ হাতের কাজ, মেশিন ওটা তো আমরা বললাম যে মজবুরিতে করি আমরা, অনিচ্ছা আমার, আমি নিজেই অনিচ্ছা যে মেশিনের কাজ করব না, তো হাতের কাজের কাছে লাগে না, তো ওই জন্যই এই শিল্পটা এতদূর আগিয়ে আছে, এত লোকের জীবন জীবিকা জড়িয়ে আছে।
1: এবং আজকে সর্বশেষ যে প্রশ্ন, অনেকক্ষণ সময় আপনার নিলাম, যে চিকন নামটা কোথা থেকে এসছে?
0: দেখুন চিকন নাম হচ্ছে একটা যে স্টিচ,

0: অসম বলতেই প্রথমেই মাথায় আসে বিহু নাচের দৃশ্য, চা বাগান, মেখলা সহ বহু কিছু। অসম বেড়াতে গেলেও সেখান থেকে কেনাকাটির সময় এলাকার ঐতিহ্যবাহী জিনিসের দিকেই চোখ যায় আগে। অসমের ১৬টি সামগ্রীকে ভারত সরকারের জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন রেজিস্ট্রি জিআই ট্যাগ দিয়েছে। তার মধ্যে রয়েছে অসমের বিহু ঢোল, অসমের ঝাঁপি, সার্থেবাড়ি ধাতব শিল্প, পানিমেতেকা শিল্প, বিশেষ তাঁত বস্ত্র, আশারিকান্দি টেরাকোটা সহ একাধিক সামগ্রী, অসংখ্য রং এবং রূপরেখার গীতিময় নকশা এবং নকশার সমাহার, অসমীয়া কারিগরদের শিল্পের জাদু ও অসমের ঐতিহ্যবাহী হস্তশিল্পের সন্ধানে সোমারায়।
1: যে কোনো শিল্পই তার সীমানা ছেড়ে চারিদিকে ছড়িয়ে পড়বেই, আর সেই শিল্পের মধ্যেই ফুটে ওঠে সেই রাজ্যের সংস্কৃতি, তাদের জীবনযাত্রা, তাদের ঐতিহ্য। পোশাক বলুন বা দৈনন্দিন আসবাবে একটি নিজস্ব ছাপ রেখে যায়, আর এইসব জিনিস আমরা কিনতে পারি আমাদের দোরগোড়ায়। আমি পৌঁছে গিয়েছিলাম দক্ষিণাপনের আসাম এম্পোরিয়ামে, আর সেখানে রয়েছে আসাম থেকে আনা আসামের রেশম শিল্পের ছাপ। পাট, মুগার শিল্প, বাঁশ দিয়ে তৈরি শার্ট, চাদর, শাড়ি, গামছা, আরো কত কি। চলুন কথা বলি এখানকার একজন স্টাফের সঙ্গে, তিনি আমাদের জানাবেন কি কি রয়েছে আসাম এম্পোরিয়ামে, আর কারা এখানে কিনতে আসেন, কিরকম বিক্রি হয়, সব জিনিসের বিক্রয় মূল্য কিরকম, সবটা।
2: আমার নাম অভিমন্যু, 30 বছর কাছাকাছি আমার হয়ে গেছে সার্ভিস। এইখানে আমাকে আমাদের হ্যান্ডলুম আর হ্যান্ডিক্রাফট দুটোই থাকে। আসামের যেগুলো মানে প্রসিদ্ধ যেগুলো হলো হ্যান্ডলুম মুগা শাড়ি, যেগুলো হলো মুগা শাড়ি, সিল্ক শাড়ি, আর সিল্ক মেখলাও আছে, মুগা মেখলা আছে। এগুলো খুব কস্টলি, মুগা শাড়ি মিনিমাম 50,000 থেকে স্টার্ট, আর সিল্ক যেগুলো আছে 16,000 থেকে স্টার্ট, আর কটন মেখলা যেগুলো আছে 1260 থেকে, তারপরে আস্তে আস্তে খুব দাম বাড়তে থাকবে। আর হ্যান্ডিক্রাফট যেগুলো আছে আমাদের, ফার্নিচার আছে, সোফা সেট আছে, 3-সিটার আছে, 2-সিটার আছে, দুটো চেয়ার থাকবে, টু সিটার একটা থাকবে, সেন্টার টেবিল, মানে 4টি পিস, দাম বিভিন্ন রকম দাম আছে এখানে। তারপর আপনার ফ্লাওয়ার ভাস, টেবিল ল্যাম্প, ওয়াল হ্যাঙ্গিং, আর আসামের বিহু যেগুলো ডল আছে, এগুলো ডলও পাওয়া যাবে। তারপর আপনার চাও আছে, আসামের টি আছে, মানে খুব প্রসিদ্ধ। তারপর আপনার হানি আছে, অরেঞ্জ হানি, এইরকম বিভিন্ন রকম জিনিস আমাদের কাছে আছে, ওরা বানিয়ে দিন সব পাঠিয়ে দেয়।
1: আর এখানে কিরকম বিক্রি হয়?
2: বিক্রি মোটামুটি খুব ভালো, খারাপ না।
1: এখানকার লোকেরাই নেয় নাকি আসামের লোকেরাও আসে এখানে?
2: আসামের লোকেরা এখানে যারা কাছে থাকে, এবার টালিগঞ্জ বা যাদবপুর দিকে, ওরা এসে ওরা মেখলা বা শাড়ি ওরা নিয়ে যায়, হ্যান্ডিক্রাফট কিছু নিয়ে যায়, আর বিভিন্ন রকম এখানে বলতে গেলে আমাদের বাঙালিরা নিয়ে যায় এখানে।
1: হ্যাঁ,
2: আর বাইরের টুরিস্ট যারা আছে ওরাও নিয়ে যায় এখানে।
1: হ্যাঁ, সেটাই আমি জানতে চাইছিলাম। ধরুন বিদেশে কারোর একটা কিছু পছন্দ হলো, সে নিয়ে যেতে পারবে না, ওরা বড় ধরুন ফার্নিচার, তখন কি আপনাদের এখান থেকে ব্যবস্থা?
2: না, সেরকম কিছু ব্যবস্থা কিছু নেই,
1: তাদেরই ব্যবস্থা,
2: ওরা নিজের ব্যবস্থা করে নিয়ে যেতে হবে। ওরা নিয়ে যায় এখানে আমাদের গন্ডা, রাইনো, ছোট আইটেম যেগুলো গিফট আইটেম যেগুলো, আর কিছু কচুরি পানা আইটেম আছে কিছু, হ্যাঁ সেগুলোও নিয়ে যায়, মানে কোস্টার, চা পাতা যেগুলো 100 গ্রাম আছে, মানে গিফট প্যাক করা থাকে এগুলো। হ্যাঁ,

চালিয়ে যাচ্ছি আমরা। আমরা সমগ্র আসাম থেকে এবং আসাম তথা নর্থ ইস্ট, যখন 1959 তৈরি হয়েছিল আসাম তার অনেক বড় ছিল, তারপর ধীরে ধীরে ভাগ হয়েছে, নর্থ ইস্ট হয়েছে, নর্থ ইস্টের অনেকগুলো স্টেট নিয়ে আসাম ছিল। এখন আমরা এন্টায়ার নর্থ ইস্ট ইস্টার্ন রিজনের হাতে বোনা কাপড় এবং হাতে তৈরি বাঁশ বেতের জিনিস, বেতের জিনিস বা পেতলের জিনিস, এগুলো আমরা মার্কেটিং করি। আমাদের উদ্দেশ্য হচ্ছে উইভার আর ক্রাফটম্যানদের

পরে গানটি শিল্পী মীনা কাপুর, গানটির গীতিকার শ্যামল গুপ্ত, সুর অলোকনাথ দে।

পরের গানটি শিল্পী পিন্টু ভট্টাচার্য, গীতিকার চণ্ডীদাস বোস, সুর অনিল বাগচী।

পরের গানটি শিল্পী পিন্টু ভট্টাচার্য, গীতিকার চণ্ডীদাস বোস, সুর অনিল বাগচী।

পরের গানটি শিল্পী মঞ্জু বন্দ্যোপাধ্যায়, গীতিকার জীবনময় গুহ, সুর অরুণ কুমার দত্ত।

0: এতক্ষণ শুনলেন রম্য গীতি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: নমস্কার, আমি ডক্টর তুষারকান্তি মন্ডল, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, সেন্ট্রাল আয়ুর্বেদ রিসার্চ ইনস্টিটিউট কলকাতা, মিনিস্ট্রি অফ আয়ুষ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই বছর কলকাতায় যে দ্বাদশতম আন্তর্রাষ্ট্রীয় যোগ দিবস সম্পাদন হচ্ছে, এখানে মাননীয় প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই যে এই আন্তর্রাষ্ট্রীয় যোগ দিবস এখানে কলকাতায় পালিত হচ্ছে, সেটা খুবই একটা গর্বের বিষয়। এবছর যোগের আমাদের থিম হচ্ছে যোগা ফর হেলদি এজিং। এই যে এজিং প্রিম্যাচুরগুলোকে কন্ট্রোল করার জন্য যোগের যে উপযোগিতা, সেটাই এবছরের মেন থিম। সিম্পল যোগাসন রোগ যদি আমরা করতে পারি, তাহলে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি। আমাদের রোগের একটা প্রধান কারণ হচ্ছে সাইকোসোমাটিক, যেটা বলা হয় মানে মানসিক শারীরিক রোগ। তো এই সাইকোসোমাটিক রোগটা আমরা কিন্তু কন্ট্রোল করতে পারি যোগাসন থেকে। যোগের তো বিভিন্ন পর্যায়ে রয়েছে, সমস্ত পর্যায়গুলো সম্ভব নয়, কিন্তু যেটা আসন এবং প্রাণায়াম এবং ধ্যান, এই তিনটে যদি আমরা রোজ অ্যাটলিস্ট 10-15 মিনিট আমরা যদি সকালে করতে পারি, সেক্ষেত্রে আমাদের ফিজিক্যাল স্ট্রেংথ বাড়বে, আমাদের মানসিক শক্তি বাড়বে এবং আমাদের মনের একাগ্রতা বাড়বে, এবং যে আমাদের একটা কর্মের সঙ্গে আমাদের যে চিন্তার একটা সামঞ্জস্য, সেটা আমরা তৈরি করতে পারবো, যেটা হচ্ছে যোগের মুখ্য উদ্দেশ্য, ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল অ্যালাইনমেন্ট অফ দ্য বডি। তো এটা যদি আমরা করতে পারি, তাহলে আমরা আমাদের শরীরের বিভিন্ন যে রোগগুলো হয় এবং যে রোগগুলো আমরা এই ছোট্ট ছোট্ট যোগাসনের মাধ্যমে এবং ধ্যান এবং প্রাণের মাধ্যমে করতে পারি, যেমন ব্রিদিং এক্সারসাইজ। ব্রিদিং এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ, ব্রঙ্কাইটিস এবং শ্বাস যাদের সমস্যা রয়েছে, তারা যদি এই অনুলোম বিলোম এই ছোট্ট ছোট প্রাণায়ামগুলো করে এবং তার সঙ্গে ভ্রামরী, এই প্রাণায়ামগুলো আমরা করি, তাহলে কিন্তু আমরা এই রোগ থেকে আমরা বাঁচতে পারি। সূর্য নমস্কার, সূর্য নমস্কার যদি আমরা করি, সূর্য নমস্কার হচ্ছে আমাদের সমস্ত শরীরের ব্যায়াম এবং এটাকে বলে অষ্টাঙ্গ নমস্কার। সকালে 3-4 বার এটা করি, সেটা কিন্তু সমস্ত শরীরে একটা ব্যায়াম তৈরি হয়, টোটাল এক্সারসাইজ বডি, এবং তার সঙ্গে আমরা প্রাণায়াম আর মেডিটেশন করলে মানসিক শারীরিক এবং আধ্যাত্মিক শক্তিটা আমরা বৃদ্ধি করতে পারি।
0: আকাশবাণী মৈত্রী, এখন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, শ্রবণ সঙ্গী শ্রাবণী ভট্টাচার্য।

সব জামাইদের কি খবর? নিশ্চয়ই সকালে একটা জম্পেশ জলখাবার খেয়ে অপেক্ষা করছো দুপুরের মেনুতে কি কি আছে সেটা দেখবার জন্য। করবে নাই বা কেন, আজকের দিনটার অপেক্ষা তো আমরা সকলেই করে থাকি, বলো? একটু অতিরিক্ত আদর যত্ন পেতে কার না ভালো লাগে। তবে জানো তো, এই জামাই ষষ্ঠী কিন্তু অনেক পুরনো কোনো রীতি নয়, হালে শুরু হওয়া এইটা একটা প্রচলন। শুরু হয়েছে অষ্টাদশ শতক থেকে, আর এত সাড়ম্বরে জামাই ষষ্ঠী পালন শুরু হয়েছে ঊনবিংশ শতাব্দী থেকে। অষ্টাদশ শতকে বাল্যবিবাহর বেশ প্রচলন ছিল চারিদিকে। পিতৃতান্ত্রিক পুরুষতান্ত্রিক সমাজে জামাই আদর বড্ড প্রয়োজনীয় হয়ে ওঠে। আগেকার সময় পুরুষদের বিয়ে করার কোনো বয়স থাকত না, ফলত মেয়েদের কপাল নির্ভর করত জামাইয়ের ওপর। মানে আগেকার দিনে মৃত্যু পথযাত্রীরও বিয়ে হয়ে যেত একটা ছোট্ট বাচ্চা ১১ বছরের মেয়ের সঙ্গে। এইবার সেই মেয়েটার সঙ্গে তার শ্বশুর বাড়িতে কেমন আচরণ করা হবে কিংবা তার শ্বশুর বাড়ির লোক তাকে কেমনভাবে রাখবে সেটা কিন্তু নির্ভর করত শুধুমাত্র জামাইয়ের উপর। মানে ভাবতে পারছো, মেয়েটার কিন্তু কোনো স্বাধীনতাই নেই সেক্ষেত্রে। অগত্যা জামাই আদরটা হয়ে ওঠে বড়ই বাঞ্ছনীয়। জামাই ষষ্ঠীকে আজ আমরা যেইভাবে চিনি সেইটা অনেকটাই ১৯ শতকের বাবু কালচারের দান। কারণ ১৯ শতকে এই জামাই ষষ্ঠী ছিল ধনীদের কাছে একটা স্টেটাস সিম্বল। মানে যে যত খাওয়াতে পারছে, যে যত জিনিস দিতে পারছে, তার বাজারে তত মূল্য। ১৮৫১ সালে একটা খুব বিখ্যাত পত্রিকা বের হতো, সংবাদ প্রভাকর। সেই সংবাদ প্রভাকরে দীনবন্ধু মিত্র মজা করে সেকালের জামাইদের একটা ভীষণ সুন্দর বর্ণনা দিয়েছিলেন জানো। তিনি বলেছিলেন যে নতুন জামাইরা মিহি সুতোয় বোনা ঢাকাই ধুতি, বেনারসি উরানি, গলায় রুমাল, পকেটে ট্যাঙ্ক ঘড়ি, কোমরে সোনার বিছা, হাতে আংটি ও হেম ছড়ি নিয়ে শ্বশুর বাড়ি যেতেন। মানে বর্ণনাতেই বুঝতে পারছো কেরম একটা বড় লোকি চাল আছে। মানে সাধারণ ঘরে এত কিছু কি থাকবে, বেশ একটা হাইফাই ব্যাপার। মানে একটা উচ্চ বর্ণ, উচ্চ যাদের বৃত্ত রয়েছে তাদের ক্ষেত্রে যেন এই জিনিসটা সীমাবদ্ধ। তারপর শ্বশুর বাড়িতে এই জামাইদের যেমন আপ্যায়ন করা হতো, তেমনি শালিকাদের নানান রকম রসিকতারও শিকার হতে হতো জামাইদের। নিশ্চয় তোমরা এই জিনিসটা বেশ কিছু লোক করেছ নিজের জামাইবাবুদের সাথে, কি ঠিক বলেছি? তো তখনকার দিনে কি করা হতো, বিচুলির জলে মিছড়ির পানা দেওয়া হতো, কিংবা নুন দিয়ে তৈরি মিষ্টি, চুনের তৈরি পিঠে, কিংবা তেলাকুচো দিয়ে শশার স্যালাড বানিয়ে জামাইদের নানান রকম ভাবে দেওয়া হতো, এবং তাতে জামাইরা একেবারে বোকা বনে যেত। জামাই ঠকানোর বেশ কিছু উপায় সবাই জেনে রাখত, যাতে জামাই ষষ্ঠীর দিন সেটাকে প্রয়োগ করা যায়। আজকের যে বিখ্যাত জলভরা সন্দেশ রয়েছে, জলভরা সন্দেশ নিশ্চয়ই সকলেরই খেতে ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। জানো তো বন্ধু, এই জলভরা সন্দেশও এই জামাই ঠকানোর ফলেই তৈরি। মানে আসল গল্পটা বলি, ১৮১৮ সালে তেলিনিপাড়ার জমিদার বাড়িতে জামাই ষষ্ঠী উপলক্ষে সূর্যকুমার মোদককে এমন একটা মিষ্টি বানাতে বলা হয়েছিল যা জামাই আগে কখনো খাননি, এবং খেয়ে তিনি অবাক হয়ে যাবেন। তিনি এমন এক সন্দেশ তৈরি করেন, মানে সূর্যকুমার মোদক এমন একটা সন্দেশ তৈরি করেন যার বাইরেটা শক্ত কিন্তু ভেতরটা রসে ভরা। জন্ম হল রস ভরা সন্দেশের, জল ভরা তালশাসের। তো এই জল ভরা কিংবা রস ভরা সন্দেশ জামাই যখন কামড় দিলেন তখন কি হলো, সেই জল ভরার রস জামাইয়ের সারা জামা কাপড়ে ছিটকে পড়ল।
জামাই বিব্রত হলে

বটে, তবে মিষ্টির অভিনব স্বাদে বেশ মুগ্ধ হলেন। সেই অজ্ঞাতনামা জামাইয়ের ইতিহাসে স্থান না হলেও সূর্যকুমার মোদক কিন্তু ইতিহাসে স্থান পেয়েছেন, এবং সূর্যকুমার মোদকের জল ভরা তালশ্বাস আমাদের কিন্তু সবারই ভীষণ প্রিয়। তা বন্ধুরা, তা বুঝতে নিশ্চয়ই পেরেছ আজকে কি নিয়ে অল্প অল্প গল্প কথার আসরে তোমাদের সঙ্গে কথা হবে। জামাই ষষ্ঠী, শুধু জামাই ষষ্ঠী না, ষষ্ঠী কেমনভাবে এলো, ষষ্ঠীর কি সিগনিফিকেন্স, সেই সমস্ত ব্যাপার নিয়ে রয়েছি আমি শর্বাণী। আজকে তোমাদের সঙ্গে কথা হবে অনেক, কিন্তু তার আগে বরং আমরা একটা গান শুনে নি। রইল অন্তরা চৌধুরীর কণ্ঠে গান।

আবারও ফিরে এলাম গানের পর। আজকে আমি সর্বাণী রয়েছি তোমাদের সঙ্গে অল্প অল্প গল্প কথার আসরে। তা যেইটা নিয়ে কথা বলছিলাম গানে যাওয়ার আগে, উনিশ শতকের এই জাঁকজমকপূর্ণ আয়োজনের যেটা কথা বললাম জামাই ষষ্ঠীর, সেই আয়োজন আজকের জামাই ষষ্ঠীকে অধিকাংশভাবেই একটা ভোজন কেন্দ্রিক উৎসবে পরিণত করেছে। মানে প্রথমেই যেটা দিয়ে শুরু করলাম, জামাই ষষ্ঠী মানেই সকলে ভাবতে থাকো যে আজকে কি খাওয়া হবে, সকালবেলা থেকে পেটটা একটু হালকা রাখতে হবে যাতে ভালো করে খাওয়া যায়। তো বর্তমানে অনেকেই প্রশ্ন তোলেন, শুধু জামাইকেই কেন আদর করা হবে, বৌমা কি দোষ করল, বৌমার জন্য কেন বৌমা ষষ্ঠী হবে না। কিন্তু জামাই ষষ্ঠীর নামটা উৎপত্তি নিয়েও অনেক রকমের ব্যাখ্যা রয়েছে। যেমন অশোক মুখোপাধ্যায়ের সমার্থ শব্দকোষ অনুযায়ী জামি শব্দের অর্থ পতিব্রতা স্ত্রী কিংবা কুলবধূ। সন্তান কামনায় যে ষষ্ঠীব্রত পালন করা হতো তাকে বলা হতো জামি ষষ্ঠী। জামির বহুবচন হয় জাময়। যেহেতু অধিকাংশ সময়ই এই মেয়েলি ব্রত বহু নারী বহু রমণী একসঙ্গে পালন করতেন, সেই জন্য সেটিকে বলা হতো জাময় ষষ্ঠী। পরবর্তীকালে পুরুষতান্ত্রিক সমাজের প্রভাবে এই জাময় ষষ্ঠী ক্রমে জামাই ষষ্ঠীতে রূপান্তরিত হয়। আমরা তো কথাতেই একটা কথা বলি যে বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। কিন্তু এই ১৩ পার্বণ আসলে কি কি, সেটা যদি তোমাকে আমাকে যে কাউকে জিজ্ঞেস করা হয় আমরা কিন্তু অধিকাংশ লোকই বলতে পারবো না। আসলে এই ১৩ পার্বণের ১৩টি হল ষষ্ঠী। বাংলায় ষষ্ঠী ধরা হয় সন্তান পালিকা শক্তি হিসেবে। মায়েরা সন্তানের মঙ্গল কামনায় এই ষষ্ঠী ব্রত রাখেন। আমাদের অনেকেরই বাড়ির আশেপাশে একটা করে ষষ্ঠী তলা থাকে, কিংবা কোনো বড় গাছের তলায় বেশ একটা দণ্ডি কেটে কিংবা কিছু একটা অবয়ব তৈরি করে গাছের তলায় পুজো হয়, তাকেই আমরা বলি ষষ্ঠী দেবী, কিংবা সেই গাছটাকেই বলি ষষ্ঠী তলা। এই ষষ্ঠী দেবী আসলে কে, তাকে চিনতে হলে আমাদের চলে যেতে হবে মহাভারত কিংবা স্কন্দ পুরাণে, নিতে হবে তাদের আশ্রয়। স্কন্দ পুরাণ মতে কার্তিকের স্ত্রী এই ষষ্ঠী। কি অবাক হচ্ছ তো, সব সময় শুনে এসেছো কার্তিক একজন হ্যান্ডসাম মোস্ট এলিজিবল ব্যাচেলর, তাই তো? হ্যাঁ, কার্তিক কার্তিক বলা হয় তারকাসুর বধের জন্য মহাদেবের তেজে তৈরি হয়েছেন কার্তিক, এবং জন্মেই তিনি কুমার, মানে জন্মেই তিনি ওই ফিয়ার্স অবতারটা, যেই ফিয়ার্স অবতারটা আমরা তাকে দেখি কিংবা স্কন্দ পুরাণে আমরা যাকে পাই, এবং জন্মের ৬ দিনের মাথায় তিনি চলে যান।

আন অসুর বধে, মানে জন্মেই তিনি কুমার এবং কুমার মানেই বিশাল একটা পরাক্রম রয়েছে তার, এবং তিনি চলে যান অসুর বধে। তারপর এইসব দেখে ইন্দ্রদেব মনে করেন, মানে যাকে ধরা হয় আর কি স্বর্গের অধিপতি ইন্দ্রদেব, তিনি মনে করেন যে কার্তিকের এত হিংস্র রূপ, এবার তো আমি প্রায় স্বর্গচ্যুত হলাম, স্বর্গের নতুন নায়ক এসে গেছে। এবং এই রাগে তিনি কার্তিকের ওপর বজ্রপাত করলেন, আর তাতে কার্তিকের অবাকভাবে কিছুই হলো না। এরপর তিনি চাইলেন যে কার্তিক নতুন অধিপতি হোক স্বর্গের, মানে ওই হার স্বীকার করে নিলেন যে আমার যোগ্য উত্তরসূরি একজন চলে এসেছে, আমাকে তো এবার রাজ্যপাঠ তার হাতে ছেড়ে দিয়ে যেতেই হবে। তো কার্তিক স্বর্গের অধিপতি হলেন। তবে কার্তিকের সেটা একেবারেই পছন্দ ছিল না, কার্তিক চাইলেনই না যে আমি স্বর্গের অধিপতি হব। তো এইবার কার্তিক যখন সেটা চাইলেন না, তখন ঋষিরা বললেন তাহলে আপনি দেব সেনাপতি হন। এতে কার্তিক রাজি হল। এইবার ব্রহ্মা স্মরণ করলেন তার মানুষ কন্যা দেবসেনাকে, বললেন কার্তিকের জন্মের আগেই তিনি দেবসেনাকে তৈরি করেছেন কার্তিকের পত্নী হিসেবে। সঙ্গে সঙ্গে দেবগুরু বৃহস্পতি বিবাহের মন্ত্র পড়া শুরু করলেন, কার্তিক দেবসেনার পাণি গ্রহণ করল। অ্যালিগরিক্যালি কার্তিককে কেন কুমার বলা হয় একটু ছোট্ট করে বলি, মানে সমস্ত দেবতাদের অর্থাৎ দেবতাদের সৈন্যদের প্রভু কিংবা পতি। আমরা তো অনেক সময় আমাদের চিফ কিংবা আমাদের ধরো দলের প্রধান যিনি থাকেন তাকে আমরা দলপতি, প্রভু, স্বামী এইসব বলে থাকি। এবং বলা হলো যে এই দেবতাদের প্রভু কিংবা স্বামী হলেন কার্তিক। মতান্তরে এই হিসেবে দেবসেনা কিংবা দেব সৈন্যদের পতি হলেন কার্তিক। তবে কার্তিকের স্ত্রী হিসেবে বলা হয় কিন্তু দেবসেনা আর বল্লীকে, আর দেবসেনাই পূজিত হয় ষষ্ঠী রূপে। কথিত আছে রাজা প্রিয়ব্রত এক পুত্র লাভ করেন, তবে জন্মের সময়ই তার মৃত্যু হয়। অনেক প্রয়াসের পর তিনি এই পুত্র লাভ করেন, তবে জন্মের সময় যেহেতু তার মৃত্যু হয়, ফলে তার শেষকৃত্য করতে রাজা একেবারেই পারছিলেন না, ভেঙে পড়ছিলেন। এমন সময় দেবসেনা রাজার সামনে প্রকট হন এবং বলেন তিনি তার পুত্রের প্রাণ ফিরে পাবেন, কিন্তু তাকে দেবসেনার পূজার প্রচার করতে হবে লোকমধ্যে। তারপর রাজা প্রিয়ব্রত এই ষষ্ঠী পূজার প্রচার করলেন। দিনটা ছিল শুক্লা ষষ্ঠী, তাই ষষ্ঠী নাম পেল এই পূজোটার। কি তাহলে অনেক ইনফরমেশন তো দিলাম, নিশ্চয়ই তোমাদের বেশ ভালো লাগছে। আরও গল্প থাকবে তোমাদের জন্য, তার আগে বরং শুনে নি স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে একটি অতি জনপ্রিয় গান।

আবারও একবার ফিরে এলাম গানের পর। আজকে আমি সর্বাণী রয়েছি তোমাদের সঙ্গে অল্প অল্প গল্প কথার আসরে, আর কথা বলছি ষষ্ঠী নিয়ে, বিভিন্ন মজার মজার ঘটনা নিয়ে। প্রথমেই আজকে অনুষ্ঠানের শুরুতে যেমনটা বলেছিলাম যে আমাদের মানে বাঙালিদের এই যে ১২ মাসে ১৩ পার্বণ, সেই ১২ মাসের ১৩টি ষষ্ঠী এবং সেই ষষ্ঠীর বিভিন্ন নাম রয়েছে। বৈশাখ মাসে পালন করা হয় চন্দন ষষ্ঠী। আগেকার দিনে বৈশাখ মাসে অনেক সন্তান মারা যেত, স্মল পক্স হতো, হাম হতো, তখন তো অত ওষুধ ছিল না কিংবা অত টিকাও ছিল না, তাই বাচ্চাকে কলা পাতায় শুইয়ে রেখে তাকে চন্দন বাটার প্রলেপ মাখিয়ে দেওয়া হতো। তাতে কি হতো, চন্দনের আয়ুর্বেদিক প্রপার্টিজে আমাদের গা ঠান্ডা হতো, মানে সেই শিশুটির গা ঠান্ডা হতো এবং নানা ব্যাধি থেকে শিশুটি রক্ষা পেত। তারপর জ্যৈষ্ঠ মাসে হতো অরণ্য ষষ্ঠী, হতো বলাটা ভুল হবে, এখনো হয়, এই যে আজকে যে ষষ্ঠী, জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী, এটা কিন্তু অরণ্য ষষ্ঠী। এই ষষ্ঠীকে জামাই ষষ্ঠী বললেও এটা মূলত মায়েরা পালন করেন সন্তানদের মঙ্গল কামনায়। জামাইকেও সন্তানের মতন ধরা হয়, তাই সেই জামাইয়ের মঙ্গল কামনায় পালন করা হয় ষষ্ঠী। আবার এইটার আরেকটাও সিগনিফিকেন্স রয়েছে, গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের পর বৃষ্টির জন্য পুজো হতো যাতে ফসল ভালো হয়। সেটাও কিন্তু এক প্রকার সন্তানের মতোই, ফসল আমাদের বাঁচতে সাহায্য করে আমাদের সন্তানের মতোই। তারপর আষাঢ় মাসে হয় কর্দমী ষষ্ঠী, এটাকে আমরা আবার বিপত্তারিণী ব্রতও বলে থাকি। ওই যে মায়েরা হাতে একটা লাল সুতো বেঁধে দেয়, সেটাও সন্তানের কিন্তু মঙ্গল কামনার জন্যই। তারপর শ্রাবণ মাসে হয় লুণ্ঠন ষষ্ঠী, ভাদ্র মাসে হয় চাপড়া ষষ্ঠী, চাপড়া ষষ্ঠী মূলত শস্য অধিষ্ঠাত্রী দেবীর জন্য। তারপর আশ্বিন মাসে দুর্গা ষষ্ঠী, মানে যেদিন মা দুর্গার বোধন হয়, আর আমরা সেই ষষ্ঠীর দিন থেকে কিন্তু আনন্দ করে একেবারে জাঁকজমকপূর্ণভাবে নতুন জামাকাপড় পরে, নতুন জুতো পরে ঠাকুর দেখতে বেরিয়ে পড়ি। কোনোদিন হয়তো আমরা জানতে চাইনি কিংবা আমাদের জানা হয়নি, অনেক মায়েরাই কিন্তু সেই দিন অন্ন গ্রহণ করেন না, অনেক মায়েরাই সেদিন শুধু ফল কিংবা জল দই এইসব ফলাহার করে থাকেন। তারপর অঘ্রাণ মাসে হয় মূলা ষষ্ঠী, তারপর পৌষ মাসে আসে পাটাই ষষ্ঠী। গ্রাম বাংলায় এই পাটাই ষষ্ঠীতে ছোট পুকুর কাটা হয়, ছোট পুকুর কেটে বেনে গাছের পাটাইটি পুঁতে দিয়ে তাকে পুজো করা হয়। তারপর মাঘ মাসে হয় শীতল ষষ্ঠী, এই সময় পান্তা ভাত আর গোটা সেদ্ধ খাওয়া হয়। এইটা নিশ্চয়ই অনেকের বাড়িতেই হয়, ওই যে সরস্বতী পুজোর আশপাশে একটা সময় হয় গোটা সেদ্ধ খাওয়া, এবং এই গোটা সেদ্ধর কিন্তু একটা স্পেশাল সিগনিফিকেন্স রয়েছে। এই গোটা সিদ্ধ কিন্তু যেমন তেমন ভাবে খাওয়া যায় না, ছটা মিনিমাম আনাজ লাগে এই গোটা সেদ্ধ তৈরি করতে, মানে এই গোটা সেদ্ধর যে উপকরণ।

একটা পূজার উপকরণটা সেইটা তৈরি করতে। এই সবকটার একটা আয়ুর্বেদিক সিগনিফিকেন্সও রয়েছে, যেহেতু এই সময় একটা ঋতু পরিবর্তন হয়, তো সেই জন্য এই সমস্ত খাবারগুলো আমাদের ইমিউনিটি বিল্ড করতে সাহায্য করে, আমাদের রোগের প্রতিরোধ ক্ষমতা অনেকখানি পরিমাত্রায় বাড়িয়ে তোলে। আর সব শেষে হয় অশোক ষষ্ঠী। এই অশোক ষষ্ঠীকে অনেক সময় নীল ষষ্ঠীও বলা হয়। এই সময় আবার একটা প্রচলন রয়েছে অশোক ফুলের কুড়ি খাওয়ার। এই অশোক ফুলের কুড়ি প্রথম বলা হয় প্রথম তিনটে কুড়ি খাওয়া হয়, তারপর আবার অশোক অষ্টমীতে মানে শীতলা অষ্টমীতে আবার ছটা কুড়ি খাওয়া হয়। তো এইটার সিগনিফিকেন্সটা হলো এইটা নানান ধরনের স্ত্রী রোগ গাইনিওকোলজিক্যাল ডিসঅর্ডার্স থেকে মুক্তি পেতে সাহায্য করে। মানে প্রথমে ওই যে তিনটে কুড়ি খেলাও, তারপরে আবার ছটা কুড়ি খেলো, বলা হয় এইটা একটা অ্যানুয়াল কিংবা এক বছরের জন্য স্ত্রী রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য একটা টিকা। মানে এইটা খেলে বলা হয় বেশ বেশ খানিকটা মাত্রায় স্ত্রী রোগ কম হবে। তারপর প্রখ্যাত লোকসংস্কৃতিবিদ আশুতোষ ভট্টাচার্যর একটা কথা বলি, তিনি কি বলেছেন জানো? তিনি বলেছেন যে অনেক প্রাচীন কাল থেকেই সমাজে এই ষষ্ঠী দেবী কিংবা শিশু রক্ষক দেবীর অস্তিত্ব ছিল। হরপ্পা সভ্যতায় কতগুলি ক্ষুদ্রাকৃতি মূর্তি পাওয়া গেছে। এই দেবীরা নাকি ছিলেন মূলত গৃহদেবী, অন্যদিকে নবজাত শিশুর রক্ষয়ত্রী। পরবর্তীকালে এই সমস্ত মাতৃমূর্তি থেকেই ষষ্ঠীর উদ্ভব। তবে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে ষষ্ঠীর মূর্তি বিশেষ একটা কোথাও মেলেনি। কবি কৃষ্ণরাম দাসের ষষ্ঠীমঙ্গল কাব্যের ভূমিকা লিখতে গিয়ে সত্যনারায়ণ ভট্টাচার্য জানিয়েছেন যে উড়িষ্যার বালেশ্বর জেলা থেকে একটি ষষ্ঠী মূর্তি পাওয়া গেছে, দেবীর কোলে শিশু সন্তান। বাঁকুড়ার পাঁচমুড়া কিংবা সোনামুখীতে স্থানীয় কুম্ভকেরা এক ধরনের মাটির পুতুল তৈরি করত এবং সেই পুতুলকে বলতো ষষ্ঠী পুতুল। এইগুলো ষষ্ঠীতলায় মানত হিসেবে দেওয়া হতো। পুতুলগুলি সেফ আঙুল দিয়ে আটা দিয়ে বানানো হতো। ষষ্ঠীর কোলে এক কিংবা দুই দশকের মানে দশটার মাল্টিপেলে কুড়িটা তিরিশটা এবং তারও বেশি শিশু থাকে, কালো এবং লাল দুরঙেরই হয়। চোখে মুখে গরণে একটা পুতুলের মায়াবী বিন্যাসের মতো থাকে। আর এই ষষ্ঠী মানে অরণ্য ষষ্ঠীর ব্রত কথার ব্যাপারে তো সকলেরই শোনা, ষষ্ঠী দেবী এবং সেই ষষ্ঠী দেবীর পুজো হচ্ছে এবং ষষ্ঠী দেবী একটা বেড়ালের মাথা ভেঙে দিলেন এবং ষষ্ঠী দেবীর বাহন বেড়াল কেন এটা নিয়ে কিন্তু আরো বেশ কিছু মতভেদ রয়েছে। কি সেই মতভেদ এইটা নিয়ে নয় আড্ডা দেব অন্য একদিন, আজকে ঘড়ির কাটা বলছে সময় শেষ, তাই যেতে যেতে একটা গান রইল তোমার জন্য।

এতক্ষণ শুনলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। শ্রবণ সঙ্গী শর্বাণী ভট্টাচার্য, আকাশবাণী মৈত্রী। এখন বাংলা নাটক।

0: আজকের নাটক কার্তিক, কন্নড় ভাষায় মূল কাহিনীর লেখক ডক্টর ইউ আর অনন্তমূর্তি, বাংলা বেতার রূপ গীতা গঙ্গোপাধ্যায়, প্রযোজনা গৌতম সেনগুপ্ত। নাটক কার্তিক।
1: সাত একে সাত, সাত দুগুণে চোদ্দ, তিন সাতে একুশ, চার সাতে আঠাশ, পাঁচ সাতে পঁয়ত্রিশ, ছয় সাতে বিয়াল্লিশ, সাত সাতে উনপঞ্চাশ, সাত আটে ছাপ্পান্ন, সাত নং তেষট্টি, সাত দশ
2: ওই ছেলেটা,
1: আট একে আট,
2: ওই ওই ছেলেটা, ওইটাকে ওইটাকে আমি আমি ওই ছেলেটা বসে বসে নামটা পড়ছি, আর তার পাশে বসে দাদু, আমার দাদু বসে বসে আপন মনে তামাক পাতা পাকাচ্ছে, ছেলেটা আমি, হ্যাঁ হ্যাঁ আমি তো, আমার বাল্যকাল কৈশোর সব ফেলে এসেছি সেই সেই বাড়িটাতে, যার চারধারে এখন ঘন জঙ্গল, বড় বড় গাছের শেকড় ভেতরে ঢুকে দড়ির মতো পাকিয়ে পাকিয়ে নারীর সঙ্গে যেন নারীর জট বেঁধেছে। দাদু দাদু প্রতিদিন ছুরি দিয়ে ওই শেকড়গুলো কেটে ছেঁটে না দিলে ওখানে বাসই করা যেত না, আর দাদু ওই বেড়াগুলোকে ঢেকে রেখেছে যে লাল লাল ফুল, হলুদ ফুল, আকন্দের ঝোপ, দাদু ওইগুলোর পাতা কেটে কেটে কি সুন্দর সাজিয়ে দিত।
3: বাবু, হে বাবু, তুই যদি আমার পিঠটা চুলকে দিস না, তবে তোকে অর্ধেক রাজত্ব দেব।
4: অর্ধেক রাজত্ব, কত রাজপাট,
3: ঠিক ঠিক ওই জায়গাটা চুলকো চুলকো,
4: বসে বসে পড়তে পারছিস না, পিঠ চুলকোনো হচ্ছে, গুরুজনরাই যদি এমন ধারা হয় তার কি হবে।
3: আর বাবু জঙ্গলে যাই চল, বন্দুক পরিষ্কার করার কঞ্চি চাই না তোর,
1: দাঁড়া মাকে বলে আসি।
3: দেখো নাতিকে নিয়ে বেরোতে গেলে বৌমার মত নিতে হবে, তুই চল তো। ওই দেখো বলতে চললো, কি ছিলাম আর কি হয়েছি, ছিলাম রাজার মতো, এখন বুড়ো বয়সে বৌমার হাত তোলা হয়ে থাকতে হবে।

0: আরে কই এলি?
1: হ্যাঁ চলো।
0: মা আর দাদু, মা আর দাদু দুজনের টানা পড়েন, এই টানা পড়েন নিয়ে কি জীবন শুরু আমার? জীবন শুরু কিন্তু শেষ, আজও কি শেষ হয়েছে? আমি লিখতে পাচ্ছি না কেন? না না না না, আমায় লিখতেই হবে। আসলে ওই শুরু করাটাই আসল গাঁঠ, ওই আলস্য, না না আলস্য তো নয়, না না আলস্য নয়, আসলে কি ভেতর একটা ভয়, ভয় মানে এই এত এত সব স্মৃতির পাহাড় সবগুলোকে গোড়াতে জড়ো করে তারপর সেগুলোকে সাজিয়ে গুছিয়ে এত কথা লিখতে হবে, নিজের এই শরীরের সুতো দিয়ে গল্পের তাঁত বুনতে হবে।
1: চা খাবি নাকি?
0: ছায়া চা বানাচ্ছে। চা? হ্যাঁ চা খেলে হয়তো লেখাটা শুরু করতে পারবো। বেশ তাই তাই তাই সই, চাটা খেয়েই বলো, আবার আবার চেষ্টা করবো লিখতে। হ্যাঁ ছায়া দাও। আমার বয়স তখন কত, বসে বসে নামটা মুখস্থ করতাম, পাশে থাকতো দাদুর দেওয়া আমার সেই সাত রাজার ধন মানিক, আমার সব সম্পত্তি, স্লেট মোছার ওই ভিজে কাপড়, লেখার খড়ি রাখার ডাব্বা, বাঘবন্দি খেলার গুটিগুলো, বড় বড় লাল ফুলে ভরা গাছটা যেটাকে দাদু বলতো অগস্ত্যমণি, এমনি আরো কত কি ভাবতে আজ খুব অবাক লাগে, বিস্ময়ে মন ভরে যায়, কোথায় লাল ফুল আর কোথায় অগস্ত্যমণি, দাদু মেলানো মুশকিল, তবুও দাদু বলতো ছায়া ওই লাল ফুলের মতোই টকটকে লাল রঙের শাড়ি পরে, ছায়া ওই লাল কি ওর ওর ভেতরের চিরকালের সেই রমণীর সহস্র বর্ষের কামনা বাসনা তারই মতো লাল।
1: এই যে চা।
0: চা
1: সারাক্ষণ কি ভাবো বলো তো, ঠান্ডা যেন না হয়, খেয়ে নাও।
0: ছায়া, ছায়া ভালো? হ্যাঁ ভালো, বেশ ভালো, বেশ ভালো ছায়া। ছায়া আমার থেকে থেকে নরসিংহ মামার কথা মনে পড়ে, মায়ের ভাই, প্রায় আসতো আমাদের বাড়ি, এসে জিজ্ঞেস করতো,
2: কই রে বাবু? আরে বাবু বাবু এদিকে আয় আয় আয় বস। আচ্ছা বাবু বলতো কে বেশি ভালো, মা না ঠাকুমা? হ্যাঁ
1: মা ভালো, ঠাকুমা না।
2: আচ্ছা বেশ মা ভালো। আচ্ছা বাবু তুই তুই মায়ের ছেলে না বাবার ছেলে?
1: মায়ের, তাই না মা?
2: মায়ের ছেলে, বেশ ভালো বলেছিস। আচ্ছা বাবু বাবু এবার বলতো মা ভালো না দাদু ভালো?
1: মাই ভালো।
0: সত্যি আমার খুব ভয় করতো দাদুকে, দাদুকে দুঃখ দিতে আমি চাই না, কিন্তু যদি দাদু শুনে ফেলে ভাবতে কষ্ট হয়, একটা সরল শিশু যা তার বোঝার কথা নয় কিন্তু অভিজ্ঞতায় বড়দের জগতে কি আশ্চর্যভাবে অমোঘভাবে ঢুকে পড়েছে, যেন এই জগৎটার সে শুধুমাত্র সাক্ষী নয়, যেন তারই সঙ্গে পাত্র বটে।
1: চা খেয়েছো? বাহ এই তো লক্ষ্মী ছেলের মতন চা খেয়ে নিয়েছো। এই শুনছো? আহ এদিকে ফেরো না।
0: কি কি কি?
1: চলো না একটু ঘুরে আসি।
0: দেখছো তো লিখছি।
1: কোথায় লিখছো দেখে দেখে? ও মা পাতা তো সাদা।
0: ছায়া সাদা পাতাতেই তো লিখতে হয়।
1: জানি জানি, এখন চলো না একটু।
0: লক্ষ্মীটি ছায়া
1: না বেরিয়ে আসি।
0: ছায়া ছায়া ছায়া ছায়া শোনো, বেড়াতে যাওয়া অসম্ভব এখন, আমাকে লিখতে দাও, লক্ষ্মীটি লিখতে দাও আমাকে।
1: ঠিক আছে আমি একলা যদি যাই তোমার আপত্তি নেই তো?
0: আপত্তি কেন, বেশ তো যাও না, আমি আমি তো যেতে মানা করিনি।
1: ঠিক আছে ঠিক আছে বাবা।
0: আমি আমি কি বোকা, ভেবেছিলাম প্রেম ভালোবাসা নারী

0: সব আমায় মুক্তি দেবে, মুক্তি মুক্তি চেয়েছিলাম আমার সেই আমার সেই সেই অস্বস্তিকর স্মৃতি থেকে। না না না না, লিখতে হবে, লিখতে হবে, আমার অতীত আমার বর্তমানে দুটোকে মিলিয়ে নিয়ে লিখতে হবে। ছায়া ছায়া রাগ করলো, আমি জানি আমি জানি ও কি চায়, আমিও তো তাই চেয়েছিলাম, কিন্তু না এই মুহূর্তে আমি চাই না, এখন আমি চাইছি আমার মন আমার সর্ব আমার সর্বসত্তা চাইছে আমার অতীতকে, যে অতীতকে আমি ধরতে পারি বুঝতে পারি, আবার যে অতীত যেহেতু অনুভবে আছে কিন্তু বুদ্ধির অগোচর, এই দুই অতীতের বিচার বিশ্লেষণ করে সেই সবগুলো মিলিয়ে নিয়ে তোমাকে লিখতে হবে। আমার আমার তো মনে পড়ে, আমার তো সব মনে পড়ে, মনে পড়ে বাবার কথা মার কথা, মায়ের কথা মনে পড়লে আমার সেই সেই ছেলেবেলার আমার নিজের কথা মনে হয়, রাগ হয় এখনো এখনো রাগ হয়।
1: ও মা, মা
2: কি হলো?
1: ও মা খিদে পেয়েছে, খাবার দাও না।
2: ও খিদে পেলে মা, তা নইলে মাকে মনেও পড়ে না, দাদুর কাছে তো পড়ে থাকিস।
1: দাদু
2: দাদু আর দাদু, জানা তাকে গিয়ে বল খিদে পেয়েছে।
1: দাদু কোথায় পাবে, দাদুর কাছে কি খাবার থাকে না? আমার দাও না কিছু খিদে পেয়েছে তো।
2: এত খিদে পায় কেন, এখন পারবো না।
1: ও মামা দাও না।
2: না
1: দাও না,
2: উফ পারি না বাবা, এই সারা সংসারের পেটের জ্বালা আমাকে নেভাতেই হবে, দেখি এই নে যা আর শোন, আর কাউকে যদি ভাগ দিস তো দেখবি।
0: আমি জানি এই আর কাউকে মানে দাদুকে, দাদুকে কিছু দিলে মা খুব রাগ করত, অথচ দাদু দাদুও তো মিষ্টি খেতে ভালোবাসত, আমি মাঝে মাঝে তাই না দিয়ে পারতাম না, আসলে দাদুর সঙ্গে আমার দাদুর সঙ্গে থাকতে তো খুব ভালো লাগতো, তো দাদু ছিল আমার বন্ধু, দাদু যখন কথা বলতেন একবারও মনে হতো না আমি একটা 7-8 বছরের ছেলে, সব কিছু বুঝিয়ে বুঝিয়ে বলতেন। আর আর বাবা বাবার কথা কি বলবো, বাবা না আজ আমি আজ হলে আমি বাবাকে ভয় পেতাম না, এড়িয়ে যেতাম, হ্যাঁ ওই অস্বস্তিগুলো এড়িয়ে যাওয়ার জন্য আমি, কিন্তু ছেলেবেলায় বাবার উপস্থিতি বড় ভয়ানক ভয়ানক লাগতো, কিন্তু আমার শুধু লোভ ছিল বাবার ওই আশ্চর্য দাড়ি কামানোর খুঁটটার উপরে।
3: কই কই তুমি?
2: ও কি হলো আবার,
3: একটু নজর রাখতে পারো না?
2: কি
3: বারে বারে বলেছি আমার খুঁজ যেন ছেলে না ধরে, আবার পেন্সিল কেটেছে।
2: এভাবে কি নজর রাখা যায়, বাড়িতে তো আরো লোক আছে।
4: ও কখন কি করছে তার খেয়াল কি করে রাখি বলো তো?
3: এটা কি একটা কথা হলো মা? হ্যাঁ আমার খুঁটটার ধার কমে গেলে দাড়িটা আমি কামাবো কি করে?
4: আমি তো বারণ করি কত, বাবার জিনিসে হাত দিবি না, বাবার জিনিসে হাত দিবি না, শোনে নাকি কথা?
2: কত নজর রাখেন আপনি জানা আছে।
4: তা তো তুমি বলবেই বৌমা, দাদু ধরে ধরে নিয়ে যায় ভাগবত যাত্রাপালা শোনাতে।
3: তা ওইসব আজে বাজে জিনিস দেখে সময় নষ্ট না করে পড়তে বসালেই তো হয়, কোথায় গেল? এই ছেলে বাবু আয় দেখি তোর পড়া।
2: এই দেখো এখন পড়ার সময় নাকি?
4: যা বলবে তাতেই তো বাধা দেবে তুমি।
3: চুপ করবে তোমরা, এই তোমাদের কচকচানির জন্য না বাড়িতে আর আসতে ইচ্ছে করে না। এই বাবু এই বাটিটাতে একটু জল দে তো দেখি।
0: বাবা বাবা দাড়ি কামাতে শুরু করে দিল, সত্যি ছোটবেলাটা সে যেন এক রূপকথার রাজত্ব, আমাদের মহল্লায় কেউ নিজে দাড়ি কাটত না, বাবা যখন দাড়ি কামানোর সরঞ্জামগুলো নিয়ে বসতেন কি যে লোভ হতো, সাবানের ফেনায় মুখটা ভরে যেত, খুর দিয়ে কেমন দাড়ি সাফ হয়ে যেত, আজ বুঝি পেন্সিল কাটলে ওই খুরের ধার ক্ষয়ে যায়, কিন্তু কিন্তু কথার ধার কারো কমে না।
5: কি হলো, সাদা কাগজ সামনে রেখে হাতে কলম নিয়ে কি আকাশ পাতাল ভাবছো? তোমার কি হয়েছে বলো তো?

0: কি এবার হবে?
1: নতুন কিছু হয়নি, তবু হয়েছে।
0: মানে?
1: মানে সোজা এক লাস্যময়ী নারী চোখের সামনে জলজল করছে, আর তুমি তুমি আছো তোমার লেখার চিন্তায় মুশকুল। শোনো না, শোনো না,
0: কি মুশকিল? শোনো শোনো শোনো, জ্বালাতন করো না তো।
1: আমি তোমায় জ্বালাতন করছি
0: না তো? কি জ্বালাতন করছো? দেখছো লিখছি, ভালো লাগে না আমার।
1: কখন লাগে
0: তুমি জানো না? কখন ভালো লাগে? ঠিক আছে, এই রাখলাম কলম, এদিকে এসো।
1: কি লাভ তুমি এখানে থাকলেও রয়ে গেছো নিজের জগতে।
0: আচ্ছা ছায়া, তুমি বললে না একটু আগে বেড়াতে যাবে, গেলে না কেন?
1: আশ্চর্য, তুমি জানো না আমি তোমার সঙ্গে ছাড়া বেরোই না, এসব মন ভোলানো কথা বলে কি হবে?
0: না না না, মন ভোলানো নয় ছায়া,
1: মন ভোলানো, মন ভোলানো। আচ্ছা তুমি আমায় বিয়ে করলে কেন? বাবা মার পছন্দের মেয়েকে বিয়ে করলেই পারতে? আমারই ভুল হয়েছে, লেখো তুমি।
0: ছায়া খুব রাগ করেছে, রাগ হবারই তো কথা। আমি আমি ছায়াকে বুঝি, কিন্তু লেখা লেখা বন্ধ করে, না না না, লিখতে আমাকে হবেই হবেই হবেই। লেখা মানে তো নিজেকে খুঁজে দেখা, খুঁজে পাওয়া, খুঁজে চলা, সবকিছু বারবার করে মিলিয়ে নেওয়া, জীবনের সুখ দুঃখের মাখামাখি আলো ছায়া, স্মৃতি স্মৃতি স্মৃতি, স্মৃতির পাহাড়। মনে পড়ে বাবা আর মায়ের কথা।
2: কই, শোনো না একটু।
1: কেন, কি চাই?
2: আরে বাবা, চাই না কিছু, একবার এসো।
1: হ্যাঁ কি বলো?
2: বাবু শুয়ে পড়েছে
1: অনেকক্ষণ।
2: তাহলে?
1: তাহলে কি, অন্য সময় কথা বলতে গেলে তো বলো যে জ্বালাতন করো না,
2: ছেঁদো রসিকতা করো না তো। আসতে বলছি, এসো,
1: আমার অনেক কাজ পড়ে আছে।
0: তখন সেই সেই তখন কিচ্ছু বুঝতাম না, এখন ভাবি ওদের সম্পর্কটা কেমন ছিল। কি ভাবছে? আমি কি ভাবছে? ছায়া মা, ছায়া তো ছায়া, ছায়া তো মা নয়, তাহলে কি ভাবছি আমি? আব্বা দিদি, কোন অতল তল থেকে ভেসে এলো আব্বা দিদির স্মৃতি, আব্বা দিদি, আব্বা দিদি। সত্যি সবাই যদি ওই আব্বা দিদির মতো হতো, মা মা যদি আব্বা দিদির মতো হতো, তাহলে আমি আমি সারাটা দিন কাটিয়ে দিতাম ওই ভিজে মাঠে ঘাটে ঘুরে ঘুরে, আব্বা দিদি, আব্বা দিদি, আব্বা দিদি মিশে আছে ওই বন পাহাড় কদম ফুল আর হেমন্তের সুখে দুঃখে ভরা কত কত স্মৃতিতে, আব্বা দিদি, আব্বা দিদি, আব্বা দিদি। কে আব্বা দিদি? আমাদের বাড়ির বাসন মাজতো। আবার আব্বা দিদি, আব্বা দিদি আমার মায়ের একমাত্র সাথী ছিল।
1: হ্যাঁ রে আব্বা, টুকরা আজও বাজারে গেছে? হ্যাঁ, এই ভর সন্ধ্যেবেলা বলদের গাড়ি নিয়ে বাজারে গেল, কাজ থাকলে যাবে তো নিশ্চয়ই। রাখো তো কাজ, সন্ধ্যেবেলা যাওয়া মানে রাতে আর ফিরছে না বুঝলে, আজকে রাতটা রামির ঘরেই কাটাবে। এই যে পান দাও। তোমার হাটে, তোমার হাটে বানানো পান বড় মিঠে গো বউ। কি রে, নিজের মনেই হাসছিস? হাসি পায় গো বউ, ও রামের কাছে যায় রাগ হয়, কখনো হয়তো দু তিন দিন ফেরে না। তুমি বলো বলো, রাগ হয় কিনা?

0: না গো বউ, এই এই টুকরার কথা মনে হলো না, মরণ বটে, ওর পরনের কানি ঝাড়া দিলে টুপটাপ করে বাচ্চা পড়ে।
1: এই চুপ কর পোড়ার মুখি, এতই যদি বুঝিস তবে রাগ করে মঙ্গলসূত্রটা ছিললি কেন?
0: বউ তুমি জানো না, ও তো আবার পড়ে নিয়েছি আমি।
1: মরণ
2: কোথায় লাগে, কোথায় লাগে আমাদের সব সভ্য মানুষের সুক্ষাতি সূক্ষ্ম মূল্যবোধ। আব্বা দিদি আশ্চর্য, আব্বা দিদি মন খারাপ হলে চেঁচিয়ে কাঁদে, পরের মুহূর্তে হেসে কুটুপাটি লুটিয়ে লুটিয়ে খাসছে। টুকরা ওর বর বাড়ি ছেড়ে চলে গেল, বাস সঙ্গে সঙ্গে আব্বা দিদি ওই তাড়ির দোকানের এলাপাশেরটির সঙ্গে দিব্যে ভাব জমিয়ে নিল। আসলে টুকরাকে যে পরোয়াই করে না সেইটা দেখাবার জন্যই কিন্তু। আবার টুকরা যখন ফিরে এলো একটুও সময় লাগলো না আব্বা দিদির ওকে কাছে টেনে নিতে। আব্বা দিদির, আব্বা দিদির ছেলেটার কি নাম ছিল? তিম্মা, তিম্মা, তিম্মা। সেও ছিল এমনই এক হেমন্তের কাল, হেমন্তের হিম, হেমন্তের আকাশ, কেমন যেন একটা ঝিম ধরা অনুভব, স্বচ্ছ আকাশ, নক্ষত্রলোক সব মিলে কুয়াশায় ভরা রহস্যময় মনের এক কি তীব্র তাগিদ। কিন্তু কিন্তু মন আর দেহ এক হয়ে তো সাড়া দেয় না, না দেয় না, না না না না না, আর এভাবে ভাববো না, আমাকে লিখতে হবে। আচ্ছা আচ্ছা, পুণ্য স্নানের উৎসব, ওই কত স্মৃতি, সেই সে কি উরুতান নাকি উরুকা, যাকে যাকে, ওই বাদামগুলোর নাম না লিখলেও ঘটনাটা স্পষ্ট স্পষ্ট মনে পড়ছে।
3: বাবু বাবু চল জঙ্গলে যেতে হবে।
4: জঙ্গলে কেন যাবে দাদু?
3: ওই তো জ্বালানি, বাদাম, তেলাকুচো পাতা আর ওই বন্দুক পরিষ্কার করার কঞ্চি। তা একবার দেখি আব্বা দিদি ঘরে আছে নাকি। আব্বা দিদি ভাই, ও আব্বা দিদি ভাই, পূজোর জন্য কদম ফুল লাগবে তুলে দিবি?
5: দাদু ও তো আপনাদের বাড়ি গেছে।
3: ও তাই নাকি, আমার সঙ্গে দেখা হয়নি তো, ঠিক আছে ওকে এলে বলে দিও। হ্যাঁ
5: ও ঠিক দিয়ে আসবে, প্রত্যেক বাড়ি তো লাগে।
3: হ্যাঁ তাই তো। আচ্ছা টুকরা, নতুন বলদগুলো কেমন হলো?
5: ভালো হয়েছে দাদু,
3: বেশ,
5: শুধু ওই সাদা কাপড় দেখলে ভয় পায়, খুব চড়াই ভাঙতে পারে,
3: তবে আর কি। আচ্ছা চলি, হ্যাঁ
5: আচ্ছা,
3: আব্বা দিদি ভাইকে বলো। হ্যাঁ চল চল বাবু চল। আরে দেখি কটা ঝোপ সামলে, নিচের দিকে দেখবি তো।
4: দাদু তুমি নাপিতের কাছে খুঁজছে নিয়ে একলা জঙ্গলে গেলে কেন তখন?
3: জঙ্গলে বুনো আগাছা সাফ করতে
4: আমি যেতে চাইলাম, তুমি না করলে কেন?
3: আমি তো শুধু তোকে না করেছি।
4: হ্যাঁ আগাছা বুঝি খুঁড় দিয়ে যাচ্ছে।
3: এই দেখবি সুপুরি মাচান সামনে, সাবধানে সাবধানে, এই দুহাত দুপাশে দিয়ে ভারসাম্য রেখে আসবি, কেমন? আমি কেমন যাচ্ছি দেখ, সাবধানে আয়, এই তো ব্যাস, চল এবার পা চালিয়ে চল।
4: দাদু ও দাদু, ওই দেখো ওই যে আব্বা দিদির ছেলে গো, তিম্মা।
3: ও তিম্মা,
4: ও কি করছে গো? জল কাদা,
3: আর তো কোনো কাজকর্ম নেই, কাঁকড়া ধরছি।
4: ওরা কাঁকড়া খায় তাই না দাদু?
3: হ্যাঁ।
4: রাতে কেন শীত দেয় না গো দাদু?
3: তাতে সাপ বেরোয় তো, সাপ আসে।
4: ও দাদু দাদু এ শোনো না, এই এই অভিমন্যুর গল্পটা সত্যি গো?
3: হ্যাঁ সত্যি, মানে আসলে ব্যাপারটা কি
4: দাদু? দাদু আমরা যখন মায়ের পেটে থাকি তখন অন্য লোকের কথা শুনে যায়।
3: ওই দেখ দেখ দেখ বাবু বাবু, ওই দেখ বাঘের পায়ের ছাপ।
4: বাঘে?
3: হ্যাঁ রে, জানিস ওরাও আমাদের ভয় পায়। আয় এবার জ্বালানি কাঠ নিতে হবে,
4: বাদাম নিতে হবে দাদু আমার জন্য।
3: নে না, দেখেছিস দেখ দেখ দেখ কি ভালো।

0: দেখ খুব ভালো ডালনা হবে,
1: খানিকটা নাও না দাদু।
0: আচ্ছা এই দে তো ওই লতা লতা দে লতা দে কাঠগুলো মেতে নিয়ে আমি
1: ফুল নেবে না
0: জানিস তো, আব্বা দিদি আমার এতে দেবে পুরো হওয়া একটা অভিশাপ রে। চল চল চল চল তাড়াতাড়ি ফিরি চল চল।
2: স্মৃতির পাতাগুলো উল্টে পাল্টে এত বারবার উল্টে পাল্টে দেখায় কি লাভ, লাভ লাভ লোকসান। সেই জন্য কি সংসার থেকে বেরিয়ে এসে একলা দাঁড়াতে চেয়েছিলাম, সেই জন্য কি ছায়াকে বিয়ে করে সুখী হতে চেয়েছিলাম, আরেকটি রক্ত মাংসের লাস্যময়ী তরুণীর কামনা বাসনার কোন গভীরে ডুব দিয়ে বাঁচতে চেয়েছিলাম। ছায়া ছায়া বলতে চেয়েছিল আমাকে সুখ দাও, আমি তা পুরো মাত্রায় ফিরিয়ে দেব, সুখ চাই সুখ দেব। ছায়াকে বুঝেছিল আমি কতটা পেরেছি, স্বার্থপরতা অহংকার নাকি নির্জনতার স্বাদ খুঁজে ফেরা, একা হওয়ার আনন্দে নাকি নাকি আমার বোকামি, যা কামনা করেছিলাম সে কি শুধুই আনন্দময় জীবন সুখের জীবন নাকি তাই অগ্নিশুদ্ধি। ছেলেবেলার যন্ত্রণায় কি ছেলেটিকে সরিয়ে এনেছিল তার বাবা মায়ের কাছ থেকে, মরতে হবে জেনে মানুষ কেমন করে রক্তাক্ত করে একে অপরজনকে।
3: সমস্ত জঙ্গল সাফ করে নিয়ে এসেছি যেন মনে হচ্ছে, বলিয়া তো দেরি হলো কেন?
1: তোমার আচারের বাদাম এনেছি।
3: বেশ করেছ, রান্নাঘরে আয়।
0: এই জ্বালানি কাঠগুলো তুলে দে।
3: কি করছিলি এতক্ষণ?
1: ওই তো জ্বালানি আনলাম, তেল আর কচুর পাতা আর বাদাম।
3: হ্যাঁ হ্যাঁ। হ্যারে দাদু আমার নামে কি বললো?
1: কিছু বলেনি তো মা।
3: বাহ, এই বয়সেই মার কাছে কথা চেপে যেতে শিখেছিস?
1: সত্যি বলছি, কিচ্ছু বলেনি।
3: কিচ্ছু বলেনি? আমার মাথা ছুঁয়ে বলতে পারবি? দেখবি মিথ্যে বললে কিন্তু আমি মরে যাব। ওদিকে কি দেখছিস? ঠাকুমা আড়ালে দাঁড়িয়ে শুনছে। শুনু, তোর দাদুকে লাগাবে, এই তো লাগাক। তোর দাদু তোর কাছে ভালো, আমি যা জ্বালা যন্ত্রণা সয়েছি জানিস? ওরা তোর বাবার কাছে সাতখানা করে লাগিয়ে আমায় মার খাওয়াতো, আমাকে বাপের বাড়ি যেতে দিত না। দিল কখন? যখন আমার মা মারা গেল। আর বেঁধে মার খাওয়াতে পারবে না আমাকে। যাস না বাবু, দাঁড়া কাছে আয়, তোর বাবা তোর দাদুকে পয়সা দিয়েছে না? চুপ করে আছিস কেন, সত্যি করে বল
1: না। মানে হ্যাঁ, তামাক কেনার পয়সা দিয়েছিল।
3: দেখলি তো, তোর বাবা তো আমার সামনেই তোর দাদুকে পয়সা দিতে পারে, দেয় না কেন? আমি হলাম বাড়ির সবচেয়ে খারাপ লোক, কিন্তু তবুও এখানেই আমায় দাসী বৃত্তি করে যেতে হবে। অথচ মরে গেলেও একটা নতুন কাপড়ও জুটবে না আমার।
2: ভালো থাকা মানে নিজেকে সদাই ব্যস্ত রাখা, তাই তো। আর জীবন যদি ভালো করে খুঁটিয়ে দেখি, জীবন সে কি শুধুই দুঃখের গাথা? তবু তো অনেক কিছু বলতে পারি না, অনেক কিছু মনে পড়ে। নরসিংহ মামার মৃত্যুর খবর, সঠিক পূর্ণ স্নানের তিথি, আর আগের দিন লাল মাটি আর আলপনা দিয়ে প্রলেপ দিতে হয়, তারপর শাড়ি দিয়ে গোবরের ত্রিকোণ আঁকতে হয়, গরু মোষের শরীরে নকশা কেটে নিতে হয়। কি হয়েছে ওই বাদাম দেওয়া কদম ফুলের মালা দুলিয়ে ঘন্টা বাজিয়ে সবাই সবাই চেঁচাতে থাকে, আজও চোখের সামনে ভেসে ওঠে। আর সেই দিনই, ওই পুণ্যতিথির দিনেই ভোর রাতে খবর এলো নরসিংহ মামা আর নেই।
0: এত ভোরে কে এলো? স্নানের তো অনেক দেরি। দেখি কে
2: একটা
4: খারাপ খবর ছিল দাদু।
2: খারাপ খবর? কি কি খারাপ খবর?
4: রাতে সান্নিপাতিক চোরের নরসিংহ দাদা মারা গেছেন।
1: কি কি বললে? আমার আমার ভাই নেই, কেমন করে হয়? তার তো আসার কথা শ্বশুর বাড়ি।
5: আহ চুপ করো না।
1: আরে একটা বছর হলো না, আপনার আপনারই তো আত্মীয়, হলো তো বাচ্চা মেয়ে, রজ দর্শন পর্যন্ত করেনি।
6: বৌমা বৌমা তুমি শান্ত হও মা, তুমি শান্ত হও। কি করবে বলো, কপালের লিখন?
1: না না, কপালের লিখন না। এই যে আপনি আপনি নাটের গুরু, কত করে বললাম ঠিকুজিটা মিলিয়ে নিন, আমার কোনো কথাই কানে নিলেন না।
5: ঠিক আছে, যা হবার তা হয়েছে, আর ভেতরে চলো।
2: আয় আয়, এই আমার কাছে। দূর বোকা, আরে কাঁদছিস কেন? মরতে তো সকলকেই হয়। কাঁদিস না কাঁদিস না, শুনলি না মা কি বললো? আমার জন্যই তোর মামা মরে গিয়েছে। বিয়েটা আমি দিয়েছিলাম, জোর করেই দিয়েছিলাম, কিন্তু তা বলে এমনটা হবে তা তো
7: আমি যে তখন কি করব কি করব বুঝে উঠতে পারছিলাম না। মার কাছে যাব নাকি দাদুর কাছে থাকব? মামা নরসিংহ মামা মারা গেল মামার শ্বশুর বাড়িতে, আর দাদু রইল এখানে। তো দাদুই বা কি করবে? মা কেন যে আমার করতো দাদুর সঙ্গে, না শুধু দাদুর সঙ্গেই বা কেন, সকলের সঙ্গেই তো। স্মৃতি হাতর বেড়ালে মাকে নিয়ে সুখ স্মৃতি কই আমার, কোনো একটা কোনো সুখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা গল্প বলতো মায়ের নরম কোলে, মুখ গুজে ভয় পেতে পেতে, আর তারই সঙ্গে সঙ্গে একটু একটু করে মুখ পার করে শুনতাম সেই ডালিম গাছের দৈত্যের কথা মা বলতো। আর আমি, হ্যাঁ আমি রোজ রোজ আমার কোচর ভরে নিয়ে আসতাম রঞ্জা ফুল, বাড়ি থেকে বাঁদিকে ঘুরলেই বিরাট একটা রঞ্জা গাছ, কি সুন্দর ফুল, সাদা তারার মতো চক চক চক চক করছে। মাকে মাকে এনে দিতাম, যেন মনে হয় গতকালের কথা। কি লিখব সেই তো একই কথার পুনরাবৃত্তি, ঋতুচক্রের মতন বারে বারে বারে বারে ঘুরে ঘুরে আসে আমার বাল্যকাল, সেই দাদু সেই বাবা। কখন পায়ের কাছে এসে বসলে?
8: তুমি টের পাবে কি করে? তুমি তো
7: আমি তো লিখছিলাম।
8: হ্যাঁ গো, তুমি আমার উপর রাগ করেছ?
7: রাগ কেন, রাগ করবো কেন, আমি তো লিখছিলাম।
8: তার থেকে বেশি ভাবছিলে।
7: ভাবছিল, হ্যাঁ হয়তো তাই, কিন্তু লিখতে গেলে তো ভাবতেই হয়।
8: আর ভাবতে গেলে দূরে সরে যেতে হয়।
7: ছায়া ছায়া ছায়া, তুমি একটা আস্ত পাগল।
8: পাগল হলে তো ছিল ভালোই, আসলে আমি জানি কি হয়েছে।
7: কি হয়েছে?
8: আমাকে তোমার একটু পছন্দ নয়।
7: ছায়া,
8: দুপুর থেকেই তোমার মেজাজ খারাপ।
7: না না মোটে না মোটে না।
8: তবে কি আমায় বলো?
7: গলাটি ছাড়ো, গলাটি ছাড়ো, বসো বসো বসো, স্থির হয়ে বসো বসো। আমার বাবা আর আমার মায়ের সঙ্গে ঝগড়া করে দাদু একদিন চলে গেল।
2: তারপর সে যেখানে গিয়েছিল দাদু,

0: সেখানে একদিন শীতের রাতে আগুন পোহাতে পোহাতে দাদু মরে গেল।
1: এসব তো শুনেছি।
0: আবার শোনো, আবার শোনো না ছায়া, ছায়া জানো, তারপরে আমার মা মা মরে গেল। আমার সঙ্গে শেষ দেখাটাও দেখা হয়নি। আমার উপর বোঝা হয়ে থাকবে না বলে বাবা একেবারে একা দিন কাটাচ্ছে। কি হলো ছায়া, তুমি সরে গেলে কেন?
1: একথা আজই প্রথমবার নয়, আগেও কয়েকবার শুনেছি। আমার জন্য তুমি সকলকে ছেড়েছ, এই কথাটা কি বারবার শোনাতে লাগে?
0: ভুল করছো ছায়া, ভুল ভুল ভুল, তুমি আমাকে ভুল বুঝছো।
1: এসব কথা বিয়ে করার আগে ভাবনি কেন? আমার কি দোষ?
0: আমি আমি বানিয়ে বলছি না, আমি সত্যি বলছি তোমায় ছায়া। আমি ভুল বুঝি না লক্ষ্মীটি, যা হবার যা হবার ছিল তা হতোই, আমি তো বিয়ে না করলে হতো।
1: কি সত্যি কি মিথ্যে তা আমি জানি না, শুধু জানি আমিও মানুষ।
0: ছায়া ছায়া ছায়া বুঝলো না, চলে গেল, কখনোই বোঝে না, বুঝতে চায় না নাকি? না না না না, আমি কি বলছি ওকেই বা দোষ দেবো কি করে? কেমন করে আমি আমি ছায়াকে বলবো যে শুধুমাত্র প্রেমের জন্য তো আমি ওকে বিয়ে করিনি, আমি তো অন্য কারণে বিয়ে করেছিলাম, আমার মায়ের সঙ্গে। আমার মায়ের সঙ্গে যে আমার নারীর বন্ধন, সেই বন্ধনে যে আমার এত আঁটোসাঁটো বাঁধন হয়ে উঠেছিল, যার থেকে মুক্তি পাওয়ার আমার দরকার ছিল, সেই পথ খুঁজে নেবার জন্য, নিজেকে খুঁজে নেবার জন্য, নিজেকে একা বোঝবার জন্যই তো মায়ের আঁচল ছেড়ে আমি আমি বিয়ে করতে গিয়েছিলাম, সংসার করতে চেয়েছিলাম। কিন্তু কিন্তু এও তো আমি জানি যে এই কথাগুলো যদি আমি ছায়াকে বলি, তাহলে তো সঙ্গে সঙ্গে ছায়া বুঝবে যে ছায়া আমার ভালোবাসা নয়, আমার ভালোবাসার উৎসও নয়, ছায়া শুধুমাত্র আমার সেই অনুসন্ধানের উপলক্ষ মাত্র। কিন্তু তাও তো সত্য নয়, না তা তো সত্য নয়, ছায়াকে তো আমি ভালোবেসেই বিয়ে করেছি, ছায়ার সঙ্গ আমাকে আনন্দ দিয়েছে, এখনো দেয়। ছায়া বুঝবে না, ছায়া বুঝবে না আমার জ্বরটা কোথায়, জ্বরটা কোথায়, তার থেকে বোধ হয় ওকে বোঝানোর চেষ্টা না করাটাই ভালো।
1: শুনছো, রান্না সেরে নিচ্ছি, তাড়াতাড়ি খেয়ে নেবে।
0: আচ্ছা,
1: এই বাইরে এসে দেখো
0: কি
1: আকাশটা কি পরিষ্কার ঝকঝক করছে।
0: আসছি। তাই তো, হেমন্তের সব রহস্য একটু একটু করে পরতে পরতে ঝরে ঝরে খসে খসে পড়ছে। আকাশ কত বড় আকাশ, মনে হচ্ছে যেন একটা বিশাল অনাদ্যন্ত একটা কালো জাজিম, তাতে তারার ফুল তোলা, লক্ষ তারার ফুল তোলা। দাদু দাদু দাদু আমাকে একটা একটা করে তারা চিনিয়ে দিতেন। আচ্ছা, আমি এখন ওই ছায়াকে রান্নাঘর থেকে ডেকে তারাগুলো চিনিয়ে দেব। না থাক, ওই তারার কথা বলতে গেলে তো আবার সেই দাদুর কথাই উঠবে, আবার তো ছায়া। আর অত বেশ সহজই হয়ে গেছে, কিন্তু আমি কি সহজ হতে পেরেছি? আসলে আমার মনটা ঝাপসা, অস্বচ্ছ অস্বচ্ছ, স্মৃতির ভারে ঝাপসা।
1: দেখছো কি সুন্দর লাগছে না, কত তারা! যেন হঠাৎ আমার মনে পড়লো তোমাদের বাড়ির কাকেই বা আমি দেখেছি, কিন্তু ওই যে তোমার বুড়ি আব্বা দিদি, তাকে না আমার খুব ভালো লেগেছিল।
0: আশ্চর্য, হঠাৎ আব্বা দিদির কথা মনে পড়লো কেন তোমার?
1: পড়লো।
0: হ্যাঁ, আমি জানি কেন, আব্বা দিদি তোমাকে সুন্দর বলেছিল, সেই জন্যে।
1: সুন্দর কি সুন্দর বলবে না,
0: মা মারা যাওয়ার খবর পেয়ে ছায়াকে নিয়ে দেশের বাড়িতে যখন গিয়েছিলাম, তখনই ছায়া প্রথম আব্বা দিদিকে দেখে। আব্বা দিদি তখন খুব বুড়ো হয়ে গেছে। আব্বা দিদি, আব্বা দিদি,
2: কে কে গো বাছা?
0: আব্বা দিদি আমি।
2: ও মা, বাবু বাবু, আরে বাবু,

0: এসো বাবু, আরে এসো এসো, সঙ্গে কে গো? দেখো দেখো বৌমা, যেন আমাদের লক্ষ্মী চাকরুন্টি। বসো মা, বসো মা লক্ষ্মী আমার, বসো। এই দেখো দেখি কোথায় বসে।
1: আব্বা দিদি, আব্বা দিদি তোমরা কেমন আছো? কেমন আছো?
0: বুড়ো হয়ে গেছি রে বাবু, এখন গেলেই হয়। তোমার তোর মা চলে গিয়েছে, আমারও ভালো লাগে না। তবে তোমার এই এমন সুন্দর লক্ষ্মীমন্ত বউ দেখে খুব খুশি হতো মা।
1: আব্বা দিদি, আব্বা দিদি তোমার ছেলে ওই তিম্মা, তিম্মা কি করছে?
0: ও কি এখানে থাকে? ও বোম্বাই চলে গেছে, বাপের মতন গাড়োয়ানের কাজ করতে চায় না। ও কোন হোটেলে কাজ করছিল, একবার এসেছিল, আবার চলে গেছে।
1: সে তো ভালোই আব্বা দিদি, ও নিজের পছন্দ মতো কাজ করছে, সে তো ভালো।
0: হ্যাঁ আমিও তো তাই বলি, যার যেখানে ভালো লাগবে সেইখানেই থাকুক।
1: আব্বা দিদি, আব্বা দিদি গো, আমি মায়ের অসুখের খবর পেলাম না কেন?
0: কেমন করে পাবে?
1: কেন
0: তোমার তোমার বাবা খবর দিতে দেয়নি?
1: কেন?
0: শেষের কদিন খুব কষ্ট পেয়েছিল তোমার মা। আরে এত সুন্দর বউ দেখে যেতে পারলো না তোমার মা।
2: আমারই কপাল মন্দ আপা দিদি।
0: এই মেয়ে মন্দ বলে মন খারাপ করবে না, তোমার শাশুড়ি জানো তো মা, তোমার শাশুড়ি এমনিতে খুব ভালো ছিল। এই ছেলেকে নিয়ে কি কম ঝক্কি পোহাতে হতো? সারাটা দিন দাদুর পেছন পেছন, সারা দিন খুব দুষ্টু ছিল রে।
2: তাই নাকি? এখন তো মনে হয় না,
0: এমন বউ পেলে ছেলেদের দুষ্টুমি থাকে নাকি?
1: মনে আছে আব্বা দিদির বাড়ি থেকে বেরিয়ে নিজেদের সেই সাবেক বাড়িতে গেলাম, অন্ধকার চারপাশ, দরজাটা ঠেলে সামনে সেই খোলা জায়গাটা আন্দাজ মতো পেরিয়ে ভেতরে একটা দরজায় গিয়ে উঁকি দিলাম ঘরে। কোথায় বাবা? কই? অন্ধকারটা ঠাউর হয়ে এলো যখন চোখে, দেখি দাদুর আলোয়ানটা মুড়ি দিয়ে সেই পুরনো ঘড়িটার নিচে বসে আমার বাবা। বাবাকে বললাম, বাবা এই তোমার বউ। বাবা শুনলেন, তাকালেন না, রাঁধুনিকে ডেকে খেতে দিতে বললেন। যখন বললাম মা মারা যাবার খবর পেয়ে এসেছি।
3: তোমার আবার কি দরকার ছিল আসার? আমি যখন মরবো তখনও আমার মুখে জল দিতে তোমায় আসতে হবে না। আমি তো জানি নিজে যেমন বাপের দেখাশুনো করেছি তেমনটা আমারও ভাগ্যে আছে। তাই হোক, নিজের কর্মফল নিজেই ভোগ করতে হবে। বিধিলিপি
1: অপরাধী অনুভবটুকু বুকে নিয়ে সেটাকে কিছুতেই আর সরাতে না পেরে এতদিনে বুঝেছেন বাবার মৃত্যুর, ওর নিজের বাবার মৃত্যুর কারণ উনি নিজে। এই নিঃসঙ্গতার বোঝা অসহ্য, অসহনীয়। আজ পূর্ণবয়স্কতার প্রান্তে পৌঁছে সমস্ত ব্যাপারটা কেমন যেন অদ্ভুত অদ্ভুত আশ্চর্য ঠেকে। নামতা পড়া সেই সেই ছোট্ট ছেলেটা, সে আমার জীবনের আগন্তুক, আর আমি জলজ্যান্ত আজকের এই আমি, আমি আমার ভবিতব্য। আচ্ছা সেই রাতটা, হ্যাঁ সেই রাতটা, সেই বিশেষ সেই দীপাবলির রাতটার কথা আমাকে লিখতেই হবে। আবারও আরো একটি আবর্তনে কার্তিক মাস ঘুরে এসেছিল, কোন এক বিগত সময়ের উজ্জ্বল প্রদীপগুলো আজ প্রায় নিব নিব মনে ভেসে আসে, যা মৃত যা ধ্বংস হয়ে গেছে সেই সবের স্মৃতির ভিড়। ওই উৎসবের আগের দিনই সেই কি কি সেই গোবরের পিণ্ডতে দুর্বাঘাস লাগিয়ে তাতে কদম।

0: ফুল দেয়া হয়। কি কি কে জানে কোন কোন কোন রাত্রিতে উঠোনে সারি সারি প্রদীপ জ্বালানো হয়, সে সে কোন দিনে যখন মধ্যরাতে মধ্যরাতে আধো ঘুমে এক স্বপ্ন থেকে অন্য স্বপ্নটিতে মনের একান্ত আনাগোনা মার কথা শোনা যায়, আমার মায়ের কথা।
1: বাবু আয় তেল মাখিয়ে দি।
2: তেল মাখাবে?
1: হুম,
2: চলো না ভেতরে যাই।
1: কেন লজ্জা করছে? মা তেল মাখাবে তার জন্য লজ্জা কিসে?
0: মনে আছে মা মা গরম জলে আমাকে চান করিয়ে দিল, তারপর তারপর গামছিয়ে গামছা বেঁধে দিল আমার মাথায় চুলের জলটা যাতে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। শীত করছিল, তবু কি আনন্দ হচ্ছিল নতুন জামা প্যান্ট পরে। তারপর মা ওই কড়াইয়ের ভুষোকালি আমার কপালে লাগিয়ে দিল আদর করে, যাতে তার ছেলের ওপর কারো নজর না লাগে। মনে আছে? সব মনে আছে। পৃথিবীতে আজ আর সেই সব ঘটনা আর ঘটবে না, সব অতীত মৃত। এই নক্ষত্রের মাঝে যদি তারা এসে দাঁড়ায়, না না না না, স্মৃতি তুমি চলে যাও, তোমরা চলে যাও, আমার বর্তমান সেও তো সত্য। ছায়া ছায়া তো আমার বর্তমান। ছায়া কি করছে? ছায়া ছায়া ও তুমি শুয়ে
2: কি করব? তুমি তো এখন আকাশ দেখছো।
0: ছায়া ছায়া ছায়া ছায়া ছায়া ছায়া, এই পৃথিবীতে তুমিও থাকবে না, আমিও থাকবো না, থাকবে শুধু ওই ওই জ্যোৎস্নাটুকু।
2: তুমি কখন যে কি বলো,
0: কি করছো কি করছো কি কি করছো?
2: ঠিক ঠিক ঠিক ঠিক, তুমি রেলগাড়ি, এবার চলো তো রান্নাঘরে।
0: আমি রেলগাড়ি, তুমি ইঞ্জিন, তুমি ইঞ্জিন, আমি রেলগাড়ি। ঝিক ঝিক ঝিক ঝিক ঝিক ঝিক, চলো চলো চলো চলো, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি।
2: আমি ছোট্ট খুকি, আমি ছোট্ট খুকি, ছোট খুকি, তুমি আজ টেবিল সাজাবে, রান্নাঘর থেকে খাবার আনবে,
0: আনবো,
2: আমরা খাবো
0: খাবো,
2: আমি কিচ্ছু করবো না।
0: করবে না, তুমি কিচ্ছু করবে না, এই তো কথা। ঠিক আছে ঠিক আছে, তুমি তুমি শুয়ে থাকো, আমি সব সব সব করছি। কোথায় ঠেলে দিল আমাকে? রান্নাঘরে মা, মা দাঁড়িয়ে, মায়ের মুখটা কেমন গম্ভীর। মা কি করছি আমি, কি করছি? না না না না, মা মা তো মৃত, মা তো দূরে, মা তো অতীত, আমি তো এখন এই আজকের সময়ের মধ্যে। মনে পড়ছে, মনে আছে সেদিন, সেদিন সোমবারে মেশানো ছিল আমার অতি প্রিয় রঙিন ওই টুকরো টুকরো কাঁকুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার খুব প্রিয় সোমবার। আমি দাদুর পাশে বসেছি খেতে, মা ইশারা করছে না খেতে, ঠাকুমা পাশেই দাঁড়িয়ে। বুঝলাম কিছু একটা গন্ডগোল আজকে হবে।
3: বাবু কি রে, আরো একটু কাঁকুর চাই তাই না? আমাকে অনেক দিয়েছে।
2: না না দাদু, তুমি খাও না, আমাকে দিয়েছে তো।
1: ওগো ওগো, শুনছো
3: কি
1: শুনছো? তোমার তোমার বৌমা চায় না তোমার পাতের থেকে দেওয়া কিছু খায় না তে, বুঝলে?
3: তুমি চুপ করো তো, খা বাবু খা।
2: কতবার বলেছি না কারো পাত থেকে খাবার খাবি না?
1: শুনলে তো, আমি আর তুমি হলাম বাইরের লোক, আমার আর সহ্য হয় না, এখান থেকে চলো ভিক্ষে করে খাবো সেই ভালো। মনে করো আমাদের ছেলে পুলে নেই।
3: ঠিকই বলেছো, এখানে এই আমার শেষ খাওয়া।
4: কি হ্যাঁ, কি ব্যাপার, কি হয়েছে? কি
3: শোনো, এখানে থাকা আর পোষাবে না আমার। হ্যাঁ, তোমার বউয়ের ভয়ে সারাক্ষণ কাঁটা হয়ে থাকা না, যখন মরার সময় আসবে আমি তোমার বা তোমার বউয়ের হাতে

0: টুকু চাই না।
1: তোমাকে নিয়ে না আর পারা যায় না, আবার শুরু করেছো?
0: একই একই করছো, একই একই। ওকে মারলে কেন?
1: ওকে মেরে ফেলাই ভালো, মারবো না। ওরা দুজনে মিলে সারা জীবনে আমায় একটু শান্তি দিলে না।
0: তুই তো ওকে মারবি কেন? হ্যাঁ, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, ঠিক আছে?
2: হ্যাগো হ্যাগো, আমাকে নিয়ে চলো, আমি আর এখানে একদিনও থাকবো না, একদিনও নয়। তা তো বলবেই, এখন বিয়ের পর থেকে আমার উপরে অত্যাচার করেছো তোমরা, আমার একমাত্র ভাইটাও তোমাদের জন্য মরলো, না হয় আমার মুখ থেকে একটা বেফাস কথা বেরিয়ে গেছে।
1: বেরিয়ে গেছে? বেরোয় কেন?
2: মরবো বলে।
3: মা,
2: আমি এখনই কুয়ায় ঝাঁপ দিয়ে মরবো।
3: বাবা,
0: কি দেখছিস? কি যা যা পেছন পেছন যা, কি একটা কাণ্ড করে বসবে তোমার জন্য। তুমি হচ্ছ না যত নষ্টের গোড়া।
2: তুমি শুধু আমার দোষটাই দেখো।
1: না, দোষ আমার? মেয়েরা কোনোদিন সুখ দিতে পারে না, আর আমরাও তেমন, আরো মেয়েলি হয়ে যাই।
4: সব সব কিছু শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। অতীত অতীত শুধু হাড়ের বোঝা বাড়ায়, অতীত অতীত। কিন্তু কিন্তু আমার তো এখন আছে, আছে ছায়া, আছে ছায়া, ছায়া ছায়া ছায়া ছায়া। এই তো এই তো, তুমি আছো, আছো তুমি আছো।
2: আরে পাগলের মতো করছো কেন? কি হলো, কিছু খুঁজছো?
4: হ্যাঁ
2: খুঁজছো কিছু?
4: কই বলছি যে ওই ওই ওই টেবিল টেবিল টেবিল সাজানো হয়ে গেছে তো?
2: সাজানো হয়ে গেছে তাই?
4: হ্যাঁ। তুমি বেশ তো চিত হয়ে শুয়েছিলে, পাশ ফেললে কেন?
2: তুমি আসছো না কেন?
4: আসবো। এলাম, এই তো এলাম ছায়া, এই তো ছায়া। আমায় কাছে টেনে নিল, আমাকে যেন গ্রাস করে ফেলল। আমি লিখবো, আমি লিখবো ছায়া, ছায়া আমি তোমার কথা লিখবো, লিখবো। কার্তিকের সব তারা, যত তারা আকাশে আছে, সব উজ্জ্বল, সব জ্বলে উঠুক, সব আকাশ আলোকিত করুক, আমার মনের ভেতরে সব বিভ্রান্তিকে দূর করে দিক। ছায়া ছায়া কামিনী ফুলের গন্ধে আজ ভুবন মাথুয়ারা ছায়া।
2: কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ?
4: আসছি আসছি, আমি আসছি। এ যেন শিশুর খেলা, সবই খেলনা। ওই নারীর কামনায় সাড়া দেওয়া, ওই বাসনার আগুনে নিজেকে জ্বালিয়ে ছাই করে দেওয়া, সবই তো খেলা। সব ওই ছায়া, যা কিছুর ভেতরের গোপন নিভৃত জগতের বাইরে, ছায়ার কাছে সেসবের কোনো অর্থ নেই। কিন্তু আমি তো এই চেয়েছিলাম ছায়ার কাছে। ছায়া শুয়ে আছে ও ঘরে, ওদিকে দূরে হেমেল রাতে কার্তিকের আকাশ কত তারা জল জল করছে, জীবনের কথা বলছে। কিন্তু তারই সঙ্গে কি বলতে চাইছে? বলতে চাইছে ফুরিয়ে এলো সব, ফুরিয়ে এলো। ওই তো কৃত্তিকা, কালান্তক ব্যাধ। দাদু দাদু আমাকে সব তারা চিনিয়ে দিত, ওইটা ওই বাঁধেকে হয়তো লুব্ধক। দাদু বলতো, সবাই বলে ওটা ওই ওই শিকারীর কুকুর, কিন্তু তা তো নয়, ওটাও তো আলাদা, ওর তো স্বতন্ত্র বৃত্ত আছে। আচ্ছা ওই ব্যাধ, ও তো পুরুষ, হাতে ধনুক শিকারী। ওই ব্যাদ, ওই কি আমি? এই মুহূর্তে আজকের আমি নাকি? দাদু বাবা মা সকলের ভালোবাসা।

পূর্বপুরুষের স্মৃতির কীট প্রেতাত্মা, যা একদিন সকলের অনিবার্য অমুখ, এই আমারও পরিণতি। তাই তাই তাই এই সেই অরিয়ন অমুখ কাল পুরুষ।

0: কন্নড় ভাষার প্রখ্যাত সাহিত্যিক ডক্টর ইউ আর অনন্তমূর্তির কাহিনী অবলম্বনে কার্তিক নাটকের অভিনয় এখানেই শেষ হল। বেতার রূপ গীতা গঙ্গোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে অভিনয়ে ছিলেন রাঘবের দাদু সত্য বন্দ্যোপাধ্যায়, ঠাকুমা সুব্রতা চট্টোপাধ্যায়, রাঘবের বাবা অরুণ মুখোপাধ্যায়, মা শুক্লা বন্দ্যোপাধ্যায়, নরসীমা মামা কৌশিক সেন, টুকরা প্রণব দেবনাথ, আব্বা দিদি মহুয়া সরকার, বাবু অর্থাৎ ছেলেবেলার রাঘব সায়ন কুণ্ডু, রাঘবের স্ত্রী ছায়া অয়ন্তিকা ঘোষ এবং রাঘবের ভূমিকায় রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। শব্দ সংযোজনা রফি উদ্দিন, প্রযোজনা গৌতম সেনগুপ্ত।
1: এতক্ষণ শুনলেন বাংলা নাটক আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়। মন কি বাত।
3: নমস্কার, আমি ডক্টর তুষার কান্ত মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, সেন্ট্রাল আয়ুর্বেদ রিসার্চ ইনস্টিটিউট কলকাতা, মিনিস্ট্রি অফ আয়ুষ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই বছর কলকাতায় যে 12তম আন্তর্রাষ্ট্রীয় যোগ দিবস সম্পন্ন হচ্ছে, এখানে মাননীয় প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই যে এই আন্তর্রাষ্ট্রীয় যোগ দিবস এখানে কলকাতায় পালিত হচ্ছে, সেটা খুবই একটা গর্বের বিষয়। এবছর যোগের আমাদের থিম হচ্ছে যোগা ফর হেলদি এজিং। এই যে এজিং প্রিম্যাচুরগুলোকে কন্ট্রোল করার জন্য যোগের যে উপযোগিতা, সেটাই এবছরের মেন থিম। সিম্পল যোগাসন রোগ যদি আমরা করতে পারি তাহলে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি। আমাদের রোগের একটা প্রধান কারণ হচ্ছে সাইকোসোমাটিক, যেটা বলা হয় মানে মানসিক শারীরিক রোগ। তো এই সাইকোসোমাটিক রোগটা আমরা কিন্তু কন্ট্রোল করতে পারি যোগাসন থেকে।

0: যুগের বিভিন্ন পর্যায়ে রয়েছে, সমস্ত পর্যায়গুলো সম্ভব নয়, কিন্তু যেটা আসন এবং প্রাণায়াম এবং ধ্যান, এই তিনটে যদি আমরা রোজ অ্যাটলিস্ট 10-15 মিনিট আমরা যদি সকালে করতে পারি, সেক্ষেত্রে আমাদের ফিজিক্যাল স্ট্রেংথ বাড়বে, আমাদের মানসিক শক্তি বাড়বে এবং আমাদের মনের একাগ্রতা বাড়বে এবং আমাদের একটা কর্মের সঙ্গে আমাদের যে চিন্তার একটা সামঞ্জস্য সেটা আমরা তৈরি করতে পারবো, যেটা হচ্ছে যোগের মুখ্য উদ্দেশ্য, ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল অ্যালাইনমেন্ট অফ দ্য বডি। তো এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা আমাদের শরীরের বিভিন্ন যে রোগগুলো হয় এবং যে রোগগুলো আমরা এই ছোট্ট ছোট্ট যোগাসনের মাধ্যমে এবং ধ্যান এবং প্রাণের মাধ্যমে করতে পারি, যেমন ব্রিদিং এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ, ব্রঙ্কাইটিস এবং শ্বাস যাদের সমস্যা রয়েছে তারা যদি এই অনুলোম বিলোম এই ছোট্ট ছোট্ট প্রাণায়ামগুলো করে এবং তার সঙ্গে ভ্রামরি এই প্রাণায়ামগুলো আমরা করি তাহলে কিন্তু আমরা এই রোগ থেকে আমরা বাঁচতে পারি। সূর্য নমস্কার যদি আমরা করি, সূর্য নমস্কার হচ্ছে আমাদের সমস্ত শরীরের ব্যায়াম এবং এটাকে বলে অষ্টাঙ্গ নমস্কার। সকালে 3-4 বার এটা করি, সেটা কিন্তু সমস্ত শরীরে একটা ব্যায়াম তৈরি হয়, টোটাল এক্সারসাইজ বডি, এবং তার সঙ্গে আমরা প্রাণায়াম আর মেডিটেশন করলে মানসিক শারীরিক এবং আধ্যাত্মিক শক্তিটা আমরা বৃদ্ধি করতে পারি।
1: এখন বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছে নিবেদিতা লাহিড়ী। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ দিবস এবং আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এরাজ্যে আসছেন। তিনি বেশ কয়েকটি রেল এবং অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য জুড়ে আজ পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এই উপলক্ষে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জন্মদিন উপলক্ষে ওড়িশার ময়ূরভঞ্জে এক অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি সেখানে পৌঁছেছেন। ব্রিক্স গোষ্ঠী জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দুদিনের এক বৈঠকে আগামী সোমবার থেকে নতুন দিল্লিতে শুরু হবে। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ নেদারল্যান্ড সুইডেনের এবং জার্মানি আইভরি কোস্টের মুখোমুখি হবে। ব্রাজিল হাইতিকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। মেক্সিকো দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে বিশ্বকাপে দ্বিতীয় পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। আসছে বিস্তারিত সংবাদে। নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রথম আজ রাজ্যে আসছেন। দুদিনের সফরে হুগলি তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী কৃষি, রেল, মৎস্য, পশুপালন, প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। ওড়িশা থেকে হেলিকপ্টারে বিকেলে তারকেশ্বরে পৌঁছবেন তিনি। তারকেশ্বরের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী কলকাতায় লোকভবনে রাত্রিবাস করবেন। রেড রোডে আগামীকাল সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের জাতীয় অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন শ্রী মোদী। এবছর দিনটি পালনের মূল ভাবনা ইয়োগা ফর হেলদি এবং যোগাভ্যাসের মাধ্যমে সুস্থভাবে বার্ধক্যের পথে এগিয়ে চলা। এরপর প্রধানমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরে ভারতীয় নৌসেনার স্বদেশে নির্মিত তিনটি জাহাজ আইএনএস দুনাগেরি, আইএনএস সংশোধন এবং আইএনএস অগ্রয় দেশের উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এদিকে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচির অঙ্গ হিসেবে আজ গঙ্গাবক্ষে বন্দে যোগম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল কলকাতায় দেশজ প্রযুক্তিতে নির্মিত তিনটি যুদ্ধজাহাজ আইএনএস দুনাগেরি, আইএনএস সংশোধন এবং আইএনএস অ্যাগ্রেকে ভারতীয় নৌসেনার কাজে সামিল করবেন। গার্ডরেনরেজ শিল্প বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এবং নৌবাহিনী যুদ্ধজাহাজ নির্মাণ দপ্তর এগুলি তৈরি করেছে। সাবমেরিন বিরোধী যুদ্ধ এবং জলের নিচে সমীক্ষা চালানোর ক্ষেত্রে এই জাহাজগুলি বিশেষ কাজে আসবে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য জুড়ে আজ পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। দিনটি উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ইত্যাদির আয়োজন করা হয়েছে। ক্ষমতায় আসার পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নবগঠিত রাজ্য সরকার 20 জুনকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। এই উপলক্ষে হুগলি তারকেশ্বরে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অংশ নেবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই উপলক্ষে রাজ্যবাসীকে উষ্ম অভিনন্দন জানিয়েছেন। এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, এই দিনটি রাজ্যের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে আছে। পশ্চিমবঙ্গ অখণ্ড ভারতের অংশ হিসেবে এই দিন আত্মপ্রকাশ করে। উপরাষ্ট্রপতি শ্রী পি রাধাকৃষ্ণনও এই উপলক্ষে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ দিবস

0: উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, পশ্চিমবঙ্গের ইতিহাসে এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। এ প্রসঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জির অনন্য ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, জাতি গঠনের কাজে পশ্চিমবঙ্গ এক ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি বলেছেন, বর্তমান দেশ বিকশিত ভারত হয়ে ওঠার পথে এগিয়ে চলেছে। ভারতের এই রূপান্তরে পশ্চিমবঙ্গের ভূমিকা গুরুত্বপূর্ণ। বাংলার মানুষের দক্ষতা, জ্ঞান, অভিজ্ঞতা, সৃজনশীলতা, নতুন কিছু করার উদ্যম এই পথে সহায়ক হয়ে উঠবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
1: Bengal's rich cultural heritage, timeless traditions, and enduring contribution to the making of modern Bharat, from literature, music, art and spirituality to education, science, social reform and nation building, Bengal has enriched every sphere of national life. As our nation marches forward towards national resolve of Viksit Bharat, Bengal must once again rise to its historic calling. The land that helped lead Bharat's awakening must now help lead Bharat's transformation.
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তাঁর 68তম জন্মদিন উপলক্ষে ওড়িশার পাহাড়পুর গ্রামে পৌঁছান। তাঁকে স্বাগত জানান ওড়িশার রাজ্যপাল হরিবাবু কম্ভাতি এবং মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতির গ্রাম পাহাড়পুরে পৌঁছলে তাঁকে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী স্বাগত জানান। উভয় নেতা পবিত্র সাঁওতালি জাহেরা ও হো জাহেরা উপাসনাস্থলে প্রার্থনা করেন। পরে তাঁরা রায় রাংপুরে ওড়িশা সরকারের 2 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠান থেকে 47,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হবে। এই উপলক্ষে এক জনসভায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভাষণ দেবেন। স্নাতক স্তরে ডাক্তারের প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি পরীক্ষা আবারও নেওয়া হবে। এর প্রস্তুতির অঙ্গ হিসেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA আজ দেশজুড়ে একটি মক ড্রিল বা পরীক্ষামূলক মহড়া পরিচালনা করবে। সংস্থাটি জানিয়েছে তারা আগামীকালের জন্য প্রস্তুত। দেশের 551টি শহর এবং বিদেশের 14টি শহরে প্রায় 23 লক্ষ পরীক্ষার্থীর জন্য এই পরীক্ষাটি আয়োজন করা হচ্ছে। সুষ্ঠু ও স্বচ্ছ পরীক্ষা নিশ্চিত করতে NTA একটি বহুস্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে। এদিকে নিট ইউজি পরীক্ষার্থীদের সহায়তা রাজ্য ও জেলা স্তরে হেল্পলাইন নাম্বার চালু হয়েছে। রাজ্য স্তরে কল ফ্রন্ট রুমের নাম্বার হল 0332214 3526 এবং 8697981070। এছাড়াও 1070 টোল ফ্রি নম্বরে যোগাযোগ করা যাবে। যোগ দিবস উপলক্ষে আজ শুনবেন বিশেষ আলোচনা আন্তর্জাতিক যোগ দিবস। এতে অংশ নিয়েছেন রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এবং এর সংস্কৃত দর্শন বিভাগের বিভাগীয় প্রধান রাকেশ দাস ও স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থার অধিকর্তা ডক্টর অভিজিৎ ঘোষ, সঞ্চালনায় কল্যাণ বাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠান শেষে শুনবেন গীতাঞ্জলি, DTH বাংলা ও সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাত 8টায়। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সান্ডেল AIA নিউজ কলকাতাতে। ব্রিক্স গোষ্ঠী জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের 2 দিনের এক বৈঠক আগামী সোমবার থেকে নতুন দিল্লিতে শুরু হবে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই বৈঠকে পৌরোহিত্য করবেন। এই বৈঠকে সংশ্লিষ্ট দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রতিনিধি দলের প্রধানরা বর্তমান বিশ্বের সামনে অচিরাচরিত নিরাপত্তা চ্যালেঞ্জ বিষয়ে মতবিনিময় করবেন। বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, এছাড়াও জাতীয় পর্যায়ে নিরাপত্তা চ্যালেঞ্জ এবং নিরাপত্তার ক্ষেত্রে নতুন প্রযুক্তির ভূমিকা নিয়েও আলোচনা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে তাকে এক শক্তিশালী এবং কার্যকর নেতা হিসেবে অভিহিত করেছেন। বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে মার্কিন প্রেসিডেন্ট চীনা রাষ্ট্রপতির সঙ্গে শ্রী মোদীর উল্লেখ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নিউজ পোর্টালে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, শ্রী মোদী ভারতে স্থিতিশীলতা নিয়েছেন এবং 12 বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছে। ভারত মার্কিন সম্পর্ক প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বর্তমানে সমতার ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং উভয় দেশ বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটেই চলেছে। সুদান ফেরত কেরালামের কোট্টায়ামে এক মহিলার শরীরে ইবোলা সংক্রমণ বিষয়ে পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তাকে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি রাখা হয়েছিল। পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে তাঁর রক্তের পরীক্ষায় কোনো সংক্রমণ ধরা পড়েনি। এরপরই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং বাড়িতে পৃথকভাবে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি সম্প্রতি দক্ষিণ সুদান থেকে ভারতে আসেন। বিদেশমন্ত্রী ডক্টর এইচ জয়শঙ্কর বলেছেন, অস্থির এই পৃথিবীতে নিজেদের জাতীয় স্বার্থ, কৌশলগত স্বায়ত্তশাসন ও বহুমুখী বিশ্বব্যবস্থা লক্ষ্য অর্জনের পাশাপাশি ভারতকে ভৌগোলিক সীমা অতিক্রম করে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক সবথেকে ভালো অবস্থায় নিয়ে যেতে হবে। নতুন দিল্লিতে আয়োজিত ইন্ডিয়া UAS ফোরাম 2026 ভাষণ দেবার সময় ডক্টর জয়শঙ্কর ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারিত্বের গভীরতা ও বিস্তৃতির কথা উল্লেখ করেন। দুটি দেশ পারস্পরিক বিভিন্ন সমস্যা ও জটিলতার মধ্য দিয়ে চলার সময় এই সম্পর্ক বজায় আছে।

0: কেন্দ্র সংস্কৃতি সচিব বিবেক আগরওয়াল ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়াকে ভারতের জন্য একটি বড় সাফল্য হিসেবে অভিহিত করেছেন। বিদেশ মন্ত্রক সামাজিক মাধ্যমে এক বার্তায় মন্ত্রকের মুখপাত্র নরেন্দ্র জয়সওয়াল জানিয়েছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত যে আপোষহীন নীতি অনুসরণ করে তার পরিপ্রেক্ষিতে এই নেতৃত্বের ভূমিকা বিশ্বজুড়ে সন্ত্রাসবাদী কাজে অর্থায়নে নেটওয়ার্ক মোকাবেলা এবং অবৈধ আর্থিক ব্যবস্থা নির্মূল নতুন দিল্লির নিরলস উদ্যোগকে আরও জোরদার করবে। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ নেদারল্যান্ড সুইডেনের এবং জার্মানি আইভরি কোস্টের মুখোমুখি হবে। আজই ব্রাজিল হাইতিকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। দলের হয়ে ম্যাথিউস কুনহা দুটি এবং ভিনিসিয়াস জুনিয়া একটি গোল করেন। অন্য ম্যাচে প্যারাগুয়ে তুরস্ককে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। গতরাতে মরক্কো স্কটল্যান্ডকে 1-0 গোলে এবং মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়াকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। অন্য আরেকটি ম্যাচে মেক্সিকো দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। ভারত ও আফগানিস্তানের মধ্যে ক্রিকেটের তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচটি আজ চেন্নাই এম এ চিদম্বরম স্টেডিয়ামে হবে। ভারত ইতিমধ্যে 2-0 এগিয়ে রয়েছে। আফগানিস্তান জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ দিবস এবং আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এরাজ্যে আসছেন। তিনি বেশ কয়েকটি রেল এবং অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যজুড়ে আজ পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এই উপলক্ষে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জন্মদিন উপলক্ষে ওড়িশার ময়ূরভঞ্জে এক অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি সেখানে পৌঁছেছেন। খবর এখনকার মতো এই পর্যন্তই। এরপরে শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন বাংলা ব্যান্ডের গান। আজকে একটু বন্ধুত্বের কথা বলি, আর বন্ধুত্বের গান হোক। বন্ধু তো আমাদের চিরকালীন, ছোটবেলা থেকে আমাদের যে বন্ধু তৈরি হয়, যা বন্ধু হয় স্কুলে বা খেলার মাঠে, অনেক পরে অবধিও সেই বন্ধুত্ব থেকে যায়। বড় বয়সের বন্ধু হয়তো অনেক সময় থাকে না, কিন্তু ছোটবেলার বন্ধু অনেক দিন পর্যন্ত থেকে যায়। তো বন্ধুত্বের এই যে গান, সেই গান নিয়ে প্রথমে চন্দ্রবিন্দু এবং পরমার এই গানটি।

সত্যি সত্যি এই ভালোবাসার শহরে বন্ধুত্ব আমরা পেতেই পারি হাত বাড়ালেই। এবারে মাদলের একটি গান, সেখানেও ভালোবাসার কথাই বলা আছে।

এতক্ষণ শুনলেন বাংলা ব্যান্ডের গান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন খবর দিল্লি থেকে।

শুরু হলো দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 14 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 4:27। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: এখন জানিয়ে দেব আবহাওয়ার খবর। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আগামী 24 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আংশিক মেঘলা আকাশ, সন্ধ্যের দিকে আকাশের স্বাভাবিক মেঘলা ভাব আরও বেশি থাকার সম্ভাবনা, কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা। এখন পর্যন্ত দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 4.8 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা 24.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.4 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 99% এবং সর্বনিম্ন 89%। গতকাল বেলা 11:30 থেকে আজ বেলা 11:30 পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে 4.1 মিলিমিটার। আজ সকাল 8:30 পর থেকে বৃষ্টিপাত হয়নি। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের মৎস্যজীবী বন্ধুদের জন্য কোনো বিশেষ সতর্ক

এখন আপনাদের জানিয়ে দেব আজ আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি। ভারতীয় সময় 3:35 শুনবেন অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর নিরুপমা, উপস্থাপনায় আত্রেয়ী সমাজপতি। বিকেল 4:35 অনুষ্ঠান আরোগ্য নিকেতন। যোগ দিবস উপলক্ষে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন ঐন্দ্রিলা রায়। 4:50 অনুষ্ঠান ঢাকার চিঠি। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় উৎসব সিনহা। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সাম্য বাঁক। শুটার জয়দীপ কর্মকারের সাক্ষাৎকার নিয়েছেন রতন চক্রবর্তী। 6:20 অনুষ্ঠান ক্ষেত খামারের কথা। বর্ষাতি পেঁয়াজের বীজ উৎপাদনের প্রযুক্তি বিষয়ে ডক্টর তপন কুমার মাইতির সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। 6:50 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনবেন রোগ নিরাময়ে যোগ, উপস্থাপনায় রাখি চট্টোপাধ্যায়। 7:00 তর্চা গান, পরিবেশনায় মণিভূষণ প্রামাণিক ও সহশিল্পীরা। 7:45 নস্টালজিয়া, অভিনেতা শ্যামল চক্রবর্তী সাক্ষাৎকার নিয়েছেন স্পন্দন দাস, প্রযোজনা দুর্বা দে। 8:15 শ্রবণী, একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন অনির্বাণ মুখোপাধ্যায়। 9:00 অনুষ্ঠান কথায় গানে, উপস্থাপনায় শর্মিষ্ঠা রায়।

9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 আলোর সন্ধানে অনুষ্ঠানে শুনবেন অ্যালঝাইমার্স সচেতনতা বিষয় অনুষ্ঠান, উপস্থাপনায় সোমা রায়, প্রযোজনা দুর্বা দেব। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে খেয়াল পরিবেশন করবেন শিল্পী সুমিতা রায়। 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় শর্মিষ্ঠা রায়। রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন।

নমস্কার দুই বাংলা শ্রোতা বন্ধুদের, স্বাগত জানিয়ে আমি উৎসব সিনহা শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান অনুরোধের আসর। আজ যে গানটি দিয়ে শুরু করব, সেই গানটির অনুরোধ পাঠিয়েছেন অনেক জন শ্রোতা, আমি এক এক করে নামগুলো বলে ফেলি। গয়াচরণ রানো, নবনীতা রানো, প্রিয়ব্রত রানো, এরা তিনজন অনুরোধ পাঠিয়েছেন পূর্ব বর্ধমানের কেতুগ্রামের নিরল ধানদলসা গ্রাম থেকে, এবং মান্নাদের কণ্ঠে ওই একই গানটি উলকুণ্ডা বীরভূম থেকে শোনার জন্য অনুরোধ জানিয়েছেন শ্রোতা বন্ধুরা বিদ্যুৎ কুমার চক্রবর্তী, দুলালী চক্রবর্তী, তন্ময় চক্রবর্তী, শুভ্রা চক্রবর্তী এবং অহনা চক্রবর্তী। লম্বা তালিকা, আপনাদের সকলের জন্য সমাধান ছায়াছবি থেকে গৌরীপ্রসন্ন মজুমদারের কথা এবং অধীর বাগচির সুরে মান্নাদের কণ্ঠে এই গানটি রাখলাম।

অনুরোধ জানিয়েছেন গোলাহাট বর্ধমান থেকে শ্রোতাবন্ধু সত্য দর্শন দত্ত। যে কোনো শিল্পীর কণ্ঠেই তিনি শুনতে চেয়েছেন রবীন্দ্রসঙ্গীত। আপনার জন্য অনিন্দিতা ভৌমিক মজুমদার।

আছি আপনাদের প্রিয় অনুষ্ঠান অনুরোধের আসর নিয়ে। পরের গানটি শোনানোর সময় গৌরীপুর হাওড়া থেকে শ্রোতাবন্ধু সঞ্জিত পাল, শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়ের এই গানটি শুনতে চেয়েছেন আপনার জন্য গৌরীপ্রসন্ন মজুমদারের কথা এবং নচিকেতা ঘোষের সুরে শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়ের এই গানটি।

শোনাব অনুরোধের আসরের পরের গানটি। মান্নাদের কণ্ঠে বাঘিনী ছায়াছবি থেকে এই গানটি শোনার অনুরোধ জানিয়েছেন তপতী সরকার, রমা সরকার, যোগেশচন্দ্র দাস, অয়ন চক্রবর্তী ও কোয়েল চক্রবর্তী। তারা অনুরোধ জানিয়েছেন হটু দেওয়ান নাগের পাড়া পূর্ব বর্ধমান থেকে। আপনাদের সকলের জন্য পুলক বন্দ্যোপাধ্যায়ের।

অনুরোধের আসরের পরের গানটি শোনাবো আপনাদের, চালুয়াড়ি ফলতা দক্ষিণ চব্বিশ পরগনা গুরু মশাই পাড়া থেকে শ্রোতাবন্ধু আকাশ মণ্ডল শুনতে চেয়েছেন এই গানটি, হীরক রাজার দেশে ছায়াছবির সেই বিখ্যাত গান অমর পালের কণ্ঠে সত্যজিৎ রায়ের কথা এবং সুরে আপনার জন্য এই গানটি।

পরের গানটি শুনতে চেয়েছেন পাত্রসায়ের বাঁকুড়া থেকে শ্রোতা বন্ধুরা অশোক কর্মকার এবং পুষ্পরানী কর্মকার। মণিহার ছায়াছবি থেকে মুকুল দত্তের কথায় এবং হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটি আপনাদের জন্য।

অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি। পরের গানটি শোনাব শ্রীমন্ত নাথ, অনিমা নাথ ও হেমা নাথের অনুরোধে। অনুরোধ পাঠিয়েছেন দিগনগর পূর্ব বর্ধমান থেকে। সন্ন্যাসী রাজা ছায়াছবি থেকে মান্নাদের কণ্ঠে, গৌরীপ্রসন্ন মজুমদারের কথা এবং নচিকেতা ঘোষের সুরে আপনাদের জন্য এই গানটি।

শেষ হলো অনুষ্ঠান অনুরোধের আসর। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি উৎসব সিনহা, আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে অনুষ্ঠান মহিলাদের আসর নিরুপমা, উপস্থাপনায় আত্ম।

সকলকে স্বাগত জানাই আজকের মহিলাদের আসরে। আশা করি সকলেই ভালো আছেন। আমরা চেষ্টা করি নিজেদেরকে ভালো রাখার, আর আমাদের ভালো রাখার একমাত্র উপায় আপনারা এবং আপনাদের সাথে কথা বলা এবং আপনাদের চিঠি পাওয়া, এই সবটা নিয়ে কিন্তু আমরা ভালো থাকি। চেষ্টা করি আপনাদের পছন্দের বিষয়গুলো তুলে ধরার, তা নিয়ে আলোচনা করার। সেই জন্যই বারে বারে বলা যে মহিলা মহলকে চিঠি লিখুন, মহিলাদের আসরে চিঠি লিখুন, আর সেই অনুযায়ী কিন্তু আমরা একে অন্যের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে থাকব। নিজেদের ভালো রাখার কথা বলছিলাম, সত্যি নিজেদেরকে কিন্তু ভালো রাখতেই হবে, অন্যের জন্য, পরিবারের জন্য। কিন্তু সবার আগে যেটা বলবো, যে নিজেকে ভালো রাখতে হবে অন্যের জন্য নয়, নিজের জন্য। নিজেকে ভালোবাসার খুব দরকার, নিজের খেয়াল রাখার। অন্য কেউ করুক বা না করুক, এই ক্ষেত্রে নিজস্বতা থাকা এবং আত্মনিয়ন্ত্রণ রাখাটা খুব দরকার, যে আমি এটা ইন্ডিপেন্ডেন্টলি এবং স্বাধীনভাবে নিজের ভালো রাখব। আগে আমরা শুধুমাত্র শারীরিক স্বাস্থ্যের কথা ভাবতাম, কিন্তু বর্তমানে যা পরিস্থিতি এবং মানসিক চাপ সংক্রান্ত যা যা চলছে, টানা পড়েন সব কিছু মিলিয়ে মানসিক স্বাস্থ্য বেশ বিঘ্নিত হচ্ছে। আর এই দুই দিকেই নজর দেওয়ার জন্যই কিন্তু আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে সাহায্য করার। আর সেই ক্ষেত্রে যে বিষয়ের কথা বলতেই হয়, এক এবং অদ্বিতীয় হিসেবে আমরা বলতে পারি যোগ, যোগাভ্যাস, যোগচর্চা, যা আমাদেরকে সেই উচ্চতায়, সেই জায়গায় নিয়ে যেতে পারে যেখান থেকে আমরা আমাদের প্রত্যেকটা দিনের কাজ এবং কাজটিকে সফলভাবে করে সেখান থেকে একটা প্রশান্তের জায়গায় চলে আসতে পারি। যোগ এবং ধ্যান, এই ক্ষেত্রে তাদের ভূমিকার কথা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। বাইরে থেকে হয়তো আমরা মুঠো মুঠো মেডিসিন বা ওষুধ কিনে নিলাম পায়ের ব্যথার জন্য, কোমরে ব্যথার জন্য, পিঠের ব্যথার জন্য কিংবা জ্বরের জন্য, কিন্তু এই একটি ওষুধ বলতে পারি, একদমই ওষুধই বলতে পারি, যেটি যদি আপনি প্রত্যেক দিনের সঙ্গে রাখেন, তাহলে কিন্তু আপনার ওই যে ওষুধের ঝুলি থেকে এক একটা করে ওষুধ গুনে বার করার কোনো প্রয়োজন হবে না। নিয়মিত যোগব্যায়াম যদি করা যায় এবং ধ্যান, মেডিটেশনের কথা বলছি, মানসিক চাপ এবং উদ্বেগকে কমিয়ে আবেগ নিয়ন্ত্রণ করে এবং মানসিক স্বাস্থ্যকে দারুণভাবে উন্নত করে। এটি মস্তিষ্কে শান্তিদায়ক হরমোন বাড়িয়ে কর্টিসলের মাত্রা কমায়, যার ফলে মনোযোগ বেড়ে যায়, আবেগজনিত ভারসাম্য বজায় থাকে এবং সামগ্রিক মানসিক সুস্থতা অর্জিত হয়। মানসিক চাপ এবং উদ্বেগ কমাতে সাহায্য করে ধ্যান এবং যোগ, কারণ আমরা এইমাত্র বললাম যে কর্টিসল নামক যে স্ট্রেস হরমোনের মাত্রা সেটা কমিয়ে দেয়। কারণ যখন আমরা একটা মানসিক চাপের মধ্যে থাকি, মানসিক চাপের মধ্যে থাকলে আমাদের কর্টিসলের হরমোনের যে কার্যক্ষমতা বেড়ে যায় এবং তাকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু যোগাভ্যাস প্রয়োজন আছে। এছাড়া স্নায়ুতন্ত্রকে শান্ত করে, এটা আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম থেকে মনোযোগ সরিয়ে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে সক্রিয় করে এবং তার ফলে আমরা বেশ যে অস্থির পরিস্থিতিটা তৈরি হচ্ছিল সেটা থেকে সরে আসতে পারি। এছাড়া আবেগ নিয়ন্ত্রণ এবং মানসিক সচেতনতা, যেটা খুব দরকার, কারণ আমরা তো প্রায়শই এত কাজের মধ্যে থাকি, বিভিন্ন ধরনের কাজের মধ্যে থাকি বিভিন্ন সময়ে, আর এই গরমের জন্য আমরা সব থেকে বেশি সাফার করেছি, তাই না? এই মুহূর্তে প্রত্যেক মুহূর্তে যেন আমরা কথায় কথায় রেগে যাচ্ছিলাম, তো সেই মুহূর্ততে যদি আমরা রোগ যোগাভ্যাস করে থাকি, ভোরবেলা হোক, ভোরবেলাটা সব থেকে ভালো, কারণ ওই যে শুরুটা হচ্ছে দিনের শুরুটাতেই যদি আমরা এনার্জিটা নিয়ে নিতে পারি, তাহলে সারাটা দিন কিন্তু বেশ লড়াই করা যেতে পারে, তাই না? তাই সেই সময়টাতে আমরা নিজেদেরকে ভালো রাখবো এবং ওই

0: অভ্যাসটা সারাটা দিন আমাদেরকে ভালো রাখবে। তো সেই ক্ষেত্রে যোগাভ্যাস আমাদের আত্মসচেতনতা বাড়িয়ে তোলে, আমাদের ধরুন খারাপ লাগা যেগুলো আমাদের আবেগ রয়েছে, সেই ক্ষোভ দুঃখ ভয়ের মতো আবেগগুলোকে নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ করতে শেখায় এবং যাতে আমরা নিয়ন্ত্রণ করতে পারি সেই জায়গাটাও কিন্তু আমাদের তৈরি করে দেয় এই যোগাভ্যাস এবং ধ্যান। মুড ভালো রাখতে সাহায্য করে যোগব্যায়াম ধ্যানের ফলে। আমাদের যেটা হয় যে মস্তিষ্কে ডোপামিন এবং সেরোটোনিনের মতো ফিল গুড যে হরমোনগুলো থাকে তার নিঃসরণ বাড়ে, যার ফলে বিষণ্ণতার লক্ষণগুলো কমতে সাহায্য করে। আর একটা কথা, এই যে প্রায়শই আমরা বলি ঘুম হচ্ছে না, এই ঘুমের সমস্যাও কিন্তু ঝট করে ভাগিয়ে দিতে পারে যোগব্যায়াম এবং ধ্যান। কারণ এত সারাদিনের যে স্ট্রেস সেইটা থেকে অনেক সময় আমাদের অতিরিক্ত চিন্তার জন্য ঘুম আসে না, কিন্তু আমরা যদি রোজ 20-25 মিনিট বা 20 মিনিট একটু যোগাভ্যাসের সঙ্গে যুক্ত হয়ে থাকি তাহলে কিন্তু আমরা নিজেদেরকে ভালো রাখতে পারব। শান্তি ভরে ঘুম হবে, মুড ভালো রাখবে এবং প্রত্যেক দিনের এই যে সকালবেলা উঠে সবার সঙ্গে হাসি মুখে কথা বলা এবং অনেকটা এনার্জি নিয়ে এবং পজিটিভ ভাইবস নিয়ে, সত্যি কথা বলতে গেলে যেটা এখনকার দিনে আমরা হারিয়ে ফেলছি প্রায়শই, সেই পজিটিভ ভাইবস নিয়ে কিন্তু আমরা অনেকটা এগিয়ে যেতে পারি। আর এই সংক্রান্তই আরও অনেক কথা আমরা আজকের অনুষ্ঠানে শুনব। আমাদেরই বন্ধু শর্মিষ্ঠা দত্ত, তিনি কথা বলে নিয়েছিলেন অধ্যাপক সুমিরন মণ্ডলের সঙ্গে। তো সরাসরি তাদের কথা শুনব যে যোগ এবং ধ্যান কিভাবে আমাদের প্রত্যেকটা মুহূর্তে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আমাদের সঙ্গে রয়েছে।
1: আকাশবাণী মহিলাদের আসরে সবাইকে স্বাগত, আমি শর্মিষ্ঠা। আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে যোগ দিবস। যোগ দিবসের প্রাক্কালে ধ্যান এবং যোগ, মেডিটেশন এবং যোগ, এই দুইয়ের মধ্যে কি ফারাক, আদৌ কোনো পার্থক্য আছে কিনা, যোগ আমাদের জীবনে কি কি উন্নতি ঘটায়, আমাদের শরীর মনকে সুস্থ রাখতে যোগ বা ধ্যান কতখানি উপযোগী, এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের আজকের অতিথির সঙ্গে। আমাদের মধ্যে আজকে আমরা পেয়েছি বিশ্বভারতীর ডিপার্টমেন্ট অফ যোগিক আর্ট অ্যান্ড সায়েন্সের বিভাগীয় প্রধান অধ্যাপক সমীরণ মণ্ডলকে।
2: নমস্কার, আকাশবাণী মহিলাদের আসরে আপনাকে স্বাগত।
3: নমস্কার। নমস্কার।
2: আগামীকাল আমরা জানি যে অনুষ্ঠিত হতে চলেছে যোগ দিবস, তো যোগ দিবসের প্রাক্কালে আমরা আপনার কাছ থেকে কিছু কথা জানতে চাইব যেগুলো আমাদের ধারণায় আছে, যেগুলো সঠিক নাকি সঠিক নয়, ঠিক না ভুল, এইটা আমরা জানতে চাইব আপনার কাছ থেকে। প্রথমেই যেটা জানতে চাইব যে আমরা দুটো কথার সাথে খুব পরিচিত, একটা হচ্ছে ধ্যান এবং অপরটি হচ্ছে যোগ, তো এই যে দুটো কথা, এই দুটো কথা কি একই অর্থ বহন করে, আপনি কি বলেন?
3: খুব ভালো প্রশ্ন। যোগের একটা অংশ হচ্ছে ধ্যান। যোগ যে পদ্ধতিটা ভারতবর্ষের খুব প্রাচীন একটা পদ্ধতি, সেই পদ্ধতির একটা উপায় বা একটা টেকনিক বলা যেতে পারে, একটা বিষয় হচ্ছে ধ্যান। যেমন আসন যোগের একটা অংশ, প্রাণায়াম যোগের একটা অংশ, সেরকম ধ্যান যোগের একটা অংশ, একটা অংশ।
2: আচ্ছা, না মানে তাহলে আদতে ধ্যান এবং যোগ এই দুটোকে আমরা আলাদা করব কি করে, দুটো তো একই জিনিস নয়।
3: না, আলাদা করব না আমরা, বুঝে নিতে হবে যে আমাদের একটা প্রাচীন শাস্ত্রে থেকে উদ্ধৃতি দিলেই ভালো হয়। সেটা হলো আমাদের চারটে বেদ ছিল, এখনো আছে, এই বেদের পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন উপবেদের জন্ম হয়, তার মধ্যে একটি খুব বিখ্যাত যেটার নাম হচ্ছে আয়ুর্বেদ। আরো বলা হয় আয়ুর্বেদটা মানে সুস্থ এবং দীর্ঘ জীবনের বিজ্ঞান বা জ্ঞান বলা যেতে পারে। এই আয়ুর্বেদ বলতে একটা মানুষ তিনটে জিনিস দিয়ে তৈরি, শরীর মন এবং আত্মা। শরীরের জন্য বলা হচ্ছে ব্যায়াম করার কথা, আয়ুর্বেদের বিভিন্ন শ্লোক, প্রায় 120 শ্লোক সংহিতাতেই আছে, আরো সুশ্রুতিতে আরো আছে শ্লোক। আর শরীরের জন্য ব্যায়ামের কথা বলা হচ্ছে, মন এবং আত্মার জন্য যোগের কথা বলা হচ্ছে।

0: আকারে লিখিত একদম আছে। তো সেই জন্য কথাটা শুধু যোগ নয়, যোগ ব্যায়াম। এবারে ব্যায়ামটা ধরলাম শরীরের জন্য, মনের এবং আত্মার জন্য হলো যোগ। এই মনের জন্য কতগুলো নির্দিষ্ট টেকনিক আছে, যেমন ধরুন আসন থেকেই শুরু হয় ভেতরে ঢোকার ব্যাপারটা, মানে স্থিরম সুখম যদি বলা হয় আসনটাকে, স্থির অবস্থায় থাকতে হবে ইত্যাদি ইত্যাদি। তো সেখান থেকেই মনের নিয়ন্ত্রণ আনার চেষ্টা হলো আসনে, প্রাণায়ামে গিয়ে মনের নিয়ন্ত্রণটা আরেকটু বাড়লো, প্রত্যাহারে গিয়ে আরো মনের নিয়ন্ত্রণটা বেড়ে গেল, ধারণাতে গিয়ে মনের নিয়ন্ত্রণ বেড়ে এবারে আস্তে আস্তে আত্মার অনুভূতির দিকে এগুচ্ছে, ধারণার পরে আসছে ধ্যান, ধ্যানের যখন গভীরতা পায় সেটাকে সমাধি বলা হয়। মানে ধারণাকে বিবেকানন্দ ছোট্ট একটা মানে একটা ফর্মুলা দিয়েছিলেন, যদি কোন বিষয়ে যদি মনকে 12 সেকেন্ড ধরে রাখা যায় তাহলে সেটা ধারণা। ধারণা মানে হচ্ছে ধারণ করে রাখা, কোন একটা বিষয়কে ধারণ করে ধারণা। এবার 12 ইনটু 12 সেকেন্ড মানে 2.5 মিনিট মতন হয়, 144 সেকেন্ড, তাহলে সেটাকে বলা হয় ধ্যান। কোন একটি বিষয়ে যদি আপনি 2.5 সেকেন্ড মনটাকে ধরে রাখতে পারেন তাহলে সেটা ধ্যান। এবং 12 ইনটু 12 ইনটু 12 মানে মোটামুটি 28 মিনিট কিছু সেকেন্ড হয় ওটা, আধ ঘন্টা মতন যদি কোনো বিষয়ে মনটাকে ধরে রাখা যায় তাহলেই সেটা সমাধি অবস্থা। মানে কনসেন্ট্রেশন, ডিপ কনসেন্ট্রেশন, ডিপেস্ট কনসেন্ট্রেশন, এরকম ব্যাপারটা।
1: আচ্ছা আচ্ছা, তাহলে আমরা যদি জানতে চাই যে মেডিটেশনের ছাতার তলায় তাহলে আমরা কি কি বিষয়কে রাখতে পারি?
0: ধ্যান এবং মেডিটেশন দুটো দুটো কিন্তু একটু আলাদা। ওদের ধারণায় মেডিটেশন মানে পশ্চিমী ধারণায় মেডিটেশন আর আমাদের ধারণায় ধ্যান কিন্তু একটু আলাদা। ধ্যানের আগে আছে, ধ্যানের পর আছে। মেডিটেশনের আগে পরে ওরকম কোনো ব্যাখ্যা ওরা দিতে পারে না আর কি। হ্যাঁ, ইংরেজি শব্দটা এসে গেছে মেডিটেশন, কিন্তু অরিজিনালি ওটা আমাদের ভারতীয় ধারণাতে যদি বলতে হয় তাহলে সেটা প্রত্যাহার থেকেই শুরু হয়। যদিও প্রত্যাহারটা বলা হয় যে অন্তরঙ্গ যোগ, বহিরঙ্গ যোগ মানে বাইরের যোগের একটা বিষয়, তারপর থেকে অন্তরঙ্গ যোগ মানে ইন্টারনাল জার্নিটা শুরু হলো। ধারণা, ধারণা কনসেন্ট্রেশন, ধ্যান হলো ডিপ কনসেন্ট্রেশন, আর সমাধি হলো ডিপেস্ট কনসেন্ট্রেশন। একটা বিষয়ে যখন খুব গভীরে কেউ চলে গেছে, ধরুন একদম সেতার বাজাচ্ছে, আপনি দেখেন প্রথমে ও ধীরে ধীরে শুরু করছে, ঝালা টালা করে ধীরে ধীরে শুরু করছে, তারপর যখন মেন জায়গাটাতে ঢুকে পড়েছে তখন কিন্তু সে আর ভুলে গেছে যে তার সঙ্গে সেতার, তার তার ছন্দ, তার সুর, এবং সে নিজে তখন মিশে গেছে। তারপরে যখন ফিরে আসছে তখন কিন্তু সে আবার নতুন জগতে। কিংবা কেউ যখন নাটক করছে, দেখবেন নাটক করার শেষে বা যাত্রা করে, যাত্রা করার যখন শেষ হয়, বিশেষ করে যারা মূল অভিনেত্রী থাকে তারা শেষ করার পরে কিছুক্ষণ বসে থাকে, মানে ক্যারেক্টার থেকে তাকে বেরোতে হয়,
1: বেরোতে হয়।
0: হ্যাঁ, এই যে ব্যাপারটা, ওটাই সমাধি, ওটাই ধ্যান।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এই ধ্যান আর যোগ, তাহলে যোগ যদি আমরা বলি তাহলে যোগটা কিসের সঙ্গে কিসের যোগ?
0: যোগটা হচ্ছে খুব আর একটা খুব ভালো প্রশ্ন। মানে এরকম ব্যাপারটা, একটা মানুষ তো, আমি কি বললাম, মানুষ শরীর মন আত্মা দিয়ে তৈরি, মানুষটার আগে আছে পরে আছে, মানুষটা এলো কোথায় থেকে, মানুষ এলো প্রকৃতি থেকে, মানুষ এসছে তো প্রকৃতি থেকে, বাবা মায়ের কাছ থেকে সে আসলো, বাবা মার কাছ থেকে আসার পরে প্রকৃতি তাকে তো সমস্ত কিছু দিল, জল, মাটি, আলো, বাতাস সবকিছু দিল। তো এই যেটা আমরা বলি ক্ষিতি, যব, তেজ, মরুদ, বম, এই পাঁচটা দিয়ে প্রকৃতি তাকে তৈরি করলো। যখন শেষ হবে তখন কিন্তু প্রকৃতিতেই মিশে যাবে, কারণ প্রকৃতির বাইরে আমরা কেউ নই। তো যোগের ওইটাই আসল জায়গাটা, মানে মানুষকে প্রকৃতির সঙ্গে যুক্ত করা, আর তারপরেও মানুষের যখন আত্মার পরেও যে পরমাত্মা, আমরা যেটা ঈশ্বর বলি বা সুপার পাওয়ার বলি, যাই সমস্ত ধর্মে একইভাবে বলা আছে, বিভিন্ন নামে বলা আছে, সেখানে সঙ্গে মিশে যাওয়ার একটা ইচ্ছা, মানে একদম বৃহত্তর আত্মা, বৃহত্তর কনসাসনেস, বৃহত্তর শক্তির মধ্যে মিশে যাওয়ার যে ব্যাপারটা, সেটা যুক্ত হওয়া। মিশে যাওয়া মানে যুক্ত হওয়া, প্রথমে হলো প্রকৃতির সঙ্গে যুক্ত হলো মানুষটা, এবার মানুষটা শেষ অবস্থাতে সে কিন্তু বুঝতে পারে যে আমার আত্মার পরেও কিছু একটা আছে, সুপার পাওয়ার কিছু একটা আছে, যেটা আমার থেকে অনেক বেশি ক্ষমতাশালী, মানে যুক্ত হচ্ছি। হ্যাঁ, প্রকৃতির সঙ্গে যুক্ত হচ্ছি, সুপার পাওয়ারের সঙ্গে যুক্ত হচ্ছি, এটাই যোগ।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা জানি যে এই ধ্যান যোগ এই যে দুটো শব্দ, এটা কিন্তু বহু প্রাচীন কাল থেকে চলে আসছে আমাদের এখানে, এবং খুব প্রাচীন একটা শব্দ এবং প্রাচীন কাল থেকে চলে আসছে। তো সেই প্রাচীন ইতিহাসটা যদি খুব সংক্ষেপে আমাদের জন্য একটু বলেন।
0: এইটা যোগ শব্দটা কিছুটা পরে পাওয়া গেছে, ধ্যান শব্দটাও কেউ অনেক কিছুটা পরে। মানে ধরুন আমি যদি বলি যে আমাদের একদম প্রাচীন অবস্থাতে যদি আমার কোনো গ্রন্থগুলোকে ধরে নিই, সব থেকে প্রাচীন ঋগ্বেদ চারটে বেদের ভিতরে একদম এক্স্যাক্টলি যোগ শব্দটাকে আমি অন্তত পাইনি।

0: পাইনি, আমি জানি না অনুকূল অনুকূল অন্য আমি অন্তত পাইনি। উপনিষদেও যোগ শব্দটার একদম সরাসরি এরকম ভাবে থেকে ব্যাখ্যা দেওয়া আছে, মানে ধরুন প্রাণায়ামের কিছুটা ব্যাখ্যা দেওয়া আছে, ধ্যানের কিছুটা ব্যাখ্যা দেওয়া আছে, এক্স্যাক্টলি যোগ শব্দগুলো একটু পরে পাওয়া যাচ্ছে আর কি। বিশেষ করে যখন উপনিষদের একটা অংশ মানে প্রায় 20 খানা 108টা যদি উপনিষদ মেন উপনিষদ আমরা ধরি, তার মধ্যে 20 থেকে 22টা যোগ উপনিষদ আছে, সেখানে এসে যোগ শব্দটা অনেক ভালোভাবে তুলে আসলো। তা উপনিষদের পরে যদি আমরা দেখি যে আর একটু পরে আমরা যদি আমরা এতে আসি, রামায়ণ মহাভারতে যদি চলে আসি, সব থেকে খুব ভালোভাবে যোগ শব্দটার প্রয়োগ হলো মহাভারতে এসে। রামায়ণে আছে, যোগ শব্দটা আছে, রামের সঙ্গে বশিষ্ঠ কথাবার্তা হচ্ছে, সেখানে যোগের অনেক কথাবার্তা আছে, কিন্তু মহাভারতে এসে যখন গীতা অর্জুন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, গীতাতে সবকটা অধ্যায়ের নাম যোগ দিয়ে, 18টা অধ্যায় আছে, 18টা অধ্যায়ের নামই যোগ, প্রত্যেক এক একটা অধ্যায়, ষষ্ঠ ধ্যান যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ, এরকম প্রত্যেক 18টা অধ্যায়ের সঙ্গে যোগ শব্দটা যুক্ত আছে। ওখানে এসে প্রথম যোগ শব্দটার এত গুরুত্ব পেল এবং এত ব্যাপকতা পেল আর কি। তার পরবর্তী ক্ষেত্রে তো অন্যান্য সাবজেক্ট গুলো চলে এসেছে, মানে আরো অনেক, ওই যখন ক্লাসিক্যাল যোগ গুলো তৈরি হয়ে গেল, তারপরে এবার ধরুন আরো পরে এসে তার সূত্র গুলোকে একত্রিত করলেন, দিয়ে যোগ সূত্র তৈরি করলেন। তার পরবর্তী ক্ষেত্রে হঠযোগের যারা মানে যারা এক্সপার্ট ছিলেন আর কি সেই সমাজে, তারা আবার বিভিন্ন রকম হঠযোগের ধারণা গুলো তৈরি করলেন, আরো অনেক রকমের যোগ, মন্ত্রযোগ, তন্ত্রযোগ ইত্যাদি। যদিও তন্ত্রযোগটাকে বলা হয় সব থেকে প্রাচীন, বলা হয় তন্ত্রযোগটা সব থেকে প্রাচীন, তন্ত্রযোগের পরে পরবর্তী ক্ষেত্রে অন্য যোগ যেগুলো পতঞ্জলি যোগ এসছে আর কি। হ্যাঁ, যেমন তন্ত্রযোগী উদাহরণ আমরা দিতেই পারি, যেমন নাথ যোগী যারা, ধরুন প্রথম আদি যোগীকে বলা হয় আমাদের পশুপতিনাথ, যেটাকে আমরা যে ওই প্লেটটাকে পাচ্ছি আমরা এতে হরপ্পাতে, হরপ্পাতে দেখবেন একটা খুব পরিচিত ছবি, একটা যোগীর ছবি পাওয়া যায়, মাথাটা এরকম পুট লাগানো আছে, দুটো হাত পদ্মাসনে বসে আছে, ওটাকে বলা হয় যে ওটা আদি যোগীর একটা চিত্র কল্পনা করা হয়। এবং পশুপতিনাথের মন্দির এখনো পর্যন্ত আমাদের এতে আছে গঙ্গাসাগরে, গঙ্গাসাগরে যিনি যার নামে গঙ্গাসাগরের এত কিছু হচ্ছে, তিনি কপিল মুনি। হ্যাঁ, কপিল মুনি হচ্ছেন আমাদের সাংখ্য যোগের স্রষ্টা, কপিল মুনি। সাংখ্যযোগ সাংখ্যটাই যখন সাংখ্য দর্শনে যখন প্র্যাকটিক্যাল হিসাবে আসলো, তখনই সেটা যোগ দর্শন হয়ে গেল।
1: আচ্ছা, এই যে যোগ বা যোগাসন, এই যোগাসন করার সময় কোন কোন দিকে নজর রাখা উচিত?
0: দুটো বিষয়, এক যোগ যদি কথাটা বলি, তাও একটা ভালো লাগছে আপনার এই আপনার যে কথাবার্তাতে, আপনি কখনো যোগা বলছেন না, এখন তো সব জায়গাতে যোগা শব্দটা চলে
1: এসেছে, ইংরেজি থেকে এসেছে,
0: ইংরেজ থেকে চলে এসেছে, আমাদের আসল শব্দটা যোগ। ভালো লাগলো আপনাকে, ধন্যবাদ যে আপনি যোগ শব্দটাই ব্যবহার করছেন। আর যোগ শব্দটার একটা অংশ হলো, যোগের একটি অংশ হলো যোগাসন। এবার তাহলে একটা মানুষকে যখন ওই ধ্যানের জায়গাতে আমরা পৌঁছতে চাইবো, তাহলে প্রথম অবস্থাতে যদি ধ্যান করতে যায়, ধ্যান হয়তো লাগবে না, অসুবিধা হবে করতে গেলে। এবার তাকে যদি প্রস্তুতি নেওয়া হয়, যেমন ধরুন কোনো কেউ খেলবে, তো খেলার আগে দেখবেন ওয়ার্ম আপ করে, গাটা গরম করে, একটু এক্সারসাইজ করে নেয়, তারপরে দৌড়াদৌড়ি করলো, বল টল নিলো, তারপরে সে মাঠে নামছে। সেরকম ধ্যান করার ক্ষেত্রেও কেউ যদি খুব ভালো করে একটু বেশি না 15-20 আসন করলো, তারপরে যদি প্রাণায়াম করে, তারপরে যদি ধ্যানে আসে আর কি, মানে প্রত্যাহারের টেকনিক দিয়ে ধ্যানে ঢুকলো, তাহলে তার ধ্যানটি খুব ভালো হবে আর কি। কিন্তু সত্যিকারে কিছু করতে হয়, আমি বলবো যে প্রথমে আসন করুন কিছু, তারপরে অল্প কিছু প্রাণায়াম।
1: আচ্ছা, এবার যদি একটু বলেন আমার শ্রোতা বন্ধুদের জন্য যে কোন সময় এই যোগ করা উচিত বা যোগ ব্যায়াম করা উচিত এবং কিভাবে করা উচিত?
0: সময়টি এমনিতে আমাদের শাস্ত্রে বলছে সব থেকে ভালো সময় হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত, মানে একদম ভোরবেলা যখন সূর্য উঠছে, দিনের শুরু, আমি যদি বলি দিনের শুরু, রাত্রি শেষ, দিনের শুরু, অথবা বিকেলে, দিনের শেষ, রাত্রি শুরু, এই যে মুহূর্তটা, এই মুহূর্তটাকে ব্রাহ্ম মুহূর্ত বলে। এবং আরো মাঝে কিছু মুহূর্ত গুলো আছে যেগুলোকে বিশেষ মুহূর্ত বলে, ওই যে 12টা থেকে 12টা, এই যে টাইমটা। তো যাই হোক, এই এই ভোরবেলা এবং বিকেলবেলার যে জায়গাটা, এইটা সব খুব ভালো সময় আর কি, ভালো সময়, শরীর মনের দিক থেকেও ভালো সময়। কিন্তু যদি দেখা যায় যে এখনকার ব্যস্ত জীবনে সেগুলো তো সম্ভব নয়, এখন এখন আমরা সাজেশন দিই যে আপনি যখন মনে করবেন যে আপনার ফ্রি টাইম আছে আধ ঘন্টা এক ঘন্টা, তখন আপনি স্থির হয়ে বসে কিছুটা একটু করুন, তাতেই হবে আর কি।
1: আচ্ছা আচ্ছা।

0: আর কিভাবে করা উচিত, মানে কোনো কি নির্দিষ্ট নিয়ম আছে?
1: নিয়মগুলোর মধ্যে কতগুলো মেনে নেওয়া মেনে চলা উচিত। একটা হলো যে শরীরে যেন ক্লান্তি না থাকে, শরীর যেন নিতে চায়, শরীর মনের ভিতরে যদি ক্লান্তি থাকে তাহলে করবেন না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যেন ভরপেট মানে খাওয়া দাওয়া করেছেন তার মানে 3-4 ঘন্টা যেন ফাঁকা থাকে আর কি, হজমটা যেন হয়ে যায়,
0: হয়ে যায়
1: এবং হ্যাঁ পেটের মধ্যে যেন কোনো রকমের অসুবিধা না থাকে, মনে যেন না হয় ওটা। এবং তারপরে থাকলো পোশাক আশাক, যা খুশি পরে, জিন্সের প্যান্ট পরে করে দিলাম আমি, যা খুশি জামা প্যান্ট পরে করলাম তা না, একটু ঢিলে ঢালা পোশাক পরলেই ভালো হয়। এখন 3 নম্বর কথা হচ্ছে কোথায় করছেন আর কি, যে জায়গাটা করবেন সেটা যেন একটু পবিত্র হয়, জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে, একটু জায়গাটার মধ্যে যেন যেখানে বসলেন বা করতে বসলেন সেটা যেন একটা, ওই যে বলি না আমরা আসন পাতো ভালো করে, সেরকম একটু একটু যেন পরিষ্কার পরিচ্ছন্ন হবে জায়গাটাতে, পারলে একটু ধূপ ধূপ দিয়ে দেওয়া দরকার, ধূপ ধুনো থাকলো, হালকা যদি কোনো মিউজিক চালিয়ে দেওয়া যায় যেগুলো ভক্তিমূলক মিউজিক, ইনস্ট্রুমেন্টাল চালালে ভালো হয়, সেগুলো চালালে পরিবেশটা পাল্টে যাবে। ওম চালাতে পারেন পাশে, একটু ওম ওম কন্টিনিউয়াস ওম চলছে, অন্য কোনো যেটা আপনার পছন্দের কোনো ভক্তিমূলক সঙ্গীত বা এগুলো চালিয়ে দিন, পরিবেশটা পাল্টানো দরকার, মানে ভাইব্রেশনটা পাল্টাতে হবে জায়গাটার,
0: মানে একটা পবিত্র পরিবেশ যাতে হয়। আচ্ছা, আগামীকাল তো অনুষ্ঠিত হতে চলেছে যোগ দিবস, তো আপনার কি মনে হয় যে যোগের উপকারিতা বা যোগের প্রয়োজনীয়তা আমাদের জীবনে কতখানি?
1: এই বছরের থিম যেটা সেটা খুবই ভালো থিম, তো আজকে এবারে যে টাইটেল যোগ ফর হেলদি এজিং, এই ব্যাপারটা কি, তাহলে এজিং তো হবেই, বয়স হবেই, 35-40 পরে সকলের বয়স হবে, বয়স্কতা মানেই হচ্ছে আপনার গায়ের চামড়া গুলো ঢিল ঢাল হয়ে যাবে, শরীরে শক্তি কমবে, হাড় মানে মাংসতে পেশিগুলো আস্তে আস্তে দুর্বল হবে, হজম ক্ষমতা কমে যাবে, ঘুম কমে আসবে, অনেক বিভিন্ন রকম সমস্যা বলবো না, মানে এটা প্রকৃতির নিয়ম আর কি, গাছের পাতাও যেমন হলুদ হয় আস্তে আস্তে ঝরে পড়ে, এরকম ব্যাপারটা আর কি, তাহলে হবে। এবারে বলা হচ্ছে যে হেলদি এজিং, এজিং তো হবেই, আমাকে মানতেই হবে, এটা প্রকৃতির একটা নিয়ম আর কি, হবেই, মাথার চুল সাদা হবে, হ্যাঁ সবকিছু এগুলো তো নিয়ম আর কি। এই যে এজিংটা হচ্ছে এটাকে আমাকে হেলদি মানে এই এজিং অবস্থাতে আমি যেন ভালো থাকি আর কি, আমি যেন সুস্থ থাকি, এই সুস্থ থাকার জন্য যোগ করতে বলা হচ্ছে। এবারে টার্গেটটি তাই নেওয়া হয়েছে, মানে আফটার 35-40 এসেও আমি যেন সুস্থ, তার জন্য কি করতে হবে, কয়েকটা কথা বলা হয়েছে যে আপনি ভালোভাবে মানে খাওয়া যেটা খাবেন সেটা যেন সহজপাচ্য হয়, আপনার শরীরের পক্ষে যেন সেটা ভালোভাবে নিতে পারে আর কি শরীরে, প্রথম খাওয়াটি। দ্বিতীয় হলো আপনি ঘুম এবং রেস্ট, মানে 7-8 ঘন্টা যে ঘুমটা সেটাকে মেনটেন করতে হবে, এবং রেস্টের একটা টাইম মানে সময় সময় রেস্ট নেওয়ার ব্যাপারটা রাখতে হবে। তারপরে আসছে যে ফিজিক্যাল, যদি আমি ইয়ে কথা ভাবি তখন বলা হচ্ছে যে কিছু আসন যেগুলো আপনার পক্ষে সম্ভব, কিছু সূক্ষ্ম ব্যায়াম স্থূল ব্যায়াম যেগুলো আপনার পক্ষে সম্ভব সেগুলো আপনি করুন। তারপরে ওই অল্প একটু প্রাণায়াম, অল্প একটু ধ্যান, এগুলো আপনি শরীরের মনের জন্য করুন আর কি, এই কথাগুলো বলা হচ্ছে। এবং মানে অনেকের সঙ্গে মেলামেশা, মানে ওই যে বললাম যুক্ত হওয়া প্রকৃতির সঙ্গে মেলামেশা, এখন এই কদিন আগে প্রধানমন্ত্রী বারবার করে বলছেন যে যোগ মানে হচ্ছে প্রকৃতির সঙ্গে মেলামেশা। এই আজকে এত গাছপালা পশু পাখি সব তো আমরা নষ্ট করে ফেলছি সভ্যতায় বাড়তে গিয়ে, তা ওদের সঙ্গে নিয়ে চলা আর কি, সেটাও যোগের মধ্যে নিয়ে আসতে হবে, শুনলাম মানে জীবন চর্চার মধ্যে আপনি নিয়ে আসুন, আপনার বাড়ির ভেতরে ধরুন গাছ আনুন, বাড়ির ভেতরে যদি ছোট ফ্ল্যাটও হয় ওই অর্নামেন্টাল যে সমস্ত গাছ, ইনডোর প্ল্যান্ট এসে গেছে, আরো অনেক কিছু, পশু পাখি থাকলে তাকে খাবার টাবারের বন্দোবস্ত করা বা কোথাও একটা যত্ন নেওয়া, অ্যাডপ্ট করার ব্যাপারটা আসা, হ্যাঁ এরকম করে আস্তে আস্তে যদি আমরা তাদের সঙ্গে মেলামেশার জায়গাটাকে বাড়াতে বলছেন আর কি। এই এবারের থিম হচ্ছে যে মানুষকে বয়স্কতা তার আসবেই, কিন্তু তার সেই বয়স্ক অবস্থায় যদি ভালো থাকতে হয় তাহলে তাকে শরীরটাকেও যত্ন নিতে হবে, মনটারও যত্ন নিতে হবে, এবং আত্মাটার কাছেও পৌঁছতে হবে তাকে, মানে সেটাও তো যেন আমরা অবমাননা অবহেলা না করি আর কি, তাহলেই দেখা যাবে যে আমরা হেলদি থাকবো, সুস্থ থাকবো এবং দীর্ঘ জীবন লাভ করবো সেটাই।
0: আচ্ছা আচ্ছা, কিন্তু একটা প্রশ্ন আমার হচ্ছে, সেটা হচ্ছে যে একটা দিন উদযাপনের মধ্য দিয়ে কি সত্যি কোনো বদল আনা সম্ভব? মানে প্রশ্নটা যদিও খুব ক্লিশে প্রশ্ন, কিন্তু আমার মনে হচ্ছে খুব সময় উপযোগী হয়তো, সেটা যদি বলেন।
1: প্রথমটা আমরা অন্যরকম ভাবে বলি, মানে আমাদের এই ইন্টারন্যাশনাল যোগ ডে এটা 2015 সাল থেকে শুরু হয়েছিল, তখন থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা নির্দেশ দিয়েছিল।

0: 100 দিন থেকে কাউন্টডাউন প্রোগ্রাম হয়। এটা কি হবে ব্যাপারটাতে, যেটা হবে সেটা হচ্ছে প্রত্যেকেরই শরীরটা ভালো থাকবে, মনটা ভালো থাকবে, সে যে যা কাজই করুক না কেন, যদি পড়াশোনা করে তার ভালো হবে, যদি হাউস ওয়াইফ হয় তার ভালো হবে, যদি সে অফিস ওয়ার্কার হয় তার ভালো থাকবে, সে ভালো থাকবে, প্রোডাক্টিভিটি বেড়ে যাবে, যদি কর্মী হয় তাহলে তার প্রোডাক্টিভিটি বাড়বে, সকলকে যাতে, যদি একটা মিশন মানে একটা মানুষ যদি সুস্থ থাকে তাহলে তার পরিবারটা সুস্থ, পরিবারটা সুস্থ বলে তার পাড়াটা সুস্থ, পাড়াটা সুস্থ মানে তার এলাকাটা সুস্থ, তাহলে দেশটা সুস্থ হবে এবং দেশের প্রোডাক্টিভিটি এবং সমস্ত কাজগুলোকে আমরা ভালো করে করতে পারবো এবং সবাই ভালোভাবে বেঁচে থাকতে পারবো আর কি। এর জন্যই এটা দরকার, একটা দিন নয়, দিনটা হচ্ছে উদযাপন।
1: মানে আপনি আশাবাদী?
0: আশাবাদী মানে সাংঘাতিক।
1: কিন্তু আমার শ্রোতাদের জন্য আপনি কি বলবেন, এই ধ্যান যোগ এবং আগামীকাল যেহেতু যোগ দিবস অনুষ্ঠিত হতে চলেছে, এই বিষয়ে আপনি আমার শ্রোতাদের কি বলবেন?
0: শ্রোতাদের বলবো যে প্রতিদিন একটা সময় করুন, সারা 24 ঘন্টার আপনি নিজের জন্য অন্তত পক্ষে 2 ঘন্টা রাখুন, 24 ঘন্টার আপনাকে, বাকি সব আপনার, 8 ঘন্টা ঘুমান, 8 ঘন্টা সংসারের কাজ করুন, অমুক তমুক সব থাকুন, নিজের জন্য অন্তত 2 ঘন্টা রাখুন। 2 ঘন্টার মধ্যে আমি বলছি না 2 ঘন্টা ধরে যোগ করতে হবে, তার মধ্যে থেকেও 8 ঘন্টা বা 45 মিনিট মতন আপনি যোগের জন্য রাখুন, সেই যোগে যোগ ব্যায়াম, শুধু যোগ বলবো না আমি, যোগ ব্যায়ামের জন্য রাখুন। কিরকম করবেন, কিছুটা সূক্ষ্ম ব্যায়াম, কিছুটা স্থূল ব্যায়াম, এই প্রোটোকলটা ভালো করে লক্ষ্য করুন, তাহলেই পেয়ে যাবেন। সূক্ষ্ম ব্যায়াম স্থূল ব্যায়াম করার পরে কিছুটা আসন, যেগুলো আপনার পক্ষে সম্ভব সেই ধরনের আসনগুলো, কিছুটা প্রাণায়াম যেগুলো খুব সহজ প্রাণায়াম, কিছুটা ধ্যান যেগুলো আপনার পক্ষে সম্ভব সেইগুলো করুন, আর সঙ্গে সঙ্গে প্রকৃতির সঙ্গে মেলামেশাটাকে আরো অনেক করে বাড়ান, এটাই এই যোগ দিবসের মূল বিষয়টা আছে এবং আমরা সেটাকেই বারবার করে প্রচার করছি। সুস্থ থাকতে গেলে, ভালো থাকতে গেলে অবশ্যই যোগ ব্যায়াম করুন।
1: খুব ভালো লাগলো, আর আপনার এই যে ব্যস্ত সময় থেকে এত সুন্দর করে আমাদের জন্য বললেন, এর জন্য আপনাকে ধন্যবাদ আকাশবাণী মহিলাদের আসরের পক্ষ থেকে।
0: না, এটা আমার কাছে বিরাট সম্মানের ব্যাপার, আমি শান্তিনিকেতনের অনুষ্ঠান করি, অনেক অনুষ্ঠান, কিন্তু কলকাতার মানে বিশেষ আকাশবাণী কলকাতার বোধহয় আমি প্রথম প্রোগ্রাম করলাম।
1: ও,
0: ভালো লাগলো আপনারা, আপনারা যে আমাকে এই সুযোগ দিয়েছেন, আমি কৃতজ্ঞ, বিশ্বভারতীর তরফ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।
1: তাহলে নমস্কার।
0: নমস্কার।
2: আমরা এতক্ষণ ধ্যান এবং যোগের মধ্যে কি পার্থক্য, ধ্যান এবং যোগ আমাদের জীবনে কতখানি জুড়ে রয়েছে, আমাদের শরীরকে মনকে উন্নত করতে, সুন্দর করতে, সতেজ করতে তার কতটা উপকারিতা, এই সমস্ত কিছু আমরা শুনে নিলাম আমাদের আজকের অতিথি বিশ্বভারতীর যৌগিক আর্ট অ্যান্ড সায়েন্সের বিভাগীয় প্রধান অধ্যাপক সমীরণ মণ্ডলের কাছ থেকে। নমস্কার,
3: ধন্যবাদ জানাই অধ্যাপক সমীরণ মণ্ডল এবং শর্মিষ্ঠা দত্তকে।

আর যোগ কিভাবে আমাদেরকে ভালো রাখতে পারে সেটা তো আমরা শুনলামই, কিন্তু আপনারাও আমাদেরকে ভালো রাখতে পারেন চিঠি পাঠানোর মাধ্যমে। আমার কলম এবং এক কলমে দুই নারী, এই দুই বিষয়ে আপনারা চিঠি পাঠান আমাদের কাছে। চিঠি পাঠানোর শেষ তারিখ 23 জুন, তাই জুন মাসের আমার কলমের বিষয় বলে দিই, ঝড় বৃষ্টির রাত্রে। এই বিষয়ে আপনাদের চিঠি পাঠাতে হবে 150 শব্দের মধ্যে mohilamahol.aircolkata@gmail.com এ। এছাড়া চিঠিও পাঠাতে পারেন। চিঠি পাঠানোর ঠিকানা আমার কলম, মহিলামহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আর এক কলমে দুই নারীর বিষয়, জুন মাসের লীলা মজুমদারের লেখা মাকু উপন্যাসের সোনা এবং টিয়া, এই দুই বোনের কে নিয়ে তাদের দুই চরিত্রের বৈপরীত্য এবং তাদের অন্তরে উপলব্ধি নিয়ে আপনারা 150 শব্দের মধ্যে লিখে পাঠান mohilamahol.aircolkata@gmail.com এ। আর উপরে অবশ্যই লিখবেন এক কলমে দুই নারী। এছাড়াও চিঠি পাঠানোর ঠিকানা এক কলমে দুই নারী, মহিলামহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। দুই ক্ষেত্রে চিঠি পাঠানোর শেষ তারিখ 23 জুন। আপনাদের চিঠি এবং মেলের প্রতীক্ষায় রয়েছি আমরা। আর এর সঙ্গেই আজকে শেষ হলো মহিলাদের আসর। আপনাদের সঙ্গে নিরুপমা এই অনুষ্ঠানে এতক্ষণ ছিলাম আমি, আত্রেয়ী সমাজপতি। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই সঙ্গে রাখুন মহিলাদের আসর।

শেষ হলো অনুষ্ঠান মহিলাদের আসর। উপস্থাপনায় ছিলেন আত্রেয়ী সমাজপতি। আকাশবাণী মৈত্রী। এখন অনুষ্ঠান আরোগ্য নিকেতন।

0: দুই বাংলা শ্রোতা বন্ধুদের আরোগ্য নিকেতন অনুষ্ঠানে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বর্তমান ব্যস্ত জীবনে আমরা প্রতিনিয়ত নানা ধরনের মানসিক চাপ, উদ্বেগ এবং শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছি। এই পরিস্থিতিতে যোগ ব্যায়াম আমাদের জীবনে নিয়ে আসে এক নতুন প্রাণ শক্তি, ইতিবাচকতা এবং ভারসাম্য। যোগ শুধুমাত্র কিছু শারীরিক ব্যায়ামের সমষ্টি নয়, এটি একটি জীবন দর্শন যা আমাদের শরীর ও মনের মধ্যে সুন্দর সমন্বয় গড়ে তোলে। প্রাচীন ভারতীয় ঋষিমুনিদের অমূল্য উপহার এই যোগবিদ্যা আজ সারা বিশ্বে সমাদৃত। নিয়মিত যোগাভ্যাস শরীরকে নমনীয় করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, মনকে শান্ত রাখে এবং একাগ্রতা বৃদ্ধি করে। তাই বলা যায় যোগাভ্যাস শুধু একটি ব্যায়াম নয়, বরং সুস্থ ও সুখী জীবনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আর এই গুরুত্বের কথা মাথায় রেখেই প্রতি বছর 21 জুন দিনটিকে বেছে নেওয়া হয় আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আরোগ্য নিকেতনে শুনবেন যোগ বিশেষজ্ঞ মধুবন্তীদের একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে আমাদের প্রতিনিধি উইন্দ্রেলা রায়।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আমাদের সঙ্গে রয়েছেন যোগ বিশেষজ্ঞ মধুবন্তী দে।
2: নমস্কার।
1: আপনার কাছে আমরা প্রথমেই জেনে নেব যে প্রতি বছর যে 21 জুন দিনটিকে বেছে নেওয়া হয়েছে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে, এর গুরুত্ব সম্পর্কে এবং কি উদ্দেশ্যে এই দিনটি পালন করা হয় প্রতি বছর।
2: প্রথমত আমি বলবো, যোগ দিবস পালনের উদ্দেশ্য আমাদের সার্বিক সুস্থতা, সেটা আমরা প্রত্যেকেই জানি। এটা আমাদের শারীরিক, মানসিক, সামাজিক এবং আধ্যাত্মিক সুস্থতা দিয়ে থাকে। এবং এই বিষয়ে আমি আরেকটি জিনিস বলতে চাই, যোগের নিয়মিত অভ্যাস যদি আমরা করি তাহলে এটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, উচ্চ রক্তচাপ অর্থাৎ হাই ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে, মানসিক চাপ এবং উদ্বেগ কমাতে সাহায্য করে। এছাড়া বিভিন্ন যে হরমোনাল সমস্যাগুলো রয়েছে, থাইরয়েড বা PCOS, PCOD এর মতো যে সমস্যাগুলো, সেগুলো কেউ কন্ট্রোল করতে সাহায্য করে। আর সবচেয়ে বেশি যেটা এখন শুনতে পাওয়া যায়, যেটা হচ্ছে ডায়াবেটিস, সেটাও কিন্তু ভীষণ ভাবে এটা কন্ট্রোল করতে সাহায্য করে থাকে। আর দ্বিতীয়ত যেটা আমি বলতে চাই, সেটা হচ্ছে এই দিনেই কেন পালন করা হয়ে থাকে, সেটার পিছনেও একটা কারণ আছে। সেটা হলো যোগ, এই শব্দটা, এটার যে মানে সেটা হলো মিলন। এই যোগ শব্দটার দ্বারা সার্বজনীন একটা সম্প্রীতির বার্তা দেওয়া হয়। আর যোগ দর্শন আমাদের প্রাচীন ভারতের একটা ঐতিহ্য। প্রাচীন ভারতের এই সংস্কৃতিকে যদি আমরা বিশ্বের দরবারে পৌঁছে দিতে চাই তাহলে এর বেসিকটা আমাদেরকে জানতে হবে। 2014 সালে যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতিসংঘের সাধারণ পরিষদে 21 জুন তারিখটিকে বেছে নেবার জন্য প্রস্তাব জানিয়েছিলেন, এই দিনটি কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যেটা আমাদের উত্তর গোলার্ধের বছরের দীর্ঘতম দিন। আর এই দিনটি একটা মৌলিকভাবে আধ্যাত্মিক শক্তিশালী দিন হিসেবেও মানা হয়ে থাকে। আর যোগ দর্শনের সাথে সূর্যের একটা বিশেষ সম্পর্ক রয়েছে। সূর্যকে এখানে জীবনের প্রতীক বলে মানা হয়। সেক্ষেত্রে 21 জুন এই দিনটিকে নির্বাচন করা সবচেয়ে বেশি প্রাসঙ্গিক এবং যুক্তিযুক্ত ছিল। 2015 সাল থেকে 21 জুন দিনটিতেই আমরা অফিসিয়ালি আন্তর্জাতিক যোগ দিবস পালন করা শুরু করি। এই আন্তর্জাতিক যোগ দিবসের মাধ্যমে আমরা বিভিন্ন দেশ এবং তাদের সংস্কৃতির মানুষদের একজোট করে বিশ্ব শান্তির বার্তা পৌঁছে দিই। এটাই যোগ দিবসের বিশেষ উদ্দেশ্য।
1: এই বছর অর্থাৎ 2026 সালে যে ভাবনা বা থিম নির্ধারণ করা হয়েছে

0: আন্তর্জাতিক যোগ দিবসে যোগা ফর হেলদি এজিং এই ভাবনার মূল বক্তব্য যদি আমাদের সাথে আপনি ভাগ করে নেন।
1: হ্যাঁ, এই বছরের ভাবনা যোগা ফর হেলদি এজিং, অর্থাৎ সুস্থ বার্ধক্যের জন্য যোগ। আমরা যদি প্রতিদিন নিয়মিতভাবে সঠিক পদ্ধতিতে যোগ অভ্যাস করি তাহলে এটি আমাদের প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, শরীরকে সুস্থ রাখতে সাহায্য করবে, মনকে সুস্থ রাখবে, জীবনকে গতিশীল করে তুলবে, অর্থাৎ আমাদের ভাইটালিটির পাওয়ার অর্থাৎ জীবনী শক্তিকে অনেক বেশি বাড়িয়ে তুলবে। আর প্রাকৃতিক নিয়মের কারণে বার্ধক্য আমাদের জীবনে তো আসবেই, সেই বার্ধক্য মানে তো নানান রকম রোগ বিসুখ, অসুস্থতা বা গতিহীনতা এরকম তো হতে পারে না। তাই নিয়মিত যোগ অভ্যাস আমাদের এইভাবেই সুস্থ বার্ধক্যের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, আমাদের হেলথ স্প্যান অর্থাৎ লাইফ স্প্যানকে অনেক বেশি হেলদি করে তোলে।
0: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের ভারসাম্য নমনীয়তা বজায় রাখার জন্য কোন কোন যোগাভ্যাসগুলো বা যোগ ব্যায়ামগুলো করা উচিত?
1: আমি সাজেস্ট করব, কিছু দাঁড়িয়ে আসুন অর্থাৎ স্ট্যান্ডিং পজিশনে যদি করতে চান তাহলে তারা আসুন, বৃক্ষাসন, ত্রিকোণাসন বা হস্ত উত্থান আসন এগুলো অ্যাড করা যেতে পারে। বসে বসে যদি আসন করতে চায় তাহলে বক্রাসন করা যেতে পারে, অর্ধ উষ্ট্রাসন বা উষ্ট্রাসন করা যেতে পারে, কিন্তু যাদের হাঁটুতে ব্যথা রয়েছে তারা এই আসনটাকে অ্যাভয়েড করতে পারেন। মন্দুকাসন, জানুশীরাসন এবং শুয়ে যদি কোনো আসন হয় তাহলে সেক্ষেত্রে পিঠের ওপর যখন আমরা শোবো তখন সেতুবন্ধ আসন এবং যখন বুকের ওপরে শোবো তখন ভুজঙ্গাসন। এই ধরনের কিছু কিছু আসন আছে যেগুলো আমাদের শারীরিকভাবে শরীরের নমনীয়তা এবং ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে থাকে।
0: 2026 সালে আন্তর্জাতিক যোগ দিবসের যে ভাবনা যোগা ফর হেলদি এজিং, এই বিষয়টিকে কেন্দ্র করে যদি আমাদের আজকের প্রশ্ন হয় তাহলে আমাদের অবশ্যই জানতে হবে যে বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে যোগাভ্যাস শুরু করবার আগে কোন কোন সতর্কতা অবলম্বন গুলো অত্যন্ত আবশ্যক।
1: প্রথমত আমি বলবো অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়াটা সবার আগে প্রয়োজন। এক্ষেত্রে বিশেষভাবে দেখতে হবে তার হাই ব্লাড প্রেশার আছে কিনা, হার্টের সমস্যা আছে কিনা, অ্যাস্থমা আছে কিনা ইত্যাদি। দ্বিতীয়ত হচ্ছে সব সময় উপযুক্ত যোগ প্রশিক্ষকের কাছ থেকে অনুশীলন করতে হবে, একজন অভিজ্ঞ এবং সার্টিফাইড কোচের আন্ডারে থেকে তার গাইডেন্স নেওয়া ভীষণভাবে প্রয়োজন। আর তৃতীয়ত আমি বলবো যে নিজের সামর্থ্যের বাইরে অনেকেই আছেন, মনে করেন যে আমি তো ছোটবেলায় পারতাম, এখনো নিশ্চয়ই পারবো, এই মনে করে অনেকে না জোর করে কিছু করার চেষ্টা করেন, সেটা কিন্তু একদমই করা যাবে না। বুঝতে হবে যে বয়স বেড়েছে, সেই সাথে সাথে আমার সামর্থ্য আস্তে আস্তে কমছে। আর চতুর্থত আমি বলবো তাড়াহুড়ো নয় একদমই, ধীরে ধীরে শুরু করতে হবে, একদিনেই সিলেবাস কমপ্লিট করার মতন নয় বিষয়টা। তবে প্রতিদিন 15-20 মিনিট যদি অভ্যাস করা যায় তাহলে সেটা বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে ভালো।
0: আচ্ছা, নিয়মিত প্রাণায়াম ধ্যান কিভাবে আমাদের স্মৃতিশক্তি বা একাগ্রতা এবং মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করে?
1: প্রাণায়াম এবং ধ্যান এই দুটোই কিন্তু একটা আরেকটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই দুটোই কিন্তু আমাদের স্মৃতি এবং মানসিক স্বাস্থ্যকে উন্নত করতে সাহায্য করে, মানসিক চাপ এবং উদ্বেগকেও কমাতে সাহায্য করে। এই দুটো জিনিসই কিন্তু ভেতরে ভেতরে একটা আরেকটার উপরে নির্ভরশীল। এবার আমি একটু ভেঙে বলি, যদি আমরা প্রাণায়াম এবং ধ্যানের নিয়মিত এবং সঠিক অভ্যাস করি তাহলে এটা আমাদের ব্রেনের নিউরোপ্লাস্টিসিটিকে বাড়াতে সাহায্য করে। সঠিক ভাষায় বা সহজ ভাষায় যদি আমি বলি সেটা হচ্ছে মস্তিষ্কের গ্রে ম্যাটার এবং তার যে ঘনত্বটা রয়েছে সেটাকে বাড়াতে সাহায্য করে। সেটা আবার কি করে, আমাদের পাশাপাশি মানসিক যে চাপটাকে সেটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এবার এটার সাথে সাথেই যদি আমরা দেখি এটা আমাদের স্মৃতিশক্তিকে বাড়ায় এবং আমাদেরকে অনেক বেশি মনোযোগী করে তোলে। যদি আমরা ধ্যানের দিকটাতে আরো বেশি ফোকাস করি তাহলে দেখবো যে এটা আমাদের ব্রেনের মধ্যে আলফা এবং থিটা এই দুটো যে তরঙ্গ আছে সেটার মাত্রাকে বাড়িয়ে দেয়, যেটা আমাদের মনোযোগ অর্থাৎ কনসেন্ট্রেশন এবং স্মৃতিশক্তি মানে মেমোরি পাওয়ারকে অনেক বেশি ইনক্রিজ করে, বাড়াতে সাহায্য করে।
0: বেশ, এইবার আমাদের যেটা অত্যন্ত জানা প্রয়োজন সেটা হচ্ছে দিনের কোন কোন সময়গুলোতে যোগচর্চা করা যেতে পারে।
1: এটার ক্ষেত্রে একটুখানি পিছিয়ে যেতে হবে আমাদের। যদি ট্র্যাডিশনাল বা ক্লাসিক যোগিক টেক্সটের কথা বলি, প্রাচীন যে গ্রন্থগুলো আমাদের রয়েছে যোগ দর্শনের, সেখানে ঘেরন্দ সংহিতা বলে একটি প্রাচীন গ্রন্থ রয়েছে, সেখানে বলা হচ্ছে চারটি সময়। এক হচ্ছে আর্লি মর্নিং, খুব ভোরবেলা, তারপরে দুপুরবেলা এবং তারপর সন্ধ্যেবেলা বা বিকেলবেলা এবং মধ্যরাত। কিন্তু যদি এখনকার সময় আমরা দেখি, এখনকার ব্যস্ত জীবনে সেটা সম্ভব নয়, সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট টাইম হবে সকালবেলা বা ভোরবেলা, আর যদি সময় না হয় তাহলে বিকেলবেলা।
0: খাওয়া দাওয়ার কতক্ষণ পর যোগচর্চা বা যোগ ব্যায়ামগুলো করা যেতে পারে?
1: খাওয়া দাওয়ার পরে ভরপেট যদি আমরা খাই সেক্ষেত্রে 3-3.5 ঘন্টা অপেক্ষা করে তারপর করতে হবে।
0: কত বছর বয়স থেকে সাধারণত যোগাভ্যাস বা যোগচর্চা শুরু করা যেতে পারে?
1: যোগচর্চার জন্য সেরকম ভাবে তো কোনো বয়স লাগে না, যে কোনো বয়স থেকেই শুরু করা যায় এটা। ছোটদের ক্ষেত্রে 3-4 বছর বয়স হতে পারে শুরু করার জন্য।
0: আমাদের বার্ধক্যের সাথে সাথে উপরি পাওনা হিসেবে যেগুলো আসে সেগুলো হচ্ছে মানসিক চাপ, উদ্বেগ, একাকিত্ব। যোগ ব্যায়াম

0: কিভাবে বা যোগাভ্যাস কিভাবে মানসিক চাপ, উদ্বেগ বা একাকিত্বকে কমিয়ে সুস্থ বার্ধক্য নিশ্চিত করতে সাহায্য করে?
1: এটা এখনকার জন্য ভীষণ জরুরি একটা প্রশ্ন। সেক্ষেত্রে আমি বলবো যে আমি একটু আগেই বললাম যে এটা আমাদের মানসিক স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে। ওইভাবেই যদি আমরা দেখি যে এটা আমাদের ব্রেনের গ্রে ম্যাটারটার যে ঘনত্ব সেটাকে অনেক বেশি বাড়ায়, মানসিক চাপকে নিয়ন্ত্রণ করে। এবার এখানটা যদি আমরা স্পেসিফিক্যালি দেখি তাহলে দেখবো যে কিছু কিছু প্রাণায়াম আছে, সবচেয়ে বেশি উপকারী অনুলোম বিলোম প্রাণায়াম, যেটা আমাদের বডির রাইট পার্ট আর লেফট পার্ট এই দুটো পার্টকে ব্যালেন্স করতে সাহায্য করে। যখন এটা আমাদের বডির দুটো পার্টকে সমান ব্যালেন্স করতে থাকে তখন আমাদের ভেগাস নার্ভ সেটা স্টিমুলেট হয়ে যায়। এবার সেটা যখন স্টিমুলেট হয় তখন আমাদের ব্রেনের ভেতরে কি হতে থাকে, অনেকেই জানেন আমাদের নার্ভাস সিস্টেমের দুটো পার্ট থাকে, একটা সিম্প্যাথেটিক আর একটা প্যারাসিম্প্যাথেটিক। তো এবার ভেগাস নার্ভটা যখন স্টিমুলেট হয়ে যায় তখন সেটা আমাদের বডিকে ফাইট অ্যান্ড ফ্লাইট মোড, একটা বিশেষ টার্ম আছে, সেখান থেকে আমাদের কামিং জোনে নিয়ে আসে, অর্থাৎ প্যারাসিম্প্যাথেটিকে নিয়ে আসে, শিফট করতে থাকে। যেটা আমাদের স্ট্রেস হরমোন যখন বেড়ে যায় সেটা সিক্রেশনটাকে কমিয়ে দেয়, যেমন অ্যাড্রিনালিন, কর্টিসল, এই ধরনের স্ট্রেস হরমোন গুলো থাকে সেগুলোর সিক্রেশনটাকে অনেক বেশি কমিয়ে দেয়। এইভাবে এটা আমাদের মানসিক চাপ এবং উদ্বেগ কমাতে সাহায্য করে। এক্ষেত্রে প্রাণায়াম, অনুলোম বিলোম প্রাণায়াম, উজ্জয়ী প্রাণায়াম, ভ্রামরী প্রাণায়াম বিশেষভাবে উল্লেখযোগ্য। এবার আপনি শেষে বলেছিলেন একাকিত্বের কথা, যদি আমরা যথার্থভাবে যোগ অভ্যাস করতে পারি তাহলে এটা কিন্তু আমাদের আত্মসচেতনতা বাড়ায়। যদি আমরা একাও থাকি তাহলেও এটা আমাদের নিজেকে সঠিকভাবে জানতে সাহায্য করে, আমাদের মনের মধ্যে একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেয়, আমাদের আত্মবিশ্বাস বাড়ায়। আর যদি আমরা কোনো যোগা স্টুডিও জয়েন করি বা ক্লাসে যাই তাহলে সেক্ষেত্রে সেটা আমাদের সামাজিক যোগাযোগকেও অনেকটা বেশি বাড়িয়ে তোলে, এটাই উপকারী হয়।
0: একজন গর্ভবতী মহিলার কি নিয়মিত যোগ চর্চা করা উচিত? তার ফলে প্রসবের সময় কি কোনো রকম বাড়তি সুবিধা হতে পারে?
1: হ্যাঁ, গর্ভবতী মহিলারা নিয়মিত যোগ অভ্যাস করতে পারেন। এখন বিভিন্ন জায়গাতে প্রিন্যাটাল পোস্টন্যাটাল যোগা সার্টিফাইড যোগা ট্রেনাররা করিয়েও থাকেন। এক্ষেত্রে কি কি সুবিধা তারা পেয়ে থাকেন? প্রথমত স্পেসিফিক কিছু আসন আছে, সব আসন নয়, বিশেষ বিশেষ কিছু আসন আছে যেগুলো গর্ভবতী মহিলাদের জন্য ভীষণভাবে উপকারী। দ্বিতীয়ত হচ্ছে ওই আসনগুলো প্রেগনেন্সির যে স্টেজ, যেমন প্রতি তিন মাস বা প্রতি চার মাস অন্তর অন্তর কিন্তু সেটা সেই আসনগুলো মডিফাইডও হতে পারে, কিছু আসন তার সঙ্গে অ্যাডও করা যেতে পারে বা কিছু আসন বাদও যেতে পারে। এক্ষেত্রে এই আসনগুলো, যে স্পেসিফিক আসনগুলো রয়েছে সেগুলো গর্ভবতী মহিলার পেরিনিয়াম এরিয়া সংলগ্ন যে মাসেলস গুলো রয়েছে সেগুলোকে স্ট্রেচ করতে সাহায্য করে, পেলভিক ফ্লোরের যে মাসেল গুলো রয়েছে সেগুলোকে অনেক বেশি স্ট্রং করে। এক্ষেত্রে কি সুবিধা হয়, যেটা প্রসবের সময় বাচ্চাটাকে নিচের দিকে নিয়ে আসতে সাহায্য করে এবং যে গর্ভবতী মা রয়েছে তার সহ্য ক্ষমতাকে অনেক বেশি বাড়ায়। আর এই সময় যদি প্রাণায়াম বা মেডিটেশন এগুলোও যদি করানো হয় তাহলে সেই গর্ভবতী মায়ের মানসিক উদ্বেগ বা ভয় যেটা থাকে, প্যানিক করেন, সেটাও কিন্তু অনেকটা বেশি কন্ট্রোলে চলে আসবে।
0: বর্তমান জীবনে তরুণ বয়স থেকে যদি যোগাভ্যাস শুরু করা যায় বা যোগচর্চা শুরু করা যায় তাহলে বার্ধক্যে কিভাবে তার ইতিবাচক প্রভাব পড়তে পারে?
1: সবার প্রথমেই যেটা বলবো, শরীরে এবং তার যে চেহারা সেটার উপর একটা ছাপ পড়ে যেটা দেখে মনে হয় যে অনেক বেশি ইয়াং লাগছে, মানে শরীরে বার্ধক্যের ছাপটা পড়ে না বা লেন্দি করে দেয়, দেরি করে পড়ে। দ্বিতীয়ত হচ্ছে এটা বিভিন্ন ধরনের যে শারীরিক মানসিক সমস্যা আছে সেইগুলো দূর করে, তার সাথে সাথে এটা বিভিন্ন ধরনের হরমোনাল যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে অনেকটা বেশি কন্ট্রোল করে। এবার বয়স বাড়লে যে জিনিসগুলো হয় তার সাথে সাথে, যেমন জয়েন্টের সমস্যা, হাড়ের সমস্যা বা আর্থ্রাইটিসের সমস্যা, এই ধরনের সমস্যাগুলো কেউ কিন্তু অনেকটা বেশি কন্ট্রোল করে দেয়, বডিকে ব্যালেন্স করতে সাহায্য করে। শুধুমাত্র শারীরিক দিকই যদি আমরা দেখি তাহলে তো এগুলো গেল, কিন্তু মানসিক যদি আমরা দেখি সেক্ষেত্রেও কিন্তু এটা মেন্টাল রিল্যাক্সেশন, অর্থাৎ মানসিক চাপ, উদ্বেগ, স্ট্রেস, অ্যাংজাইটি এগুলো কমাতে সাহায্য করে, মেন্টাল ক্ল্যারিটি দেয়। এই বিভিন্ন দিক থেকে দেখতে গেলে সমস্ত কিছু, মানে একটা মানসিক চাপও তো একটা শরীরের ওপরে বা মুখের ওপরে একটা বার্ধক্যের একটা ছাপ ফেলে দেয়। তো সেই ক্ষেত্রে এটা যদি আমরা নিয়মিত যোগাভ্যাস করি তাহলে এটা আমাদের শরীর এবং মন দুটোকেই কিন্তু সমানভাবে সাহায্য করবে সুস্থতার দিকে এগিয়ে নিয়ে যেতে।
0: এই বিশেষ দিন অর্থাৎ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আপনি আমাদের শ্রোতা বন্ধুদেরকে কি বার্তা দিতে চাইবেন?
1: আমার নিজের দিক থেকে এই বার্তাটাই দিতে চাইবো যে শুধুমাত্র যোগাসন, অর্থাৎ শুধু আসন, মানে যোগ মানে তো শুধুমাত্র আসন নয়, অনেকেই জানেন না এটা, শুধুমাত্র আসন বা প্রাণায়াম বা ধ্যান এর মধ্যে নিজেকে আবদ্ধ রাখবেন না। যদি নিজের লাইফস্টাইলকে অনেক বেশি আপনি উন্নত করতে চান, যেটা এখনকার দিনে ভীষণভাবে জরুরি, সামাজিক দিক থেকে এবং পারিপার্শ্বিক সমস্ত জিনিস যদি আমরা মাথায় রাখি, পারিবারিক দিক, সামাজিক দিক এবং নিজেকে যদি আমরা দেখি, সেখানে যদি আপনি নিজেকে একটা ইতিবাচক জায়গাতে রাখতে চান তাহলে আমি বলবো অষ্টাঙ্গ যোগ, অর্থাৎ যাম, নিয়াম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, প্রত্যেকটা যে আটটা যে স্টেপ রয়েছে সেটাকে একটু জানার চেষ্টা করুন।

0: শেষ হলো অনুষ্ঠান আরোগ্য নিকেতন, আকাশবাণী মৈত্রী। এখন ঢাকার চিঠি।
1: আকাশবাণী মৈত্রী, ঢাকার চিঠি পাঠিয়েছেন প্রসার ভারতীর বিশেষ সংবাদদাতা নবলসাম পারমার। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার প্রধান হিসেবে জনগণের বিশ্বাস ও ভালোবাসার উপর তিনি সব থেকে বেশি নির্ভর করেন। ঘেরাটোপ যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, উন্নত বাহিনী হিসেবে সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF এর প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের খবর .net এ খবর জানিয়েছে, বৃহস্পতিবার তেজগাঁওয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF এর 40তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। অনুষ্ঠানে SSF সদস্যদের উদ্দেশ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া উচিত, তবে দায়িত্ব পালন করতে গিয়ে জনগণ যাতে দুর্ব্যবহারের শিকার না হয় সেদিকেও বিশেষভাবে সতর্ক থাকতে হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, সরকার প্রধান হিসেবে প্রতিদিন প্রতি মুহূর্তে তিনি SSF এর কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করছেন। SSF এর কার্যক্রমের সঙ্গে তাঁর পরিচয় নতুন নয়। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন, তখন থেকেই অর্থাৎ তাঁর তরুণবেলা থেকেই তিনি SSF এর কার্যক্রমের সঙ্গে পরিচিত। তিনি বলেন, গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে রাষ্ট্র পরিচালনার জন্য BNP জনাদেশ পেয়েছে। এরপর 17 ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছে। রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী বাংলাদেশের সরকার প্রধানের জন্য SSF সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, জনগণের দুর্ভোগ লাঘব করে সড়কে যানবাহনের চলাচল স্বাভাবিক রাখতে তিনি তার গাড়ির বহরের আকার সীমিত করেছেন। বর্তমান পরিস্থিতিতে সদস্য সংখ্যা বাড়ানোর পরিবর্তে SSF কে দক্ষতা ও নিরাপত্তা কৌশলের উপর বেশি জোর দিতে হচ্ছে। SSF সুন্দরভাবে তাদের দায়িত্ব পালন করছে। SSF এর নবনির্মিত অত্যাধুনিক ফায়ারিং রেঞ্জের বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, পেশাগত কর্মদক্ষতা বাড়াতে নবনির্মিত এই ফায়ারিং রেঞ্জ নিঃসন্দেহে বিশেষ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ, SSF প্রধান এবং বিভিন্ন আধিকারিক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বেসরকারি গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র্যাপিড বলেছে, বাংলাদেশ সরকার ঘোষিত 41 লক্ষ দরিদ্র পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হলে দারিদ্রের হার এক ধাক্কায় 13.8% নামবে। এজন্য রাজনৈতিক বা প্রশাসনিক প্রভাব মুক্ত হয়ে এই কার্ড দিতে হবে। বাংলাদেশের সব দরিদ্র পরিবারকে যদি এই কার্ডের আওতায় আনা সম্ভব হয়, তাহলে দারিদ্রের হার 11.3% নামিয়ে আনা সম্ভব হবে। 2022 সালের পরিসংখ্যান অনুসারে বাংলাদেশে দারিদ্রের হার 18.7%। প্রথম আলো এই খবর জানিয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশের রাজধানী ঢাকার সিরডাপ মিলনায়তনে বাজেট 2027 সংস্কারের সংকেত, সামষ্টিক অর্থনীতির চাপ ও বাস্তবায়নের ঝুঁকি শীর্ষক এক সেমিনারে র্যাপিডের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। সেমিনারে মূল প্রবন্ধ পেশ করেন র্যাপিডের চেয়ারম্যান MA রাজ্জাক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। র্যাপিডের কার্যনির্বাহী নির্দেশক এম আবু ইউসুফের সঞ্চালনায় বাজেটের নানা দিক নিয়ে প্যানেল আলোচনা করে তৈরি পোশাক মালিকদের সংগঠন BGMER প্রাক্তন সভাপতি রুবানা হক, এপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা নির্দেশক সৈয়দ নাসিম মঞ্জুর ও বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপতি তসলিমা আক্তার। কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে মায়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত বাণিজ্য সচল থাকলেও আমদানি রপ্তানি কার্যক্রমে এখনও ধীর গতি চলছে। মায়ানমারের রাখাইন প্রদেশে ঘরোয়া সংঘাতের জেরে দীর্ঘ প্রায় 1 বছর বন্ধ থাকার পর নতুন করে বাণিজ্য চালু হলেও তা আগের তুলনায় মাত্র 10% নেমে এসেছে, ফলে সরকারের রাজস্ব আয় প্রত্যাশিত মাত্রায় বাড়ছে না। স্থলবন্দর সূত্রে জানা গেছে, বর্তমানে মায়ানমারের ইয়াঙ্গন থেকে সরাসরি পণ্য না এলেও রাখাইন প্রদেশ থেকে সীমিত পরিসরে কাঠ আমদানি হচ্ছে। দিকে বাংলাদেশ থেকে কোল্ড ড্রিঙ্কস, বিস্কুট সহ

0: বিভিন্ন ভোগ্যপণ্য রপ্তানি করা হচ্ছে। jagonews24.com এই খবর জানিয়েছে। নাফ নদী এলাকায় আরাকান আর্মির সরাসর কঠোর বাধা না থাকলেও পুরোপুরি বাধা কাটেনি, সে সঙ্গে ঝুঁকি ও আশঙ্কা রয়েছে। বর্তমানে টেকনাফ বন্দরে সীমিত সংখ্যক আমদানিকারী ব্যবসা পরিচালনা করছেন, আগের তুলনায় বাণিজ্যের কাজ উল্লেখযোগ্যভাবে কম। এর একটি বড় কারণ ব্যবসায়ীদের যোগাযোগ মূলত ইয়াঙ্গন কেন্দ্রিক হওয়া। বর্তমানে রপ্তানি তুলনামূলকভাবে বেশি হলেও আমদানি খুবই সীমিত। টেকনাফ স্থলবন্দরের C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এহেতে শামুল হক বাহাদুর বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর সীমান্ত বাণিজ্য পুনরায় চালু হলেও এখনও আগের মতো স্বাভাবিক অবস্থায় ফেরেনি। বর্তমানে বাংলাদেশ থেকে রপ্তানির কাজ কিছুটা সচল থাকলেও মায়ানমার থেকে আমদানি খুবই সীমিত। তিনি বলেন, বিশেষ করে রাখাইন প্রদেশ থেকে অল্প পরিমাণ কাঠ আমদানি হচ্ছে। নিরাপত্তাজনিত ঝুঁকি ও চলতি অনিশ্চয়তার কারণে অনেক ব্যবসায়ী এখনও পুরোপুরি বাণিজ্য কার্যক্রমে ফিরতে পারেননি। টেকনাফ স্থলবন্দরের ব্যবস্থাপক জাসিম উদ্দিন চৌধুরী বলেন, নতুন করে সীমান্ত বাণিজ্য চালু হওয়ার পর গত দুমাস ধরে টেকনাফ স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানির কাজ চলছে, তবে আগের তুলনায় বর্তমানে বাণিজ্যিক কার্যক্রম অনেক কম, যা শতকরা হিসেবে প্রায় 10%। তিনি বলেন, ব্যবসায়ীদের কাছ থেকে জানা গিয়েছে আরাকান আর্মির বাধা এখনো পুরোপুরি কাটেনি, এরপরেও ছোট ছোট ট্রলারের মাধ্যমে মায়ানমার থেকে কাঠ আমদানি এবং বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য রপ্তানি হচ্ছে। টেকনাফ স্থলবন্দরের কাস্টমস আধিকারিক মাহবুব রহমান বলেন, টেকনাফ স্থলবন্দর দিয়ে জুন মাসের 1-15 পর্যন্ত রপ্তানি আয় হয়েছে 2,70,024.40 মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 3,31,72,000 টাকা। এদিকে জুন মাসের 1-15 পর্যন্ত আমদানি রাজস্ব আদায় হয়েছে 82,50,000 টাকা। তিনি আরো বলেন, টেকনাফ স্থলবন্দর দিয়ে সীমান্ত বাণিজ্যে আমদানির তুলনায় রপ্তানি আয় বেশি হচ্ছে। বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বলেছেন, মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য দক্ষ, আধুনিক ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ সেনাবাহিনীর গুরুত্ব অপরিসীম। এই সেনাবাহিনীর নেতৃত্বের দায়িত্ব মূলত আধিকারিকদের। বাংলা নিউজ 24.com এই খবর জানিয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ মিলিটারি একাডেমি BM এর 90তম দীর্ঘমেয়াদী কোর্সের আধিকারিক ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজের প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান এ কথা বলেন। চট্টগ্রামের ভাটিয়ারির BM প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডে অভিবাদন গ্রহণ করেন সেনাপ্রধান। এর পাশাপাশি তিনি কৃতি ক্যাডেটদের পুরস্কার বিতরণ করেন। বাংলাদেশের স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী সেদেশে হামের প্রাদুর্ভাব আরো খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে। বাংলাদেশে বৃহস্পতিবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় হাম ও হামের মতো উপসর্গে আরো 5 শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে 666 দাঁড়িয়েছে। বাংলাদেশের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, এই সময় সারা দেশের হাসপাতালগুলিতে হামের মতো উপসর্গ নিয়ে 1,009 নতুন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া ল্যাবরেটরি পরীক্ষায় আরও 139 জনের দেহে নতুন করে হাম সংক্রমণের খবর জানা গেছে। এর ফলে হামের নিশ্চিত সংক্রমণের মোট সংখ্যা বেড়ে 10,773 পৌঁছেছে। বাংলাদেশের চাকরি প্রার্থীদের লক্ষ্য করে মানব পাচারকারী চক্রের ছড়িয়ে পড়ার খবর প্রকাশ্যে আসছে। কম্বোডিয়ায় সাইবার প্রতারণায় জড়িত একটি চক্রের ঘাঁটি থেকে মাত্র 4 দিনের মধ্যে 221 জন বাংলাদেশকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার ঘটনায় এ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। আরও অনেকে সেখানে আটকে আছেন বলে খবর। ঢাকার চিঠি শেষ হল। এটি পাঠিয়েছেন প্রসার ভারতীর বিশেষ সংবাদদাতা নবল সাং পারমার।
1: শেষ হল অনুষ্ঠান ঢাকার চিঠি। আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: নমস্কার, আমি ডক্টর তুষারকান্ত মন্ডল, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, সেন্ট্রাল আয়ুর্বেদ রিসার্চ ইনস্টিটিউট কলকাতা, মিনিস্ট্রি অফ আয়ুষ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই বছর কলকাতায় যে দ্বাদশতম আন্তর্রাষ্ট্রীয় যোগ দিবস সম্পাদন হচ্ছে, এখানে মাননীয় প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই যে এই আন্তর্রাষ্ট্রীয় যোগ দিবস এখানে কলকাতায় পালিত

0: হচ্ছে, সেটা খুবই একটা বড় বিষয়। এবছর যোগের আমাদের থিম হচ্ছে যোগা ফর হেলদি এজিং। এই যে এজিং প্রিম্যাচুরগুলোকে কন্ট্রোল করার জন্য যোগের যে উপযোগিতা, সেটাই এবছরের মেন থিম। সিম্পল যোগাসন রোগ যদি আমরা করতে পারি তাহলে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি। আমাদের রোগের একটা প্রধান কারণ হচ্ছে সাইকোসোমাটিক, যেটা বলা হয় মানে মানসিক শারীরিক রোগ। তো এই সাইকোসোমাটিক রোগটা আমরা কিন্তু কন্ট্রোল করতে পারি যোগাসন থেকে। যোগের তো বিভিন্ন পর্যায় রয়েছে, সমস্ত পর্যায়গুলো সম্ভব নয়, কিন্তু যেটা আসন এবং প্রাণায়াম এবং ধ্যান, এই তিনটে যদি আমরা রোজ অ্যাটলিস্ট 10-15 মিনিট আমরা যদি সকালে করতে পারি, সেক্ষেত্রে আমাদের ফিজিক্যাল স্ট্রেংথ বাড়বে, আমাদের মানসিক শক্তি বাড়বে এবং আমাদের মনের একাগ্রতা বাড়বে, এবং যে আমাদের একটা কর্মের সঙ্গে আমাদের যে চিন্তার একটা সামঞ্জস্য সেটা আমরা তৈরি করতে পারবো, যেটা হচ্ছে যোগের মুখ্য উদ্দেশ্য, ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল অ্যালাইনমেন্ট অফ দ্য বডি। তো এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা আমাদের শরীরের বিভিন্ন যে রোগগুলো হয় এবং যে রোগগুলো আমরা এই ছোট্ট ছোট্ট যোগাসনের মাধ্যমে এবং ধ্যান এবং প্রাণের মাধ্যমে করতে পারি, যেমন ব্রিদিং এক্সারসাইজ। ব্রিদিং এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ, ব্রঙ্কাইটিস এবং শ্বাস যাদের সমস্যা রয়েছে তারা যদি এই অনুলোম বিলোম এই ছোট্ট ছোট প্রাণায়ামগুলো করে এবং তার সঙ্গে ভ্রামরী এই প্রাণায়ামগুলো আমরা করি, তাহলে কিন্তু আমরা এই রোগ থেকে আমরা বাঁচতে পারি। সূর্য নমস্কার, সূর্য নমস্কার যদি আমরা করি, সূর্য নমস্কার হচ্ছে আমাদের সমস্ত শরীরের ব্যায়াম এবং এটাকে বলে অষ্টাঙ্গ নমস্কার। সকালে 3-4 বার এটা করি, সেটা কিন্তু সমস্ত শরীরে একটা ব্যায়াম তৈরি হয়, টোটাল এক্সারসাইজ বডি, এবং তার সঙ্গে আমরা প্রাণায়াম আর মেডিটেশন করলে মানসিক শারীরিক এবং আধ্যাত্মিক শক্তিটা আমরা বৃদ্ধি করতে পারি।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।

নমস্কার, দুই বাংলা শ্রোতা বন্ধুদের অনেক শুভেচ্ছা আর স্বাগত। আমি আপনাদের বন্ধু উৎসব সিনহা আর আপনারা শুনছেন আকাশবাণী মৈত্রী। আগামী 45 মিনিট থাকছি আমি আপনাদের সাথে আপনাদের প্রিয় আজ সন্ধ্যায় অনুষ্ঠানের এক নতুন পর্ব নিয়ে। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন আর আপনার আশেপাশের মানুষদের খুব ভালো রেখেওছেন। আজকের অনুষ্ঠান সাজিয়েছি কলকাতার কথা দিয়ে, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের কথা দিয়ে, এবং সব মিলিয়ে জন্মদিনের কথা আর অনেক আড্ডা তো থাকছেই, এবং যে জিনিসটা ছাড়া এখন আজ সন্ধ্যায় অসম্পূর্ণ সেটা হলো ফিফা বিশ্বকাপ ফুটবলকে মাথায় রেখে আমাদের বিশেষ অংশ ফুটবলের ফুটেজ। ফিরব, সব কিছু নিয়ে ফিরব। অনুষ্ঠান শুরু করব মন ভালো করা একটি গান দিয়ে, অন্তরা মিত্রের কণ্ঠে।

আজ কোনো চেনা আড্ডা বা নতুন সিনেমার গল্প দিয়ে শুরু করব না। আজকে শুরুতে যেটা করব সেটা হলো আমাদের প্রিয় শহর কলকাতার ছোট্ট দুটুকরো ইতিহাস উল্টে দেখব। আমরা তো রোজই এই শহরের আনাচে কানাচে হলি গলি, এই ঠিকানা সেই ঠিকানায় হাঁটি, নতুন জায়গা খুঁজে নিই, এমন অনেক গলি দিয়ে হয়তো আমরা নিজেদের অজান্তেই হেঁটে যাই যেখান দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মানুষরা একসময় হেঁটেছেন, বা স্বাধীনতা সংগ্রামীদের পায়ের শব্দে একসময় মুখরিত হয়ে থাকতো সেই সব গলি। আমরা জানি না সেই আবহ অনেক বদলে গেছে, সব কিছু বদলে গেছে, সেই আবহের সাথে এখনকার পরিবেশ আনাচ কানাচ অনেক আলাদা, অনেক অমিল, কিন্তু সেই জায়গাটা কিন্তু বদলে যায়নি। যেখানে তাদের পা পড়েছে, যেখানে তাদের ইতিহাস মেখে আছে, যে ঘর বাড়িগুলোর ইঁটে দেওয়ালে তাদের উপস্থিতির গন্ধ আজও লেগে আছে, সেই জায়গাগুলোকে আমরা কিন্তু অস্বীকার করতে পারি না। কতটুকু জানি আমরা আমাদের এই বিশাল বড় শহরের ইতিহাস? চলুন আজকে একটু টাইম মেশিনে চাপি, সোজা পিছিয়ে যাই 200 বছর আগে। এই যে প্রচণ্ড গরম, আমরা ফ্রিজ খুলছি, বরফের কিউব বের করছি, শরবত বানাচ্ছি বা কোনো ড্রিঙ্কস তৈরি করছি বা কোল্ড ড্রিঙ্কসকে আরেকটু ঠান্ডা করে নিচ্ছি, অনেক কিছু করছি। একবার ভেবে দেখুন তো, 1833 সালের আগে কলকাতায় কিন্তু কোনো বরফই ছিল না। হ্যাঁ, তখন ধনী বাবু বা ইংরেজ সাহেবরা গরমকালে ঠান্ডা জলের জন্য ভীষণ ছটপট করতেন, মানে একরকম মানসিক অস্থিরতা মানে কাজ করতো, কারণ আমরা ওইটুকুই ঠান্ডা করতে পারছি, আমাদের প্রযুক্তি আর বেশি ঠান্ডা করার উপায় দেয়।

নি তখনও কলকাতার বুকে। এখন ব্যাপার হচ্ছে, হুগলি নদীর জলকে বা যে পানীয় জল পাওয়া যাচ্ছে তখন সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মাটির কলসিতে রেখে যতটা ঠান্ডা করা যেত সেটুকুই ভরসা। ঠিক এমন সময় একটা ভীষণ রকম পাগলাটে ধরনের কাণ্ড ঘটল। কীরকম? আমেরিকার বস্টন শহর থেকে তুসকানি নামের একটা জাহাজ পুরো 4 মাস ধরে আটলান্টিক পেরোলো, ভারত মহাসাগর পেরোলো, সে এসে পৌঁছলো কোথায়? আমাদের শহর কলকাতায়। আর সেই জাহাজে কি ছিল জানেন? 180 টন, প্রায় আনুমানিক ওজনটা খাঁটি আমেরিকান বরফ। ব্যাপারটা কীরকম? ফ্রেডরিক টিউডর একজন আমেরিকান ব্যবসায়ী, যাকে সারা দুনিয়া চেনে আইস কিং নামে, বা বস্টনের আইস কিং বলা হয় তাকে। বস্টন একটি আমেরিকার শহর, আপনারা জানেন তো। সেই বস্টনের আইস কিং ফ্রেডরিক টিউডর একটি হিমায়িত হ্রদ থেকে, অর্থাৎ বরফ জমে গেছে সেরকম হ্রদ থেকে, বরফ কেটে পাইন কাঠের গুঁড়ো দিয়ে মুড়ে কলকাতায় পাঠিয়েছিলেন। আর যারা বিজ্ঞান পড়েছি আমরা তো জানি যে কাঠের গুঁড়োর মধ্যে বাতাস আটকে থাকে এবং বাতাস তাপের কুপরিবাহীর মতো কাজ করে, যার ফলে বরফটা গলতে দেরি হয়। অর্থাৎ বরফের যে তাপমাত্রা, যে কম তাপমাত্রা বরফের, সেটা অনেকক্ষণ ধরে বাইরের তাপে সহজে গলে যেতে পারে না। তো পাইন কাঠের গুঁড়ো দিয়ে মুড়ে কলকাতায় পাঠিয়েছিলেন। তো ব্যাপারটা মানে খুব এরকম সহজ নয় যে কাঠের গুঁড়ো মাখিয়ে একটা বিশাল বড় বরফের টুকরোকে পাঠিয়ে দেওয়া হলো। তাকে যথাযথ প্যাকেজিং মোড়ক দিয়ে, সেটা যাতে গলে না যায়, যতটা সম্ভব কম নষ্ট হয়, জলে যাতে বেশি পরিণত না হয়, ইত্যাদি নানান বিষয় মাথায় রেখে তাকে একটি সুন্দর প্যাকেজিংয়ের বন্দোবস্ত করে জাহাজ করে পাঠানো হলো কলকাতায়। এখন কলকাতার মানুষ তো অবাক, উঁকি মেরে দেখার জন্য হেস্টিংস ঘাটে ভিড় জমে গেল। অনেকে তো ভাবলো যে এটা কি কোনো এলিয়েন, মানে মহাকাশ থেকে কিছু এসেছে, যেটা তারা চিনতো না, সাদা পাথরের মতো দেখতে একটা জিনিস, সেটা আসলে বরফ। সাহেবরা এত খুশি হয়েছিলেন যে হেস্টিংসের হেয়ার স্ট্রিটে একটা আস্ত আইস হাউস বা বরফ ঘর, বরফ রাখার ঘর সেখানে তৈরি করে ফেলা হয়েছিল। কলকাতার সেই বিখ্যাত আইস হাউসের 1850-এর দশকে তোলা একটি ছবি আছে। যারা দেখেছেন তারা জানেন যে ছবির মধ্যে থাকা ঘোড়ার গাড়ি আর তার চারপাশের পরিবেশ দেখলেই বোঝা যায় বরফ এই জিনিসটা তখন কলকাতার বুকে কতটা আভিজাত্যের প্রতীক হয়ে উঠেছিল। আর এই বরফ আসার পরেই কিন্তু কলকাতায় প্রথম আইসক্রিম আর ঠান্ডা পানীয়ের চল শুরু হয়। পরে আরও ট্রেডিং হয়, ব্যবসা বাণিজ্য হয় বরফ নিয়ে। যে পরিমাণ বরফ জাহাজে তোলা হতো একদম সেই ওজনের অবশ্যই এসে পৌঁছতো না, মাঝখানে পরিবহনের জায়গায় কিছুটা লস হতো, ক্ষতি হতো। তো সেই নিয়ে নানান ব্যবসায়ী নানা মত, অনেক কিছু করে অনেক ব্যবসা বাণিজ্য কিন্তু পরে হয়। এবং অবশেষে যখন প্রযুক্তি আমাদের সহায় হয়, বিজ্ঞানীরা রেফ্রিজারেশন, ইলেকট্রিক রেফ্রিজারেশনের যুগ শুরু হয়, তখন এই চিত্রটা পুরোটাই বদলে যায়। তো কলকাতায় কিন্তু প্রথম বরফ ঠিক এইভাবে আসে, আর আইসক্রিম, ঠান্ডা পানীয় এইসব কিন্তু সেই বরফের হাত ধরেই আসে। শুনে নেব একটি গান, অনেক কথা হলো, এখন অনুপম রায় এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে এই গানটি।

বরফের কথা বললাম, সেই সাধ্য আমরা পেলাম। এবার একটু চাইনিজ খাবারের খোঁজে যাব, অবশ্যই কলকাতাকে সঙ্গী করে। কলকাতা মানেই ট্যাংরার চাইনিজ বা মোমো, তাই তো? কিন্তু এটা কি জানেন, ভারতে বা কলকাতায় প্রথম কোন চীনা নাগরিক পা রেখেছিলেন এবং কার হাত ধরে কলকাতায় এই চীনা সংস্কৃতির শুরু? বলি তাহলে, সময়টা 1780। ওয়ারেন হেস্টিংসের আমলে টং আচি নামের এক চীনা ব্যবসায়ী কলকাতায় আসেন। হেস্টিংস সাহেব আচিকে খুব পছন্দ করে ফেলেন এবং বজবজের কাছে হুগলি নদী, যাকে আমরা আদর করে গঙ্গা নদী বলেও ডাকি, সেই নদীর তীরে প্রায় 650 বিঘে জমি উপহার দেন।

না সাহেব, টং আচি সেখানে আখের ক্ষেত এবং চিনির কল তৈরি করেন। তিনি যে সময় আখের ক্ষেত বা চিনির কল তৈরি করেছিলেন, ভারতবর্ষের একদম প্রথম দিকে যে আখের ক্ষেত বা সেখান থেকে যে চিনি তৈরির কল হয়েছিল, সেগুলো একদম প্রথম দিকের একটা। একদম প্রথম কিনা সেটা বলা শক্ত, সে নিয়ে অনেক বিতর্ক রয়েছে। তবে এগুলো যে একদম প্রথম তৈরি হওয়া চিনির কলগুলোর মধ্যে একটা, সেটা বলাই যায়। চীন থেকে সেই টং আচি ব্যবসায়ীর হাত ধরে বহু চীনা শ্রমিক ভারতবর্ষে আসেন, এবং তারা ভারতবর্ষে মূলত আসেন সেই আখের ক্ষেতে কাজ করার জন্য বা চিনির কলে শ্রমিক হিসেবে কাজ করার জন্য। আর এভাবেই কলকাতায় জন্ম হয় ভারতের প্রথম চায়না টাউন। কিন্তু দুঃখের বিষয়, কিছুদিন পরেই টং আচি পরলোক গমন করেন। তার মৃত্যুর পর চিনি কল বন্ধ হয়ে গেলেও সেই চীনা শ্রমিকরা আর ফিরে যাননি, তারা কলকাতাকেই যে আপন করে নেন, এবং কলকাতাকে আপন করে তারা সেখানেই থেকে যান। পরে শহরের ভিতরে এসে তারা জুতো তৈরি ও রেস্তোরাঁ, এই ধরনের ব্যবসাগুলো শুরু করেন। সত্যি কত ঘুরে দাঁড়ানোর গল্প, কত ঘুরে দাঁড়ানোর গল্প আমাদের কলকাতার এই আনাচে কানাচে অলিতে গলিতে হাজার হাজার বছর ধরে আমাদেরকে অনুপ্রাণিত করে, বাঁচিয়ে রাখে। কয়েকশো বছর আগে এই চীনা ব্যবসায়ী কলকাতায় পা রেখেছিলেন, এবং তার হাত ধরেই কলকাতায় তৈরি হচ্ছে প্রথম চায়না টাউন। আমাদের ঘরবাড়ি তো ভেঙে যায়, কিন্তু তবু সেই সবের মাঝেও আমরা ঘুরে দাঁড়ানোর গল্প খুঁজে পাই। অল্প একটুখানি বাকি রাখলাম, বাকি গল্পটা শুনবো গানের পর। অনুপম রায়ের কণ্ঠে এই গানটি এখন আপনাদের জন্য।

বলছিলাম চায়না টাউনের কথা। তো টং আছি সাহেবের নাম অনুসারেই আজ সেই জায়গাটার নাম হয় আচিপুর। যারা দক্ষিণ চব্বিশ পরগনার আচিপুরে গেছেন তারা নিশ্চয়ই বিখ্যাত লাল সবুজ চীনা মন্দিরটি দেখেছেন। এটা কিন্তু আচি সাহেব নিজেই বানিয়েছিলেন। আজও প্রতি বছর চীনা নববর্ষের সময় কলকাতার সমস্ত চীনা পরিবারের মানুষ এখানে এসে তাদের পূর্বপুরুষ আচি সাহেবের সমাধিতে শ্রদ্ধা জানান এবং এই মন্দিরে পুজো দেন। এটাই আমাদের কলকাতার আসল সৌন্দর্য। সবাইকে বুকে টেনে নেওয়ার ক্ষমতা এই শহরের যে শিরায় শিরায়। তাহলে বরফের প্রয়োজন যখন পড়বে কিংবা যদি আজ চাউমিন খেতেও বসেন এই গল্প দুটো নিশ্চয়ই মনে পড়বে। কলকাতা তো আপনাকে ভুলতে দেবে না। রূপঙ্কর বাগচির কণ্ঠে একটি গান শুনে নেব।

0: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোষকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
1: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
2: নমস্কার, আমি ডক্টর তুষারকান্তি মন্ডল, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, সেন্ট্রাল আয়ুর্বেদ রিসার্চ ইনস্টিটিউট, কলকাতা, মিনিস্ট্রি অফ আয়ুষ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই বছর কলকাতায় যে দ্বাদশতম আন্তর্রাষ্ট্রীয় যোগ দিবস সম্পাদন হচ্ছে, এখানে মাননীয় প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই যে এই আন্তর্রাষ্ট্রীয় যোগ দিবস এখানে কলকাতায় পালিত হচ্ছে, সেটা খুবই একটা বড় বিষয়। এবছর যোগের আমাদের থিম হচ্ছে যোগা ফর হেলদি এজিং। এই যে এজিং প্রিম্যাচুর গুলোকে কন্ট্রোল করার জন্য যোগের যে উপযোগিতা, সেটাই এবছরের মেন থিম। সিম্পল যোগাসন রোগ যদি আমরা করতে পারি, তাহলে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি। আমাদের রোগের একটা প্রধান কারণ হচ্ছে সাইকোসোমাটিক, যেটা বলা হয় মানে মানসিক শারীরিক রোগ। তো এই সাইকোসোমাটিক রোগটা আমরা কিন্তু কন্ট্রোল করতে পারি যোগাসন থেকে। যোগের তো বিভিন্ন পর্যায় রয়েছে, সমস্ত পর্যায়গুলো সম্ভব নয়, কিন্তু যেটা আসন এবং প্রাণায়াম এবং ধ্যান, এই তিনটে যদি আমরা রোজ অ্যাটলিস্ট 10-15 মিনিট আমরা যদি সকালে করতে পারি, সেক্ষেত্রে আমাদের ফিজিক্যাল স্ট্রেংথ বাড়বে, আমাদের মানসিক শক্তি বাড়বে এবং আমাদের মনের একাগ্রতা বাড়বে, এবং যে আমাদের একটা কর্মের সঙ্গে আমাদের যে চিন্তার একটা সামঞ্জস্য, সেটা আমরা তৈরি করতে পারবো, যেটা হচ্ছে যোগের মুখ্য উদ্দেশ্য, ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল অ্যালাইনমেন্ট অফ দ্য বডি। তো এটা যদি আমরা করতে পারি, তাহলে আমরা আমাদের শরীরের বিভিন্ন যে রোগগুলো হয় এবং যে রোগগুলো আমরা এই ছোট্ট ছোট্ট যোগাসনের মাধ্যমে এবং ধ্যান এবং প্রাণের মাধ্যমে করতে পারি, যেমন ব্রিদিং এক্সারসাইজ। ব্রিদিং এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ, ব্রঙ্কাইটিস এবং শ্বাস যাদের সমস্যা রয়েছে, তারা যদি এই অনুলোম বিলোম এই ছোট্ট ছোট্ট প্রাণায়ামগুলো করে এবং তার সঙ্গে ভ্রামরী, এই প্রাণায়ামগুলো আমরা করি, তাহলে কিন্তু আমরা এই রোগ থেকে আমরা বাঁচতে পারি। সূর্য নমস্কার, সূর্য নমস্কার যদি আমরা করি, সূর্য নমস্কার হচ্ছে আমাদের সমস্ত শরীরের ব্যায়াম এবং এটাকে বলে অষ্ট।

0: সাংঘ নমস্কার। সকালে 3 থেকে 4 বার এটা করি, সেটা কিন্তু সমস্ত শরীরের একটা ব্যায়াম তৈরি হয়, টোটাল এক্সারসাইজ বডি। এবং তার সঙ্গে আমরা প্রাণায়াম আর মেডিটেশন করলে মানসিক, শারীরিক এবং আধ্যাত্মিক শক্তিটা আমরা বৃদ্ধি করতে পারি।
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
2: আজ দিনের কথায় আসি। আজ 20 জুন আমাদের কৃষির জগতে এক পরম বন্ধু লক্ষ্মণ রাও কির্লোস্কারের জন্মদিন। মাঠে মাঠে কাঠের বদলে উন্নত লোহার লাঙ্গল আর ফসল কাটার যেসব আধুনিক যন্ত্রপাতি আমরা দেখি, তার প্রথম দিশারীদের মধ্যে একজন লক্ষ্মণ রাও কির্লোস্কার। এক সময় লোকে ভাবত লোহার লাঙ্গল ব্যবহার করলে মাটির ক্ষতি হবে, কিন্তু তিনি দমে যাননি, হাল ছাড়েননি। চাষবাসের কষ্ট কমাতে আর সোনার ফসল ফলানো সহজ করতে ভারতের বুকে প্রথম লোহার লাঙ্গল তৈরি করেছিলেন তিনি। অত্যাধুনিক জলসেচ ব্যবস্থার যেসব পাম্প মেশিন রয়েছে, সেই দুনিয়াতেও কির্লোস্কার গ্রুপ একটি অত্যন্ত নির্ভরযোগ্য নাম। আজ কির্লোস্কার গ্রুপের প্রতিষ্ঠাতা লক্ষ্মণ রাও কির্লোস্কারের জন্মদিন। আজ 20 জুন 2026। আজকের দিনটি আমাদের সকলের জন্য, পশ্চিমবঙ্গবাসীর জন্য অত্যন্ত গৌরবময় এবং আবেগের। আজ পশ্চিমবঙ্গ দিবস। হিমালয়ের কাঞ্চনজঙ্ঘার মুকুট থেকে শুরু করে বঙ্গোপসাগরের নীল জলরাশি, গাঙ্গেয় বদ্বীপের উর্বর পলিমাটি থেকে রাঙা মাটির সীমান্ত, এই বৈচিত্র্যময় রূপেরই এক অনন্য নাম পশ্চিমবঙ্গ। আজ এই বিশেষ দিনে ফিরে তাকাই এই ইতিহাসের দিকে। গল্পটা আজকের নয়, 1947 জুন তারিখটি ভারতের মানচিত্রে এক নতুন অধ্যায়ের সূচনার স্মারক। সেই ঐতিহাসিক দিনে বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ফলে স্বাধীন ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে আত্মপ্রকাশ করে আমাদের পশ্চিমবঙ্গ। নিজের ভাষা, নিজের সংস্কৃতি এবং নিজের ঐতিহ্যকে বুকে আগলে রেখে নতুন করে বেঁচে ওঠার অঙ্গীকার এই দিন। বিগত দশকগুলোতে বহু ঝড়ঝাপটা, বহু পরিবর্তনের সাক্ষী থেকেছে রাজ্য, কিন্তু প্রতিবারই ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপ থেকে জেগে উঠেছে মানুষ। পশ্চিমবঙ্গ মানেই সংস্কৃতির মহোৎসব, যেখানে প্রতিদিন কোনো না কোনো নতুন সৃষ্টির আনন্দ উদযাপিত হয়। ভারতকে বিশ্ব মঞ্চে চেনাবার জন্য যে কটি নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয়, তার একটা বড় অংশ বাংলার অবদান। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল জয় থেকে শুরু করে কাজী নজরুল ইসলামের সাম্যের গান, এই মাটি সবসময় মানুষকে ভালোবাসতে শিখিয়েছে। তবে শুধু সাহিত্য নয়, আচার্য জগদীশচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু কিংবা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের মতো বিজ্ঞান সাধকেরা এই মাটিতে বসেই বিশ্ববাসীকে চমকে দিয়েছিলেন। সিনেমার রূপলী পর্দার সত্যজিৎ রায়ের ঋত্বিক ঘটক কিংবা মৃণাল সেনদের হাত ধরে বাংলা সিনেমা পৌঁছে গেছে আন্তর্জাতিক আঙিনায়। আজকের তরুণ প্রজন্ম একদিকে যেমন প্রযুক্তিতে বিশ্বজয় করছে, অন্যদিকে তেমনই তারা গিটারের তারে রবীন্দ্রনাথকে খুঁজছে, থিয়েটারের মঞ্চে নিজেদের মেলে ধরছে। এরকম বৈচিত্র্যময় ভৌগোলিক রূপও ভারতের খুব কম রাজ্যেই দেখা যায়, যেমনটা পশ্চিমবঙ্গে দেখা যায়। উত্তরে তাকালেই কুয়াশায় ঢাকা দার্জিলিংয়ের চা বাগান, যেখানে সূর্যোদয়ের আলোয় কাঞ্চনজঙ্ঘা সোনা হয়ে জ্বলে ওঠে, আর দক্ষিণেই রয়্যাল বেঙ্গল টাইগারের বাসস্থান সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। একদিকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় আর রাঙা মাটির পলাশ, অন্যদিকে দীঘা বকখালির সমুদ্র সৈকত। এই দুইয়ের মাঝে শান্ত হয়ে বয়ে চলেছে ভাগীরথী হুগলি, আর এই নদীর তীরেই গড়ে উঠেছে ভারতের সাংস্কৃতিক এক রাজধানী কলকাতা। রসগোল্লা থেকে শুরু করে ইলিশ চিংড়ির যুগলবন্দি কিংবা রাস্তার ধারে ঝালমুড়ি, যাই বলুন, বাংলার এই রসনাতৃপ্তির ঐতিহ্য আজও অমলিন। সময় বয়ে চলে দেশ ও কালের সাথে তাল মিলিয়ে পশ্চিমবঙ্গ আজও 21শ শতাব্দীর প্রত্যেক পলে নিজেকে প্রতিনিয়ত নতুন করে আবিষ্কার করছে। পশ্চিমবঙ্গ দিবস শুধু একটি উৎসবের দিন নয়, এটি আত্মদর্শনের দিন। অতীতের গৌরবকে মাথায় রেখে বর্তমানের হাত ধরে একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার শপথ নেওয়ার দিন। কবি জীবনানন্দ দাশের সেই বিখ্যাত লাইনটি আজ বড্ড মনে পড়ে। বাংলার মুখ আমি।

আজ সন্ধ্যায় অনুষ্ঠানের একদম শেষ পর্বে চলে এসেছি। এখন ফুটবলের ফুটেজ। আপনারা জানেন ফেসবুকে করা আপনাদের বিশেষ বিশেষ কমেন্টগুলো আমরা অনুষ্ঠানে পড়ি। আজ শ্রোতাবন্ধু সুব্রত বরের অনুভব আপনাদের সবার সামনে তুলে ধরব। তিনি বলছেন, বিশ্বকাপ বদলায়, প্রজন্ম বদলায়, কিন্তু মেসির ম্যাজিক বদলায় না। 38 বছর বয়সে হ্যাট্রিক, ইতিহাস লেখার কাজটা মেসি এখনও ছাড়েননি। তার একান্ত ব্যক্তিগত অনুভব এই কমেন্টের মাধ্যমে তিনি তুলে ধরেছেন, আমরা আপনাদের সকলের সাথে ভাগ করে নিলাম। এবং আপনারা সবাই জানেন যে আকাশবাণী মৈত্রীর আমাদের একটি ফেসবুক পেজ আছে, AKASHBANIMAITRWE, মাঝখানে রয়েছে V9B, আকাশবাণী মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ এটি। ফলো করুন, অবশ্যই জানান আপনার মতামত, আর ইমেলেও আমাদের পাঠাতে পারেন। আমাদের ইমেল maitribondhu23@gmail.com, maitribandhu23@gmail.com। তাহলে আর দেরি না, ফুটবল জ্বরে আপনারা সবাই আক্রান্ত হন আরও বেশি করে, কারণ এটা খুবই ভালো একটা ব্যাপার, গঠনমূলক একটা ব্যাপার। আর আমাদের জানাতে থাকুন আপনাদের কেমন লাগছে, কেমন লাগলো, আর অনুষ্ঠান কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আজ সন্ধ্যায় অনুষ্ঠান নিয়ে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি, উৎসব সিনহা।

0: এবার বাংলা ওপার বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্রীড়াঙ্গন। শুরুতেই প্রতিদিনের মতো খেলাধুলোর বিশেষ বিশেষ খবরাখবর।
1: এক নজরে

চলছে ফুটবল বিশ্বকাপ। কিছু সময় আগেই সান ফ্রান্সিসকোতে গ্রুপ ডি এর ম্যাচে প্যারাগুয়ে 1-0 গোলে হারাল তুরস্ককে। জয়সূচক গোলটি করেন মাতিয়াস গালারজা। গ্রুপ সি এর একটি ম্যাচে ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ব্রাজিল 3-0 গোলে হাইতিকে পরাজিত করেছে। দুটি গোল করেন ম্যাথিউস জুনা, একটি গোল ভেনিসিয়াস জুনিয়রের। এছাড়া বস্টন স্টেডিয়ামে মরক্কো 1-0 গোলে স্কটল্যান্ডকে হারিয়ে দিয়েছে। একমাত্র গোলটি করেন মরক্কোর ইসমাইল সাইবারি। আজ হস্টন স্টেডিয়ামে গ্রুপ এফ এর নেদারল্যান্ডস নামছে সুইডেনের বিরুদ্ধে। খেলা শুরু ভারতীয় সময় রাত্রি 10:30। একটি ম্যাচ জিতে 3 পয়েন্ট নিয়ে সুইডেন এই গ্রুপে শীর্ষে রয়েছে। অন্যদিকে নেদারল্যান্ডস প্রথম ম্যাচে জাপানের সঙ্গে ড্র করে 1 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে রয়েছে। গ্রুপ ইতে টরন্টো স্টেডিয়ামে আজ জার্মানি মুখোমুখি হচ্ছে আইভরি কোস্টের। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত্রি 1:30। আজ জিতলেই নকআউটে পৌঁছে যাবে জার্মানি। এই গ্রুপে দুটি দলই তাদের প্রথম ম্যাচে জয়লাভ করে সমসংখ্যক পয়েন্ট পেয়ে রয়েছে। এই গ্রুপেরই ইকুয়েডরের খেলা রয়েছে আজ কারাকাওয়ের বিরুদ্ধে। কানসাস সিটি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় ভোর 5:30। বিশ্বকাপের প্রথম দল হিসেবে নকআউট পর্যায়ে জায়গা পাকা করে ফেলল অন্যতম আয়োজক মেক্সিকো। গ্রুপ এ এর খেলায় গতকাল গুয়াদালাজারা স্টেডিয়ামে তারা দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারায়। জয়সূচক একমাত্র গোলটি করেন লুই রোমো। এম এ চিদাম্বরম স্টেডিয়ামে ভারত ও আফগানিস্তানের মধ্যে তৃতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ চলছে। আফগানিস্তান টসে জিতে প্রথমে ব্যাট করে 44.2 ওভারে 218 রানে সকলে আউট হয়ে যান। জবাবে ব্যাট করতে নেমে ভারত শেষ খবর পাওয়া পর্যন্ত 1.3 ওভারে কোনো উইকেট না হারিয়ে 23 রান সংগ্রহ করেছে। ক্রিজে রয়েছেন যশস্বী জয়সওয়াল, 8 বলে 14, রোহিত শর্মা এখনও খাতা খোলেননি। ভারত ইতিমধ্যে 2-0 এই সিরিজ জিতে নিয়েছে। প্রসিদ্ধ কৃষ্ণা প্রথমে 5 উইকেট দখল করেছেন।

0: ইংলিশ প্রিমিয়ার লিগের সূচি ঘোষিত হল। আগামী 21 অগাস্ট থেকে শুরু হবে ইংলিশ প্রিমিয়ার লিগ। শুনলেন খেলাধুলোর বিশেষ বিশেষ খবরাখবর। সরাসরি চলে আসি খেলাধুলোর বিস্তারিত খবরাখবরে।
1: আতশ কাঁচের তলায়।

আজ জিতলেই নকআউটে, বিশ্বকাপের পরে অবসর নেবেন নায়ার। বিশ্বকাপ শুরু হওয়ার আগে সম্ভাব্য চ্যাম্পিয়নের তালিকা জার্মানিকে রাখেননি অধিকাংশ বিশেষজ্ঞ, কিন্তু প্রথম ম্যাচে কুরাশাওকে 7-1 গোলে চূর্ণ করে কাই হেভার্টসরা বুঝিয়ে দিয়েছেন পঞ্চমবার বিশ্বসেরা হওয়ার লক্ষ্য নিয়েই অভিযান শুরু করেছেন। ভারতীয় সময় গত শনিবার গভীর রাতে কানাডা টরেন্টোয় আইভরি কোস্টের বিরুদ্ধে জিতলেই নকআউটে পৌঁছে যাবে জার্মানি। অর্থাৎ আজ শনিবার গভীর রাতে রয়েছে জার্মানি এবং আইভরি কোস্টের ম্যাচ। জার্মানির মতো দিদিয়ে দ্রোগবার দেশ আইভরি কোস্ট জয় দিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করেছে, যদিও ইকুয়েডরের বিরুদ্ধে জিতেছিল মাত্র 1-0 গোলে। কিন্তু আজ কি হবে? কুরাশাওয়ের মতো আইভরি কোস্টকেও কি আক্রমণের ঝড়ে উড়িয়ে দিতে পারবেন জামাল মুশিয়ালরা? প্রথমবার বিশ্বকাপের নকআউট পর্বে কি যোগ্যতা অর্জন করতে পারবে আফ্রিকার দেশ? ম্যাচের আগে জার্মানির সমর্থকদের কাছে দুঃসংবাদ, বিশ্বকাপের পরেই আন্তর্জাতিক ফুটবলকে পুরোপুরি বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন 40 বছর বয়সী ম্যানুয়েল নয়ার। 2024 সালে ইউরোর পরেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন নয়ার, কিন্তু দেশের স্বার্থে সিদ্ধান্ত বদলে পঞ্চম বিশ্বকাপে খেলছেন জার্মানির গোলরক্ষক। আইভরি কোস্ট ম্যাচের আগে তিনি বলেন, 2024 সালে ইউরো খেলে ঘরের মাঠেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে চেয়েছিলাম, আমার মনে হয় সেটাই সঠিক সিদ্ধান্ত ছিল। মেক্সিকো, কানাডা, আমেরিকার বিশ্বকাপের পরেই কেন অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তাও জানালেন তিনি। তিনি বলছেন, 2 বছর ধরে আন্তর্জাতিক পর্যায়ে খেলার চাপ একটু বেশিই মনে হচ্ছে, তাই এটাই আমার শেষ আন্তর্জাতিক প্রতিযোগিতা।

শুধু জার্মানি নয়, আজকে নেদারল্যান্ডসেরও খেলা রয়েছে। নেদারল্যান্ডস সুইডেন ভারতীয় সময় রাত্রি 10:30 মুখোমুখি হবে। বিশ্বকাপের শুরুটা কিন্তু মোটেই ভালো হয়নি নেদারল্যান্ডসের। জাপানের বিরুদ্ধে দুবার এগিয়ে গিয়েও ম্যাচ ড্র হয়, খেলা শেষ হয় 2-2 ফলাফলে। গ্রুপ এফে এবার ডাচদের সামনে সুইডেন। প্রথম ম্যাচে টিউনিশিয়াকে 5-1 হারায় ভিক্টর ইয়োকেরেসরা। রবিবার নেদারল্যান্ডসকে হারালেই তারা চলে যাবে পরবর্তী পর্বে। আপাতত নেদারল্যান্ডস এফ গ্রুপের তৃতীয় স্থানে রয়েছে। রোনাল্ড কোমানের উপরে চাপ বাড়তে শুরু করেছে। বিশ্বকাপের নকআউট পর্বে সরাসরি উঠবে গ্রুপের প্রথম দুটি স্থানে থাকা দুই দল। তৃতীয় স্থানে থাকা সেরা 8টি দলও পরবর্তী পর্বে যাবে। তবে নেদারল্যান্ডস নিশ্চয়ই চাইবে না তৃতীয় স্থানে গ্রুপ পর্ব শেষ করতে। সুইডেনকে হারাতে তাই তারা মরিয়া। যদিও বিষয়টি খুব সহজ নয়, প্রথম ম্যাচে গোল পেয়েছেন সুইডেনের দুই তারকা ফরওয়ার্ড আলেকজান্ডার ইসাক ও ভিক্টর ইয়োকেরেস। ডাচদের রক্ষণের জাপানের বিরুদ্ধেই পরীক্ষার মধ্যে পড়েছে, সুতরাং সুইডেনের এই দুই ফরওয়ার্ড যে চাপে বাড়াবেন তা নিঃসন্দেহে বলে দেওয়াই যায়। নেদারল্যান্ডস এখনও পর্যন্ত বিশ্বকাপ জিততে পারেনি। তিনবারের রানার্সদের দল এবারও খুব একটা শক্তিশালী নয়। ডাচদের সর্বোচ্চ গোলদাতা মেমফিস দেফয় প্রথম ম্যাচের একাদশে ছিলেন না। দ্বিতীয় ম্যাচেও তিনি রিজার্ভ বেঞ্চে থেকেই শুরু করতে পারেন। কোডি গাকপোকোই খেলানো হবে বাঁ প্রান্তের উইংয়ে, ডান প্রান্তে খেলবেন ক্রিসেনশিও সামভিল। শেষ ম্যাচে গোল করেছিলেন তিনি, ফলে দেপায়ের জায়গায় প্রথম একাদশ হচ্ছে না।

স্পেনের বিরুদ্ধে সব প্রতিযোগিতা মিলিয়ে এখনও পর্যন্ত 25 বার খেলেছে নেদারল্যান্ডস, জিতেছে 12 বার, হেরেছে 8 বার, 5টি ম্যাচ ড্র হয়েছে। বিশ্বকাপে 1974 পরে আর দেখা হয়নি দু দলের। সেবার গ্রুপ পর্বেই মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস ও সুইডেন, গোলশূন্য ড্র হয়েছিল সেই ম্যাচ। তাই রবিবার অন্তত ড্র করতে চাইবেন না ভার্জিল ফান ডাইকরা। ডাচদের কোচ কোমান বলছেন, জাপানের বিরুদ্ধে আমরা খারাপ খেলিনি, তবে গোল ধরে রাখতে পারিনি। সুইডেনের বিরুদ্ধে একবার এগিয়ে গেলে আমাদের গোল ধরে রাখতে হবে।

এদিকে প্রথম দল হিসেবে নক আউটে পৌঁছে গেল মেক্সিকো। বিশ্বকাপের প্রথম দল হিসাবে নক আউট পর্যায়ে জায়গা পাকা করে ফেলল অন্যতম আয়োজক মেক্সিকো। গ্রুপ এর খেলায় ঘরের মাঠে গুয়াদালাজারা স্টেডিয়ামে তারা দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে দেয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই লুই রোমোর একমাত্র গোলে ম্যাচ জিতে মেক্সিকো এখন গ্রুপের শীর্ষে। ম্যাচের পরে মেক্সিকোর কোচ আগুয়েরি বলেন, আমাদের একটা ম্যাচ বাকি, তারপরে আমরা পরের রাউন্ডে প্রতিপক্ষের জন্য অপেক্ষা করছি। আপাতত আমি খুশি, কারণ আমাদের এখনই আমাদের প্রিয় দেশের মাঠ ছেড়ে বিদায় নিতে হচ্ছে না। উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 2-0 হারিয়েছিল মেক্সিকো। তারপর এই ম্যাচে কঠিন প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার সামনে পড়তে হয় মেক্সিকোকে। আইগুরের কথায়, ম্যাচটা ছিল হাড্ডাহাড্ডি। প্রথমার্ধে বারবার আক্রমণ সানিয়েছে দক্ষিণ কোরিয়া। খেলা শুরুর 15 মিনিটেই মাথাতেই অধিনায়ক শন হিউইং মিন প্রায় গোল করে ফেলেছিলেন। গোললাইন থেকে বাইসাইকেল কিক করে তা বাঁচান মেক্সিকোর এডসন অ্যালভারেস। খেলা শেষের ঠিক আগেও মেক্সিকোর গোলরক্ষক রাউল রাঞ্জেল দুবার প্রায় নিশ্চিত গোলের সম্ভাবনা থেকে দলকে বাঁচান। শেষ পর্যন্ত 1-0 ফলাফলে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে নক আউটে পৌঁছে গেল অন্যতম আয়োজক দেশ মেক্সিকো।

অন্যদিকে আর এক আয়োজক দেশ কানাডা কাতারকে 6-0 গোলে হারাল। ফুটবল বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ জিতে ইতিহাস গড়ল কানাডা, তাও ঘরের মাঠে কাতারকে 6-0 চূর্ণ করে। টরন্টোর ভ্যাঙ্কাভার স্টেডিয়ামে 53,000 দর্শক সাক্ষী থাকলেন সেই ইতিহাসের। কাতারের বিরুদ্ধে হ্যাট্রিক করে কানাডার হয়ে সর্বোচ্চ গোল করার রেকর্ড গড়লেন জোনাথন ডেভিড। 79টি ম্যাচে 42টি গোল হয়ে গেল তাঁর। এদিন প্রথমার্ধেই 3টি গোলে এগিয়ে যায় কানাডা। 16 মিনিটে শুরুটা করেন কাইল ল্যারিন। ডেভিড 29, 48, 92 মিনিটে 3টি গোল করে হ্যাট্রিক করেন। নাথান সালিবা 64, মোহাম্মদ মানাই 75 মিনিটে আরও 2টি গোল করে ব্যবধান বাড়ান। বিশাল ব্যবধানে জিতলেও এই ম্যাচে একটা কাঁটা হয়ে গেল কানাডার জন্য। চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়তে হল দলের বড় ভরসা মিডফিল্ডার ইসমাইল কোনেকে। দ্বিতীয়ার্ধের শুরুতেই কাতারের আসিম মাদিবর করা ট্যাকেলে চোট লাগে কোনের, সেজন্য মাদিবোকে লাল কার্ডও দেখতে হয়। তার আগে প্রথমার্ধের 33 মিনিটে লাল কার্ড দেখেছিলেন কাতারের হুমম আহমেদ, ফলে একটা বড় সময় নজনে খেলতে হয় কাতারকে। বিশ্বকাপে 3 গোল করে আপাতত আর্জেন্টিনার লিওনেল মেসিকে ছুঁয়ে ফেললেন কানাডার ডেভিড। কাতারের বিরুদ্ধে গাজুয়ারি খেলার অভিযোগ তুলে ম্যাচ শেষের পরে কানাডার ফুটবলারদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

হাইতিকে হারালো ব্রাজিল, আর হাইতিকে হারাজোর পরেই আশা হারালো ব্রাজিল শিবিরে স্কটল্যান্ড ম্যাচ খেলতে পারেন নেইমার, তবে চিন্তা রাফিনহার চোট। হাইতি ম্যাচের জন্য দলের সঙ্গে ফিলাডেলফিয়া যাননি নেইমার, থেকে গিয়েছিলেন নিউ জার্সিতেই। স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে আশার আলো। কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন স্কটল্যান্ড ম্যাচে নেইমারকে পাওয়া যাবে। পাশাপাশি আনচেলত্তি এটাও স্পষ্ট করেছেন গ্রুপের শীর্ষে শেষ করাই তাদের মূল লক্ষ্য। এক মাস আগে শেষবার ফুটবল মাঠে নেমেছিলেন নেইমার, তারপর থেকেই চোটের কারণে বাইরে রয়েছেন। শুক্রবার রাতে আনচেলত্তি বলেন নেইমার শনিবার একা একাই অনুশীলন করবে, সোমবার গোটা দলের সঙ্গে অনুশীলন করবে, স্কটল্যান্ড ম্যাচে ওকে পাওয়া যাবে। মরক্কোর সঙ্গে সমান হলেও গোল পার্থক্যে গ্রুপ শীর্ষে রয়েছে ব্রাজিল। সেই স্থানেই যে ব্রাজিল শেষ করতে চায় তা জানিয়ে দিলেন আনচেলত্তি। তার কথাই, আমরা স্কটল্যান্ডকে ছিটকে দেওয়ার কথা ভাবছি না, আমরা ভালো খেলার কথা ভাবছি, নিজেদের উন্নতি করার কথা ভাবছি। যদি গ্রুপের প্রথম স্থানে পৌঁছতে পারি তাহলে ভবিষ্যতে আমাদেরই ভালো হবে, তাই স্কটল্যান্ড ম্যাচের জন্য ভালো করে প্রস্তুতি নিতে হবে।

0: শুনছেন মৈত্রী ক্রীড়াঙ্গন। মৈত্রী ক্রীড়াঙ্গনে এখন শুনে নেব একটি সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান। শুনবেন জয়দীপ কর্মকারের একটি সাক্ষাৎকার, সম্পাদনা অভিরূপ পাল, প্রযোজনা বিজয় কুমার ঝা। শুনবেন আজ এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব।
1: আজকের আমাদের অতিথি ভারতবর্ষের সর্বকালের অন্যতম সেরা শুটার জয়দীপ কর্মকার। জয়দীপ শুধু অলিম্পিকে চতুর্থ পজিশন পেয়েছেন শুধু তাই নয়, ভারতবর্ষের ইতিহাসে যতজন শুটার সব থেকে বেশি পদক পেয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে জয়দীপ কর্মকার, আমাদের বাংলার গর্ব, ভারতের গর্ব। আজকে আমরা তাকে আমাদের কাছে পেয়েছি। তুমি তো এশিয়ান র্যাঙ্কিংয়ে এক নম্বর ছিলে 2010 থেকে 2012, ওয়ার্ল্ড র্যাঙ্কিং দেখছি যে 2010 থেকে 2011 ছিলে 5 নম্বরে ওয়ার্ল্ড র্যাঙ্কিং, আর তারপরে 2012 থেকে 2013 ওয়ার্ল্ড র্যাঙ্কিং 4 ছিলে। এটা বিশাল ব্যাপার, আর্চারি শুটিং এগুলোর র্যাঙ্কিং, ইন্ডিভিজুয়াল র্যাঙ্কিং বিশাল ব্যাপার। তো আমরা আদ্রিয়ানের কাছ থেকে, তুমি কি সেই স্বপ্নটা দেখো যে আদ্রিয়ান তোমার এই যে ফোর্থ হওয়াটা, একটা পদক পেয়ে বাবার এই স্বপ্ন পূরণ করতে পারবে?
2: বাবা হিসেবে নিশ্চয়ই বলবো, সেই আবেগটা বা সেই একটা একটা প্রত্যাশা থাকেই, কিন্তু যেহেতু আমি শুটিংয়েরই কোচ বা টেকনিক্যাল দিক থেকে দেখতে গেলে আমি কিন্তু মোর প্রসেস বা প্রগ্রেশন বা স্ট্র্যাটেজি অনুযায়ী আমি ভাবি, আমি সেখানে কিন্তু আবেগটাকে গোলাই না। তো সেক্ষেত্রে আমি যে ফোর্থ হয়েছি, ও থার্ড হবে কি সেকেন্ড হবে কি ফার্স্ট হবে সেটা নিয়ে আমি অতটা ইনভলভ নই। আমার সাথে যা কথোপকথন হয় আমরা টেকনিক্যাল কথা বলি এবং বলি যে তুমি হিউম্যান এক্সেলেন্সের ওপর যাও, এবং সেটা যদি অলিম্পিক মেডেল থেকে কম হয় তাতেও আমি ঠিক আছি, তাতে যদি অলিম্পিক মেডেল থেকে দুটো মেডেল হয়, তিনটে মেডেল আছে, খুব ভালো, কিন্তু কোনো ট্যাঞ্জিবল ওরকম পাওনাতে আমরা যাই না। আমরা হচ্ছে তোমার শ্রেষ্ঠ রেজাল্ট যেটা আছে তোমার ক্ষমতা দিয়ে, তোমার মাইন্ড, তোমার বডি, তোমার যত স্ট্র্যাটেজি আছে সেটার বেস্টটা দিতে পারলেই তুমি নিজেও খুশি থাকবে, আমিও খুশি থাকব। কিন্তু আবার ওই বললাম, কিছু জায়গায় তো বাবা আমি, তো সেই জায়গায় নিশ্চয়ই ইমোশন কাজ করবে।
1: না আমার মানে আমরা এখন পড়াশুনোর ক্ষেত্রে দেখি সব বাবা মাই চায় তার ছেলে ফার্স্ট হবে, তো জয়দীপ কর্মকারকে আমি দেখলাম যে সে তার ছেলের উপরই পুরো ব্যাপারটা ছেড়ে দিয়েছে, ইমোশন ব্যাপারটা। তো তোমার যে ইভেন্ট ছিল আদ্রিয়ানে কি সেম ইভেন্ট?
2: ভাগ, ওর ইভেন্টের নাম হচ্ছে থ্রি পজিশন, ওই তিনটে পজিশনের একটা।

0: পজিশন ফুল ম্যাচ খেলা হতো, যেটাকে প্রোন বললাম। এখন থ্রি পজিশনে যেমন আছে, প্রোন আছে, নিলিং আছে আর স্ট্যান্ডিং আছে। 20টা শটের প্রোন, 20টা শটের স্ট্যান্ডিং আর 20টা শটের নিলিং পজিশন।
1: আচ্ছা,
0: আমাদের সময় ছিল 60টা শটের শুধু প্রোন।
1: আমাদের বেঙ্গলে তোমার নিজের একাডেমি আছে, বেঙ্গলে নিজস্ব আর্চারি একাডেমি আছে, তা সত্ত্বেও তোমার ছেলেকে তুমি সাইয়ের আন্ডারে, বিদেশি কোচের আন্ডারে কেন দিয়েছ?
0: এক তো খেলো ইন্ডিয়া তো সিলেকশন পেয়েছিল, এবং ও যে ইভেন্টটা খেলে তার পরিকাঠামোর অভাব আছে বাংলাতে, একটা দুটি রেঞ্জ আছে, এবং দুর্ভাগ্যবশত এখানে এমন একটা সংস্কৃতি চলে, বলতে খারাপ লাগছে, যে
1: খেলার সংস্কৃতি,
0: খেলার সংস্কৃতি যেটা আছে, যে এই ক্লাবের প্লেয়ারদেরকে ওই ক্লাবের মাঠ ব্যবহার করতে দেওয়া হবে না, যেখানে হয়তো সার্বিকভাবে দেখতে গেলে বাংলারই ভালো
1: উন্নতি হবে। হ্যাঁ,
0: কেননা আদ্রিয়ানো তো বাংলার প্লেয়ার, কি অন্য ক্লাবে যারা খেলছে তারাও তো বাংলার হয়েই আলটিমেটলি করবে। তো এই ক্লাব ক্লাবে একটা যে অসহযোগিতা, তার জন্যে সেও প্র্যাকটিস করতে পারেনি। আমাদের বহু ছেলেমেয়ে মানে ইনফ্রাস্ট্রাকচার নেই বলে প্র্যাকটিস করতে পারে না, তাদেরকে বাইরে যেতে হয়। তো সেই ক্ষেত্রে তাই জন্য আদ্রিয়ান দিল্লিতে প্র্যাকটিস করে মেনলি। আমরা, আমার বাবা খেলোয়াড়, 3 জেনারেশন আমরা বাংলার জন্য খেলেছি, এবং সেই জায়গায় কিছুটা হলো যতটা আমরা দিতে পারি দিই, কিন্তু কিছুটা কিন্তু মানুষ এক্সপেক্টও করে। একটা খেলোয়াড় দিচ্ছে, তার সারা জীবনটা দিচ্ছে, সেই জায়গায় তো এক্সপেকটেশন একটু থাকবেই। তো মিনিমাম এক্সপেকটেশনের ক্ষেত্রেও যদি উৎসাহটা সেরমভাবে না পাওয়া যায়, সেখানে কিছুটা খারাপ লাগবে, যে যত চোখ কান বুঝে হয়তো তার পারফরমেন্স দিয়ে যাচ্ছে, কিন্তু কোন একটা
1: জায়গা,
0: একটা কর্নারে সেই দুঃখটা, এর আবেগটা থাকে।
1: আমাদের শুটিং বাংলার ঘরে ঘরে পৌঁছে দিয়েছে জয়দীপ কর্মকার, তার হাত দিয়েই সমস্ত মানুষ জানতে পেরেছে প্রথমবার যে শুটিং থেকে কিছু করা যায়। তোমার নিজেরও একাডেমি আছে, তো সেই একাডেমিতে এখন যে ছেলেমেয়েরা আসে, তাদের একটা ছেলেকে যদি শুটিং শিখতে হয় তাহলে কী কী করতে হবে তাকে?
0: দেখুন, এই জায়গায় একটা বাকি খেলার সাথে শুটিংয়ের একটা ডিফারেন্স আছে। আমরা যদি দেখি স্ট্যাটিস্টিক্স দিয়ে, আমাদের 15-16 বছরের অলিম্পিক মেডেলিস্ট আছে শুটিংয়ে, 72 বছর বয়সে অলিম্পিক মেডেলিস্ট আছে। গুগল করলেই দেখতে পাবেন যে মানে সবচেয়ে ওল্ডেস্ট অলিম্পিয়ান যে মেডেল পেয়েছিল সে কিন্তু একজন শুটার।
1: আচ্ছা,
0: হ্যাঁ, তো
1: মানে বয়স কোনো বাধা
0: নেই, বয়সে কোনো বাধা নেই। আমরা প্যারিস অলিম্পিক্সও দেখলাম, ইউসুফ ডিকেজ বলে যে ভদ্রলোক চশমা পরে খুব ভাইরাল হলো, তারও তো আই থিঙ্ক হি ওয়াজ 54 ওই সময়। তো এজটা যেখানে একটা বার নেই, ছোট বয়সেও করা যায়, বয়স্ক ইয়েতেও করা যায়, আর এখানে কায়িক ক্ষমতার ইয়েটা কম। আজকে হয়তো খুব স্থূল বডির একটি বাচ্চাকে আমি যদি বলি যে তুমি 100 মিটার দৌড়াও, সে হয়তো পেরে উঠবে না, সে কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারে শুটিংয়ে। কারণ নানান রকম দেখতে পেয়েছি, অফকোর্স ফিটনেসের এখন অনেক বেশি তাৎপর্য দেওয়া হয় শুটিংয়ে, কিন্তু নানান রকম বডি স্ট্রাকচারের ওয়েট ডিফারেন্ট আমরা দেখতে পেয়েছি যারা কিন্তু অলিম্পিক মেডেলিস্ট। তাই জন্যে আমি বলবো এটার যে স্পেকট্রাম কারা করতে পারে এটা খুব বড়, সবার খেলা এটা। অনেকে যে চোখে পাওয়ার আছে সেও করতে পারে, নর্মাল গ্লাসেস যারা আমরা পড়ি আমরা কিন্তু শুটিং করতে পারি।
1: তাহলে শুটারদের বেসিক্যালি কি দরকার হয়?
0: কনসেন্ট্রেশন, আইকিউ লেভেল, মোটর ফাংশনস, এগুলো খুব ইম্পর্টেন্ট, ফাইনার মাসেল মুভমেন্ট যেগুলো ইয়ে করা, প্রোপ্রায়সেপশন যেটাকে বলে মানে মাসেল মেমোরি, এবার এগুলো কিন্তু ডেভেলপ করা যায়। এরকম না যে আমি দেখেই কাউকে বলতে পারবো যে শুটিং হবে হবে না, এটা কিন্তু ইম্পসিবল।
1: আচ্ছা, আর একটা জিনিস বলছি যে এটা কি খুব খরচ সাপেক্ষ খেলা?
0: আগে ছিল,
1: এখন
0: এখন আমি বলবো ওটা অনেকটা ঘরে ঘরে পৌঁছে গেছে। সাধারণ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বাড়ির থেকে গ্রাম থেকে পর্যন্ত ছেলেমেয়েরা আসছে। আমি জানি এরকম টিনের শেড দিয়ে গ্রামে শুটিং রেঞ্জ তৈরি করা হচ্ছে, সেখান থেকে আমাদের সৌরভ চৌধুরী ওয়ার্ল্ড নাম্বার 1 হয়েছিল, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে মেডেল পেয়েছে। তো এরকম বহু এক্সাম্পল আছে। আজকে একটা ছোট্ট এক্সাম্পল, আমরা বলি যে ঠিক আছে সুইমিংয়ে বিশাল খরচা নেই বা ফুটবলে বিশাল খরচা নেই, মানে একটা সাধারণ নিম্ন মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েরাও করতে পারে। আমি যদি বলি তাকে যে প্রথম তুমি এসো একটা ফুটবল মাঠ কেনো, তারপর ফুটবল প্র্যাকটিস করো, একটা সুইমিং পুল বানাও, তারপরে প্র্যাকটিস করো, খরচাবুল হবেই তো। ইনফ্রাস্ট্রাকচার না থাকলে যা হয়
1: সেটা একটা বড় ব্যাপার।
0: এক্স্যাক্টলি, একটা ইনফ্রাস্ট্রাকচার যদি শুটিং রেঞ্জ তৈরি করা হয়, বন্দুক, পিস্তল, এয়ার রাইফেল কি যাই হোক, সেগুলো যদি কিনে দেওয়া থাকে সেই ক্লাবের, বাবা সে ভাড়া নিয়ে করতে চায়, করতে পারবে।
1: আচ্ছা,
0: আমার একাডেমিতে সবচেয়ে কম প্রায় ভারতবর্ষের ফিজ।
1: আচ্ছা,
0: আমরা করতে পেরেছি ওইভাবে। হ্যাঁ, কাউকে স্যাক্রিফাইস করতে হয়, আমরা করেছি, আমরা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছি বড়,

0: কলকাতার সবচেয়ে বড় রেঞ্জ তৈরি করছি এয়ার কন্ডিশন, এবং অলিম্পিকে যে টার্গেট ব্যবহার হয়, জয়দীপ কর্মকার শুটিং একাডেমি,
1: আচ্ছা,
0: ওখানে অলিম্পিকে এক্স্যাক্টলি যেই টার্গেট ইউজ হয়
1: সেগুলো
0: সেইটাই ইউজ হচ্ছে ওখানে।
1: আচ্ছা আচ্ছা,
0: আমাদের কাছে রাইফেল, এয়ার রাইফেল, এয়ার পিস্তল আছে যেটা এক্স্যাক্টলি অলিম্পিকে ব্যবহার হয়, সেটা মাসিক কেউ 2,000-2,500 টাকা দিয়ে ভাড়া নিতে পারে।
1: আচ্ছা, সে তো ক্রিকেট খেলতে 5,000 টাকা খরচ হচ্ছে, 10,000 টাকা খরচ হচ্ছে,
0: 3-4 লাখ টাকা দিয়ে তাকে
1: কিনতে হচ্ছে। তো পদক পাওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং চাকরির সুযোগও আছে প্রচুর, এখন তো শুটিং এ চাকরির সুযোগও খুব আছে। আর একটা জিনিস বলছি যে বেঙ্গলে একটা শুটিং একাডেমি করা হয়েছিল এটা তোমার হাত ধরে, এখন সেটার অবস্থা কি?
0: বলতে খারাপ লাগছে, সেটার খুব একটা অবস্থা ভালো নেই, কেননা খুব প্রফেশনালি ওটাকে রান করা হচ্ছে না। যদিও আমি একটা ছোট জায়গা পেয়েছিলাম অনেক দিন ধরে চেষ্টা করে করে আমি।
1: এটা কোথায়?
0: এটা অমল দত্ত স্টেডিয়ামে আছে দমদমে। তো সেখানে একটা জায়গা আইডেন্টিফাই করেছিলাম, এবং তখন যারা ওখানে ছিলেন দায়িত্বে দমদম মিউনিসিপ্যালিটিও, তারাও একটু সাহায্য করে ওই জায়গাটাকে অ্যাকোয়ার করতে, তারপরে আমরাই ডিজাইন করে, মানে আমি ডিজাইন করে ওটাকে সব কিছু ঠিকঠাক করেছিলাম, সাজিয়েছিলাম। তো পরবর্তীকালে ওটা রাজ্য সরকার মনে করে যে ওটাকে স্টেট একাডেমি করা হবে, তো খুব ভালো একটা ইয়ে ছিল। কিন্তু তারপরে আমি কোনো ক্ষেত্রে দেখলাম যে স্পোর্টস ডিপার্টমেন্ট বা তাদের অনীহা, মানে আমার সাথে কাজ করতে, যে তৈরি করলো সব কিছু, আইডেন্টিফাই করলো জায়গাটাকে পড়েছিল, তো সেই জায়গায় দেখতে আমারও একটু খারাপ লাগলো। যে দেখুন, বলতে গেলে তো আমি একজন এত বছরের, প্রায় 30-35 বছরের অভিজ্ঞতা নিয়ে, আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞতা নিয়ে, অলিম্পিকের অভিজ্ঞতা নিয়ে, ভারতীয় দলের কোচ হিসেবে অভিজ্ঞতা নিয়ে যখন আমি কিছু ইনপুট দিচ্ছি রাজ্যের জন্যেই, তো সেটা হয়তো আরেকটু সম্মানের সাথে গ্রহণ করা যাওয়া যেত, কিন্তু সেই ক্ষেত্রে আমি সেই জায়গাটা পাইনি। এবং তারপরে আমি দেখেছি নানান আনপ্রফেশনাল যারা আছেন, এখনও বলতে খারাপ লাগছে যে তারা 6 সপ্তাহের কোর্স করে কোচিং করছে ওখানে। তো ঠিক আছে, আমার ব্যক্তিগত কোনো ইয়ে নেই, কিন্তু আমার মনে হয় যেখানে ছেলেমেয়েরা প্র্যাকটিস করবে ওর থেকে এক্সপিরিয়েন্স কোর্স দরকার, ওর থেকে বেশি এক্সপিরিয়েন্স ইনপুট দরকার, তো সেই জায়গাগুলোর মানে প্রাধান্য দেওয়া হচ্ছিল না। তো সেই ক্ষেত্রে আমি সেইখান থেকে আবার সরে,
1: এই জন্যই তুমি মধ্যপ্রদেশের কোচ হয়ে গেলে।
0: আমি তার আগেই আমি ইয়ে ছিলাম, কিন্তু যখন
1: মানে বেঙ্গলে জয়দীপ কর্মকার থাকা অবস্থাতেও মধ্যপ্রদেশে গিয়ে কোচিং করছে, এটা খুব মানে, আমি আরো কিছু কোচকে জানি যারা বেঙ্গলে সুযোগ পায়নি বা করেনি, যে কোনো কারণেই হোক করেনি, তো মধ্যপ্রদেশে কিরকম? ভালো, খুবই ভালো।
0: হ্যাঁ, মধ্যপ্রদেশে আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট ইনফ্রাস্ট্রাকচার ইন্ডিয়ার মধ্যে। আমি কম্পেয়ার করছি না, কিন্তু আই এম শিওর যে আমাদের বাংলাতেও আগামী দিনে এই অলিম্পিক ডিসিপ্লিনগুলোকে প্রাধান্য দেওয়া হবে। এবং সত্যি কথা বলতে কি, আমি বরাবরই চাইছিলাম বা চাইতাম, এখনও চাই যে বাংলাতে জাতীয় গেমস হোক, তাতে ইনফ্রাস্ট্রাকচারও অনেক ডেভেলপমেন্ট হবে। তো সেটা যদি হয়, আই এম শিওর যে আমরা কিছু কিছু এই বুস্ট আপগুলো দরকার হয়, যেখানে অনেক খেলার দিকে হয়তো সবসময় খেয়াল দেওয়া যায় না, সে সরকার হোক কি সংস্থা হোক। তো ধীরে ধীরে এই যে অলিম্পিক ডিসিপ্লিনগুলো, এরাও প্রাধান্য পাবে, এবং সেই ক্ষেত্রে বাংলা আবার শুধু ক্রিকেট ফুটবল বলবো না, যেগুলো পপুলার স্পোর্ট, অফকোর্স তারা ভালো করছে, কিন্তু বাকি খেলাগুলো কিন্তু উঠে আসে।
1: শুটিংয়ে তো প্রচুর সুযোগ আছে, পদক পর প্রচুর সুযোগ আছে, টেবিল টেনিস, শুটিং, আর্চারি, এগুলোর উপর আরও বেশি করে জোর দেওয়া উচিত বলে তোমার মনে হয়, যে আরও বেশি করে সরকার যোগ মানে জোর দিলে আরও বেশি পদক পাওয়া যাবে, এটা কি তোমার মনে হয়?
0: আমার তো মনে হয়, কেন দেখুন, মানে স্ট্যাটিস্টিক্স বলছে, আমি শুটার বলে বা আমি কোচ বলে আমি শুটিংয়ের কথাই শুধু বলবো না, এটা সবাই খুলে দেখতে পারে যে আজকে বিশ্বের প্রেক্ষাপটে শুটিং খেলাতে ইন্ডিয়ানরা এত ভালো কেন? আমরা বিশ্বকাপে মেডেল পাচ্ছি, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে মেডেল পাচ্ছি, অলিম্পিকেও মেডেল পাচ্ছি। তো সেখানে একটা কিছু মর্যাদা তো আমাদের আছে যেটা আমরা ভালো করি, যেমন চেস, ইন্ডিয়ানরা ভালো করে,
1: ভালো করে,
0: হ্যাঁ, বক্সিং, ওয়েট লিফটিং ভালো করে, তার মানে তো কিছু তো আছে, তার মানে বাংলাতেও সেই ট্যালেন্টটা আছে।
1: আচ্ছা, ট্যালেন্টের অভাব নেই,
0: ট্যালেন্টের অভাব নেই, নিশ্চয়ই আরো সংখ্যা বাড়তে পারে আমাদের এখান থেকে, আছে আমাদের বড় খেলোয়াড় অনেকে বাংলার থেকে উঠেছে, কিন্তু আমরা চাই আরো উঠুক, আরো সংখ্যায় বেশি হোক। তো আজকে আমাদের যে কথা হচ্ছিল যে বিশ্বকাপে 2006 সালে প্রথম বিশ্বকাপ আমি খেলি অ্যাজ এ মেল অ্যাথলিট ফ্রম বেঙ্গল, সেকেন্ড 20 বছর পরে আদ্রিয়ান কর্মকার এখন খেলছে বিশ্বকাপে। তো এটা যেমন বাবা ছেলের একটা কথা খুব ভালো লাগছে, কিন্তু মাঝখান থেকে বার করুন যে কেন 20 বছর লেগে গেল,
1: মাঝখানে কেউ নেই,
0: মাঝখানে কেউ নেই কেন, আমার ছেলে বলে বলবো না, অন্য কেউ কেন নেই? তো এটাও তো দেখার বিষয় একটা।
1: আশা করবো তোমার স্বপ্ন সফল হবে, ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। প্রখ্যাত শুটার জয়দীপ কর্মকারের সাক্ষাৎকার শুনলেন।
2: সাক্ষাৎকার নিয়েছেন রতন চক্রবর্তী।

অনুষ্ঠান সম্পাদনায় অভিরূপ পাল, প্রযোজনা বিজয় কুমার ঝা। মৈত্রী ক্রীড়াঙ্গনে সময় একেবারে শেষ। আজকের দিনের কথা বলে দিই, 1999 আজকের দিনে অস্ট্রেলিয়া দ্বিতীয়বার ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল পাকিস্তানকে হারিয়ে। এছাড়া 1978 আজকের দিনে জন্মগ্রহণ করেন ইংলিশ মিডফিল্ডার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড এবং সাউথ আফ্রিকাতে জন্ম নেওয়া ইংল্যান্ডের ক্রিকেটার অ্যালান ল্যাম্বের জন্ম 1954 আজকের দিনে। আজকের দিন শুনলেন, আজ 20 জুন। এর সাথে সাথেই শেষ হচ্ছে আজকের ক্রীড়াঙ্গন। আপনারা আপনাদের মেল পাঠাতে পারেন aircolkatasports@gmail.com এ, চিঠি পাঠাতে পারেন ক্রীড়াঙ্গন প্রযত্ন কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। নমস্কার, ভালো থাকবেন।

0: শেষ হলো অনুষ্ঠান ক্রীড়াঙ্গন। উপস্থাপনায় ছিলেন সাম্য বাঁক। আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আমরা যারা সবজি উৎপাদন করি তাদের জন্য বলছি, দেখুন সবজির মধ্যে কতগুলো সবজি কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয়, যেমন আলু পেঁয়াজ। আর এই আলু পেঁয়াজের উৎপাদনে যদি গোলমাল হয়ে যায় তাহলে বড় সড় গোলমাল রেখে যায়, তাই না? কেন? কারণ এই প্রত্যেকটা সবজির কিন্তু আমাদের কাছে ভীষণ রকম গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এই কারণে, দৈনন্দিন জীবনের কথা যদি চিন্তা করি তাহলে এগুলো ছাড়া চলবে না। পেঁয়াজ একটা অত্যন্ত মূল্যবান সবজি, শুধু দেশে কেন বিদেশেও পেঁয়াজে কাঁচা হিসেবে যেমন খাওয়া হয় তেমনি সবুজ পাতা, কলি বা অন্যান্য সবজির সঙ্গে রান্না করে, বা পেঁয়াজ কিন্তু শুকনো করে গুঁড়ো অবস্থাতেও ব্যবহার করা যায়। তাছাড়া পেঁয়াজের কথা বললে নানা ধরনের তার ঔষধি গুণ যেমন রয়েছে, তেমনি কন্দ কথা যদি ভাবি তাহলে ফসফরাস, ক্যালসিয়াম, এমন ধরনের যে খনিজ পদার্থ আছে সেগুলোতে পেঁয়াজ খুব সমৃদ্ধ। তাছাড়া শ্বেতসারেও ভরপুর, এতে ভালো পরিমাণ প্রোটিন আর ভিটামিনও রয়েছে। সারা পৃথিবীর কথা যদি ভাবি তাহলে আমাদের দেশ পেঁয়াজ উৎপাদনে দ্বিতীয় স্থানে রয়েছে। আর দেশের আভ্যন্তরীণ বাজার ছাড়াও বৈদেশিক যে বাণিজ্য, সেখানে কিন্তু পেঁয়াজ একটা বড় জায়গা অধিকার করে রয়েছে। তো আসুন আজকে আমরা জেনে নেব পেঁয়াজের উৎপাদন কি করে সারা বছর ধরে করা যায়। সারা বছর ধরে যদি আমরা পেঁয়াজ উৎপাদন করতে পারি তাহলে এই ফসলের বীজ একদিকে যেমন সংরক্ষণ করা দরকার, অন্যদিকে যে পেঁয়াজের বীজ উৎপাদন পদ্ধতির একটা নির্দিষ্ট প্রযুক্তি সেটা মাথায় রাখতে হবে। আমরা আজকে জেনে নেব পেঁয়াজের বীজ উৎপাদন প্রযুক্তি প্রসঙ্গে। আর এ বিষয়ে বলার জন্য আমাদের স্টুডিওতে আজ আমন্ত্রিত হয়ে এসেছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যান পালন অনুষদের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর তপন কুমার মাইতি। ডক্টর মাইতি, নমস্কার।
2: নমস্কার।
1: যে কথাটা বলছিলাম যে পেঁয়াজ এর কথা, তো পেঁয়াজ দেখুন এমন একটা ফসল যার দাম উঠা পড়া নিয়ে আমাদের সারা দেশে হইচই বেঁধে যায়। হ্যাঁ, এর কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। তো পেঁয়াজের উৎপাদনটাকে যদি আমরা সারা বছর ধরে চাষবাস করে যোগান দিতে পারি, সেক্ষেত্রে নিশ্চয়ই এই ধরনের ঘটনা যেটা অনভিপ্রেততা হবে না। তো একটু জেনে নেব বীজ উৎপাদন পদ্ধতি বা বীজ উৎপাদন প্রযুক্তি নিরিখে আপনার কাছে।
2: আমাদের রাজ্যে পেঁয়াজের উৎপাদন বিগত কয়েক বছরে অনেকটা বেড়েছে, কিন্তু আমাদের যে চাহিদা সেই চাহিদাটা কিন্তু এখনো আমরা পুরোপুরি মেটাতে পারিনি। এবং বিগত কয়েক বছরে এই মেটানোর উদ্যোগ নেওয়ার সাথে সাথে জন্য আমরা বর্ষাতি পেঁয়াজের চাষ করি, শুরু করা হয়, এবং যার বীজটা আসত মূলত মহারাষ্ট্র থেকে বা কর্ণাটক থেকে। এবং এই বীজ যখন বাইরে থেকে আসত

0: সময় মতো আসতো না এবং সময় মতো চাষিকে যদি বীজ না দেওয়া যায় তার কোন ইম্প্যাক্ট বা প্রভাবটা ঠিক ভালোভাবে পড়েন না
1: এবং উৎপাদনও ভালো হবে না,
0: হবে না,
1: সময়টা ভীষণ
0: গুরুত্বপূর্ণ। এবং সেক্ষেত্রে আমাদের এখনো যেটা হচ্ছে বর্ষাতি পেঁয়াজের বীজের জন্য আমাদের সবসময় বাইরের উপর নির্ভর করতে হচ্ছে, কিন্তু আমাদের শীতের সময় আমাদের রাজ্যে একটা জাত আছে অনেকদিন ধরে চাষ হয়ে আসছে সুখসাগর, এটার বীজ উৎপাদন আমাদের রাজ্যে হচ্ছে এবং অনেক চাষি এইটাকে লাভজনক বিষয় হিসেবে বেছে নিয়েছেন। তা আমরা যেটা বলতে চাই যে বীজ উৎপাদনটা বিরাট কিছু প্রযুক্তিগত দিক থেকে যে বিরাট লোকে ভয় পেয়ে যাবে সেরকম কিছু নয়, বীজ উৎপাদন সহজে করা যায়। এবং পেঁয়াজের বীজ উৎপাদন সাধারণভাবে বীজকে পেঁয়াজকে আমরা দ্বিবার্ষিক উদ্ভিদ বলি বীজ উৎপাদনের নিরিখে, এবং একটা হচ্ছে মানে প্রতি মানে বীজ থেকে বীজ উৎপাদন করা যায় একটা, আর আরেকটা হচ্ছে কন্দ থেকে বীজ। আমি প্রথমে বলি বীজ থেকে বীজ উৎপাদন, বীজ থেকে বীজ উৎপাদন সেটা আমরা করি কি বীজটাকে বীজতলাতে ফেললাম, চারা তৈরি হলো, চারাকে লাগানো হলো, পেঁয়াজ হলো, এবার পেঁয়াজটাকে না তুলে আমরা ওইখানে রেখে দিলাম, তাতে পেঁয়াজকলি হবে এবং বীজটা হবে,
1: অর্থাৎ যাকে ইংরেজিতে বা আমরা কৃষির ভাষায় বলি ইনসিটু,
0: ইনসিটু
1: মানে যেখানে আছে সেখানে রেখে,
0: সেখানে রেখে দেওয়া হল। এবার এতে যেটা হচ্ছে এটা সুবিধা আছে কিছু আবার অসুবিধা আছে, সুবিধা যেটা হচ্ছে এর জন্য বিরাট কিছু খরচ হয় না, পেঁয়াজটা তোলার না তুলে আমরা রেখে দিলাম, সেক্ষেত্রে হয়তো কিছুটা সার হয়তো একটু দিতে হয়, না দিলেও চলবে, আর জল একটু দিতে হয়, আর কিছু খরচ নেই, আর হচ্ছে তাড়াতাড়ি বীজটাও তৈরি হয়ে যায়। আর এর জন্য আমি যেটা হচ্ছে আমরা যখন এখানে যে পদ্ধতিতে আমাদের বীজ উৎপাদন হয় সেক্ষেত্রে পেঁয়াজটাকে রাখা হয়, এক্ষেত্রে পেঁয়াজটাকে রাখতে হবে না, কিন্তু এর খারাপ দিক বলতে আমরা কিছু অসুবিধাও আছে, যেটা হচ্ছে আমরা পেঁয়াজের চারা লাগিয়েছি এবার পেঁয়াজটা অনেকটা মাটির নিচেও থাকে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা সঠিক জাত কোনটা জাতের বৈশিষ্ট্যকে ঠিকভাবে দেখতে পাচ্ছি না, যার ফলে পরবর্তী যে ওইখান থেকে যে বীজটা হচ্ছে সেটা দেখা যাবে যে মিক্সড হয়ে যাচ্ছে, ভালো বীজ হয় না, এইটা হচ্ছে একটা ইয়ে হবে। তাছাড়া হচ্ছে এর থেকে এই পেঁয়াজ থেকে একটা কলি মাত্র হয়, সেই কলি একটা হওয়ার ফলে তাহলে দেখা যাচ্ছে যে পেঁয়াজের বীজটার ফলনটাও কম হচ্ছে। আর এরপরে যেটা হচ্ছে কন্দ থেকে বীজ উৎপাদন,
1: কন্দ না একটু আমরা এটা সম্পর্কে আরেকবার একটু জানতে চাইবো আপনার কাছে, যেটা ওই ইনস্টিটিউট বা বীজ থেকে বীজ উৎপাদনের কথা বললেন, সেক্ষেত্রে বীজতলাতে বীজ কখন বোনা হচ্ছে মানে ওই জ্যৈষ্ঠ আসা?
0: হ্যাঁ, বীজতলাতে বীজ বোনা সাধারণভাবে হয় জ্যৈষ্ঠ মাঝামাঝি থেকে এবং আষাঢ়ের শেষ পর্যন্ত।
1: ঠিক,
0: এইবার চারাটা তৈরি হলো, চারাটা তৈরি হওয়ার পরে আষাঢ় মাসের মাঝামাঝি থেকে আশ্বিনের শেষ পর্যন্ত লাগানো যেতে পারে, এবং এইবার পেঁয়াজ লাগানো হলো, চারা লাগানো হলো, পেঁয়াজটা হচ্ছে, এবার ফুল বা কলি আসে এবং আমরা অনেক সময় করি কি কলিটাকে বিক্রি করে দিই, সেটা চাষি করবেই, কারণ চাষির ওইটা থেকে তখন যখন কলিটা বাজারে বিক্রি হয় তখন অনেক দাম পায়, তখন পেঁয়াজের থেকে বেশি দামে বিক্রি হয়, সেটা অনেকেই বিক্রি করেন, কিন্তু যারা পেঁয়াজে বীজের জন্য তারা সেই পেঁয়াজটাকে রেখে দিচ্ছে, সেইখান থেকে এ হচ্ছে
1: একদম।
0: আর তারপরে মোটামুটি মাঘ ফাল্গুনে থেকে কলি আসতে শুরু করে, জ্যৈষ্ঠ মাসে বীজটা রেডি হয়ে যায়, তখন আমরা তুলে মানে পেঁয়াজের কলিটাকে কিছুটা ছয় ইঞ্চির মতো রেখে উপর থেকে কেটে নেওয়া হয়। এইটা
1: তো এবার আপনি বলছিলেন যে কন্দ থেকে বীজ,
0: কন্দ থেকে এইবার যেটা হচ্ছে কন্দ থেকে বীজ উৎপাদনের ক্ষেত্রে হচ্ছে আবার দুটো পদ্ধতি আছে, একটা পদ্ধতিতে হচ্ছে বার্ষিক পদ্ধতি বলে আর একটা হচ্ছে দ্বিবার্ষিক। এই পদ্ধতিতে কি হয়, প্রথমে আমরা চারা লাগালাম, চারা থেকে পেঁয়াজটা হলো, পেঁয়াজটাকে তুললাম, তুলে আমরা দেখে নিলাম জাতের সঙ্গে বৈশিষ্ট্যের সঙ্গে মিলছে কিনা, যেগুলো মিলবে না বা কাটাকুটি রোগগ্রস্ত সেগুলোকে বাদ দিয়ে সেই পেঁয়াজটাকে আবার লাগানো হয়। এবার যখন বলছি যে এক বছরে আর একটা দ্বিবার্ষিক, তখন যেটা হচ্ছে যে এক বছরের ক্ষেত্রে আমরা তোলার আবার হয়তো 15-20 দিনের মধ্যে আবার আমরা লাগাচ্ছি মানে পেঁয়াজটাকে লাগাচ্ছি,
1: মানে বছরে দুবার
0: দুবার। আর একটা যেটা হচ্ছে যেটা দ্বিবার্ষিক যেটা হচ্ছে, সেই পেঁয়াজটা বিশেষ করে আমাদের যে সুখসাগর সেই সুখসাগর জাতটাকে পেঁয়াজ হলো, পেঁয়াজ হওয়ার পরে আমরা সেই পেঁয়াজটাকে সংরক্ষণ করলাম, যে সাধারণ যারা চাষ মানে কৃষক ভাইরা আছেন তারা হচ্ছে ঝুলিয়ে রাখেন এবং সেটা কিন্তু সেই পেঁয়াজটাকে ঝুলিয়ে রাখছে এবং সেই পেঁয়াজটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এই কারণে ভালো করে শুকিয়ে রাখে এবং সেই পেঁয়াজ

0: কিন্তু আমরা অন্য পেঁয়াজগুলো যখন রাখি তখন হচ্ছে দেখা যায় পেঁয়াজের ওজন কমছে, কিছু গাছ বেরিয়ে যায় আর কিছু হচ্ছে গাছ মানে পচে যায়, এই সমস্ত সমস্যাগুলো হয়। কিন্তু চাষিরা বীজের জন্য যেটা রাখে সেটা কিন্তু সেই পেঁয়াজগুলো অনেক ভালো করে শুকিয়ে রাখে এবং সেটাতে একবারে গাছ বেরোয় না আমি বলবো না, বেরোয় কিন্তু সেটা উল্লেখযোগ্য কিছু নয়, কারণ তারা যখন লাগায় তখন মোটামুটি সেই সমস্যাটা খুব একটা প্রকট হয় না। এবার আমি বলি যে বার্ষিক পদ্ধতিতে যেটা হচ্ছে এই বছর চারা তৈরি করেছি, চারা লাগানো হয়েছে, পেঁয়াজ তোলা হলো, পেঁয়াজ তুলে আবার লাগানো হচ্ছে, এবং লাগানোর সময় যেটা করা হয় যে যার যেরকম বৈশিষ্ট্য সেই অনুযায়ী আমরা দেখে নেব, এবং এইটাতে যেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা বর্ষাতি পেঁয়াজের ক্ষেত্রে আমরা ঠিক এইটাকে অনুসরণ করতে বলি। এই কারণে যে বর্ষাতি পেঁয়াজ যে সময়টা ওঠে সেই সময়টা আমরা তারপরে লাগানোর জন্য তখনও সময় থাকে, তার জন্য অপেক্ষা করতে হয় না। আর বর্ষাতি পেঁয়াজকে আমরা সংরক্ষণ করতে পারি না, দু তিন মাস হয়তো আমরা রাখতে পারি কিন্তু সেটা মানে লাভজনক কিছু হবে না। তা সেইটা এইভাবে করা হয়, পেঁয়াজটাকে তোলা হয়, তুলে ভালো করে বেছে নেওয়া হয়, ভালো করে একটু শুকিয়ে নিয়ে তারপরে পদ্ধতি কিভাবে হবে সেটা আরো পরে আমি আসছি। এবার দ্বিবার্ষিক মেথড যেটা হচ্ছে আমাদের শীতকালে যে পেঁয়াজটা হয় সুখসাগর, এই পেঁয়াজটা তৈরি হলো, তৈরি হওয়ার পরে আমরা ইয়েতে তুললাম মানে সময় মতো তোলা
1: হলো,
0: তুলে আমরা তারপরে ভালো করে শুকিয়ে নিয়ে আমরা সংরক্ষণ করলাম। এবার অক্টোবরের দিকে অক্টোবর নভেম্বর সেই সময়টা পেঁয়াজটাকে আমরা জমি তৈরি করে লাগানোর ব্যবস্থা করা হয়, এবং সেই বীজ থেকে মানে পেঁয়াজ থেকে পেঁয়াজকলি অনেকগুলো হয়, কারণ পেঁয়াজটাকে কেটে দেওয়া হয় মানে তিন চার ভাগের এক ভাগ কেটে দেওয়া হয়, এবং কোন ট্রাইকোডারমা ভিরিডিতে বা অন্য কোন কেমিক্যাল ফাঙ্গিসাইড দিয়ে ট্রিট করে তারপরে লাগানো হয়। এবং সেক্ষেত্রে আমরা যখন বীজ থেকে বীজ যখন করছিলাম তখন একটা পেঁয়াজ থেকে একটা কলি হয়েছিল, কিন্তু এখানে পাঁচ থেকে ছটা পর্যন্ত কলি পাওয়া যায়, এবং যার ফলে হচ্ছে এদের ইয়েটা বেশি মানে ফলনটা বেশি, এবং এতে সুবিধা যেটা আমি বললাম
1: এক্ষেত্রে মানে তাহলে সুবিধা ও সুবিধাটা কি দাঁড়াচ্ছে?
0: সুবিধা যেটা হচ্ছে যে আমরা জাত নির্বাচন মানে জাত অনুযায়ী আমরা পেঁয়াজটাকে নির্বাচন করতে পারছি।
1: আপনি বলছিলেন যে সুখসাগরের,
0: হ্যাঁ সুখসাগরের,
1: সুখসাগর
0: কোন যদি মিক্সড হয়ে যায়
1: সুখসাগরই পাচ্ছি,
0: হ্যাঁ কোন বেছে নেব, যদি দেখা যায় যে কোন আলাদা জাত হয়ে গেছে কোন কারণে তাহলে সেগুলোকে আমরা বাদ দিয়ে দেবো, বা কোন সময় রোগগ্রস্ত যেগুলো আছে সেগুলো হয়তো আমরা জমিতে আছে পেঁয়াজটা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু পেঁয়াজটা অনেক সময় পেঁয়াজ জমিতেই পচে যায়, তা আমি তো সেটা ওইভাবে যদি রেখে দিতাম হয়তো একটা দুর্বল গাছ হতো, পেঁয়াজ কলি আসতো তখন সেখান থেকে ভালো হতো না, কিন্তু এখানে আমরা যখন তোলার সুযোগ আছে, তুলে যখন নির্বাচন করার সুযোগ আছে সেটা আমরা করতে পারছি, এটা একটা দিক গেল। তারপরে যেটা হচ্ছে তবে এর থেকে যেহেতু আমি বললাম পাঁচ থেকে ছটা কলি হয় সেক্ষেত্রে বীজের পরিমাণটাও বেশি, তবে অসুবিধার দিক থেকে যদি বলি এটার খরচ অনেক বেশি,
1: খরচটা বেশি হয়ে যায়,
0: কারণ আবার আমি পেঁয়াজ প্রথমে তো পেঁয়াজ তৈরি করে নিলাম, আবার পেঁয়াজটাকে লাগাতে যাচ্ছি, লাগানোর সময়ও আমাকে সার জল ওষুধ সবটাই দিতে হবে, এবং যেহেতু অনেকদিন থাকে সেই হিসাবে আমাকে পরিচর্যাও করতে হবে, এবং এই জন্য খরচটা বেশি। কিন্তু গুণগত মানের জন্য যদি উচ্চ গুণগত মান সম্পন্ন যদি আমরা বীজ পেতে চাই তাহলে কন্দ থেকে বীজ উৎপাদন পদ্ধতিটাকেই বেছে নেব।
1: বেশ, তো এবারে আপনি যদি একটু বলেন যে আমাদের রাজ্যের কথা যদি ভাবি সাধারণভাবে রবি আর বর্ষার মৌসুমে তো আমরা পেঁয়াজ চাষ করতে শুরু করেছি যেটা বর্ষাতি পেঁয়াজ, তো তার জাত সম্পর্কে যদি কি জাত
0: রবি মৌসুমে আমাদের রাজ্যে অনেক জাতের পরীক্ষা নিরীক্ষা হয়েছে, নতুন নতুন জাত নিয়ে আসা হয়েছে, কিন্তু এখনো আমাদের রাজ্যে সুখসাগর হচ্ছে সবচেয়ে ভালো জাত, এবং আমাদের এই সুখসাগর জাতের পেঁয়াজ বা অনেক সময় বীজ অন্য রাজ্যে নিয়ে যায়, তারা ওইটাকে ভালো করে নির্বাচন করে আবার হয়তো নতুন কোন জাত তৈরি করছে, কিন্তু সুখসাগর জাতটা হচ্ছে খুব ভালো জাত, যেটা হচ্ছে অনেক সময় আমরা বাজারে দেখি মহারাষ্ট্র থেকে পেঁয়াজ আসছে, পেঁয়াজের খোসা টোসা উঠে গেছে মানে ট্রান্সপোর্ট সবটাকে নিতে পারে না
1: একদম,
0: এবং বেশি দিন রাখাও যায় না, কিন্তু সুখসাগরকে আপনি আমরা যদি এখান থেকে দিল্লিতেও পাঠাই কি তামিলনাড়ুতে পাঠাচ্ছি সেক্ষেত্রে পেঁয়াজ অত ওই রকম খোসা অত নষ্ট হয় না, এবং এটাও রাখাও যায়।

0: ইনটেক থাকে, খোসাও যদি খুব সুন্দরভাবে লাগানো থাকে, সেক্ষেত্রে তার রক্ষণশীলতা মানে সংরক্ষণের ব্যাপারটা অনেকটাই বেড়ে যায়। তো একটু আমাদের বলবে যে
1: বর্ষাতি পেঁয়াজ
0: এখানে কি ধরনের জাত?
1: আমাদের ধরুন এইটা শুরু হয়েছে মোটামুটি আমাদের এখানে প্রায় 14-15 বছর শুরু হয়েছে, এবং সেক্ষেত্রে আমরা আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো জাত নিয়ে আমরা নাড়াচাড়া করেছি, এবং সেক্ষেত্রে আমরা কতগুলো জাতকে আমরা যেটা মানে ভালো হয়েছে ফলন বিভিন্ন দিক থেকে, রোগ পোকা বা ফলন যে যা যা বলি সেগুলো নিরিখে, এইটা কিন্তু আমাদের এগ্রি ফাউন্ড ডার্ক রেড, ভীমা সুপার, আরকা কল্যাণ, N53 বা বসন্ত 7-0, এই কয়েকটা জাত কিন্তু আমাদের এখানে ভালো হয়। এটা ফলনের দিক থেকে 19-20, একটু কারুর একটু বেশি কারুর একটু কম এরকম। তা এইগুলো আমরা সাধারণভাবে চাষিদের কাছে আমরা বলি যে এইগুলোকে আপনারা করতে পারেন, হয়তো বীজ পাওয়ার ক্ষেত্রে সুবিধা অনুযায়ী এগ্রি ফাউন্ড ডার্ক রেডটা আমাদের রাজ্যে অনেকটা জনপ্রিয় বেশি হয়েছে অন্যান্য জাতের তুলনায়।
0: আমরা যদি পেঁয়াজ চাষের ক্ষেত্রে আবহাওয়ার কথা ভাবি, তাহলে আমাদের রাজ্যের যে আবহাওয়া, যে ধরনের মরশুম, বিভিন্ন মরশুমে বিভিন্ন রকম দেখা যায়, এই যে প্রকারভেদ, যে ভিন্ন বিভিন্ন আবহাওয়াকে, সেক্ষেত্রে তো পেঁয়াজ চাষ করা সম্ভব।
1: হ্যাঁ, তাই তো। আমাদের রাজ্যের মানে সমতলের কথা যদি আমরা ভাবি, তা এখানে পেঁয়াজের বীজ সহজে করা যাবে, এবং সেক্ষেত্রে হচ্ছে যে খুব বেশি গরম পড়বে না, আবার খুব বেশি ঠান্ডাও থাকবে না, এইটা একটা। আর আর্দ্রতার ব্যাপারটা, আর্দ্রতা বেশি আর্দ্র জায়গায় হবে না,
0: বেশি আর্দ্র জায়গায়
1: বেছে নেওয়া ঠিক হবে না, কারণ বীজের গুণগত মানের ক্ষেত্রে তার প্রভাব পড়ে। তবে মোটামুটি যদি বিয়ে হয় যে 10-12 ঘন্টা পেঁয়াজে যখন লাগানোর পর থেকে যদি দিনের সূর্যালোকটা পায় এবং তাপমাত্রার ক্ষেত্রে বেশি থাকলে হবে না, 20-21-এর মধ্যে যদি থাকে ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, সেই এতে করা যাবে,
0: মানে ঠান্ডা হবে না আর খুব বেশি গরম সহ্য করতে পারবে না।
1: কারণ আমরা তো পেঁয়াজটা যখন লাগাচ্ছি তখন কিন্তু তখন ঠান্ডাটা শেষের দিকে আসে এবং তারপরে আবার আস্তে আস্তে গরমের টেম্পারেচারটা হয়।
0: তা সেই ক্ষেত্রে আমরা তাহলে পেঁয়াজের যে বীজ উৎপাদন করার কথা বলছি সেটা খুব ভালো হতে পারে। সেক্ষেত্রে গাছের বৃদ্ধির পরের দিকে মানে এই যে তাপমাত্রা বা আর্দ্রতার কথা যদি বলেন, কি বলবেন?
1: তাপমাত্রার ক্ষেত্রে 20-21 ডিগ্রি তাপমাত্রা হলে হবে, আর মানে আর্দ্রতার সেটা হচ্ছে 70%
0: যদি থাকে ভালো রকম হবে। আর তার জন্য কি বিশেষ ধরনের কোন মাটি দরকার আছে?
1: মাটির ক্ষেত্রে কোন নেই, সমস্যা নেই। তবে আমরা এ করব, দোঁয়াশ মাটি, পলি মাটি এইগুলো হচ্ছে ভালো, এবং এঁটেল মাটিতে বেশি পরিমাণ যদি হয় তাহলে জৈব সারটা দেওয়ার দরকার হয়, এবং তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, এঁটেল মাটিতেও সহজে চাষ করা যাবে। আর এমনি যদি দেখা যায় যে অম্লত্ব আছে তাহলে সেক্ষেত্রে একটু চুন দেওয়ার সুপারিশ করা হয়।
0: কিন্তু মাটিটা ঝুরঝুরে করে,
1: হ্যাঁ মাটিটা ঝুরঝুরে করে দেবে, 4-5টা চাষ দিয়ে মোটামুটি জমি রেডি হয়ে যায়, সেক্ষেত্রে খুব বেশি আর চাষ দেওয়ার। তবে একটা কন্ডিশন রাখতে হবে, যেটা মানে জমিতে জল নিকাশি ব্যবস্থা যেন থাকবে, আবার সেচের ব্যবস্থাটাও রাখতে হবে, কারণ যে সময় বীজ তৈরি হওয়ার সময় সেই সময়টা জলের দরকার হয়।
0: বেশ, তো একটু যদি বলেন যে কন্দ নির্বাচন এর ক্ষেত্রে আমাদের কি করা বাঞ্ছনীয়, মানে কৃষক ভাইরা ঠিক কি করবেন, তাদের কি পরামর্শ দেবেন আপনি?
1: কন্দর ক্ষেত্রে যেটা হচ্ছে, কন্দ বড়, মাঝারি, ছোট বিভিন্ন সাইজের হয়, তা আমরা বড়টাকে ইয়ে করি না, এই কারণে বড়টা করতে গেলে অনেক বেশি কন্দ লাগবে এবং তার জন্য অনেক খরচটাও বাড়বে। সেক্ষেত্রে মাঝারি সাইজের যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা যেটা হচ্ছে পেঁয়াজের ইয়েটা আকারটা আছে 4.5 সেন্টিমিটারের মতো যদি হয় মানে বড় হবে, আর তার থেকে হচ্ছে 2.5 সেন্টিমিটার থেকে 3 সেন্টিমিটারের মধ্যে যদি হয় তাহলে মাঝারি বা ছোট পেঁয়াজ হয়।
0: বেশ,
1: তা এক্ষেত্রে বড় আকারের যদি আমরা কন্দ যদি বাছি তাহলে মোটামুটি 6-7 কুইন্টাল প্রতি বিঘাতে লাগবে। আর মাঝারি সাইজের যদি, তার থেকে যদি একটু ছোট সাইজ হয় তাহলে 2.5-3 কুইন্টাল, আর মাঝারি সাইজের যদি হয় তাহলে 1.5-2 কুইন্টাল পেঁয়াজ লাগবে। এইটা হচ্ছে পেঁয়াজের কন্দের ক্ষেত্রে

0: এইটা হচ্ছে বৈশিষ্ট্য, এবং সেটা হচ্ছে খরচটাও ঠিক সেইভাবে আপনি বড় যদি আমরা দেই বড় এ করি তাহলে সেক্ষেত্রে
1: পরিমাণটা
0: বেশি হবে। আর একটা যেটা হয় যে ছোট দিলে আবার খরচটা কম হবে, এইটা হচ্ছে মূল জায়গা।
1: একটু আপনি কি বলবেন মানে এই যে লাগানোর সেই সময় আমরা তো বলি যে ভীষণ রকম ভাবে যে শোধনের উপর গুরুত্ব,
0: হ্যাঁ শোধনের তো দরকার আছে যেকোনো, সে পেঁয়াজ শুধু নয়, আমরা এখন ধানের বীজের ক্ষেত্রেও শোধন করতে বলছি, আলু বীজও করতে বলছি, সব বীজ শোধনের কথা বলা হয়। এবার সবজি বীজের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় শোধিত বীজ বাজারে আমরা পাই, এবং শোধিত বীজ মানে বুঝবেন কি করে, যে বোঝাটা যেটা হচ্ছে যদি বীজটার উপরে কোন রঙিন রং থাকে তাহলে বুঝতে হবে যে এটা শোধিত বীজ, এবং সেক্ষেত্রে কোন সময় এইটাকে যেরকম ভাবে প্রথাগত ভাবে আমরা জলে রাতে ভিজিয়ে দিই, পরের দিন জল থেকে তুলে নিয়ে এসে বীজটাকে সেটা করা যাবে না। যদি রঙিন বীজ হয় তাহলে কিন্তু জমি তৈরি করে জমিতে রস থাকবে, তখন আপনি বীজ তোলাতে ফেলুন বা মূল জমিতে ফেলুন, সেটা করবেন। আর এক্ষেত্রে যেটা আমরা বলি যে 5 গ্রাম করে মানে ট্রাইকোডার্মা ভিরিডি প্রতি কেজি পেঁয়াজের জন্য বা কন্দ যেটাকে আমরা বলছি সেটার জন্য ব্যবহার করা হয়, অথবা 2.5 গ্রাম হিসাবে ম্যানকোচে আমরা সেটাকে ম্যানকোচে
1: ব্যবহার
0: করতে পারি, এবং ভালো করে ভিজিয়ে মানে নিয়ে তারপর আবার শুকিয়ে নেওয়া হয়, তারপর লাগানো হয়।
1: তো এই তো গেল আমরা মোটামুটি কিভাবে মানে কন্দ নির্বাচন করব বা শোধন করব, বন্ধুরা জেনে নিলেন আপনারা। এবারে লাগানোর বিষয়টা একটু জেনে নিই যে কখন লাগাবো, কি অবস্থাতে লাগাবো, বা লাগানোর দূরত্ব কি হবে, বা মানে বীজ থেকে বীজ বা
0: সারি থেকে অবশ্যই জানার দরকার আছে। আমরা যেটা বলবো যে জাতগুলোকে শোধন করার পরে কার্তিক মাসের শেষ সপ্তাহ থেকে অগ্রহ মাসের মাঝামাঝি পর্যন্ত লাগানো যেতে পারে, আর বর্ষার মৌসুমে জাতগুলি অগ্রহ মাসের মাঝামাঝি থেকে পৌষ মাস পর্যন্ত লাগানো হয়। আর দুটো সারির মধ্যে দূরত্ব রাখা হয় 45 সেন্টিমিটার, আর দুটো কন্দের মধ্যে একটা সারিতে দুটো কন্দের মধ্যে রাখা হয় 30 সেন্টিমিটার। এটা সাধারণভাবে হচ্ছে এঁটেল মাটি বা দোঁয়াশ মাটির জন্য, আর যদি বেলে মাটি হয় তাহলে আর একটু দূরত্বটা একটু কমিয়ে দেওয়া হয় 30 সেন্টিমিটার বাই 30 সেন্টিমিটার। তবে একটা জিনিস এই যখন আমরা লাগাতে যাচ্ছি তখন একটা জিনিসকে মাথায় রাখতে হবে, অন্তরীণ দূরত্ব যেটা হচ্ছে ইংরেজিতে আমরা বলি আইসোলেশন ডিস্টেন্স, এইটা কি যে দুটো জাতের মধ্যে দূরত্ব রাখতে হবে, সেটা যদি ইতর পরাগ সংযোগ যদি নিজেরা পরাগ সংযোগ মানে বাইরের থেকে হয় করা যায় তাহলে কিন্তু সেটা দূরত্ব বেশি দিতে হবে, তা নাহলে মিক্সড হয়ে যাবে। আর যদি যেমন টমেটো বেগুনের ক্ষেত্রে সেটা কিছু সমস্যা নয়, সেক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট দুটো জাতের মধ্যে একটা মিনিমাম দূরত্ব রেখে আমরা বিয়ে করতে পারি, কিন্তু এক্ষেত্রে আমাদের দূরত্ব অনুযায়ী মানে আমাদের একটু বেশি করে রাখতে হবে। যদি আমরা দুরকমের আমরা এখানে সাধারণভাবে যে বীজটা লাগাই সেই বীজের ক্ষেত্রে যদি আমরা এ করি তাহলে 500 মিটার রাখতে হবে একটা জাত থেকে আরেকটা জাত, আর যদি ভালো তার থেকে বেটার কোয়ালিটি যদি করতে হয় যে ফাউন্ডেশন সিড সেক্ষেত্রে হচ্ছে 800 থেকে 1000 মিটার পর্যন্ত রাখা যেতে পারে।
1: তো এক্ষেত্রে যেহেতু আপনি বলছেন যেটা ইতর পরাগ সংযোগ হয় সেখানে তো মৌমাছির
0: অবশ্যই
1: একটা ভূমিকা থাকতে পারে,
0: মৌমাছির ভূমিকা আছেই, এবং আমরা বিভিন্ন সময় চাষিদের কাছ থেকে পাই যে আমাদের ফুল হয়েছে কিন্তু আমাদের বীজ ধরছে না, তা সেক্ষেত্রে আমরা ভিজিটও করেছি গিয়ে দেখেছি যে ওখানে কোনো মৌমাছি ঘুরছে না, তারপরে বলছে যে আগে হয়েছে, হ্যাঁ আগে হয়েছে, আমি বললাম যে আগে কি ছিল, সেক্ষেত্রে বলছে যে আগে সর্ষে ছিল, তা সর্ষে থাকার ফলে সেইখান থেকে মৌমাছি এসে এ করেছে, কিন্তু সর্ষেটা কেটে নেওয়ার পরে তখন আর মৌমাছি নেই, তা তখন হচ্ছে বলছে কি করা যাবে, আমি বললাম এখন কিছু করার নেই, করতে হবে যে প্রথম যখন আপনি এ করবেন পেঁয়াজ লাগাবেন বীজের জন্য তখন হচ্ছে পেঁয়াজের বাক্স মানে মৌমাছির বাক্স রাখুন, প্রতি একরে 3টে মৌমাছির পাশা রাখুন, তাহলে কিন্তু এই মৌমাছি নেই আর আপনি বীজ তৈরি করবেন এতে দুটো একসঙ্গে হতে পারে না, বীজটাকে আপনাকে মৌমাছি রাখতেই হবে
1: ঠিক।
0: আর এমনি যেটা হচ্ছে বীজের ধরুন যখন ফুল আসছে তখন কোন মানে ওষুধ সেই মুহূর্তে যে কোনো মারাত্মক কোন ওষুধ স্প্রে করা যাবে না, তাহলে কিন্তু ফুলটার উপর প্রভাব পড়বে এবং

0: সিডও হবে না, ফুল হবে না, সিডটাও নষ্ট হবে।
1: মানে দুটোই আমরা পাবো না, সেটা বুঝে নিতে হবে। কৃষক বন্ধুরা, আজকাল আপনারা অনেক সচেতন হয়েছেন, তবে এই ধরনের কীটনাশক ওষুধ প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই সচেতন থাকতে হবে। আর বিশেষত এখানে যেহেতু মৌমাছির বাক্স যদি আপনারা রাখেন, তাহলে সেক্ষেত্রে তো আরো সাবধানতা অবলম্বন করতে হয়, না হলে মৌমাছি মারা গিয়ে সে পরাগ সংযোগে বিঘ্ন ঘটাবে। আমাদের হাতে সময় আর বেশি নেই ডক্টর মাইতি, আমরা একটু শেষ পর্যায়ে এসে গেছি, একটু জেনে নেব আপনার কাছে সার প্রয়োগ বা সেচ সম্পর্কিত।
0: সার তো অবশ্যই দিতে হবে,
1: একটু ছোট করে
0: সার দিতে হবে, জৈব সারও দেবেন, রাসায়নিক সারও দিতে হবে। রাসায়নিক সারের ক্ষেত্রে হচ্ছে নাইট্রোজেনটাকে তিন ভাগে দিতে পারেন অথবা দু ভাগে দিতে পারেন, কিন্তু পটাশটাকে আর ফসফরাসটাকে আমরা একসঙ্গে দিতে বলি। সালফারটাকেও আমরা মূল সার হিসেবে সঙ্গে দিতে বলা হয়, কিন্তু সালফারটা অনেকেই ব্যবহার করেন না। কিন্তু আমরা বলবো যে সালফার যদি আলাদা করে দিতে পারেন ভালো, আর যদি না পারেন তাহলে অ্যামোনিয়াম সালফেট, ইউরিয়া না দিয়ে অ্যামোনিয়াম সালফেটটা দিন, তাহলে কাজে দেবে। আরেকটা যেটা হচ্ছে যে ওষুধ মানে অনুখাদ্যের প্রয়োগ করতে হবে। অনুখাদ্য বিশেষ করে পেঁয়াজের বীজ উৎপাদনের ক্ষেত্রে জিঙ্ক এবং বোরনের আছে প্রভাব আছে, সেইটাকে আমরা সাধারণভাবে বলি যে 2.5 গ্রাম জিঙ্ক সালফেট প্রতি লিটার জলে দিয়ে এবং বোরনের ক্ষেত্রে 2 গ্রাম প্রতি লিটার জলে দিয়ে মানে লাগানোর 55 দিন থেকে 70 দিন পরে দুটো স্প্রে করা হয়। এমনি সেজ বা অন্তর্বর্তীকালীন পরিচর্যা এটা প্রয়োজন মাফিক, এটা আপনারা অনেকেই করে থাকেন, সেটা নিয়ে আমাদের খুব বেশি বলার জায়গা নেই। মাঠ পরিষ্কার থাকবে, গাছে প্রয়োজন মতো জলও দিতে হবে।
1: তাহলে এইভাবে যদি আমরা চাষটা করে যাই, সেক্ষেত্রে আমরা নিশ্চিত ভাবে ভালো ফলন পেতে পারি, মানে বিঘা প্রতি বীজের গড় ফলন কিরকম হতে পারে?
0: গড় ফলন মোটামুটি 80 থেকে 100 কেজি।
1: এটা তো নিশ্চিত ভালো ফসল হলো,
0: অনেকেই পেঁয়াজের থেকে পেঁয়াজের বীজ উৎপাদন বেছে নিয়েছেন, এতে লাভ অনেক বেশি। একটা 1 বিঘা জমি থেকে হয়তো দেখা যাচ্ছে 25 থেকে 30 কুইন্টাল পেঁয়াজ হচ্ছে এবং সে যে দাম পাচ্ছে, আর এইখান থেকে 80 থেকে 100 কেজি পেঁয়াজের বীজ করে তার থেকে অনেক বেশি আয় করছে।
1: ঠিক, তো এক্ষেত্রে কি কোন বীজ সংরক্ষণের
0: যেটা হচ্ছে যে বীজটাকে ভালো করে শুকিয়ে নিয়ে 2-3 দিন রোদে শুকিয়ে নিয়ে তারপরে সেগুলোকে ঘরে রেখে একটু ঠান্ডা করে নিয়ে কোন টিনের কৌটো বা বাক্স এতে ভালো করে রেখে দেওয়া হয়? এবং সাধারণভাবে ভেজা, খুব বেশি ভেজা ভেজা ভাব থাকলে তাহলে নষ্ট হয়ে যাবে, 6 থেকে 8 শতাংশ। যদিও মাপার হয়তো সুযোগ নেই, কিন্তু ভালো শুকনো হলে সেটাকে রেখে দেন।
1: আমাদের হাতে সময় আর একদম নেই শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন, আমরা কথা বলছিলাম পেঁয়াজের বীজ উৎপাদন প্রযুক্তি নিয়ে। আসলে পেঁয়াজ এমন একটা ফসল আমাদের রাজ্যে বলুন না সারা দেশে, যে পেঁয়াজ আমাদের ভীষণ জনপ্রিয় এবং পেঁয়াজের ভীষণ রকম উপকারিতা রয়েছে, তাছাড়া পেঁয়াজ চাষ করা ভীষণ লাভজনক। তো বীজ উৎপাদন যদি করে নেওয়া যেতে পারে, সেক্ষেত্রে লাভের পরিমাণটাও অনেক বেশি বেড়ে যায়। এ বিষয়ে এতক্ষণ আপনাদের বুঝিয়ে বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যান পালন অনুষদের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর তপন কুমার মাইতি। ডক্টর মাইতি, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার।
2: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী। এখন অনুষ্ঠান আপনার স্বাস্থ্য।
3: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন রোগ নিরাময়ে যোগের দ্বিতীয় পর্ব, বলছেন যোগা ও পুষ্টিবিদ রাখি চট্টোপাধ্যায়।
4: 21শে জুন সারা বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস। নিয়মিত সঠিক যোগাভ্যাস দেহে বিভিন্ন সমস্যা নিয়ন্ত্রণ করতে পারে। প্রথমেই জানব যে হৃদযন্ত্রের কার্যকারিতা ভালো রাখতে যোগাসন কিভাবে আমাদের সাহায্য করে। যোগাসনের নিয়মিত সঠিক অভ্যাস ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে, স্ট্রেস কমায় এবং রক্ত সঞ্চালন উন্নত করে। রক্ত বাহে ফ্যাট জমতে দেয় না, তবে যাদের কার্ডিয়াক প্রবলেম আছে তারা অবশ্যই কয়েকটি আসন এড়িয়ে চলবেন। চক্রাসন, হলাসন এবং ভস্ত্রিকা প্রাণায়াম তারা কিন্তু কখনোই অভ্যেস করবেন না। যাদের লাংসের সমস্যা আছে বা লাংস ভালো রাখতে যে আসনগুলো আমরা প্রত্যহ অভ্যেস করতে পারি তা হল ভুজঙ্গ আসন, মৎস্য আসন, সেতুবন্ধ আসন এবং বিভিন্ন প্রাণ

0: এনা কিন্তু কম বেশি প্রত্যেকেই ভোগেন। ওজন নিয়ন্ত্রণ, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ, মাসেল এবং হাড়ের শক্তি প্রদান নিয়মিত যোগাভ্যাসের কিন্তু অন্যতম সুফল। বৃক্ষাসন, বীরভদ্রাসন, অর্ধচন্দ্রাসন, ভুজঙ্গাসন, গোমুখাসন, শলভাসন ইত্যাদির অভ্যাস এবং সঠিক ডায়েট কিন্তু আপনাদের এই হাড়ের সমস্যা থেকে দীর্ঘদিন ভালো রাখতে সাহায্য করবে। ওজন নিয়ন্ত্রণ মানে কম বেশি আমরা প্রত্যেকেই এই সমস্যায় ভুগতে থাকি, যে ওবেসিটি কিন্তু দিন দিন আমাদের ভারতবর্ষে বাড়ছে এবং প্রত্যেক দিনের যোগাভ্যাস কিন্তু আপনাকে একটা লং টার্ম মানে বহুদিন ধরে আপনি এর ভালো সুফল কিন্তু পেতে পারেন। কিন্তু বর্তমান প্রজন্ম কিছু ক্ষেত্রে এই দ্রুত ওজন কমানোর জন্য যোগাসনের থেকে জুম্বাকে বেছে নেয়, কিন্তু এটা তারা ভুলে যায় যে এই জুম্বারও কিন্তু বেসিক হচ্ছে যোগাসন। যদি আমরা প্রপার যোগাসন না করে এই অ্যাক্টিভিটিগুলো করতে যাই তাহলে কিন্তু আমাদের মাসেল ক্র্যাম্প হওয়ার মতো অ্যাকিউট প্রবলেম এবং লিগামেন্টে চোটের মতো একটা লং টার্ম কমপ্লিকেশন কিন্তু আসতে পারে। যোগাসন যে ওজন নিয়ন্ত্রণ করে দেহকে মেধহীন এবং সুস্থ রাখতে সাহায্য করে তার উদাহরণ কিন্তু আমাদের কাছে সুনীল গাভাস্কর, বিরাট কোহলি থেকে বিনোদন জগতে শিল্পা শেট্টি। তাই এই তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে আমরা এই ক্ষেত্রে মিউজিক্যাল যোগাও কিন্তু বর্তমান দিনে ব্যাপক জনপ্রিয়, কারণ এই যোগাসনের যে উপকারিতা সেটা আমরা সারা জীবন ধরে পাই, যে আমি একদিন আজকে যোগাসন করলাম কালকে সেই উপকার আমার শরীরে আসবে না এমনটা কিন্তু নয়। এবং যোগাসন যে কোনো বয়সের মানুষ সারাদিনে যে কোনো সময় করতে পারেন, তবে আমরা এটা বলি যে ভরা পেটে কখনোই যোগাসন করবেন না, একটুখানি খুব হালকা খাবার খেয়ে আরামদায়ক পরিবেশ থাকবে সেইভাবেই আপনারা কিন্তু যোগাসন অভ্যেস করবেন। তবে হ্যাঁ, একদম সকালবেলা আইডিয়াল টাইম, কারণ এই ক্ষেত্রে বাতাসে দূষণের মাত্রা কম থাকে, অক্সিজেন অনেক বেশি থাকে। তবে যাদের সকালে করার সময় নেই, আপনারা সারাদিনের যে কোনো সময় কিন্তু একদম হালকা কিছু খাবার খেয়ে যোগাসন করতে পারেন। বিছানায় বসে কখনোই যোগাসন করবেন না, মাটিতে কোনো ম্যাটের ওপর বা মোটা চাদর বা কার্পেটের ওপর কিন্তু যোগাসন করা যেতে পারে। তাই প্রত্যহ যোগাসন সঠিকভাবে অভ্যেস করুন এবং নিজেকে রোগমুক্ত রাখুন।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন রোগ নিরাময়ে যোগ, বললেন যোগা ও পুষ্টি বিশেষজ্ঞ রাখি চট্টোপাধ্যায়।
2: শেষ হলো অনুষ্ঠান আপনার স্বাস্থ্য, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন আপনাদের জানিয়ে দেব আজকের আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের বাকি অনুষ্ঠানগুলি সম্পর্কে। সন্ধ্যা 7টায় শুনবেন তরজা গান, পরিবেশনায় মণিভূষণ প্রামাণিক ও সহশিল্পীরা। 7:45 নস্টালজিয়া অনুষ্ঠানে শুনবেন অভিনেতা শ্যামল চক্রবর্তীর সাক্ষাৎকার, সাক্ষাৎকারটি নিয়েছেন স্পন্দন দাস, প্রযোজনা দুর্বাদে। 8:15 অনুষ্ঠান শ্রবণী, একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন অনির্বাণ মুখোপাধ্যায়। 9:00 কথায় গানে, উপস্থাপনায় শর্মিষ্ঠা রায়। 9:15 অনুষ্ঠান বিশ্ব পরিক্রমা, 9:45 আলোর সন্ধানে অনুষ্ঠানে শুনবেন অ্যালজাইমার্স সচেতনতা, উপস্থাপনায় সোমা রায়, প্রযোজনা দুর্বাদে। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে খেয়াল পরিবেশন করবেন শিল্পী সুমিতা রায়। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় শর্মিষ্ঠা রায়। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি 12:00।

জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ, সেদিন চাই বৃষ্টি পড়ুক অঝোরে, ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ, সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব, সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন, লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITRWKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

এতক্ষণ শুনলেন তর্জা গান, পরিবেশন করলেন মণিভূষণ প্রামাণিক ও সহশিল্পীবৃন্দ, পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন শিল্পী উৎপলেন্দু চৌধুরীর কণ্ঠে তিনটি লোকসঙ্গীত।

0: শুনলেন উৎপলেন্দু চৌধুরীর কণ্ঠে লোকসঙ্গীত আকাশবাণী মৈত্রী।
1: নমস্কার, আমি ডক্টর তুষারকান্তি মন্ডল, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, সেন্ট্রাল আয়ুর্বেদ রিসার্চ ইনস্টিটিউট কলকাতা, মিনিস্ট্রি অফ আয়ুষ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই বছর কলকাতায় যে দ্বাদশতম আন্তর্রাষ্ট্রীয় যোগ দিবস সম্পাদন হচ্ছে, এখানে মাননীয় প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই যে এই আন্তর্রাষ্ট্রীয় যোগ দিবস এখানে কলকাতায় পালিত হচ্ছে, সেটা খুবই একটা গর্ব বিষয়। এবছর যোগের আমাদের থিম হচ্ছে যোগা ফর হেলদি এজিং। এই যে এজিং প্রিম্যাচুরগুলোকে কন্ট্রোল করার জন্য যোগের যে উপযোগিতা, সেটাই এবছরের মেন থিম। সিম্পল যোগাসন রোগ যদি আমরা করতে পারি তাহলে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি। আমাদের রোগের একটা প্রধান কারণ হচ্ছে সাইকোসোমাটিক, যেটা বলা হয় মানে মানসিক শারীরিক রোগ। তো এই সাইকোসোমাটিক রোগটা আমরা কিন্তু কন্ট্রোল করতে পারি যোগাসন থেকে। যোগের তো বিভিন্ন পর্যায় রয়েছে, সমস্ত পর্যায়গুলো সম্ভব নয়, কিন্তু যেটা আসন এবং প্রাণায়াম এবং ধ্যান, এই তিনটে যদি আমরা রোজ অ্যাটলিস্ট 10-15 মিনিট আমরা যদি সকালে করতে পারি, সেক্ষেত্রে আমাদের ফিজিক্যাল স্ট্রেংথ বাড়বে, আমাদের মানসিক শক্তি বাড়বে এবং আমাদের মনের একাগ্রতা বাড়বে, এবং যে আমাদের একটা কর্মের সঙ্গে আমাদের যে চিন্তার একটা সামঞ্জস্য সেটা আমরা তৈরি করতে পারবো, যেটা হচ্ছে যোগের মুখ্য উদ্দেশ্য, ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল অ্যালাইনমেন্ট অফ দ্য বডি। তো এটা যদি আমরা করতে পারি তাহলে

0: তাহলে আমরা আমাদের শরীরের বিভিন্ন যে রোগগুলো হয় এবং যে রোগগুলো আমরা এই ছোট্ট ছোট্ট যোগাসনের মাধ্যমে এবং ধ্যান এবং প্রাণের মাধ্যমে করতে পারি, যেমন ব্রিদিং এক্সারসাইজ। ব্রিদিং এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ, ব্রঙ্কাইটিস এবং শ্বাস যাদের সমস্যা রয়েছে তারা যদি এই অনুলোম বিলোম এই ছোট্ট ছোট্ট প্রাণায়ামগুলো করে এবং তার সঙ্গে ভ্রামরী এই প্রাণায়ামগুলো আমরা করি, তাহলে কিন্তু আমরা এই রোগ থেকে আমরা বাঁচতে পারি। সূর্য নমস্কার, সূর্য নমস্কার যদি আমরা করি, সূর্য নমস্কার হচ্ছে আমাদের সমস্ত শরীরের ব্যায়াম এবং এটাকে বলে অষ্টাঙ্গ নমস্কার। সকালে 3-4 এটা করি, সেটা কিন্তু সমস্ত শরীরে একটা ব্যায়াম তৈরি হয়, টোটাল এক্সারসাইজ বডি। এবং তার সঙ্গে আমরা প্রাণায়াম আর মেডিটেশন করলে মানসিক, শারীরিক এবং আধ্যাত্মিক শক্তিটা আমরা বৃদ্ধি করতে পারি।
1: খবর একটু পরেই।

0: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের মূল অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, অপশাসনের অবসান ঘটায় পশ্চিমবঙ্গ ফের সমৃদ্ধির পথে এগোতে শুরু করেছে। প্রধানমন্ত্রী আজ ওড়িশায় বিজেপি সরকারের দুবছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে 47,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। বিশ্বজুড়ে আন্তর্জাতিক যোগ দিবস আগামীকাল উদযাপিত হবে। কলকাতায় মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এবং আমেরিকার সংঘাত বন্ধের প্রতিশ্রুতি রক্ষার ব্যর্থতার অভিযোগে ইরান আজ ফের হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ নেদারল্যান্ডস সুইডেনের এবং জার্মানি আইভরি কোস্টের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। 1947 সালের 20 জুন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহ বহু বিশিষ্টদের প্রয়াসে আইনসভায় ভোটাভুটির মাধ্যমে অবিভক্ত বাংলা ভাগের প্রস্তাব গৃহীত হয়, যার ফলে স্বাধীন ভারতে পশ্চিমবঙ্গ রাজ্যের জন্ম হয়। এর আগে এপ্রিল মাসে তারকেশ্বরের সম্মেলনে আলাদা রাজ্য গঠনের সিদ্ধান্ত হয়েছিল। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে হুগলির তারকেশ্বরে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাষণে প্রধানমন্ত্রী বলেন, একটা সময়ে পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সঙ্গে জুড়ে দেওয়ার চক্রান্ত চলছিল। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে লড়াইয়ে হাল ছেড়ে দিয়েছিল কংগ্রেসও। সেই সময় রুখে দাঁড়িয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি আরও বলেন, অপশাসনের অবসান ঘটায় পশ্চিমবঙ্গ ফের সমৃদ্ধির পথে এগোতে শুরু করেছে। পশ্চিমবঙ্গের হারানো গৌরব ফিরে এসেছে। বিজেপি সরকার প্রতিষ্ঠা করার সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজ্যের মানুষকে তিনি ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর বাংলার জন্য যে স্বপ্ন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো বিশিষ্ট মানুষেরা দেখেছিলেন, সেগুলি এবার বাস্তব রূপ দেওয়ার সময় এসেছে। তিনি বলেন, বাংলার উন্নয়নের লক্ষ্যে বিজেপি সরকার অত্যন্ত দ্রুত গতিতে কাজ শুরু করেছে।
1: সাথিও, আজাদী কে বাদ বঙ্গাল কে উজ্জ্বল ভবিষ্য কে লিয়ে যে স্বপ্ন দেখা গয়া, বঙ্গাল কি মহান আত্মাও নে যে

0: परिकल्पना की थी, आज एक तरह से पहली बार हम पश्चिम बंग दिवस पर उन सपनों को सच्चाई में बदलते देख रहे हैं। यह ऐतिहासिक तारीख पश्चिम बंगाल के विकास की प्रेरणा बने, हम एक नया और गौरवशाली इतिहास रचे। आज बीजेपी एनडीए सरकार में इसके लिए विकास के महाअभियान की शुरुआत हो रही है।
1: এই মঞ্চ থেকেই তিনি পিএম কিষাণ প্রকল্পের আওতায় 18,880 কোটি টাকার 23তম কিস্তি প্রকাশ করেন। এর ফলে সারা দেশে 9.44 কোটিরও বেশি কৃষক উপকৃত হবেন। পাশাপাশি রেলওয়ে, কৃষি, গ্রামীণ উন্নয়ন, মৎস্য ও পশুপালন খাতের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি।
0: আজ पीएम किसान सम्मान निधि की 23वीं किस्त भी जारी की गई है। देश भर के 9 करोड़ से अधिक किसानों के बैंक खातों में लगभग 19,000 करोड़ रुपए सीधे भेजे गए हैं। मैं देश के सभी लाभार्थी मेरे किसान परिवारों को बहुत बहुत शुभकामनाएं देता हूं।
1: প্রধানমন্ত্রী এদিন ওড়িশা থেকে সরাসরি রাজ্যে আসেন। সেনাবাহিনীর চপারে তারকেশ্বরে অবতরণের পর তাঁকে স্বাগত জানান রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। এদিকে পশ্চিমবঙ্গ বিধানসভাতেও আজ যথাযথ মর্যাদায় রাজ্য দিবস পালিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রায়রঙ্গপুর জনসভা থেকে ওড়িশার উন্নয়ন অগ্রগতির প্রশংসা করেন। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির নেতৃত্বে 2 বছর পূর্ণ হওয়ার প্রেক্ষিতে তিনি বলেন, রাজ্য দ্রুত উন্নয়নের পথে এগিয়ে চলেছে এবং পূর্ব ভারতের সামগ্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। শ্রী মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে জন্মদিনের শুভেচ্ছা জানান। রাষ্ট্রপতির জন্মভূমি পাহাড়পুর গ্রামে আসতে পেরে তিনি সম্মানিত বোধ করেছেন বলেন প্রধানমন্ত্রী। তিনি পাহাড়পুরকে সূর্যগ্রাম বা সৌরশক্তি নির্ভর আধুনিক গ্রামে রূপান্তরিত করা হবে বলে ঘোষণা করেন। প্রধানমন্ত্রী আজ প্রায় 47,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি জানান, কেন্দ্রের পূর্বোদয় ভাবনা পূর্ব ভারতের দ্রুত উন্নয়নের মাধ্যমে দেশের সামগ্রিক অগ্রগতিকে ত্বরান্বিত করবে।
0: কেন্দ্র সরকার কা ভিজন হয় পূর্বী ভারত কে বিকাশ সে ভারত কা বিকাশ, ইসলিয়ে হম পূর্বোদয় কি নীতি পর কাম কর রহে। জিস পূর্বী ভারত কো কংগ্রেস কে দৌর মে পিছড়েপন কা পর্যায় বনা দিয়া গয়া থা, আজ বো প্রগতি কা প্রবেশ দ্বার বন রহা হ্যায়।
1: এর আগে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার রায়রঙ্গপুরে এক বিশাল জনসভায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী শাসন ও বিশ্ব নেতাদের সঙ্গে গঠনমূলক যোগাযোগের ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের মর্যাদা ও প্রভাব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। রাষ্ট্রপতি আরও বলেন, যখন বিশ্বের বিভিন্ন অঞ্চলে সংঘাত ও অনিশ্চয়তা বিদ্যমান, তখন ভারত শান্তি, সংলাপ ও সহযোগিতার পক্ষে ধারাবাহিকভাবে দৃঢ় মত পোষণ করছে। কোভিড মহামারীর সময় ভারত বহু দেশকে ভ্যাকসিন, অক্সিজেন ও জরুরি চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করে মানবিক সহায়তা প্রদান করেছে, যা আন্তর্জাতিক সংহতি ও মানব কল্যাণে ভারতের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে বলে রাষ্ট্রপতি মনে করিয়ে দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল কলকাতায় দেশজ প্রযুক্তিতে নির্মিত 3টি যুদ্ধজাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অ্যাগ্রেকে ভারতীয় নৌসেনার কাজে সামিল করবেন। গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এবং নৌবাহিনীর যুদ্ধজাহাজ নির্মাণ দপ্তর এগুলি তৈরি করেছে। আগামীকাল বিশ্বজুড়ে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হবে। এবছর 12তম আন্তর্জাতিক যোগ দিবসের থিম সুস্থ বার্ধক্যের জন্য যোগ ব্যায়াম। সুস্থ, কর্মক্ষম এবং মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিত করতে আজীবন চর্চা হিসেবে যোগ ব্যায়ামকে গ্রহণ করার গুরুত্ব তুলে ধরার উদ্দেশ্যে এই থিম বাছা হয়েছে। আন্তর্জাতিক যোগ দিবস 2026-এর মূল অনুষ্ঠানটি পশ্চিমবঙ্গের কলকাতার ঐতিহাসিক রেড রোডে অনুষ্ঠিত হবে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কমন যোগ প্রোটোকল অনুযায়ী যোগ ব্যায়াম অনুশীলনে জাতিকে নেতৃত্ব দেবেন। রেড রোডে আয়োজিত এই জাতীয় অনুষ্ঠানটি ভোর 5টায় শুরু হবে। অনুষ্ঠান স্থলে হাজার হাজার যোগ অনুরাগী সশরীরে অংশগ্রহণ করবেন এবং ভারত ও বিদেশ থেকে লক্ষ লক্ষ নাগরিক ভার্চুয়ালি এতে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এই অনুষ্ঠানটি স্বাস্থ্য, সম্প্রীতি ও সামগ্রিক কল্যাণ সাধনে একটি আন্তর্জাতিক আন্দোলন হিসেবে যোগ ব্যায়ামের ক্রমবর্ধমান ভূমিকাকে আরও সুদৃঢ় করবে। এছাড়াও সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে দেশের 100টি গুরুত্বপূর্ণ সংস্কৃতি কেন্দ্রে যোগ দিবসের অনুষ্ঠানের আয়োজন করেছে। যোগ দিবস উপলক্ষে আজ শুনবেন বিশেষ আলোচনা আন্তর্জাতিক যোগ দিবস। এতে অংশ নিয়েছেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সংস্কৃত ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান রাকেশ দাস ও স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থার অধিকর্তা ডক্টর অভিজিৎ ঘোষ, সঞ্চালনায় কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাত 8টায়। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল।

0: আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম, আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এবং আমেরিকার সংঘাত বন্ধের প্রতিশ্রুতি রক্ষার ব্যর্থতার অভিযোগ তুলে ইরান হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে দেশটির সামরিক কমান্ড সতর্ক করে দিয়েছে যে আগ্রাসন অব্যাহত থাকলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলতি সপ্তাহের শুরুর দিকে হওয়া একটি অন্তর্বর্তীকালীন চুক্তির পর এই হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল আবার শুরু হয়েছিল। ঠিক তার পরপরই এই পদক্ষেপটি নেওয়া হল। ব্রিক্স গোষ্ঠী জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দুদিনের এক বৈঠকে আগামী সোমবার থেকে নতুন দিল্লিতে শুরু হবে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই বৈঠকে পৌরোহিত্য করবেন। এই বৈঠকে সংশ্লিষ্ট দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রতিনিধি দলের প্রধানেরা বর্তমান বিশ্বের সামনে অচিরাচরিত নিরাপত্তার চ্যালেঞ্জ বিষয়ে মতবিনিময় করবেন। বিদেশমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, এছাড়াও জাতীয় পর্যায়ে নিরাপত্তার চ্যালেঞ্জ এবং নিরাপত্তার ক্ষেত্রে নতুন প্রযুক্তির ভূমিকা নিয়েও আলোচনা হবে। স্নাতক স্তরে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি পরীক্ষা আবারও নেবার আগে এর প্রস্তুতির অঙ্গ হিসেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA আজ দেশজুড়ে একটি মক ড্রিল বা পরীক্ষামূলক মহড়া পরিচালনা করছে। সকাল 9টায় শুরু হওয়া এই মক ড্রিল বিকেলে শেষ হবে। আড়াই লক্ষেরও বেশি নিরাপত্তা কর্মী সারা দেশের বিভিন্ন স্থানে এই মক ড্রিলে অংশ নেন। মহারাষ্ট্রের পারভানি জেলার যশওয়ারি গ্রামে একটি হনুমান মন্দিরের নির্মীয়মান দেওয়াল ভেঙে চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, আহত বহু। জানা গিয়েছে ওই মন্দির সংলগ্ন একটি সভামণ্ডপ নতুন করে তৈরি করা হচ্ছিল। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবছরের কৈলাস মানসরোবর যাত্রার প্রথম দল আজ নাথুলা পাস হয়ে চীনে প্রবেশ করেছে। সিকিমের রাজ্যপাল ওম প্রকাশ মাথুর পর্যটনমন্ত্রী ছেড়িং থেন্ডুক ভুটিয়ার উপস্থিতিতে পতাকা দেখিয়ে যাত্রা শুরু করান। মোট 47 জন সদস্যের দলে 41 জন যাত্রী, 2 জন লিয়াজো অফিসার, 1 জন চিকিৎসক এবং 4 জন সহায়ক আছেন। বিশ্বকাপ ফুটবলে আজ নেদারল্যান্ডস সুইডেনের এবং জার্মানি আইভরিকোস্টের মুখোমুখি হবে। আজ ব্রাজিল হাইতিকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। দলের হয়ে ম্যাথু স্কুনহা 2টি এবং ভিনিসিয়াস জুনিয়র 1টি গোল করেন। অন্য ম্যাচে প্যারাগুয়ে তুরস্ককে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। গতরাতে মরক্কো স্কটল্যান্ডকে 1-0 গোলে এবং মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়াকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। অন্য আরেকটি ম্যাচে মেক্সিকো দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের মূল অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, অপশাসনের অবসান ঘটায় পশ্চিমবঙ্গ ফের সমৃদ্ধির পথে এগোতে শুরু করেছে। প্রধানমন্ত্রী আজ ওড়িশায় বিজেপি সরকারের 2 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে 47,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এবং আমেরিকার সংঘাত বন্ধের প্রতিশ্রুতি রক্ষার ব্যর্থতার অভিযোগে ইরান আজ ফের হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। খবর শেষ হলো, এরপরে শুনবেন স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন নস্টালজিয়া। অভিনেতা শ্যামল চক্রবর্তীর সাক্ষাৎকার নিয়েছেন স্পন্দন দাস, প্রযোজনা দুর্বাদে।
2: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন নস্টালজিয়া। এই অনুষ্ঠানে আজ শুনবেন বিখ্যাত অভিনেতা, বাংলা নাট্যজগতের অন্যতম নাট্য ব্যক্তিত্ব শ্রী শ্যামল চক্রবর্তী মহাশয়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে স্পন্দন দাস। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। দুই বাংলার শ্রোতাবন্ধুদের অসংখ্য শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নস্টালজিয়া। আপনারা সকলেই জানেন, গত সপ্তাহ থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অতিথি স্বনামধন্য প্রতিভাবান চলচ্চিত্র ও মঞ্চাভিনেতা শ্রী শ্যামল চক্রবর্তী মহাশয়। গত সপ্তাহে আমরা তাঁর ছেলেবেলার কথা শুনেছিলাম, খানিকটা শুনেছিলাম তাঁর থিয়েটারের কথা, আর তাই আজকে আমরা শুরু করব তাঁর থিয়েটার যাপনের কথা দিয়ে। আচ্ছা শ্যামলদা, আপনার জন্ম এবং বেড়ে ওঠা দুই কলকাতার একেবারে পেশাদার রঙ্গমঞ্চের আখড়া যাকে বলা হয় সেই উত্তর কলকাতায়, তাই আজ আপনার কাছ থেকে কলকাতার পেশাদার রঙ্গমঞ্চের কিছু গল্প শুনতে চাই।
3: মানে একসময় কলকাতায় পেশাদার থিয়েটারের জন্য নেতাজি সুভাষ ইনস্টিটিউট, মানে শিয়ালদায় ইনস্টিটিউটে রয়েছে হলটা, সেখানে সমস্ত সিনেমার স্টারেরা অভিনয় করছেন। পাশে ক্লেমরাউন্ড মঞ্চ বলে একটা, সেখানে হচ্ছে প্রতাপ মঞ্চে হচ্ছে। তারপরে এই টালা ব্রিজের নিচে একটা কি যেন হলটা, সেখানে ওই অঞ্জন অঞ্জনা ভৌমিক বোধ হয়।

0: কুমারের হিরোইন, শুভেন্দু চ্যাটার্জি তারা অভিনয় করছেন, মানে ভয়েস অন লাইব্রেরি ওই ছোট স্টেজ, তাতেও মানে পেশাদার থিয়েটার এমনই অবস্থা, মানে জায়গা পাওয়া যাচ্ছে না, কোন হল ফাঁকা নেই। বৃহস্পতি শনি রবি থিয়েটার হচ্ছে এবং কাগজে তার প্রতিদিন বিজ্ঞাপন হচ্ছে। জেলার লোকজন তারা সকালবেলা মুড়ি চিঁড়ে নিয়ে ওই হলের সামনে এসে চলে আসতো, কখনো কখনো আগের দিন রাত্রেও চলে আসতো, এসে ওই বসে আছে, টিকিট পাওয়া না পাওয়া সব মিলিয়ে মানে একটা ব্যাপার ছিল।
1: ওই সময়টা পুরোপুরি পেশাদার ভাবে থিয়েটারে বা অভিনয়ে কেন গেলেন না?
0: আমি কেন পেশাদার অভিনেতা হলাম, মানে থিয়েটার অভিনেতা হলাম না, চাকরি করলাম, এটা এখনই বোঝা খুব মুশকিল, মানে এত বয়সে এসেও আমি বুঝতে পারি না। কারণ ভীতু মধ্যবিত্ত বাঙালি নিরাপদ আশ্রয় খোঁজে। এবার অভিনয় শিল্পটা কখনোই আমাদের পেশাদার বলা হচ্ছে, কিন্তু যে চরম অনিশ্চয়তা সেইটা কিন্তু আত্মীয় স্বজন বাবা মা তারা কিন্তু প্রবল আপত্তি করেছে যে চাকরিটা করতেই হবে। এবং আমি এখনো বলি, মানে গ্রুপের লোকজনদের সবাইকে বলি, তুমি যদি চাও যে আর পাঁচজন মানে একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার বা একজন আইটি ছেলে মেয়ে যারা একটা নির্দিষ্ট টাকা পায় বা যে ব্যবসাদার, খুব কম ব্যবসাদারকে দেখা যায় অভিনয় গ্রুপ থিয়েটার বা পেশাদার থিয়েটারের সঙ্গে যুক্ত, প্রায় নেই, কারণ তাকে ওই ব্যবসার সঙ্গে যুক্ত থাকতে হবে হোল টাইমার। আর আমাদের থিয়েটার চর্চাটা হয়েছে খুবই অ্যামেচারিস, এবার তার মধ্যে হয়তো ডিগ্রিগত তফাত হয়েছে, কেউ 24 ঘন্টা সেটা নিয়ে ভাবছে, কেউ হয়তো 2 ঘন্টা ভাবছে, এই তফাতটা আছে। এইটা আমাদের থিয়েটারকে আরো অনেকটা দূর যেতে পারত যদি অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী যদি আমরা সবাই পেশাদার হতে পারতাম। এই যে আমরা যে হলগুলোতে থিয়েটার করি সে হলগুলোতে যা খরচ তার থেকে তো কম টাকাই আমরা দিই, যে খরচটা একটা দিনের জন্যে কিছু অর্থ সাহায্য পায় বলেই থিয়েটারটা করা যায়। মানে তিনতলার বিকৃষ্ণদা কেউ না কেউ থাকেনি, যে ওই তার নেশা বা আগে ছাতুবাবু লাটুবাবুরাও যখন থিয়েটার করেছেন, গিরিশবাবুরাও যখন করেছেন,
1: হ্যাঁ
0: কোথাও গুরমুখরায়দের আসতেই হয়েছে, এসে অর্থের যোগান তারা দিয়েছেন, উপভোগ করেছেন, কিন্তু থিয়েটার যারা করছেন প্রত্যেকে তারা করতে পারছেন থিয়েটার, কিন্তু গুরমুখরায় টাকা দিচ্ছেন। বা তখনকার সময় বাঙালি বড়লোক এরকম তো শোনাই যায়, ছাতুবাবু লাটুরা কি 10 কেজি সোনার গয়না নাকি 100 কেজি সোনার গয়না পরে প্রমীলা চরিত্র অভিনয় করবেন। আমি আজকে প্রমীলা চরিত্র অভিনয় করব বলে আমি 100 কেজি সোনার গয়না গড়িয়ে নিলাম। থিয়েটার সবসময় এইভাবেই হয়েছে। এখন গ্রুপ থিয়েটার মুভমেন্ট যখন এলো তখন আরেকটু সব এদিক ওদিক হলো, ওলট পালট হলো। গ্রুপ থিয়েটার মুভমেন্টের সময় গ্রুপ থিয়েটার আসার পেছনে ছিল রাজনীতি একটা বড় কারণ।
1: আচ্ছা,
0: গণনাট্যের সঙ্গে একটা বড় ভূমিকা ছিল আইপিজিএর, যে মতাদর্শের দিক থেকে থিয়েটারটা কি করে আরো মানুষের কাছে চলে যায়। এবং সেখানে আমাদের এত ভালো একটা রিসোর্স ছিল, আছে বলা ভালো, যাত্রা বা পালাগান, ওইখান থেকে গণনাট্য, গণনাট্য থেকে এইবার এলো তর্ক বিতর্ক। হ্যাঁ, পেশাদার মঞ্চ বনাম গ্রুপ থিয়েটার,
1: গ্রুপ থিয়েটার,
0: কেউ কেউ গ্রুপ থিয়েটার কে বললেন যে গণনাট্য, কেউ বললেন নবনাট্য, এইসব নানান ভাগ হলো, ভাগ বলতে নামের এদিক ওদিক, কিন্তু হচ্ছে থিয়েটারই, হয়তো সহজ করে আরো কম পয়সায় আরো মানুষের কাছে যাবার একটা চেষ্টা ছিল নবনাট্যে বা গণনাট্যে। জানি না, আমার কখনো কখনো মনে হয় যে সেই সময় কম বয়সের কি তারুণ্য আমাকে ছুটিয়ে বেরিয়েছে, নাকি সত্যি আমি ভেবেছি যে এটা পাল্টানো যায় থিয়েটার দিয়ে সময়কে, সমাজকে, কিছু তো নিশ্চয়ই যায়, নিশ্চয়ই যায়, চিন্তা ভাবনার খোরাক যায় পাল্টে। আমার থিয়েটার আমাকে ভাবতে শিখিয়েছে, আমার থিয়েটার আমাকে প্রশ্ন করতে শিখিয়েছে, আমার থিয়েটার যাচাই করতে শিখিয়েছে যে কোনটা ঠিক কোনটা ভুল, এইটা থিয়েটার আমাকে শিখিয়েছে। এবং আমি যদি একটু মানুষ বলে নিজেকে মনে করি বা আমার চারপাশের লোকজন মনে করে যে মানুষটা ভালো, তো আগে তো মানুষটা বলতে হবে, তো সেই মানুষটা কিসে, আমার মান আর হুঁশ আছে তবে না মানুষ, তো সেইটা বোধহয় থিয়েটার ছাড়া হতো না। এটা থিয়েটার আমাকে এই লেসনটা দিয়েছে জীবনের ক্ষেত্রে।
1: একদম,
0: আমি যে কোনো কিছু ঘটলে আমি কেন সেটা বারবার জিজ্ঞাসা করি মনে মনে, কেউ যদি বলে ওদিকে যেতে কেন যাব, সেটা আমার মনে মনে প্রশ্ন হয়। হ্যাঁ, শুধু সে বলছে বলে যাব না, ওই যাওয়াটাই ঠিক, এটা আমি নিজে প্রশ্ন করে যদি উত্তর পাই তবে সেখানে যাব, এটা থিয়েটারের গুণ।
1: আচ্ছা বলছি, আপনার প্রথম অভিনয় সিনেমাতে অভিনয় হারবার্ট?
0: না, 84 সালে একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম, সেটা এই ডালহৌসি চত্বরই এই টেলিফোন ভবনে শুট হয়েছে, রাস্তায় ট্রামে বাসে, সুপার 8 ফিল্ম মুভমেন্টস তখন হতো। হ্যাঁ, সুপার 8 ফিল্ম ছোট ক্যামেরা দিয়ে, তাতে আমার নাটকের দলের যিনি পরিচালক ছিলেন গৌতম সেন, তিনি আমাকে একটা চরিত্র নির্বাচন করলেন, সেটা একটা ট্রায়াঙ্গুলার প্রেম। এইটা কিন্তু আমার সৌভাগ্য, জীবনে প্রথমবার সিনেমা

0: আছে, অঙ্ক আছে।
1: আপনি গুমনামিতেও খুব ভালো একটা চরিত্র করেছেন।
0: ওটা তো করবো নাই, ঠিক করেছিলাম।
1: সে কি?
0: হ্যাঁ ঠিক করেছিলাম কি, আমি আগের দিন অবধি শ্রীতের যে অ্যাসিস্ট্যান্ট তার সঙ্গে আমার দ্বারা হবে না, প্রচুর ইংরেজি কথাবার্তা ডায়লগ। এবার আমি ইংরেজি বাংলা মিডিয়ামের ছেলে, অত ইংরেজি আমি বলতে পারবো আমার বিশ্বাস ছিল না, অত ইংরেজি আর একটা ছবিতে যেটা থেকে যাবে,
1: ভয়ঙ্কর একটা চ্যালেঞ্জ।
0: চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ তো পরে কথা, করব না, কারণ আমি আমার যেটুকু সুনাম হয়েছে অভিনেতা হিসেবে, এই কে রে ইংরেজি জানেই না, আর ইংরেজি না জানলে তো সে তো পাতে যাওয়ার কেউ নয়। যে ইংরেজি জানে না মানে সে কিছু জানে না, অশিক্ষিত চূড়ান্ত। তো নিজেকে এরকম অশিক্ষিত প্রমাণ করার এই ডেকে নিয়ে যে কি আমাকে অপমান করছে, এবং পরের দিনকে আমি কিছুতেই করব না। আর ওই তুমি ফার্স্ট প্যারাগ্রাফটা তুমি যেভাবে মুখস্থ করে এসো, সে কি পরিশ্রম যে করেছি আমি, বাপরে বাপ। তারপরে এটা খুব সহজ করে দিলেন সৃজিৎ।
1: আচ্ছা,
0: মহাজাতি সদনের ওটা শুটিং হয়েছিল চার দিন, অনির্বাণ ছিল, সদ্য বিপ্লব দা মারা গেলেন, বিপ্লব দাশগুপ্ত ছিলেন আমার পাশেই চরিত্রটিতে। এবার আমি যখন গ্রিন রুমে মেকআপ টেকআপ চলছে, তখন সৃজিৎ প্রথমে সামলা করবেন না বলছেন কেন, আমি ভালো পারবো না, এটাই এত ইংরেজি আমার দ্বারা হবে না, সবচেয়ে সংলাপ ইংরেজিতে, বুঝতে বুঝতে কত অসুবিধা হচ্ছে, না বুঝতে কিচ্ছু অসুবিধা হচ্ছে না, পড়তে পারছে না, যে হ্যাঁ পড়তে তো পারছি, বুঝতে তো পারছি, কিন্তু আমার অ্যাকসেন্ট তো খুব ভুল, আমার তো ইংরেজি অ্যাকসেন্ট নয়। বলছে আপনার বাঙালি অ্যাকসেন্ট আমি চাইছি, চরিত্রটা একজন বাঙালি এবং মুখার্জি ব্রিটিশ ইংরেজি বলে, খুব বাঙালিরা দেখবেন ব্রিটিশ ইংরেজি বলে, আপনার পাশে বিপ্লব দার চরিত্র কিন্তু আমেরিকান ইংরেজি, ওইটাতে আমি মানে সঠিক উচ্চারণ চাইছি, আপনার সঠিক উচ্চারণ নয়, বাঙালি যেভাবে ইংরেজি বলে আপনি সেটাই বলুন। তখন মনে হলো একটু সাহস পেলাম যে তাহলে তো একটু চেষ্টা করাই যায়। তো প্রথম শটটা দেবার পরে উঠে এসে আপনি একটু করতে চাইছিলেন না,
1: মানে সত্যি তাই, আপনি না করলে আমরা দর্শকেরা মিস করে যাই।
0: না তা নয়, আসলে ওই চরিত্রটায় যে মুখার্জি চরিত্রটা আমি করেছিলাম গুমনামিতে, ওই কমিশনটার প্রধান মুখার্জি কমিশনের, তিনি তখন জীবিত যখন ছবিটা হয়, এই কিছুদিন হলো মারা গেছেন, এবং তার মুখের চেহারা বা শারীরিক গঠন আমার সঙ্গে খুব মিল আছে। এইটা আমি অতবার না বলার পরেও আমাকে জোর করেই করানো হয়েছে, বলা যায় করে আমার নিজের উপকার হয়েছে, লোকজনও ভালো বলে। অন্যরকম যে মেকআপ আর্টিস্ট যে সামনে কয়েকটা চুল ছিল, সে বললো দাদা এগুলোকে একটু তুলে দেবো, ছেঁচে দেবো, যে মুখটা তো সঁপে দিয়েছি তোমার হাতে, পুরোটা টাক করে দেবে কি পুরো চুল রাখবে সে তোমার ব্যাপার, তুমি যা করবে করো। তো সে পুরোটা ছেঁচে দিয়ে তো মুখার্জি কমিশন তো হলো। ওই জন্য মানে আমাকে ছেড়ে অন্য কারুর কাছেই যাচ্ছিলেন না, এই নয় যে আমার মতো অভিনেতা পাওয়া যাবে না, তা নয়।
1: অভিনয়টাও সেই জায়গায় নিয়ে গেছেন এবং আপনার থিয়েটারে আপনি বারবার নিজেকে প্রমাণ করেছেন।
0: আচ্ছা, সেই জন্যই নাচরবান্দা ছিল
1: একেবারেই তাই, মানে দেখতে এরকম বা মেকআপ দিয়ে, এখন তো প্রস্থেটিক মেকআপ বেরিয়েছে, এখন তো চাইলে একদম একেবারেই ওরকম করিয়ে দেওয়া যায়, কিন্তু আপনি মঞ্চে যেটা দিয়ে গেছেন দর্শকদের, সেটা অন্য কারোর পক্ষে দেওয়াটা খুব মুশকিলের। এবং আমি ভাবছি যে ওই চরিত্রটার পরে আপনি আবার বল্লভপুরের রূপকথার এই চরিত্র, কি অদ্ভুত দুটো শেড, দুটো আলাদা জায়গা, সত্যি মেলানো যায় না।
0: আমার সৌভাগ্য যে আমি মঞ্চেও নানান ধরনের চরিত্রে অভিনয় করেছি, আমি শ্রীনন্দ কমরেডস এ কমরেড লেনিনের চরিত্রে অভিনয় করেছি, এবং এখন অব্দি আমার যা যা প্রশংসা হয় অভিনয়ের, তার মধ্যে শ্রীনন্দ কমরেডস প্রথম দিকে, কারণ আড়াই ঘন্টার মতো নাটকটা শুধু কথা কথা কথা, এবং লেনিনকে নিয়েই গোটাটা, লেনিন নিজে মঞ্চে আর কি তার শেষ কয়েকদিনের, এবং এত তত্ত্ব, সেইটা আমার খুব মনে আছে। নাটকের শেষে পেছনে ফ্লেক্সে লেনিনের একটা মূর্তি ছিল, মানে ছবি আঁকা ছিল, সেটা মাঝে মাঝেই নাটকে আসতো। আমি যখন কার্টুন পড়ছে তখন আমার সবাই এসে জড়িয়ে ধরেছিল, আমি কিন্তু রেড স্যালুট করে দাঁড়িয়েছিলাম।
1: বাহ,
0: এইটা কি করে হলো আমি জানি না, কিন্তু আমার তখন মনে হলো যে এর ছাড়া এই লোকটাকে আর অন্য কোনোভাবেই আমি, মানে হয়তো আমাদের এখানে পায়ে হাত দিয়ে প্রণাম করা, অমুক করা তমুক করা, কিন্তু আমার হাত উঠে গেল আমার। এটা পরে বিভাস দাবুল, বিভাস চক্রবর্তী ছিলেন নির্দেশক, মানে ওই জন্যই তো তোকে নিয়েছি খুনের মধ্যে,
1: মানে হয়ে উঠলেন।
0: এই যে কি করে হলো আমি কিন্তু একটা ব্যাখ্যা করতে বললে বলতে পারবো না। বা আমি আর একটা নাটকের উদাহরণ দিই, আবার এখন হচ্ছে সংস্কৃতি করছে বুদ্ধদেব বসুর প্রথম পার্থ, ওতে স্বপ্ন সন্ধানে যখন করে তখন আমি কৃষ্ণ করতাম, কর্ণ করত প্রথম রজতাভ দত্ত, পরে কৌশিক সেন। তো আমার মনে আছে একাডেমির একটা শোতে ইন্টারভিউ ঠিক আগে কৃষ্ণের প্রবেশ ছিল, এসে একটা রসরামে উঠে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকা, পর্দা পড়ত, ওই কর্ণ বলতো তুমি কৃষ্ণ, কৃষ্ণ একটু হাসি দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে, পর্দা পড়ে ইন্টারভিউ, তারপরে কৃষ্ণের অংশটা। আমার মনে আছে একাডেমির একটা অভিনয়তে আমি একটা স্লেপ্ট ডাউন স্টেজ দিয়ে ঢুকে যেই উঁচুতে দাঁড়িয়েছি, আমি দেখতে পাচ্ছি সামনে কালো একটা আকাশ, প্রচুর তারা রয়েছে।

0: আমি নিজেকে কিরকম ভাবে কুরুক্ষেত্রের মাঠে আছি বলে মনে হলো। আমি এটা উল্লেখ করছি এই জন্যে, সেই যে অনুভূতিটা আমার সেদিন হয়েছে, আমি বারবার খুঁজেছি যে ওই একটা এরকম আকাশ দেখতে পাবো, দাঁড়িয়ে আছি আকাশ ভর্তি তারা, আমি দাঁড়িয়ে আছি, আমার পাশে কর্ণ দাঁড়িয়ে আছে, এইটা আমি নিজে অনুভব করলাম। এবং আমি তারপরে অনেক শো হয়েছে, আমি অনেকবার খোঁজার চেষ্টা করেছি যে ওইভাবে আবার ওই আকাশটা দেখতে পাবো কিনা, পাওয়া যায় না। ওইটা ওই ম্যাজিক মোমেন্টটা তৈরি হয়েছিল, ওটা ভেতরে শরীরে কোথাও একটা বা যাপনটা, সেই সন্ধ্যেটার যাপন, তো ওই আনন্দটা আমি এখনো এনজয় করি। কেন আমরা দৌড়ই থিয়েটার করতে, কেন যাই? অর্থ তো নয়, অতএব কি পাবো আগে না, কিন্তু ওই যে মুহূর্তটা পেলাম, ও তো আমাকে সোনা দানা দিয়েও ওই মুহূর্তটা কেউ দিতে পারবে না, পৃথিবীর কেউ দিতে পারবে না। আমি যেটা নিজে অনুভব করলাম নিজে, এবং সেটা নিজে তৈরি হলো। আর একটা নাটক আমি বলি, রামনীতি, ওই নাটকে একটা চরিত্র ছিল আমি করতাম কৃপাসুরি বলে, পার্থ চট্টোপাধ্যায় নাটক, ওইটা নিধু বাবুকে নিয়ে। কৃপাসুরি বলে একজন অন্তজ গায়ক বা কবিয়াল, সে বলে যে আমি নিধুবাবুকে খুন করেছি। নিধুবাবু তো খুন হননি, অসুস্থ হয়ে মারা গেছেন, এই শোভাবাজার অঞ্চলেই থাকতেন। এবারে কি করে খুন হয়েছে, মানে সেইটা ওই কৃপাসুরির জার্নিটা একেবারে, যেহেতু সে অন্তজ, বড় লোকেরা বা ধনী যারা, তারা তাকে গান গাইবার সুযোগই দিচ্ছে না, তাকে বসিয়ে রেখে নিধুবাবুর গানই চলছে। তখন কলকাতার জমিদার মহলে এই দেববাড়ির লোকজনদের নিধুবাবুর গান, এটা একটা এলিট ক্লাস, নিধুবাবুর গান শুনতে। ওই লোকটার এটা একটা কোথাও ইগোয় লাগে, সে তার পাল্টা একটা গান তৈরি করে, নিধুবাবুর গান চুরি করে, তার রক্ষিতার বাড়ি যায়, গিয়ে গান চুরি করে, সেখান থেকে গান গায়, একই আসরে নিধুবাবু গাইবার আগে সে গিয়ে নিধুবাবু গানটা গেয়ে দেয়। হ্যাঁ, এবার তারপরে নিধুবাবু অস্বস্তিতে পড়েন, কিন্তু নিধুবাবু সেটাকে আটকে রাখছে। এই করতে করতে তার ছাত্র, নিধুবাবুর ছাত্রকে তিনি হাফ আখড়াই শেখান। তখন পক্ষীর দলের গান মানে গঙ্গার ঘাটে হতো, গাঁজুড়ে দে মানে যারা গাঁজা খায় তাদের একটা গানের চল ছিল পক্ষীর গান বলে, এটা একটা বিখ্যাত বিষয়, পক্ষীর গান একটা ব্যাপার, মানে যারা ওই টপ্পার ঠুংরি নিয়ে করতেন তারা ওগুলো বলেন পক্ষীর গান, এবং মূলতই তারা গাঁজা খাওয়া দাওয়া ছিল। তো সেই পক্ষীর গান কি করে করেন উনি, ওনার সঙ্গীরা কারা, উনি কোথায় কোথায় যান, এবং তার সঙ্গে তার মায়ের সঙ্গে কি সম্পর্ক, মানে এরকম জটিল করে পার্থদার লেখা। এই লোকটা এই সব রাস্তা পেরিয়ে পেরিয়ে, এবং তার নিজের স্ত্রী সঙ্গে শ্বশুর বাড়ি যাওয়া নিয়ে, এবং সে এতই ডিভোট হয়ে গেছে টপ্পার গানে, কালী সাধনা করে, নটা বোধহয় গান ছিল চরিত্রটায়, নিধুবাবুর গান ছাড়া কৃপাসুরির চরিত্রটা বোধহয় গোটা নয় গান ছিল, তখন আমি তানপুরা ছাড়া শিখিনি।
1: আচ্ছা, নটা গানই আপনি গাইতেন
0: অন স্টেজ লাইভ, এবং তানপুরা ছাড়া শেখা প্রথম গানটাই ছিল তানপুরা জিয়ে, এবং সে আমার আত্মীয়ের কাছ থেকে তানপুরা জোগাড় করা, জেন্টস তানপুরা, লেডিস নয়, সেটা খুব বড় সাইজের হয়। এবং কি করে তান তার মাতবো, আমি তো কোনো সেই অর্থে তালিম নেওয়া ছিল না সঙ্গীতের, কিন্তু বেশ কয়েকটা তার আগে অনেকগুলো নাটকে গান গাওয়া হয়ে গেছে। আমার মা এই আকাশবাণীতে গান গাইতেন এক সময়।
1: আচ্ছা,
0: ওই মায়ের হারমোনিয়াম ছিল আর মায়ের গানের খাতা ছিল, ওগুলো কোথাও উল্টে পাল্টে দেখলে কিরকম লাগতো, কি সব সারগামগুলো লেখা, সেই সব মিলিয়ে ঝুলিয়ে গানের প্রতি একটা ঝোঁক ছিলই, তো ওই অতগুলো গান গাওয়া হয়েছিল। এবং তানপুরা ছাড়া শিখেছি নিজে নিজে, সেও ওই দেখে দেখে। আমার অফিস যাবার পথে একটা ওই গান বাজনার দোকান ছিল, হারমোনিয়াম সারানো হচ্ছে, তানপুরা সারানো হচ্ছে, বীণা সারানো হচ্ছে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম কি করে তার মাঝে, তো এরকম করে হাত ফাত কেটে ফুটে একাকার তানপুরা ছাড়া শেখার সময় তো শিখেছিলাম।
1: তানপুরা নিয়ে শিখলেন এবং নটা গানও গাইলেন।
0: শুধু গান নয়, ওই নাটকটার অনেকগুলো ডাইমেনশন ছিল, তার মধ্যে কৃপাসুনি লোকটা শুরু করে বৃদ্ধ হয়ে, যেখানে সে বলে আমি খুন করেছি, মানে খুন হয়ে যাবার, নিধুবাবু মারা যাবার পরে
1: পরে। আচ্ছা,
0: তারপরে উনি গল্পে ঢোকেন যখন
1: ফ্ল্যাশব্যাকে,
0: তখন সে ইয়াং। এবার মঞ্চের ধারেই একটা টেবিল রাখা থাকতো, যেখানে মেকআপের সব জিনিসপত্র থাকতো,
1: আচ্ছা
0: পোশাক থাকতো, ধুতিটা পরা থাকতো, ওপরে বেনিয়ানটা পাল্টে অন্য বেনিয়ান, অন্য চাদর, চুলে সামনে পাকার অংশ খুলে কালো চুল, এবং বৃদ্ধের মেকআপ পাল্টে যুবকের মেকআপ করে, আর একটা গান ততক্ষণে আসর বসে গেছে, গান অন্য গানগুলো যখন হচ্ছে কবিয়ালের গান, তখন আমার এই রূপ পরিবর্তন হচ্ছে, গিয়ে আমার যখন যে গানটা আসছে সেই গানের সময় কি যেন গানটা একটুখানি মনে করার চেষ্টা করছি। বিবির বিরহে, বিবির বিরহে রাম জ্বলিছে অন্তর, এরকম একটা কবিয়াল ছিল, কবিয়াল গান। তারপরে ওই বাজাও হয়ে

0: ডাঙ্গা ডাঙ্গা ঢোল করতাল বেজে উঠল। তো ওইটা মানে বুড়ো থেকে ওইখানে যাওয়া, একদম বৃদ্ধ থেকে ওইখানে যাওয়া,
1: যুবক একটা জার্নি,
0: একটা যুবকে, এবং নাটক শেষে গিয়ে আবার ওই যুবক থেকে বৃদ্ধ হয়েছে,
1: বৃদ্ধ হয়েছে,
0: এবং সবটাই দেখিয়ে মানে আমাকে, আমি যেহেতু মেকআপটা জানি, সেহেতু পরিচালক রুনু চৌধুরী উনি কোনো মেকআপ আর্টিস্ট নন, আমি বলছি, এবং আমার আলোর যারা বাদুলদার আলোর লোকজন ছিল তাদের বলতাম যে একটু আলোটা বাড়িও বড্ড, দেখতে অসুবিধা হচ্ছে, চোখ আঁকতে অসুবিধা হচ্ছে, তো ওটাও খুব মজা লাগতো।
1: কেমন করে অন স্টেজ করছেন
0: আপনি, সবটা মানে ওই প্লে চলছে তখন,
1: চলছে তখন, একদম একদম,
0: মানে আমি যখন রূপ পরিবর্তন করছি তখন হয়তো একটা অন্য দৃশ্য, ওই ওই দৃশ্যে আগের অংশটা হচ্ছে,
1: একদম একদম,
0: রামবাবু গান গাইছে, রামবাবুর পরে এবার কৃপাশুরী গাইবে, ওই জন্য বলছে বিবির বিরহে রামা জ্বলিছে অন্তর, ওখানে একটা ওই চটুল গান তো তখন অনেক সময় হতো কবি গানে, আর তাতেই জমিদার বাবুরা খুশি
1: খুশি হতেন,
0: হ্যাঁ, যতটা চটুল করা যায়, আর নীলুবাবু তার উল্টো দিকে ছিলেন, চটুল নয়,
1: এবার
0: ওনার ছাত্রকে ওই চটুল আখড়াই হাফ আখড়াই করে শিখিয়ে তা কি করবে, আখড়াই করে কি হবে, হাফ আখড়াই করো, একটু এইটা জল মেশাও, এইটা করো, এইটা সে যখন করতে আরম্ভ করলো নিধুবাবু সেটা মানতে পারলেন না, আরো অসুস্থ হলেন, আরো অসুস্থ হলেন, যত অসুস্থ হচ্ছেন তত উনি উত্তেজিত হচ্ছেন যে আর কি করব, গান গে, এরা তো সাধনা করে না, গানকে গানকে বিক্রি করে,
1: বিক্রি করে, হ্যাঁ,
0: এই যে বিক্রি হয়ে যাওয়াটা, এটাও যারা সাধনা করে তাদের খুব কষ্ট হয়,
1: কষ্ট দেয়,
0: এবং কোন মৃত্যুকে যদি আমি মনে করি যে এই কারণে সে মারা গেল, সে কৃপাশরী মনে করে যে হাফ আখড়াইটা যদি ছাত্রকে না শেখাতো তাহলে নিধুবাবু হয়তো থাকতেন, নিধুবাবু ভীষণ রেসপেক্ট করে, নিধুবাবুর গান শুনে সে কেঁদে ভাসায়, মানে নিধুবাবুর মতো গাইতে পারলে সে ভরতে যায়,
1: ভরতে যায়,
0: কিন্তু তাকে তো সমাজ মানছে না যেহেতু সে অন্তজ, এই যে সমাজের প্রতি তার একটা তীব্র ঘৃণা বা একটা রাগ, একটা
1: ক্ষোভ,
0: ক্ষোভ, সেইটা যখন সে ওইভাবে প্রকাশ করে, সত্যিকারের দ্বন্দ্ব যাকে বলে,
1: দ্বন্দ্ব, একদম,
0: এটা পার্থ চট্টোপাধ্যায় যেহেতু উনি সমাজ বিজ্ঞান নিয়েই পড়াশোনা করা মানুষ, অধ্যাপক, অসাধারণ নাটক, অসাধারণ, এবং ওই চরিত্রটা করে আমি সরকারি পুরস্কারও পেয়েছিলাম, আরো অনেকগুলো পুরস্কার পেয়েছিলাম, নিধুবাবুর ওই কৃপাশুনি,
1: কৃপাশুনি, হ্যাঁ
0: হ্যাঁ, ওইটা আমার কাছে খুব, আমার নিজের আর বয়স হয়ে গেছে এখন, মাঝে মাঝে মনে করি যে এখন, তখন হয়েছিল, অত ওজন মানুষ নিয়ে তো করা যায় না চট করে,
1: একদম একদম একদম। আচ্ছা বলছি, কখনো নাটক লেখার ইচ্ছে হয়নি?
0: হয়েছে তো, করেছি,
1: লিখেছেন?
0: লিখেছি তো, লিখেছি, খুবই বাজে লিখেছি, যদিও মঞ্চে হয়েছে।
1: আচ্ছা আপনার লেখা কি মানে মঞ্চেও হয়েছে, অভিনয় করা হয়েছে, আপনি পরিচালনা করেছেন?
0: না, আমার নাটক, লিখিত নাটক কথাকৃতি বলে সঞ্জীব রায় পরিচালনা করেছিলেন, তাতে মূল চরিত্র অভিনয় করেছিলেন কেতকী দত্ত।
1: বাপরে,
0: ছর্দির সঙ্গে আমার নিজের ব্যক্তিগত, যেহেতু উনি বাগবাজারেই থাকতেন, ওনার বাড়িতে অনেকবার গেছি, ছর্দি বলতাম আমরা,
1: কেতকী দত্তকে ছর্দি বলে ডাকতেন,
0: এই এখানেও তাই, এখানে সব অদ্ভুত নাম ছিল আকাশবাণীতে, মানে অজিত বাবুকে বলা হতো বুড়োদা, তেমনি ছর্দি ছিলেন কেতকিদি, কেতকিদি ওই চরিত্রটা অভিনয় করেছিলেন, প্রধান চরিত্রটা, মনোনিকেতন বলে আমার একটা নাটক, আমার বাড়িতে ঠাকুর রামকৃষ্ণদেব এসছেন, মা সারদা এসছেন,
1: আপনার বাড়িতে?
0: হ্যাঁ, ওই শালগ্রাম শিলায় নিত্য সেবা হয়, পুরোহিত আছেন, পুজো করেন, পুরনো বাড়ি, আমার বাড়ি প্রায় 300 বছরের কাছাকাছি বয়স,
1: সেই গল্প একটু শুনি
0: না, ওনারা এসছেন মানে এই বলরাম বসুর সঙ্গে আমার দাদুর যে দাদু,
1: আচ্ছা,
0: তিনি বলরাম বসুর সঙ্গে ঠাকুরে পরিচয় করে দিয়েছিলেন, তারা ছিলেন ওই কেশব সেনদের ব্রাহ্ম সমাজের মানুষজন, ওখানে বসে তাদের আড্ডা ছিল আর কি, নিজের খুব লজ্জা লেগেছিল, মঠের মহারাজরা প্রথম এইসব খবর টবর পেয়ে লাইব্রেরিতে বইপত্র পড়ে প্রণাম প্রণাম করতে আরম্ভ করেছে, তখন খুব লজ্জায় পড়ে গেছিলাম।
1: আড্ডা দিতে দিতে সময় কিভাবে কেটে যাচ্ছে আমরা একেবারেই বুঝতে পারছি না, কিন্তু এখনো অনেক আড্ডা, অনেক গল্প শোনা বাকি রয়ে গেছে। আগামী সপ্তাহে ফিরে আসব আবার এই নস্টালজিয়া অনুষ্ঠানে, হ্যাঁ অবশ্যই শ্যামলবাবুকে সঙ্গে নিয়ে, শুনতে থাকুন আকাশবাণী মৈত্রী। শুনলেন নস্টালজিয়া, এই অনুষ্ঠানে আজ শুনলেন বিশিষ্ট অভিনেতা, বাংলা নাট্যজগতের অন্যতম নাট্য ব্যক্তিত্ব শ্রী শ্যামল চক্রবর্তী মহাশয়ের সাক্ষাৎকার। আজ শুনলেন দ্বিতীয় পর্ব, সাক্ষাৎকার গ্রহণে ছিলাম আমি স্পন্দন দাস। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন দুর্বাদে।

0: আকাশবাণী মৈত্রী।
1: শুনলেন নস্টালজিয়া, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
3: নমস্কার, আমি ডক্টর তুষারকান্তি মন্ডল, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, সেন্ট্রাল আয়ুর্বেদ রিসার্চ ইনস্টিটিউট কলকাতা, মিনিস্ট্রি অফ আয়ুষ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই বছর কলকাতায় যে 12তম আন্তর্রাষ্ট্রীয় যোগ দিবস সম্পন্ন হচ্ছে, এখানে মাননীয় প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই যে এই আন্তর্রাষ্ট্রীয় যোগ দিবস এখানে কলকাতায় পালিত হচ্ছে, সেটা খুবই একটা গর্বের বিষয়। এবছর যোগের আমাদের থিম হচ্ছে যোগা ফর হেলদি এজিং। এই যে এজিং প্রিম্যাচুরগুলোকে কন্ট্রোল করার জন্য যোগের যে উপযোগিতা, সেটাই এবছরের মেন থিম। সিম্পল যোগাসন রোগ যদি আমরা করতে পারি তাহলে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি। আমাদের রোগের একটা প্রধান কারণ হচ্ছে সাইকোসোমাটিক, যেটা বলা হয় মানে মানসিক শারীরিক রোগ। তো এই সাইকোসোমাটিক রোগটা আমরা কিন্তু কন্ট্রোল করতে পারি যোগাসন থেকে। যোগে তো বিভিন্ন পর্যায় রয়েছে, সমস্ত পর্যায়গুলো সম্ভব নয়, কিন্তু যেটা আসন এবং প্রাণায়াম এবং ধ্যান, এই তিনটে যদি আমরা রোজ অ্যাটলিস্ট 10-15 মিনিট আমরা যদি সকালে করতে পারি, সেক্ষেত্রে আমাদের ফিজিক্যাল স্ট্রেংথ বাড়বে, আমাদের মানসিক শক্তি বাড়বে এবং আমাদের মনের একাগ্রতা বাড়বে, এবং যে আমাদের একটা কর্মের সঙ্গে আমাদের যে চিন্তার একটা সামঞ্জস্য সেটা আমরা তৈরি করতে পারবো, যেটা হচ্ছে যোগের মুখ্য উদ্দেশ্য, ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল অ্যালাইনমেন্ট অফ দ্য বডি। তো এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা আমাদের শরীরের বিভিন্ন যে রোগগুলো হয় এবং যে রোগগুলো আমরা এই ছোট্ট ছোট্ট যোগাসনের মাধ্যমে এবং ধ্যান এবং প্রাণের মাধ্যমে করতে পারি, যেমন ব্রিদিং এক্সারসাইজ। ব্রিদিং এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ, ব্রঙ্কাইটিস এবং শ্বাস যাদের সমস্যা রয়েছে তারা যদি এই অনুলোম বিলোম এই ছোট্ট ছোট প্রাণায়ামগুলো করে এবং তার সঙ্গে ভ্রামরী এই প্রাণায়ামগুলো আমরা করি, তাহলে কিন্তু আমরা এই রোগ থেকে আমরা বাঁচতে পারি। সূর্য নমস্কার, সূর্য নমস্কার যদি আমরা করি, সূর্য নমস্কার হচ্ছে আমাদের সমস্ত শরীরের ব্যায়াম এবং এটাকে বলে অষ্টাঙ্গ নমস্কার। সকালে 3-4 বার এটা করি, সেটা কিন্তু সমস্ত শরীরের একটা ব্যায়াম তৈরি হয়, টোটাল এক্সারসাইজ বডি, এবং তার সঙ্গে আমরা প্রাণায়াম আর মেডিটেশন করলে মানসিক, শারীরিক এবং আধ্যাত্মিক শক্তিটা আমরা বৃদ্ধি করতে পারি।
2: জুলাই মাসে বুধ সকালের বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম।

এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITREKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন শ্রবণী। একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন অনির্বাণ মুখোপাধ্যায়।
1: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে সাপ্তাহিক বেতার সাহিত্য সংস্কৃতি পত্রিকা শ্রবণী। শ্রবণীর আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ শ্রবণীতে রয়েছে একটি সাক্ষাৎকার বাংলা ভাষায় 2025 সালের সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপক কবি প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার আজ শুনবেন। সাক্ষাৎকারটি নিয়েছেন অনির্বাণ মুখোপাধ্যায়।
2: নমস্কার।
3: নমস্কার।
2: যদি কবিতার সালতামামি দিয়ে শুরু করতে হয়, প্রসূনদা, আপনার প্রথম বই বালিও তরমুজ প্রকাশিত হয়েছিল 1983-তে। আপনার কবিতা প্রকাশিত হতে শুরু করেছিল 70-এর দশকে প্রথমার্ধেই,
3: 1974-এ প্রথম।
2: তাহলে 74 থেকে 83, প্রায় 1 দশক, এই 1 দশক আপনি বই করার সিদ্ধান্ত নেননি কেন?
3: আমি ভাবতাম যে যা লিখছি তার বই করে কি হবে, তা তো লোকে পড়ছেই। তারপর 1 দশক পরে আমার প্রিয় বন্ধু প্রবুদ্ধ মিত্র, যে বাগবাজারেই থাকে, আমার বাড়ি বাগবাজারে, গৌতম চৌধুরী, মিতুল দাশগুপ্ত, তারা সকলে মিলে একসঙ্গে বলতে থাকে যে বই করছিস না কেন। আমি একটা বই করেই ফেললাম, সংকলিত করে। ভিক্টর ছিল, তপনদা প্রকাশক হলো, তপনদার এক বন্ধু টাকা তুলে,
2: তপন মুখোপাধ্যায়,
3: তপন মুখোপাধ্যায়। এই করে প্রকাশিত হয়ে গেল। বালিও তরমুজ প্রকাশিত হতেই খুব হই হই করে চলতে লাগলো, এটা দেখলাম।
2: তো আপনার কি মনে হয় যে মানে 70-এর যে স্বরগুলো ছিল, নিশ্চয়ই আপনার অ্যাপ্রোপ্রিয়েশন বা আপনাকে গ্রহণ করেছেন যারা, তারা বুঝতে পেরেছিলেন যে আপনি এদের চাইতে আলাদা? আপনি কি প্রথম থেকে এই সংশয়মুক্ত ছিলেন যে আপনি যা লিখছেন তা অন্যদের চাইতে আলাদা, 70-এর মূল ট্রেন্ডের থেকে কোথাও আলাদা?
3: না, 70-এর মূল ট্রেন্ডের থেকে আলাদা কিভাবে হবে, কারণ তখন একটা ইয়ে ছিল আমাদের, বিপ্লব। বিপ্লব তো সবাই করত, ফলে মূল ট্রেন্ড থেকে আলাদা নয়। কিন্তু আবার মৃদুলের কবিতা একরকম, গৌতম চৌধুরীর কবিতা একরকম, রণজিৎ দাসের কবিতা একরকম, আমার কবিতা আর একরকম।
2: ঠিক কোথায় আলাদা বলে আপনি মনে করেন? মানে আপনি নিজেকে আলাদা করলেন কিভাবে, যে যতক্ষণ না নিজের কণ্ঠস্বর পাচ্ছি ততক্ষণ আমি প্রকাশিত হব না, মানে বই হিসেবে অন্তত, এটা তো আমরা ধরে নিই, এখন কবিদের একটা মনোভাব থাকেই।
3: কিন্তু আমাদের ওরকম কোনো ছিল না। আমাদের কোথায় আলাদা এইরকম ভাবে বলতে পারবো না আমি, আলাদা তো বটেই,
2: সে তো ব্যক্তিভেদে, স্থান ভেদে, কাল ভেদে আলাদা হবেই
3: অবশ্যই।
2: বালিও তরমুজের একটা অত্যন্ত প্রিয় কবিতা আমাদের, মধুপুর মধুপুর।

0: কবিতাটা যদি একটু আপনি পড়েন, তারপরে না হয় আমরা এই সূত্রে কিছু কথা বলতে পারি।
1: মধুপুর মধুপুর, বিপ্রদাস এসো ভাই মধুপুর মধুপুর খেলা করি। ভাই, এই বিশেষ খেলাটির তুমি আবিষ্কর্তা, তুমি রেফারি এবং খেলাটির একমাত্র দক্ষ খেলোয়াড়। পরীক্ষায় ফেল করে তুমি মধুপুর পালিয়ে গেছিলে। বাবার পছন্দ করা মেয়েকে বিয়ের ভয়ে তুমি পুনর্বার মধুপুরে 1970-এ। ভাই, সেই থেকে আমার ধারণা মধুপুর যেতে পারলে শ্রেষ্ঠ পন্থায় অভিমান প্রকাশিত হয়। গোপন বাসনা একবার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে মধুপুরে যাব, তাই রেলভাড়া বৃদ্ধির দিকে তীব্র নজর রাখি। বিপ্রদাস ভাই, আমি দেখতে চাই একজনের খেলা আর একজন খেলতে পারে কিনা।
0: আপনার প্রতি একটা প্রশ্নচিহ্ন অনেকেরই আছে যে আপনার একটা পর্যায়ের কবিতা বিশেষভাবে আধ্যাত্ম সংকেতপূর্ণ। আমাদের এটা বলুন যে আপনার মধুপুর থেকে মণিপুর এই যে যাত্রা, এর তো একটা আধ্যাত্মিক কূট আছে। আপনি যখন প্রথম মধুপুর লিখছেন তখন নিশ্চয়ই এটা ভাবেননি? তো এই মধুপুর ছিল একটা অদ্ভুত স্পেস, যে স্পেসটা হাইপার রিয়েল এবং হাইপার রিয়েলিটিতেই শেষ। এই রিয়েলিটি থেকে আপনি যখন উন্মেষ গোধূলিতে যাচ্ছেন, অর্থাৎ আপনার দ্বিতীয় বই, তখন আরো বেশি স্থানিক এবং আরো বেশি সংহতভাবে একটা কোন বিশেষ জায়গাকে আপনি নিয়ে আসছেন, যেটা পরে প্রায় সেটে যাবে আপনার নামের সঙ্গে। সেটা হলো উত্তর কলকাতার কবিতা উন্মেষ গোধূলি। প্রকাশকাল যদি দেখি 1996, মাঝখানে 13 বছর কেটে গেছে। তো এই 13 বছরও কোনো বই প্রকাশ করার কথা আপনি ভাবেননি?
1: কবিতা প্রকাশিত হওয়ার দিকে খুব একটা নজর ছিল না। কবিতাগুলো লিখে যাচ্ছি, পত্রিকায় ছাপা হচ্ছে, লোকে পড়ছে, তাতেই হয়ে যাচ্ছিল। আর মাঝখানে অনেক রাজনৈতিক কবিতাও ছিল। রাজনৈতিক কবিতা আমার প্রচুর ছিল এই উন্মেষ গোধূলি যখন আমি লিখছি তখনকার সময়ের। তো সেইগুলোকে বাদ দিতে হয়েছে। বাদ দিয়ে দিয়ে 1996 একটি কবিতার সংকলন প্রকাশ করে আমি আবার হাত গুটিয়ে নিলাম। আমার বই বেরোনোর সঙ্গে সঙ্গে যদি ওই হই হই করে চলাচল একটা ব্যাপার থাকে, তাহলে উন্মেষ গোধূলি সেটা ছিল না।
0: সেটার কারণ কি?
1: তুমি প্রথমেই যেটা বললে যে একটি স্থানকে আমি বিশেষভাবে বেছে নেওয়ার দিকে যাচ্ছি, তো এটা মনে হয় সেই রকমই একটা কিছু ব্যাপার হবে। আমার মনে হয় যে ওই স্থানটা তখন গৃহীত হয়নি, হতে চাইনি,
0: গ্রহণ করতে পারেনি। হ্যাঁ, কিন্তু আজকে ইন রেট্রোস্পেক্ট আপনার কবিতা পড়ছি, যখন তখন বালিয় তরমুজের মধ্যে একটা শেষ কৈশোর প্রথম যৌবনের ঝলক আছে, থার্স্ট আছে একটা, সেইটা উন্মেষ গোধূলিতে এসে অনেক থিতু। উন্মেষ গোধূলিতে আপনি যে ধরনের কবিতা লিখেছেন, যেমন ধরুন পুরুলিয়া কবি সম্মেলন, আবার ধরুন উত্তর কলকাতা মানে বাগবাজার, মানে একটা বিশেষ ভূগোলের কথা রয়েছে, সেরকম দূর ভূগোলের কথাও রয়েছে কিন্তু মধুপুরের মতো, বিহার বর্ডার। আপনি যদি বিহার বর্ডার কবিতাটা পড়েন,
1: আবার এসেছি এই বিহার বর্ডারে, অনেক দেখেছি আমি বিহার বর্ডার, বিহার বর্ডার তুমি দেখিও না আমাকে অঞ্জন। বিহার বর্ডার জুড়ে নেমে আসে মেঘ, বিহার বর্ডার জুড়ে বৃষ্টি হয় খুনি পাহাড়ের সবুজের তলে তলে সুসজ্জিত কালোয়া করিক, পরতে পরতে ছুঁয়ে নামে জল আজ শাল ও শ্রাবণ, ওই দূরগামী উচ্চাভিলাষী রেলপথ অবরোধ করে আছে, চাঁদ দেখেও দেখে না। বিহার বর্ডার জুড়ে বৃষ্টি নামে অঞ্জন, বিহার বর্ডার জুড়ে নাচতে থাকে ধামসা উত্তেজনা, শালপাতা বাহিত হয়ে ছড়ায় চারদিকে, রজ্জু পথে চলে যায় তামা লোহা, স্বদেশের গর্ব লুট করে ফেরে গাঁক গাঁক টাটা মার্সিডিজ। বিহার বর্ডার থেকে জন্ম নেয় ক্রোধ ও মন্থন, ছোলা কাঁধে একে একে ফিরে আসে পুরনো বন্ধুরা, শুধুমাত্র থেকে যায় অপরিচিতের মতো আমাদের দুর্বোধ্য প্রকৃতিস্থ আত্মীয় স্বজন।
0: এখানে তো সেই একটা যে 70-এর বিপ্লবের চিহ্ন সেটা কোনোভাবে থেকে গেছে,
1: থেকে গেছে। হ্যাঁ,
0: এবং মধুপুর থেকে এই বিহার বর্ডার বহু দূর। মধুপুরে ধরুন একটা শেষ কৈশোরের রোমান্টিকতা ছিল, এটা বিহার বর্ডারে নেই। বিহার বর্ডারে বরঞ্চ অ্যাংরি ইয়াং ম্যানকে পাচ্ছি। আপনার কবিতায় ক্রোধের উচ্চারণগুলো সেই সময় বেশ ভালো মতো এসছে। এ শুধু এখানে নয়, আমি উল্লেখের জন্য বলছি সামনের বাড়ির বউ, অর্ডার সাপ্লায়ার, এই যে আশ্চর্য জগৎগুলো আসছে যে একটি মেয়ে সামনের বাড়ির বউকে দেখে ঈর্ষান্বিত হচ্ছে এবং তার জায়গায় নিজের স্থান বদলটা করছে। এই একটি মেয়ের জবানিতে কবিতা লিখতে গিয়ে তার ক্রোধ, তার উষ্মা, তার কি বলবো অ্যাংস্ট বা আরতি যদি বলি, সেটাকে আপনি অনুভবের জায়গাটা কি করে করলেন এই

0: বাড়ির স্থান বদলটা পরেও এসছে আপনার কবিতায়, কিন্তু সামনের বাড়ির বউ কবিতাটার প্রেক্ষিতে আমি জিজ্ঞেস করছি, এটা কি করে আসে? একজন পুরুষ কবি কি করে একজন নারীর জবানিতে পুরোপুরি লিখতে পারে?
1: নারীর জবানিতে পুরোপুরি লিখতে পারবে সে যখন এই বদলটিকে খুব কাছ থেকে দেখেছে, মানে আমি সামনের বাড়ির বউয়ের সঙ্গে আমার পাশের বাড়ির মেয়েটির এই যে অদল বদলটা সেটা খুব কাছ থেকে দেখেছে এবং আমি সেখানে কোথাও ছিলাম না, তার মধ্যে দিয়েই ওই কবিতাটি এসেছে সামনের বাড়ির বউ।
0: ফিরে যাই বাংলার বৃহৎ কবিদের দিকে, যদি কাজী নজরুলের কবিতা দেখি, তুমি যদি রাধা হতে শ্যাম, এই পর্বগুলো আসছে আপনার কবিতায় অনেক পরে, যে আধ্যাত্ম চৈতন্যের জায়গা থেকে যখন আপনি স্থান বদল করবেন।
1: না, সামনের বাড়ির বউ এইটা আধ্যাত্ম চেতনারই ব্যাপার ছিল, মানে আধ্যাত্ম চেতনাটা হয়তো আমার মাথার পেছন দিকে ছিল, কিন্তু এর সূত্রপাতটা ঘটে গিয়েছিল ওই সামনের বাড়ির বউয়ের প্রেক্ষাপট থেকে।
0: সেখান থেকে যখন আপনি উত্তর কলকাতার কবিতায় আসছেন, এবং উত্তর কলকাতার কবিতা একটা ভয়ঙ্কর মানে যাকে বলে হই হই, তো উত্তর কলকাতার কবিতাকে একেবারে টিপিক্যাল ট্যাগ দেওয়ার কি কারণ ছিল?
1: উত্তর কলকাতার কবিতাটা আমি যখন লিখছি তখন আমি জানতাম না যে ওটা উত্তর কলকাতার কবিতা হবে। আমি কবিতাগুলো লিখে চলেছি এবং শেষের দিকে যখন বই করার দিকে যাব ভেবেছি যখন, তখন যখন নাম ভাবছি মাথায় আসছে যে উত্তর কলকাতার কবিতা, উত্তর কলকাতার কবিতা, কিন্তু উত্তর কলকাতার কবিতাটা আমি উত্তর কলকাতার কবিতা লিখবো ভেবে কিছু লিখিনি কখনো।
0: সেটা তো আপনার আলিও তরমুজেও আছে।
1: আছে আছে,
0: হ্যাঁ, যে চৈত্র সেল তার কথা আছে, উত্তর কলকাতার টিপিক্যাল একটা সিম্পটম। উমেশ গদুরীতে সেই অদ্ভুত কবিতাটি আছে যেখানে রাধাকৃষ্ণের ঝোলা মাথা হচ্ছে
1: ঈদের দিন এবং ঝুলনের দিন,
0: ঝুলনের দিন। উত্তর কলকাতার কবিতা খণ্ড বিখণ্ড ভাবে বিভিন্ন ছোট পত্রিকায় বেরিয়েছিল, আপনি বাণিজ্যিক পত্রিকায় সেভাবে কখনো লেখেননি। পূজা সংখ্যায় কখনো লিখেছিলেন কি তার আগে?
1: পূজা সংখ্যায় মানে বড় পত্রিকার পূজা সংখ্যায় না, আমি তেমন লিখিনি,
0: মানে এখনো পর্যন্ত আপনি
1: এখনো পর্যন্ত লিখিনি,
0: লেখার ইচ্ছেও হয়নি
1: না।
0: কিন্তু যখন লিটল ম্যাগাজিনের কবিতাগুলো বেরোচ্ছে এবং তখন যারা নজর করেছিল আমার মনে আছে তাদের সংখ্যা খুব বেশি ছিল না, গ্রন্থাকারে প্রকাশিত হওয়ার পর একটা বিস্ফোরণ
1: ঘটে।
0: উত্তর কলকাতার কবিতা একটা ইভেন্ট হয়ে ওঠে এবং উত্তর কলকাতার কবিতা আমার যতদূর মনে আছে বীরেন্দ্র চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার পায় এবং আপনার হাতে সেদিন পুরস্কারটি তুলে দিয়েছিলেন আমাদের বাংলা কবিতার চাঁদের রূপিঠের অধিকারী মনীন্দ্র গুপ্ত। তো আমরা একটু কবিতা শুনবো আপনার কাছে, আপনি যদি বাদারিয়া ঘেরিয়া এটা পড়েন।
1: ভালো কবিতা বলেছ। বাদারিয়া ঘেরিয়াই চানুয়োর কারি, দোদুল ঘরের মাঝে সঘন মশারি, দোদুল গঙ্গা মধ্যে ইলিশের নাও, খিচুড়ি চাপাও বধু খিচুড়ি চাপাও, দোদুল কদম্ব শাখে ঝুলা শ্যামরাই, বস্তির পিছন মাঠে কয়েক লখাই, কয়েক বিন্তির সাথে খেলা করে গায়, এমনও বাদল বাটে কেঝুলি বিয়ায়, দোলে পথ শূন্য আড্ডা আন্ডা বাচ্চা নিয়ে রোয়াকে উঠেছে নেড়ি, ঝাঁপ ফেলে দিয়ে দোকানি ঘরের পথে দোলে নৌকাটিতে কুমোরটুলির ঘাটে মাদুগ্গা মাটিতে, ওপারে নিভন্ত চুল্লি চিমনি সারি সারি, ঘেরিয়াই বাদারিয়া চারুর কারি।
0: আপনি যখন কবিতাটা পড়ছেন আমি ততক্ষণ চোখ বোলাচ্ছিলাম এই বইয়ের বিভাব কবিতায়। অতিকাল যাও আমার অপর এই গঙ্গার ধারে, বটবৃক্ষ মূলে দেখো গামছা পেতেছে মাকুড়ার গোলাপি গামছা, আহা কি শীতল, অতিকাল যাও ওকে একটু শুতে দাও বিরক্ত করো না। ওই গামছাটি পাতা যাবতীয় মাধ্যমের উদ্বেজনা থেকে দূরে, ওই গামছাটি পাতা বাগবাজারের গঙ্গার ধারে পক্ষী বিষ্ঠাময় কোনো বটমূলে বাঁধানো চাতালে থামো অতিকাল, দূর থেকে গামছাটিকে প্রণাম জানাও। এই সময়টায় আপনার পাঠ রুচির বদল ঘটেছে, আপনি অন্য কিছু পড়ছেন এবং আপনি একটা অদ্ভুত তাত্ত্বিক অবস্থানের পরিবর্তনের মধ্যে আছেন, যেটা বিভাব কবিতায় ভীষণভাবে ধরা রয়েছে, যদিও তার মধ্যে যে কুটগুলো আছে সেগুলো ভেঙে বলার দরকার নেই। অতিকাল, হাইপারিয়াল টাইম এবং আমার অপর, তাহলে আমি কোথায়, এই আত্মজিজ্ঞাসাটার সন্ধান কি তার আগে ছিল না এইভাবে অন্তত?
1: আমার অপর তো আমারই অপর, এই গঙ্গার ধারে বট বৃক্ষ মূলে দেখো গামছা পেতেছে বাঁকুড়ার গোলাপি গামছা, আমার অপর।
0: প্রাবন্ধিক প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কথা এবার আসি। আপনি এই উত্তর কলকাতা কবিতা লেখার ঠিক পরপরই জড়িয়ে পড়ছেন ইতিহাসবিদ পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে জাতিসত্তার, রবীন্দ্রনাথের জাতিসত্তার বাচন সংক্রান্ত একটা বিতর্কে, এবং খুব স্বাস্থ্যকর বিতর্ক যা

0: ডাক্তারবাবুও খুব স্পোর্টিংলি নিয়েছিলেন এবং অসাধারণ তার উত্তর দিয়েছিলেন, তার উত্তরে আপনি প্রবন্ধ লেখেন এবং আপনাদের দুজনের একটা লম্বা আলোচনাও হয়। সেই সময়টায় আপনি হঠাৎই রাষ্ট্র এবং জাতিসত্তা এই দুটো আপনার পড়ার বিষয় হয়ে ওঠে খুব বিশেষভাবে, এবং জাতিসত্তার পাঠের সঙ্গে সঙ্গে এই যে স্থানিক জায়গা উত্তর কলকাতা, সেখান থেকে আপনার প্যান ইন্ডিয়ান যে সত্তা, এই দুটো এটা ওটার অপর। তো এই দুটো অপরের মেলবন্ধন করে কবিতার জারণ, প্রবন্ধের জারণ না হয় সম্ভব হলো ভাবে একাডেমিক্যালি, এবং এই প্রবন্ধগুলো খুব একাডেমিক ছিল।
1: তো এই দুটোর বোঝাপড়াটা আপনি কি? দুটোর মধ্যে কোনো বোঝাপড়া হয়নি তেমন একটা, কেননা এই কবিতাগুলো এসেছে আমার অপরেই গঙ্গার ধারে বটবৃক্ষ মূলে দেখো গামছা পেতেছে, এই অপরটি ওই প্যান ইন্ডিয়ান এবং বাংলা জাতিসত্তার মানে তার যে অপরতা এক নয় বলে আমার মনে হয়। কেননা এখানে কবিতার অপরটি বটবৃক্ষ মূলে গামছা পেতেছে এইরকম ভাবেই শুয়ে আছে, এরকম ভাবেই
0: বাঁকুড়ার গামছা,
1: বাঁকুড়ার গোলাপ।
0: আপনার রুট কিন্তু বাঁকুড়া?
1: হ্যাঁ, আমার রুট বাঁকুড়া।
0: প্রসঙ্গত উল্লেখ্য যে প্রসুন্দার ঠাকুরদাদার বাবা ছিলেন ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদ, যিনি বাঙালিকে একটা বিরাট শব্দ দিয়ে গেছেন চিচিং ফাঁক। তো এই বাঁকুড়ায় ক্ষীরোদ প্রসাদের বোধহয়
1: মৃত্যু হয়েছিল 60 বছর বয়সে। আর ক্ষীরোদ প্রসাদ অ্যাকচুয়ালি খড়দার লোক ছিলেন।
0: আপনারা হচ্ছেন মানে নিত্যানন্দ সম্পর্কিত বন্দ্যোপাধ্যায় আর কি, সব মিলে একটা সাংঘাতিক মানে বৈষ্ণব তন্ত্র অ্যালকেমি। ক্ষীরোদ প্রসাদ অ্যালকেমিস্ট ছিলেন বলে
1: প্রচন্ড অ্যালকেমিস্ট ছিলেন, এবং ওনার বানানো একটি ওষুধ ছিল লাইমোডিন বলে,
0: সেটা খেলে কি হতো,
1: সেটা খেলে পেটের অসুখ সেরে যেত,
0: সেটাকে আজকাল আর পাওয়া যায় না। আমি আরেকটা কবিতার কথা বলি, সেটা হলো আমার মেয়ের বিয়ের ঝলমলে।
1: আমার মেয়ের বিয়ের ঝলমলে প্যান্ডেলের পেছনে অন্ধকারে কে দাঁড়িয়ে, এসো ঠাকুর আমি নিজ হাতে তোমাকে, তোমার সামনে পেতে দেবো শালপাতা, বেড়ে দেবো বিরিয়ানি বেছে বেছে, সামনের রাঙের টুকরো আর মাটির গেলাসে ঢেলে দেবো বোরহানি, আর দেখব তুমি পেট ভরে খাচ্ছ। পেয়ে গেলাম বিবিবাজারের আসগার চাচাকে, আল্লাহ মেহরবান ঠাকুর, ওস্তাদ কারিগর বটে, খেয়ে দেখো আসলি চিজ, কতকাল খাওনি কতকাল না খেয়ে পেটটা কুকুরের মতো সরু আর ধুঁকছে, আর তার উপর ছিটকে আসা আলোয় চকচক করে উঠছে তোমার সোনার পইতে। ওরা তোমাকে খেতে দেয় না ঠাকুর, ভিজে পচা চাল পচা ফলপাকুর বাসি বাতাসা খেও না, থুক থুক মুখ থেকে ফেলে দাও, তোমার জন্য নিয়ে দাঁড়িয়ে আছি এই স্বর্গীয় বিরিয়ানি ভোগ, প্যান্ডেলের পেছনে আবঝা আঁধারে এসো, প্রাণ ভরে খেয়ে যাও আর আশীর্বাদ করো আমাদের নাস্তিকতা যেন বেঁচে পড়তে থাকে।
0: এই যে জার্নিটা, এই জার্নিটা কিন্তু তখনও আপনি একটা দোটানার মধ্যে রয়েছেন, তো সেখান থেকে অন্য জায়গায় যাবে, কিন্তু মাঝখানে একটু ক্ষীরোদ প্রসাদকে আমরা চাইছি। আপনি যদি পড়েন বেজে উঠছে জগঝম্প,
1: বেজে উঠছে জগঝম্প সুঁড়ির পো কিমাল খাওয়ালো, একিব বাবা এ যে দেখছি জেগে উঠছে বঙ্গীয় থিয়েটার, উনি কে গিরিশবাবু ধোঁয়া কেন স্পটলাইট আলো, আমি কে আবু হোসেন কে আব্বাত কি নসিব আমার, আপনি কে অমৃতলাল না দানিবাবু, দেখি রে বিনোদ পাটা দে তো নম করি, মাইরি কি মহীয়সী নারী, ওদিকে শিশির বাবু চোপ বাজনা থামা কি আপদ, দেখছিস না গ্রিন রুমে আলমগীর করছেন পাইচারি, আরব্য রজনী কাঁপছে মর্জিনা মর্জিনা দেখো ছিছি, কি জঞ্জাল চতুর্ধারে রসহীন ফুর্তিবাজি, আবদাল্লা আয় খোজা শুনে যা কি খোয়াব দেখেছি, ঘরের মাগিরা গাইছে বিনা কাজে আর মিন শেখে কেন যেতে দেবো, এই তো বাক্স দেখো বিজ্ঞানের দান, ক্রমশ শুকিয়ে যাচ্ছে মানুষের সাজানো বাগান।
0: ক্ষীরোদ প্রসাদ ওতপ্রোতভাবে কবিতায় এলেন, মানে আমাদের ছোটবেলা থেকে আকাশবাণীতে শোনা আলী বাবা, তো তাতে এই যে বাজে কাজে মিনশেকে আর যেতে দেবো না, এত একদম বাঙালি জীবনের সার সত্য। তো এই জার্নিটা যখন চলছে এবং এত রং এই উত্তর কলকাতার কবিতায়, প্রায় একটা কার্নিভাল মানে সবকিছু জুড়ে, উত্তর কলকাতা কি এই কার্নিভালটা সবসময় বহন করে না, উত্তর কলকাতা একটা অতিকাল পেরিয়েও একটা হাইপার রিয়ালিটি যেখানে কার্নিভাল নিত্য শ্বেতা বহে ধলেশ্বরীর মতো সত্য
1: না, উত্তর কলকাতা একটা কার্নিভালও আছে এবং একটি মনমরা দিকও আছে। কার্নিভাল এবং মনমরা দিক এই দুটোকে একসঙ্গে নিয়েই এতল বেতল খেলতে খেলতে আমার উত্তর কলকাতার কবিতা লেখা।
0: যদি দেখি যে আমাদের টুয়েলভ নাইট বা শেক্সপিয়ারের অন্যান্য কমেডিতেও একটা কার্নিভাল থাকলেও খানিকটা বিষণ্ন লোক, খানিকটা গোমরা মুখ লোক থাকে, তাদের মন খারাপ কিছুতেই ভালো হয় না, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাসের মতো ঘুম থেকে উঠেই বলে মন মেজাজ আর ভালো হলো না। তো এখানে মন খারাপের অনেকগুলো কবিতা আছে, আমি একটা

0: অদ্ভুত কবিতার কথা বলবো, যে কবিতাটা আপনি খুব একটা পড়েন না, আপনি জনসমক্ষে বিশেষ পড়েন না, মানে কবিতা পাঠের আসরে। এখানে কোথাও একটা লিঙ্গগত স্থান বিনিময় রয়েছে। জাদুঘর মেহেন্দি বাগান থেকে ফিরে এসো,
1: জাদুঘর মেহেন্দি বাগান থেকে ফিরে এসো মনস্কামে, জাদুঘর দাহ্য কত গান ভিজে যাচ্ছে কান্নায় ঘামে, জাদুঘর বুকের আঁচল খসে পড়ছে হৃদয়ের ভারে, সন্ধ্যায় জড়ানো বেলি মালা শুকোচ্ছে চাঁদের আন্ধারে, কুকুরের ডাকে জেগে আছে রাত্রি ঘোর রবীন্দ্র সরণী, জাদুঘর এ বাবুহীন ঘরে আমি শুধু তোমার ঘরণী, জাদুঘর দাহ্য সব গান ধিকি ধিকি পুড়ে যাচ্ছে দিলে, জাদুঘর সিন্ধুকের ঘাট থেকে ফিরে এসো মেহফিলে।
0: এই মন খারাপকে আপনি কোথায় দেখলেন? রবীন্দ্র সরণীর এই মন খারাপ, এই গভীর রাতের মন খারাপ,
1: গভীর রাতের মন খারাপ রাস্তায় চলাচল করতে হয়,
0: হ্যাঁ
1: তাহলেই একমাত্র
0: একমাত্র দেখা যাবে। তো আমি আরেকটা কবিতার কথা বলে অন্য জায়গায় যাব, সেটা হচ্ছে বিপ্রতিপে ফুলে ওটা বেদনার পাল। এটা আমার কেন জানি না মনে হয়েছে যে গোটা বইটার মধ্যে কোথাও যেন এই কবিতাটা ব্যতিক্রম। বাকি কবিতার গুলোর ভিতরে যেরকম ফিকশনাল প্রিমাইজ রয়েছে বা কোথাও কোন চরিত্রের কথা রয়েছে, এটা একদম নিজের মনোগহীন থেকে উঠে আসা আশ্চর্য কবিতা। আপনি যদি কবিতাটা একবার পড়েন।
1: বিপ্রতিপে ফুলে ওঠা বেদনার পাল, যে নৌকাকে টেনে নেয় ঝড়ের গভীরে, আমি তার গলুয়ে নিঃসঙ্গ ভাটিয়াল, অন্ধকার গঙ্গা জল নাচে ঘিরে ঘিরে, আমি তার অপ্রণয়ী দেখানা দেখায় মেশায় বিদ্যুৎ লতার তিষ্ঠ ক্ষণকাল, আমি তার হলাহল ঢেলেছি গলায় তোমারে প্রণমী সখা দিক চক্রবাল, চক্রধায় দিক বিদিক নৌকাধায় পাছে পাল ধায় অশ্রুধায় বেদনাম্বু রাশি, আর্তনাদ নাদব ব্রহ্ম ব্রহ্ম তালু বাছে, আমি তার মন্ত্র সাপ আমি তার বাঁশি, করেছি সম্বল শুধু অনেকান্ত প্রাণ, যে নৌকায় ভেসে যায় সেই জলযান।
0: এবার এখান থেকে একটা ডিপার্চার কোথাও পাচ্ছি, উত্তর কলকাতার কবিতার শেষ কবিতার আগের কবিতা, বাজাও বাজাও ভেপু, এটা আমি পড়ছি। বাজাও বাজাও ভেপু ভাজো হে পাঁপড়, ভাজো হে বেগুনি কিছু ছাড়ো অতঃপর, তন্নি পটলি ছাড়ো ফুটন্ত করায় আশার আন্ধারে ঘেরা দুপুর গড়ায়, অতিকাল পথ ছাড়ো মানুষের রথ, টানতে দাও আবহমের যুগপথ, বেচতে দাও কলা কিছু নিজস্ব প্রথায়, আষাঢ়ে বিকেল নামে আনন্দে ব্যথায়, আমারও লাগে না ভালো তর্ক সভার, দেশ দশ ভালো মন্দ ইতিহাস ভার, বরং উৎসবে ভাসি মানুষের ভিড়ে, বাজিয়ে পাতার ভেপু পুরো বিষমিরে, পথ রথ অন্তর্যামী কি জানি কে যে হাসে, আষাঢ়ে সজল ঘন সন্ধ্যা নেমে আসে। যে বর্ষায় শুরু হয়েছিল আরেকটা বর্ষায় গিয়ে উত্তর কলকাতার কবিতা শেষ হচ্ছে, এবং আপনি বলছেন যে এই সমস্ত ভারী জিনিস ছেড়ে, দেশ দশ ভালো মন্দ ইতিহাস ভাগ ছেড়ে কার্নিভালে প্রবেশ করি। এই কার্নিভালে প্রবেশের পথটা কি আধ্যাত্ম? এটা তো একটা জার্নি, অন্তত এক দেড় বছর লেগে গেছে সব কটা কবিতা লিখতে।
1: হ্যাঁ সে তো বটেই, সেটা যদি কার্নিভাল বলো তাহলে হ্যাঁ কার্নিভালের একটা অবকাশ তো আছেই এইখানে। আমারও লাগে না ভালো তর্ক সবার, দেশ দশ ভালো মন্দ ইতিহাস ভার, বরং উৎসবে ভাসি মানুষের ভিড়ে, বাজিয়ে পাতার ভেপু পুরো বিষমিরে,
0: সেখান থেকে আনন্দ বিক্রি। কিন্তু মাঝখানে একটা কথা আছে, বঙ্গীয় চতুর্দশপদী ছোটি বই
1: অনেক ইতিহাস ভার
0: তার মধ্যে আছে, এবং সেখান থেকে আপনি বেরিয়ে আসছেন, মানে সেখানে বাংলার আইডেন্টিটি খোঁজা, নিজেকে বাঙালি বলে চেনার জায়গা। এবং আরেকটা জিনিস রয়েছে, বঙ্গীয় চতুর্দশপদীতে চতুর্দশপদী আপনি তার আগে স্পষ্টভাবে বলেননি, ওখানে বললেন এই ফর্মটাকে, চতুর্দশপদী ফর্মটাকে আপনি পরে অনেক জায়গায় লিখেছেন, অসংখ্য কবিতা আছে আপনার, রাধাতপা চতুর্দশী চতুর্দশপদীর বই পরবর্তীকালে। আপনার এই বাংলায় সনেট লেখার বিষয়টাকে কিভাবে দেখেন? কারণ বাংলার সনেট তো বিতর্কে আপনি অনেকবার জড়িয়েছেন বহু রকম ভাবে, সেটাকে আপনি কিভাবে দেখেন?
1: এই সনেট লেখার মধ্যে একটা খুব মাদকতা আছে, এই যে বঙ্গীয় চতুর্দশপদী আমি লিখে যাই, এটা আমাকে লিখিয়ে নিয়েছে কোনোভাবে, সমস্তটাই আমার মাথার মধ্যে ভর করেই ছিল, এটাকে শুধু একটু এতল বেতল করে।
0: সেটাকে আপনি ইংরেজি সাহিত্যের ছাত্র এবং ইংরেজি শিক্ষক এবং সনেটের ফর্ম সম্পর্কে আপনার, মানে বাংলা ছন্দ 14 মাত্রা 18 মাত্রার বাইরে কি হবে, হ্যাঁ মানে আমাদের দুজনের মধ্যবর্তী প্রজন্মের কবি রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কাব্যগ্রন্থে যখন উনি 16 মাত্রায় লিখলেন তখন একটা বেশ সমস্যা দেখা দিল সনেটকারদের ভেতরে, সেই সনেট বিতর্কে পার্থদাও কলম ধরেছিলেন এবং আপনিও ধরেছিলেন। কবিতার গঠনগত জায়গা নিয়ে এখনো পর্যন্ত কি আগে থেকে কিছু হবে?

0: না, কলমটা ধরার পর যেরকম আসে সেরকম, নাকি মাথার ভেতরে মন্ত্র সাপ ঘুরতে থাকে?
1: সবচেয়ে শেষে যেটা বললে সেটাই ঠিক, মাথার ভেতরে মন্ত্রসাপ এটা ঘুরতে থাকে, সেটা কাঠামো নিয়েই আসে, কিন্তু ওইটা লেখবার সময় হয়ে যায়। আমি বলছি যখন সনেট লিখছি তখন এই যে প্রায় বিংশ কোটি সন্তানের মুড়া জননী গো তুমি, জানোই না কি বিপুল সম্ভাবনা এখনো তোমার অন্তরে সঞ্চিত আছে এ বিশ্বকে এখনো দেওয়ার, এই যে
0: অক্ষরবৃত্তের
1: যে ছন্দটা, প্রায় বিংশ কোটি সন্তানের মুড়া জননী গো তুমি, তার মানে 8-8-2 যাচ্ছে, এইটা খুবই সুন্দর ছন্দ হিসেবে, তো সেইটাকেই আমি রেখে দিয়েছি এখানে।
0: সনেট কি এখনো লিখতে মন চায়?
1: সনেট এখন আর বিশেষ লিখতে মন চায় না,
0: পড়তে মন চায়।
1: হ্যাঁ, পড়তে অবশ্যই মন চায়,
0: কারণ সাম্প্রতিক তরুণেরা আবার সনেট ছাড়া কিছু লিখতে চাইছেন না।
1: আচ্ছা,
0: মানে ভয়ঙ্কর রকমের সনেট বিলাসী হয়ে উঠেছে।
1: বাহ, খুবই ভালো কথা।
0: আমরা আসি পরের বই আনন্দ ভিখিরিতে। উত্তর কলকাতা থেকে আনন্দ ভিখিরি 2008 বেরোনো বই, একটা বিরাট লাভ। আপনার ফ্যান যারা উত্তর কলকাতার সারদা মায়ের ঘাটে গিয়ে আপনাকে বিকেলবেলা ধরে ফেলত, সেই সব ছেলে ছোকরারা আনন্দ ভিখিরি পড়ে খানিকটা থতমত খেয়ে যায়। হঠাৎ আনন্দ ভিখিরিতে এসে কি মনে হলো?
1: আনন্দ ভিখিরিতে প্রথম কবিতাটা পড়লেই বোঝা যাবে, কবিতাটা ছিল সাধনা। বাড়িতে লেগেছে মিস্ত্রি, ঘর দোর যা হয়েছে ছিঁড়ি, অহতব্য নয় একেবারে, ঝঞ্ঝাটের এক শেষ ঝাড়ে ছিল বাঁশ বেঁধেছে ভাড়ায়, কিন্তু সে তো আমারই তাড়ায় এত সব ঝামেলা বেঁধেছে, পুরনজ্জা ছিল সব যেচে পাল্টে ফেলতে চেয়েই তো আমি এ কাজে নেমেছি, যে আগামী নিজেকে নতুন করে পাব রংচটা কদিন কাটাবো, সুতরাং ধৈর্য ধরে থাকি কটা রাত কতই বা বাকি এ কষ্টের, তারপরেই তো ধীরে ধীরে শান্তি বহিবে সমীরে, ঝকঝকে ঘরদোর আলো উজ্জ্বল আসবাব জমকালো, পর্দা চাদর সিস্টেমে শরৎ বাজবে খুব ঢিমে, এই ছবি মনে ঘুরি ফিরি বাড়িতে লেগেছে মিস্ত্রি।
0: আপাতমস্তক পরিবর্তনটা আপনি ভূমিকাতেই বলে নিলেন। এর পরে তো অনেক রকম প্রশ্ন থেকে এলো, মানে জাতিসত্তা বিষয়ে তর্ককারী প্রসূন বন্দ্যোপাধ্যায়, বাংলা কবিতার প্রাতিষ্ঠানিকতা নিয়ে আন্দোলনের অন্যতম হোতা প্রসূন বন্দ্যোপাধ্যায়, শতজল ঝর্ণার ধ্বনি, তিনি কি প্রব্রজ্জা নিলেন, এই প্রশ্ন কিন্তু প্রচুর এসছে। আনন্দ ভিখিরি হয়ে গেলেন যখন আপনি, যখন আপনি সোজাসুজি লিখলেন আনন্দে ভিখিরি হয়ে যাবো একদিন, আমি এসে কে বিভোর, তোমাদের তর্ক থেকে উড়ে যাব ঠিক হয়ে মেঘ ঘন ঘোর, হরষে নিথর হয়ে কিছুক্ষণ থামব কালো চিমনির মাথায়, দেখব জীবন ঘোর চলেছে যাপন ঘন লতায় পাতায়, এসে কে ফকির হয়ে যাব তারপর আমি আনন্দে নীরব, তরকারি তর্কাতীত রূপে পাব নিজেকে অতীত হলে তর্কের খবর। এই আনন্দ ভিখিরির সময় আপনি কি পড়ছিলেন?
1: ওইরকম ভাবে বলতে পারবো না যে কোন বই লেখার সময় কি পড়ছিলাম, তবে পড়ছিলাম কিছু,
0: আমার মনে হচ্ছে তখন আপনি ভারতীয় দর্শন পড়ছিলেন।
1: হ্যাঁ, সেটা তো বটে, ভারতীয় দর্শন আমি কিছুদিন আগে থেকেই পড়া শুরু করেছি, মানে আনন্দ ভিখিরি লিখছি যখন।
0: তাহলে এটা একটা প্যারাডাইমেটিক শিফট বলা যায়।
1: অবশ্যই।
0: আচ্ছা, মোটামুটি আমাদের এবার একটু গুটিয়ে নেওয়ার সময় এসছে। আপনার পরবর্তী গ্রন্থগুলিতে এই চিন্তা প্রলম্বিতই হয়েছে দেখা যায়, আরো কূটকে আশ্রয় করেছে, যেমন গুপ্ত দাম্পত্য কথা, যেখানে স্ত্রী পর্ব পুরুষ পর্ব দুটো আলাদা পর্বে বিভাজিত হয়ে লেখা হচ্ছে, উপাদান কারণ শব্দটাই তো একান্ত ভাবে ভারতীয়
1: দর্শন
0: দর্শনের, এবং তারপর রাধাতপা চতুর্দশী হয়ে আজকে আপনার অভিসময় কালি, আপনি এই পর্যন্ত এসে একটা বিশেষ কালটে এসে থামলেন, বা তাকে নিয়েই চলছেন এখনো বলা যায়
1: সেরকম।
0: সেই কালীর কবিতা তো আপনি একদিনে লেখেননি?
1: না, কালীর কবিতা প্রায় 5-6 বছর তো লিখেইছি।
0: অভিসময় কালী পড়তে গিয়ে বারবার মনে হচ্ছে কবিতাগুলো যেন গানের মতো।
1: হ্যাঁ, রামপ্রসাদের গানের মতো,
0: রামপ্রসাদের গানের মতো, মানে
1: কমলাকান্তের গানের মতো।
0: তো এই গানের ফরম্যাটটাকে আপনি নিলেন কেন?
1: না, গানের ফরম্যাটটা নিয়েনি, কবিতাগুলো ছন্দও পড়া যাবে ভালো, গান গাইলেও খুব ভালো,
0: মানে ওটা সুর যেন অপেক্ষমান রয়েছে।
1: হ্যাঁ, সেটা ঠিক।
0: এবার আমরা আমাদের আলোচনার শেষ পর্বে আসি। বীরেন্দ্র পুরস্কার ছিল লিটল ম্যাগাজিনের নিজস্ব পুরস্কার, তারপর আপনার প্রাপ্তি অনেকদিন বাদে বাংলা একাডেমি, তারও বেশ কিছু কাল পরে আপনি মাইকেল মধুসূদন দত্ত পুরস্কার পেলেন, এবং অবশেষে সাহিত্য একাডেমি। আপনার পুরস্কার প্রাপ্তিটা এখানে প্রায় কার্নিভালের মতো সেলিব্রেটেড হয়েছে সমাজ মাধ্যমে।
1: গভীরভাবে দেখলাম যে এই পুরস্কার পাওয়াটা সেলিব্রেটেড হলো অসাধারণ ভাবে।
0: আমরাও পরবর্তী প্রজন্মের কবিদের তরফ থেকে আপনাকে প্রণামও জানাচ্ছি, সেই সঙ্গে চাইছি আপনি আরো লিখে চলুন, অভিসময় আরো দীর্ঘ হোক।

0: ধন্যবাদ প্রসূন দা,
1: ধন্যবাদ,
0: কথা হবে কখনো আবার। আমরা তাহলে আজকের আড্ডা একটা কবিতা দিয়েই শেষ করি।
1: আরো উত্তর, উত্তর কলকাতা থেকে কবি যদি আরো উত্তরের পথে চলে যেতে চায় তাকে যেন বাধা দিও না মন। এখানে প্রাপ্তির কুম্ভ যথেষ্টই পূর্ণ হয়েছে, আয়োজন অপর্যাপ্ত ছিল কোনো সন্দেহ নেই, ফেলে ছড়ে হেউ ঢেউ হল। পূর্ণ মৃদং কুম্ভ নিয়ে যদি এইবার কবি পূর্ণ মদহ কুম্ভে মিশে যেতে চায় তাকে যেন বাধা দিও না মন। তোমাসে সুবিখ্যাত চটচটে স্থিতিজাড্য কবির মস্তিষ্কে যেন মাখিয়ে দিও না। অদক্কুম্ভ কাব্যাতীত বিশ্লিষ্ট বর্ণাতীত বর্ণনিত্য সৎ, যাকে পেতে চেয়ে কবি এতদিন ধরে এ উত্তর কলকাতার শব্দ ছলনা রচে গেছে।
2: শুনলেন বাংলা ভাষায় 2025 সালের সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপক কবি প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার। তার সঙ্গে কথা বললেন অনির্বাণ মুখোপাধ্যায়। শ্রবণী আজ এ পর্যন্তই। শ্রবণীর শব্দগ্রহণ ও সম্পাদনায় ছিলেন সঞ্জয় চট্টোপাধ্যায়, প্রযোজনা দেবর্ষী ঘোষ।
3: শুনলেন শ্রবণী, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। খবর একটু পরেই।

0: কবিতার স্বাভাবিক যে ছন্দ, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত বা অমিত্রাক্ষর ছন্দ, কিংবা ধরুন গদ্য ছন্দ বা অন্তমিলে পদ্য, এমনই নানান ছন্দে লেখা বেশ কিছু কবিতা বা পদ্য গান হিসেবে বেশি জনপ্রিয় হয়েছে। যেমন সত্যেন্দ্রনাথ দত্তের লেখা পালকির গান, কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা রানার ঠিকানা কবিতাটি, বা ধরুন শয়নে শিয়রে ভোরের পাখির রবে তন্দ্রা টুটিল জবে, এ সমস্ত কবিতাগুলি বিখ্যাত গান হয়ে উঠেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কিছু কবিতাও তো পরে গান হয়েছে, গীতাঞ্জলির অনেক কবিতা গান হয়েছে, আবার গান থেকে কবিতাও হয়েছে, সে ভিন্ন বিষয়। কবিতার যে আবেগ, যে ভাব, তা সুরের চলনে গানের ছন্দের চৌহদ্দিতে আরও আরও বিস্তৃত হয়েছে। হ্যাঁ, অবশ্য সব ক্ষেত্রেই যে অসাধারণ গান হয়ে উঠেছে কবিতাগুলি এমন বলাও ঠিক হবে না, কিন্তু সব ক্ষেত্রে ব্যর্থ হয়নি, কিছু কিছু ক্ষেত্রে হয়তো হয়েছে। যেমন জীবনানন্দ দাশের কবিতা হায় চিল সোনালি ডানার চিল, সেভাবে গান হিসেবে গ্রহণযোগ্যতা পায়নি যতখানি কবিতা হিসেবে আবেদন রেখেছে। তবে বেশিরভাগই কবিতা থেকে গান শ্রোতাদের মন কেড়েছে, সেটা বলার অপেক্ষা রাখে না। পরের গানটায় যাই, ঠিকানা। চেয়েছো বন্ধু, না এই গানটা শোনাচ্ছি না বন্ধুদের, বন্ধুদের শোনাচ্ছি রানার এই কবিতাটাই।
1: রানার গ্রামের ডাকর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম।

অনুষ্ঠান কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমাদের ইমেল maitribondhu23@gmail.com, maitribondhu23@gmail.com। আমাদের ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে বি রয়েছে বন্ধুরা, ভি নয়। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ এটি। পোস্টে মতামত জানাতে ভুলবেন না যেন। আজকের মতো কথায় গানে এখানেই শেষ করছি।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি শুভব্রত মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন চন্দ্রিমা রায়। আজকে শিরোনামে রয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলা, মৃত কমপক্ষে ১৬, সংঘর্ষ বন্ধে প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থতার অভিযোগে হরমুজ প্রণালী ফের বন্ধের ঘোষণা ইরানের,
1: সরকার বিরোধী বিক্ষোভের জেরে জরুরি অবস্থা ঘোষণা বলিভিয়ার,
0: পাকিস্তানে খাইবার পাখতুনখোয়া প্রদেশে জোড়া বিস্ফোরণে নিহত ৭, ভারী বর্ষণে নিহত আরো ৭,
1: পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে হুগলির তারকেশ্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বিজেপি সরকার বাংলার উন্নয়নের লক্ষ্যে অত্যন্ত দ্রুত গতিতে কাজ শুরু করেছে,
0: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী আগামীকাল কলকাতার রেড রোডে মূল অনুষ্ঠানে যোগ অনুশীলনে দেশকে নেতৃত্ব দেবেন,
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন কূটনৈতিক আলোচনা ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পক্ষে ভারতের অবস্থান অটল রয়েছে,
0: মেডিকেলে স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষা আগামীকাল ফের গ্রহণ করা হবে, নিশ্চিদ্র নিরাপত্তার লক্ষ্যে সারা দেশে আজ এনটিএর মহড়া,
1: বিশ্বকাপ ফুটবলে আজ নেদারল্যান্ড সুইডেনের এবং জার্মানি আইভরি কোস্টের মুখোমুখি হবে,
0: ভারত মহিলাদের এফআইএইচ নেশনস কাপ হকির ফাইনালে উঠেছে। আসছে বিস্তারিত খবরে, প্রথমে বিদেশের খবর। ইরানের যৌথ সামরিক কমান্ড আজ ফের হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করেছে। লেবাননের ওপর ইসরায়েলি সামরিক বাহিনীর ক্রমাগত আক্রমণের কথা উল্লেখ করে কমান্ড জানিয়েছে, সংঘর্ষ বন্ধে প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি তাদের বিশ্বাসভঙ্গ হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে কমান্ড হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, হামলা চলতে থাকলে পরবর্তী পদক্ষেপ কী নেওয়া হবে সে ব্যাপারে তারা প্রস্তুত রয়েছে। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সাময়িক চুক্তির ভিত্তিতে এ সপ্তাহে গোড়ার দিকে বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচল শুরু করার পর ফের এই বন্ধের ঘোষণা সামনে এলো। এদিকে ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ লেবাননে দুই শিশুসহ কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই এই হামলা বলে লেবাননের অভিযোগ। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, নবতীয় শহর এবং তার আশেপাশের গ্রামগুলির ওপর এই হামলায় কমপক্ষে ৭ জন ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
1: বলিভিয়ায় গত কয়েক সপ্তাহ ধরে ক্রমবর্ধমান জীবনযাত্রা খরচের প্রেক্ষিতে সরকার বিরোধী বিক্ষোভের জেরে সেদেশের প্রেসিডেন্ট রড্রিগো পাজ জরুরি অবস্থা ঘোষণা করেছেন। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট পাজ শীঘ্রই রাস্তাঘাট অবরোধ সরিয়ে স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন বলিভিয়াবাসী এই অবরোধের জেরে দীর্ঘদিন ধরে বন্দী হয়ে থাকতে পারে না। শিক্ষা, স্বাস্থ্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ এবং বিভিন্ন কাজকর্ম এই অবরোধের জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেছেন। উল্লেখ্য, সম্প্রতি প্রাক্তন প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থক কৃষক এবং বিভিন্ন কর্মচারী ইউনিয়ন প্রেসিডেন্ট পাজের পদত্যাগের দাবিতে বিক্ষোভ প্রদর্শন

0: সমর্থন করছে। প্রায় ৫০ দিন ধরে চলা অবরোধের ফলে খাদ্য, জ্বালানি, চিকিৎসা সরঞ্জাম সরবরাহ সহ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
1: পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে রাস্তার পাশে জোড়া বিস্ফোরণে ৭ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। বান্নু জেলার মার্কাবেরা এলাকায় একটি যাত্রীবাহী ভ্যানকে লক্ষ্য করে চালানো প্রথম আইইডি বিস্ফোরণ ঘটানো হয়। এই ঘটনায় ৫ জন নিহত হন। এর কিছুক্ষণ পরই একই স্থানে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে, যা মূলত উদ্ধার কাজে নিয়োজিত ব্যক্তিদের লক্ষ্য করে চালানো হয়েছিল। তাতে আরও ২জন প্রাণ হারান। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলেছে এবং তদন্ত শুরু করেছে।
0: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি ও প্রবল হাওয়ার দাপটে ৭ জন নিহত এবং আরও ৮ জন আহত হয়েছেন বলে খবর। ডেরা ইসমাইল খান জেলার পাহাড়পুর শহর ও পার্শ্ববর্তী গ্রামগুলিতে মুষলধারে ঝড়বৃষ্টির ফলে বেশ কয়েকটি বাড়ি ও দোকানের ছাদ ও দেয়াল ধসে পড়েছে। উদ্ধার কাজ চলেছে, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে লোয়ার ওয়াকজাই জেলার সাম ফিরোজখেল এলাকায় বজ্রপাতের ঘটনায় ৩জন নিহত এবং ৪জন আহত হয়েছেন। এছাড়া ঝড়ের কারণে বাজাউর জেলার একটি সরকারি স্কুলের দেয়াল ধসে পড়েছে। পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আগাম সতর্কতা জারি করা সত্ত্বেও প্রাণহানির এই ঘটনা মূলত দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি এবং সারাদানের ক্ষেত্রে ঘাটতি বলেই মনে করা হচ্ছে।
1: শ্রীরামের মূর্তির অবমাননা এবং সামাজিক মাধ্যমে ধর্মীয় উস্কানিমূলক বিষয়বস্তু প্রচারের অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ সহ ৮ দফা দাবিতে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় ও বিভিন্ন সনাতনী সংগঠনের সদস্যরা গত শুক্রবার ঢাকার শাহবাগে মানববন্ধনে সামিল হয়। পাশাপাশি বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিলেরও আয়োজন করা হয়। ইউনাইটেড সনাতনী সোসাইটি বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিভিন্ন হিন্দু ধর্মীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং মঠ ও মন্দিরের প্রতিনিধিরা অংশ নেন। বিক্ষোভকারীরা জাতীয় জাদুঘর থেকে মশাল হাতে স্লোগান দিতে দিতে জাতীয় প্রেসক্লাবের দিকে মিছিল নিয়ে যান। মিছিল থেকে তারা ন্যায় বিচার ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষার দাবি তোলেন। সমাবেশে বক্তারা কথিত অবমাননার ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। ধর্মীয় অনুভূতিতে আঘাত সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে, এই আশঙ্কায় তারা সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান। উল্লেখ্য, গাইবান্ধায় সম্প্রতি শ্রীরামের মূর্তি অবমাননার অভিযোগকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কথিত অবমাননার প্রতিবাদে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ আয়োজন করে। ছাত্রনেতারা বলেছেন, এই ঘটনা হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে, তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। বিক্ষোভ কর্মসূচিতে গাইবান্ধার পলাশবাড়িতে শ্রীরামের প্রস্তাবিত ৮১ ফুট উচ্চতার একটি প্রতিমূর্তি নির্মাণের কাজ স্থগিত হওয়ার বিষয়টি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। প্রকল্প আয়োজকদের অভিযোগ, উল্লেখযোগ্য অগ্রগতি সত্ত্বেও চাপ ও নিরাপত্তার আশঙ্কার কারণে তারা নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। শাহবাগের সমাবেশে বক্তারা ধর্মীয় উস্কানিদাতাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ এবং সব সম্প্রদায়ের জন্য সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
0: ব্রিটেনের বেডফোর্ডের কাছে দুটি ট্রেনের সংঘর্ষে একজন ট্রেন চালক নিহত এবং ৮৯ জন যাত্রী আহত হয়েছেন বলে খবর। আহতদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। গত সন্ধ্যায় ট্রেন দুটির একটি কার্বি এবং অন্যটি নটিংহাম থেকে ছেড়ে এসে ট্রেন দুটি লন্ডনের সেন্ট প্যানক্রাস স্টেশনের দিকে যাচ্ছিল। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের চিফ কনস্টেবল লুসি ডি আরসি গভীর শোক প্রকাশ করে জানান, নিহত ট্রেন চালকের পরিবারকে দুর্ঘটনার খবর জানানো হয়েছে।
1: সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের হামলায় দুই সেনাকর্মী নিহত হয়েছেন। সেদেশের প্রতিরক্ষা মন্ত্রকের সূত্র উদ্ধৃত করে সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, আলেপ্পোর উত্তর পূর্বাঞ্চলীয় গ্রামীণ এলাকায় মানবিদ শহরের কাছে ওই দুই সেনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এর আগে হাসাকা প্রদেশের গ্রামীণ এলাকায় একটি বাসে হামলার ঘটনায় দুই সেনা নিহত হয়েছিলেন। ২০২৪ সালের ডিসেম্বরে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের পতনের পর সৃষ্ট রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে সিরীয় কর্তৃপক্ষ যখন দেশের বিভিন্ন অঞ্চলে উগ্রবাদী গোষ্ঠীর বিরুদ্ধে নিরাপত্তা অভিযান অব্যাহত রেখেছে, ঠিক তখনই এই হিংসার ঘটনা ঘটল।
0: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে তাকে এক শক্তিশালী ও কার্যকর নেতা হিসেবে অভিহিত করেছেন। বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে মার্কিন প্রেসিডেন্ট চীনা রাষ্ট্রপতির সঙ্গে শ্রী মোদীর উল্লেখ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নিউজ পোর্টালে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, শ্রী মোদী ভারতের স্থিতিশীলতা এনেছেন এবং ১২ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছেন। ভারত মার্কিন সম্পর্ক প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বর্তমানে সমতার ভিত্তিতে পরিচালিত হচ্ছে। উভয় দেশ বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটিয়ে চলেছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি শ্রী মোদীকে আন্তর্জাতিক মহলে অন্যতম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বলে বর্ণনা করেছেন।

0: দেশের খবর।
1: নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। এই উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ইত্যাদির আয়োজন করা হয়। ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নবগঠিত রাজ্য সরকার 20 জুনকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই উপলক্ষে রাজ্যবাসীকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, এই দিনটি রাজ্যের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে আছে। পশ্চিমবঙ্গ অখণ্ড ভারতের অংশ হিসাবে এই দিন আত্মপ্রকাশ করে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনও এই উপলক্ষে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, রাজ্যের ইতিহাসে এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। পশ্চিমবঙ্গ দিবস শুধু একটি তারিখের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, এই ইতিহাসকে স্মরণ করতে হবে বলে প্রধানমন্ত্রী এদিন উল্লেখ করেন। এ প্রসঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জির অনন্য ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। তিনি জানান, রাজ্য সরকার হুগলির জিরাটে শ্যামাপ্রসাদের পৈতৃক বাড়ি অধিগ্রহণ করে সংরক্ষণ করবে। কলকাতায় শ্যামাপ্রসাদের 125 ফুট উঁচু মূর্তি প্রতিষ্ঠা করা হবে। 6ই জুলাই তাঁর 125তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে রাজ্য সরকার। দুদিনের সফরকালে তিনি আজ হুগলি তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দেন। আগামীকাল সকালে কলকাতার রেড রোডে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি। এবছর আন্তর্জাতিক যোগ দিবস পালনের মূল ভাবনা যোগা ফর হেলদি এজিং বা যোগাভ্যাসের মাধ্যমে সুস্থভাবে বার্ধক্যের পথে এগিয়ে চলা। প্রধানমন্ত্রী পিএম কিষাণ প্রকল্পের আওতায় 18,880 কোটি টাকার 23তম কিস্তির অর্থ প্রদান করেন প্রধানমন্ত্রী। এর ফলে সারা দেশের 9,44,00,000 বেশি কৃষক উপকৃত হবেন বলে আশা করা যায়। এছাড়াও তিনি রেল, কৃষি, গ্রামীণ উন্নয়ন, মৎস্যচাষ এবং পশুপালন ক্ষেত্রের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, জাতির উদ্দেশ্যে উৎসর্গ এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
2: आज यहाँ सैकड़ों करोड़ रुपए की विकास परियोजनाओं का उद्घाटन शिलान्यास हुआ है। रेल, रोड, कृषि, इससे जुड़ी ये परियोजनाएं बंगाल को नई गति देगी। इन परियोजनाओं से यहाँ की ग्रामीण अर्थव्यवस्था को मजबूती मिलेगी। मैं बंगाल के लोगों को इन विकास परियोजनाओं की बधाई देता हूँ।
1: এই অনুষ্ঠানে ভাষণ দেবার সময় প্রধানমন্ত্রী মোদী বলেন যে বিজেপি সরকার বাংলার উন্নয়নের লক্ষ্যে অত্যন্ত দ্রুতগতিতে কাজ শুরু করেছে। তিনি আশা প্রকাশ করেন যে এই ঐতিহাসিক পশ্চিমবঙ্গ দিবস রাজ্যের উন্নয়নে অনুপ্রেরণা যোগাবে। প্রধানমন্ত্রী বলেন, বিজেপি ক্ষমতায় আসার পর রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, সিন্ডিকেট রাজ, কাটমানির সংস্কৃতি শেষ হয়েছে।
2: साथियों, आजादी के बाद बंगाल के उज्जवल भविष्य के लिए जो सपना देखा गया, बंगाल की महान आत्माओं ने जो परिकल्पना की थी, आज एक तरह से पहली बार हम पश्चिम बंग दिवस पर उन सपनों को सच्चाई में बदलते देख रहे हैं। ये ऐतिहासिक तारीख पश्चिम बंगाल के विकास की प्रेरणा बने, हम एक नया और गौरवशाली इतिहास रचे। आज बीजेपी एनडीए सरकार में इसके लिए विकास के महाअभियान की शुरुआत हो रही है।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, জাতি গঠনের কাজে পশ্চিমবঙ্গ এক ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। এ রাজ্যের ভক্তি আন্দোলন থেকে স্বাধীনতার লড়াই এবং বাংলার নবজাগরণের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের বহু বিশিষ্ট মনীষীর অবদান রয়েছে। রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি বলেছেন, বর্তমানে দেশ বিকশিত ভারত হয়ে ওঠার পথে এগিয়ে চলেছে। ভারতের এই রূপান্তরে পশ্চিমবঙ্গের ভূমিকা গুরুত্বপূর্ণ। বাংলার মানুষের দক্ষতা, জ্ঞান, অভিজ্ঞতা, সৃজনশীলতা, নতুন কিছু করার উদ্যম এই পথে হয়ে উঠবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। বিধানসভায় আজ যথাযথ মর্যাদায় পশ্চিমবঙ্গ দিবস পালিত হয়। অনুষ্ঠানে অধ্যক্ষ রথীন্দ্র বোস বলেছেন, ঐতিহাসিক স্থানে আজ ঐতিহাসিক দিন পালন করা হচ্ছে। এই বিধানসভাতেই পশ্চিমবঙ্গ গড়ে তোলার রেজলিউশন নেওয়া হয়েছিল। 4ঠা মে-র পরে রাজ্যে যে পরিবর্তন এসেছে তাতে এই ঐতিহাসিক স্থানে দিনটি পালন করতে পেরে সবাই আনন্দিত বলেও তিনি মন্তব্য করেন।
3: সবাই সমবেত হয়েছে এক ঐতিহাসিক ক্ষণে। অর্থাৎ আমরা বহুদিন থেকে ভেবে এসেছি যে আমরা পশ্চিমবঙ্গ দিবস পালন করব, এবং আজকে আমরা ঐতিহাসিক দিবস পালন করতে এসেছি এমন একটা জায়গা আছে, জায়গাটা আমাদের ইতিহাস তৈরি করেছে। আজকে আমাদের এই বিধানসভা প্রাঙ্গণ, যেটা একটা ঐতিহাসিক স্থান, এইখানেই সেই রেজুলেশন নেওয়া হয়েছিল। এটাও একটা আমাদের মনে নাড়া দেয় যে এইখানে আমরা আজকে 4ঠা মে-র পরে যে পরিবর্তন এসছে করতে পেরেছি শুধুমাত্র সমগ্র পশ্চিমবঙ্গবাসীর জন্য, যারা এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়ার পেছনে তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করেছে।
1: সারা বিশ্বে আগামী

0: কাল আন্তর্জাতিক যোগ দিবস 2026 উদযাপিত হবে। সুস্থ, কর্মক্ষম ও মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিত করতে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের মূল ভাবনা সুস্থ বার্ধক্যের জন্য যোগ ব্যায়াম। এবছর আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানটি হবে কলকাতার ঐতিহাসিক রেড রোডে। ভোর 5টায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কমন যোগ প্রোটোকল অনুশীলনে দেশকে নেতৃত্ব দেবেন। হাজার হাজার যোগ ব্যায়াম উৎসাহী মানুষের অংশগ্রহণের পাশাপাশি দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ নাগরিক ভার্চুয়ালি এতে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। সংস্কৃতি মন্ত্রক দিল্লির লালকেল্লা, উত্তরাখণ্ডের হরিদ্বার, ওড়িশার কোণার্ক, কর্ণাটকের হাম্পি, তামিলনাড়ুর মহাবলীপুরম সহ দেশের 100টি আইকনিক বা বিশেষ গুরুত্বপূর্ণ স্থানে যোগ ব্যায়াম উদযাপনের বিশেষ আয়োজন করছে। একটি প্রতিবেদন।
1: সুস্থ বার্ধক্যের জন্য যোগ, এই বার্তাকে সামনে রেখে বিশ্বজুড়ে আগামীকাল উদযাপিত হতে চলেছে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস। এবারে জাতীয় পর্যায়ের মূল অনুষ্ঠানটি হবে কলকাতার ঐতিহাসিক রেড রোডে। সেখানে প্রায় 35,000-এরও বেশি মানুষের সঙ্গে যোগাভ্যাসে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। শুধু কলকাতাই নয়, রাজ্যের বিভিন্ন জেলাতেও সরকারি ও বেসরকারি নানান উদ্যোগে আয়োজন করা হচ্ছে যোগাভ্যাস ও সচেতনতামূলক কর্মসূচির। প্রস্তুতি এখন প্রায় সম্পূর্ণ। 2014 সালে স্বীকৃতি পাওয়ার পর 2015 থেকে প্রতি বছর 21 জুন দিনটিতে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়ে আসছে। কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: এদিকে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচির অঙ্গ হিসেবে আজ গঙ্গাবক্ষে বন্দে যোগম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল কলকাতায় দেশজ প্রযুক্তিতে নির্মিত 3টি যুদ্ধজাহাজ INS দুনাগিরি, INS সংশোধক এবং INS এগ্রেকে ভারতীয় নৌবাহিনীতে সামিল করবেন। গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এবং নৌবাহিনীর যুদ্ধজাহাজ নির্মাণ দপ্তর এগুলি তৈরি করেছে। সাবমেরিন বিরোধী যুদ্ধ এবং জলের নিচে সমীক্ষা চালানোর ক্ষেত্রে এই জাহাজগুলি বিশেষ কাজে আসবে।
2: মানসিক ভারসাম্য বজায় রাখা ও চাপমুক্ত জীবনযাপনের ক্ষেত্রে আধ্যাত্মিকতা যোগব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশের সাংস্কৃতিক মূল্যবোধ সংরক্ষণের উপরেও বিশেষ জোর দিয়েছেন। আজ অমরাবতীর উন্দাভল্লী গুহায় যোগগুরু বাবা রামদেবের পরিচালনায় আয়োজিত বিশেষ যোগান্ধ্র কর্মসূচিতে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, প্রযুক্তি ও আধ্যাত্মিকতার মধ্যে সমন্বয় থাকা প্রয়োজন।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কল্যাণমূলক ও জনমুখী উদ্যোগের ফলে উপজাতি সম্প্রদায়গুলি আরও ক্ষমতাবান হয়েছে এবং দেশের উন্নয়ন যাত্রায় তারা সক্রিয় অংশীদার হয়ে উঠেছে। ওড়িশার ময়ূরভঞ্জ জেলার রায়রংপুরে মোহনচরণ মাঝি সরকারের 2 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি বলেন, উপজাতি জনগোষ্ঠী দশকের পর দশক ধরে যে বঞ্চনার শিকার হয়েছিল সে তুলনায় শিক্ষা, স্বাস্থ্যসেবা, জীবিকা ও সামাজিক অগ্রগতির ক্ষেত্রে তাদের সামনে নতুন সুযোগ তৈরি হচ্ছে। প্রধানমন্ত্রী ওড়িশা সরকারের গত 2 বছরের সাফল্যের প্রশংসা করে বলেন, শ্রী মাঝির নেতৃত্বে রাজ্য দ্রুত অগ্রগতির পথে এগিয়ে চলেছে। এই অনুষ্ঠানে তিনি 47,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং পূর্ব ভারতের উন্নয়নের গতি ত্বরান্বিত করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের পূর্বোদয় ভিশনের কথা পুনর্ব্যক্ত করেন।
3: ওড়িশা মে আর্থিক গতিবিধিয়া নিবেশ আর উদ্যোগো কো আকর্ষিত করনে কা সামর্থ্য আজ নজর আ রাহা হ্যায়। কেন্দ্র সরকার কা ভিশন হ্যায় পূর্বী ভারত কে বিকাশ সে ভারত কা বিকাশ, ইসলিয়ে হম পূর্বোদয় কি নীতি পর কাম কর রহে হ্যায়। জিস পূর্বী ভারত কো কংগ্রেস কে দৌর মে পিছড়েপন কা পর্যায় বনা দিয়া গয়া থা, আজ বো প্রগতি কা প্রবেশ দ্বার বন রহা হ্যায়।
0: শ্রী মোদী সভায় উপস্থিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে জন্মদিনের শুভেচ্ছা জানান। ময়ূরভঞ্জেরই এক কন্যা আজ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন, একথা উল্লেখ করে তিনি ঘোষণা করেন যে পাহাড়পুরকে শীঘ্রই পুনর্নবীকরণযোগ্য, শক্তিচালিত এবং আধুনিক জনপরিকাঠামো সুসজ্জিত একটি সূর্য গ্রাম হিসেবে গড়ে তোলা হবে।
2: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তার 68তম জন্মদিন উপলক্ষে ওড়িশার পাহাড়পুর গ্রামে পৌঁছন। তাকে স্বাগত জানান রাজ্যপাল হরিবাবু কাম্ভাম্পতি এবং মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও রাষ্ট্রপতির গ্রাম পাহাড়পুরে পৌঁছলে তাকে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী স্বাগত জানান। উভয় নেতা পবিত্র সাঁওতালি জাহেরা হো জাহেরা উপাসনাস্থল প্রার্থনা করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেছেন, তার দূরদর্শী শাসন ব্যবস্থা এবং বিশ্ব নেতাদের সঙ্গে গঠনমূলক সম্পর্কের মাধ্যমে তিনি বিশ্বমঞ্চে দেশের মর্যাদা ও প্রভাব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারত ধারাবাহিকভাবে শান্তি, সংলাপ ও সহযোগিতা

0: কণ্ঠস্বর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন অঞ্চল যখন সংঘাত ও অনিশ্চয়তার মোকাবিলা করছে, তখন ভারত কূটনৈতিক আলোচনা ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পক্ষে অবিচল অবস্থান নিয়েছে। তিনি দৃঢ় আস্থা ব্যক্ত করেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে আরও সমৃদ্ধ আন্তর্জাতিক মর্যাদার পথে এগিয়ে নিয়ে যাবে।
1: মেডিকেলের স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026 পুনরায় গ্রহণের জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA আজ সারা দেশে মহড়া চালায়। সকাল 9টায় এই মহড়া শুরু হয়। প্রায় 2.5 লক্ষ নিরাপত্তারক্ষী এই মহড়ায় অংশ নেন। উল্লেখ্য, আগামীকাল এই পরীক্ষা দুপুর 2টায় শুরু হবে, শেষ হবে 5:15। দেশের 551টি শহর ছাড়াও বিদেশের 14টি শহরে প্রায় 22,79,000 বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এই পরীক্ষার জন্য CCTV আধারভিত্তিক বায়োমেট্রিক তথ্য যাচাই, পরীক্ষার প্রশ্নপত্র বহনের জন্য GPS সম্বলিত গাড়ির মতো বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে NTA এক পরীক্ষার্থীর আবেদনের ভিত্তিতে পরীক্ষার 48 ঘন্টা আগে তার পরীক্ষা কেন্দ্র আবুধাবি থেকে নাগপুরে স্থানান্তর করেছে। NTA জানিয়েছে, কোনো পরীক্ষার্থী যাতে পরীক্ষা দিতে বাদ না পড়ে তারা নিশ্চিত করছে। NTA আরও জানিয়েছে, 99.5% পরীক্ষার্থী তাদের পছন্দসই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে পারছে।
0: মহারাষ্ট্রের পারভানি জেলায় নির্মীয়মান একটি মন্দিরে দুর্ঘটনায় অন্তত 5 জন ভক্তের মৃত্যু হয়েছে এবং আরও 40-50 জন গুরুতর আহত হয়েছেন বলে খবর। মানওয়া তহসিলের জাসওয়ারির অবস্থিত বজরঙ্গলী মন্দিরে আজ সকালে এই দুর্ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ এই দুর্ঘটনায় নিহত তীর্থযাত্রীদের পরিবারের প্রতি শোক ব্যক্ত করেছেন।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। রবিবার 28 জুন সকাল 11টায় আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে।
0: আজ জামাই ষষ্ঠী, জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে এই উৎসব পালিত হয়। এবছর জ্যৈষ্ঠ মাস মল মাস হওয়ায় এই তিথি পিছিয়ে যায়। মঙ্গল কামনায় অনেক গৃহস্থের বাড়িতে আজ দেবী ষষ্ঠীর পূজা করা হয়। ঐতিহ্যবাহী লৌকিক আচারে বাংলার ঘরে ঘরে আজ বাড়ির জামাতাদের আপ্যায়ন করা হয়।
1: বিশিষ্ট সাংবাদিক দীপঙ্কর মুখোপাধ্যায়ের জীবনাবসান হয়েছে। বয়স হয়েছিল 77 বছর। বয়সজনিত কারণে গতরাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসেসের বরিষ্ঠ আধিকারিক হিসেবে তিনি আকাশবাণী, দূরদর্শন এবং PIBতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি আকাশবাণীর দক্ষিণ এশিয়া সংবাদদাতা হিসেবেও কাজ করেছেন। এবার খেলার খবর।
0: এবার বিশ্বকাপের খবর।

0: বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ এফ এর ম্যাচে নেদারল্যান্ড সুইডেনের বিরুদ্ধে খেলবে। হাউজটন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। গ্রুপ ইর ম্যাচে টরন্টো স্টেডিয়ামে ভারতীয় সময় রাত 1:30 জার্মানি মুখোমুখি হবে আইভরি কোস্টের। গ্রুপ ইর ম্যাচে আগামীকাল ইকুয়েডর কুরাসাওয়ের বিরুদ্ধে খেলতে নামবে। কনসাস সিটি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় ভোর 5:30। গ্রুপ এফ এর ম্যাচে তিউনিশিয়া গোয়াদালুপ স্টেডিয়ামে ভারতীয় সময় সকাল 9:30 জাপানের বিরুদ্ধে খেলতে নামবে।
1: ভারত মহিলাদের এফআইএইচ নেশনস কাপ হকির ফাইনালে উঠেছে। অকল্যান্ডে আজ সেমিফাইনালে ভারত 6-0 গোলে চিলিকে পরাজিত করেছে। ভারতের নবনীত কৌর ও দীপিকা দুটি করে গোল করেছেন, এছাড়া নেহা ও ঋতুজা পিসল একটি করে গোল করেন। ফাইনালে ভারত অন্য সেমিফাইনালে নিউজিল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিজয়ী দলের বিরুদ্ধে খেলবে।
0: ভারত আফগানিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজ 3-0 জিতে নিয়েছে। চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে আজ সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে ভারত 9 উইকেটে আফগানিস্তানকে হারিয়ে দেয়। আফগানিস্তান টসে জিতে প্রথমে ব্যাট করে 44 ওভার 2 বলে 218 রানে অল আউট হয়ে যায়। 219 রান তাড়া করতে নেমে ভারত 1 উইকেট হারিয়ে 28 ওভার 4 বলে লক্ষ্যে পৌঁছে যায়।
1: জার্মানির সুলে আয়োজিত ISSF জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপ শুটিং প্রতিযোগিতার দ্বিতীয় দিনে ভারত আজ আরও 5টি পদক জয় করেছে। এর ফলে ভারতের পদক সংখ্যা বেড়ে দাঁড়ালো 8-এ। বালকদের 25 মিটার র্যাপিড ফায়ার পিস্তল ইভেন্টে সোনা জেতেন সমীর, 50 মিটার রাইফেল 3 পজিশনে সোনা জেতেন রোহিত কান্নান। বালিকাদের এই বিভাগে রূপ জেতেন প্রাচী গায়কওয়াড়। এছাড়া এই ইভেন্টে এবং 25 মিটার র্যাপিড ফায়ার পিস্তল ইভেন্টে বালকদের দলগত বিভাগে ভারত ব্রোঞ্জ পদক লাভ করেছে।
0: এখন দৃষ্টিকোণ। অভিনেত্রী অনিতা গুহর প্রয়াণ দিবসে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।

পঞ্চাশের দশকে এক বাঙালি পঞ্চদশী সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তৎকালীন বোম্বাই আসেন। প্রতিযোগিতার ফলাফল যাই হোক না কেন, সহজেই তাকে আকর্ষণ করে ছায়াছবির মায়াবী জগৎ। তিনি অনিতা গুহ। 1955 সালে টাঙ্গেওয়ালি ছবি দিয়ে আত্মপ্রকাশ হলেও তার শান্ত স্নিগ্ধ মুখচ্ছবি যেন প্রাচীন ভারতবর্ষকেই মনে করিয়ে দেয়। 1961 সালে প্রকাশিত বাবুভাই মিস্ত্রির সম্পূর্ণ রামায়ণ ছায়াছবিতে সীতা চরিত্রে তাঁর অসামান্য অভিনয় তাকে পৌঁছে দেয় বহু মানুষের ঘরে ঘরে। শ্রীরাম ভরত মিলাপ, তুলসী বিবাহ, কবি কালিদাস, সঙ্গীত সম্রাট তানসেন, সম্রাট পৃথ্বীরাজ চৌহান ইত্যাদি নানা প্রাচীন কাহিনী ভিত্তিক ছবির বিভিন্ন চরিত্রে তিনি থেকেছেন, কিন্তু জনপ্রিয়তার শীর্ষে ওঠেন জয় সন্তোষীমা ছবির কেন্দ্র চরিত্র অভিনয় করে। অত্যন্ত কম বাজেটের এই ছবিতে 10-12 দিন টানা শুটিংয়ে যে নিষ্ঠা ও যে সহিষ্ণুতার পরিচয় তিনি দিয়েছিলেন তা তার সহকর্মীরা আজও মনে রেখেছেন।

দেখ কবিরা রোয়া, সারদা, গুঞ্জ ওঠে শেহনাই ইত্যাদি বাণিজ্য সফল ছবিতেও তিনি কাজ করেছেন। গুঞ্জ ওঠে শেহনাইয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কার মনোনয়ন পান সেরা সহ অভিনেত্রী বিভাগে।

আরাধনা ছবিতে রাজেশ খান্নার মায়ের চরিত্রে তার অসামান্য অভিনয় চলচ্চিত্রপ্রেমী মানুষেরা বহুদিন মনে রাখবেন। শেষ ছবিতে লতা মঙ্গেশকরের কণ্ঠে মদন মোহনের গান আজও আমাদের কানে।

2007 সালের আজকের দিনে 68 বছর বয়সে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। যুদ্ধবিরতি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলা, মৃত কমপক্ষে ১৬, সংঘর্ষের বন্ধে প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থতার অভিযোগে হরমুজ প্রণালী ফের বন্ধের ঘোষণা ইরানের,
1: সরকার বিরোধী বিক্ষোভের জেরে জরুরি অবস্থা ঘোষণা বলিভিয়ায়,
0: পাকিস্তানে খাইবার পাখতুনখোয়া প্রদেশে জোড়া বিস্ফোরণে নিহত ৭, ভারী বর্ষণে নিহত আরও ৭,
1: পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে হুগলির তারকেশ্বরে আয়োজিত

0: অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিজেপি সরকার বাংলার উন্নয়নের লক্ষ্যে অত্যন্ত দ্রুত গতিতে কাজ শুরু করেছে।
1: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী আগামীকাল কলকাতার রেড রোডে মূল অনুষ্ঠানে যোগ অনুশীলনে দেশকে নেতৃত্ব দেবেন।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, কূটনৈতিক আলোচনা ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পক্ষে ভারতের অবস্থান অটল রয়েছে।
1: মেডিকেলে স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষা আগামীকাল ফের গ্রহণ করা হবে। নিশ্চিদ্র নিরাপত্তার লক্ষ্যে সারা দেশে আজ এনটিএর মহড়া।
0: বিশ্বকাপ ফুটবলে আজ নেদারল্যান্ডস সুইডেনের এবং জার্মানি আইভরি কোস্টের মুখোমুখি হবে।
1: ভারত মহিলাদের FIH নেশনস কাপ হকির ফাইনালে উঠেছে। বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই। নমস্কার।
0: নমস্কার।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আলোর সন্ধানে, অ্যালজাইমার্স সচেতনতা, উপস্থাপনায় সোমা রায়, প্রযোজনা দুর্বাদে। এখন শুনবেন অনুষ্ঠান আলোর সন্ধানে।

0: ভাবুন তো, আপনার মা রোজ সকালে চা বানান, হঠাৎ একদিন চিনি দিয়েছেন কিনা ভুলে গেলেন, তারপর নিজের ছেলের নাম ভুলে গেলেন, তারপর নিজের বাড়ির রাস্তাটাও। এটাই অ্যালঝাইমার্স। আজ ভারতে 88 লক্ষ মানুষ এই রোগের সাথে লড়ছেন। আমাদের দেশে 60 বছরের বেশি বয়সীদের 7.4% এই রোগে আক্রান্ত। কিন্তু কেন বাড়ছে এত? অ্যালঝাইমার্স সাধারণত 60-এর পরেই থাবা বসায়, তার সাথে যোগ হয়েছে শহুরে জীবন, ডায়াবেটিস, প্রেশার, দুশ্চিন্তা, শরীর চর্চার অভাব এবং একাকিত্ব। এই অ্যালঝাইমার ডিজিজ থেকে বাঁচার জন্য কি কি করা উচিত এবং এই রোগ হলে কিভাবে চিকিৎসা সম্ভব, এ বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠান, শিশুমঙ্গল হসপিটালের স্নায়ুরোগ বিভাগের অধ্যাপক ডক্টর গৌতম গঙ্গোপাধ্যায়।
1: অ্যালঝাইমার্স আমাদের ভুলে যাওয়ার জন্য মস্তিষ্কের স্নায়ুকোষগুলো বয়ে যাওয়ার ফলে আমাদের যে মনে রেখে দেওয়া, সেই মনে রেখে দেওয়া আমাদের রিসেন্ট মেমোরি লস হয়ে যায়, কিন্তু অতীতটাকে আমরা মনে রেখে দিতে পারি। সমস্ত ডিমেনশিয়া আমরা যেটাকে বলি বাংলায় চিত্তভ্রংশ, সমস্ত ডিমেনশিয়া রোগী অ্যালঝাইমার্স হয়, কিন্তু অ্যালঝাইমার্সের ডিমেনশিয়া বিভিন্ন কারণ আছে। অর্থাৎ বলতে গেলে আমাদের মস্তিষ্কের স্নায়ুকোষগুলো বিভিন্ন যেমন আমাদের ফ্রন্টাল লোব আছে, টেম্পোরাল লোব আছে, সেই সমস্ত জায়গায় আমাদের কিছু স্নায়ুকোষগুলো বিশেষ করে মস্তিষ্কের তাৎক্ষণিক যে আমাদের কথাবার্তা বা ঠিক তার আগের কথাবার্তা বা অতীতের কথাবার্তাগুলো কিছু মনে রেখে দেওয়া, তাকে স্টোর করে রেখে দেওয়া, প্রশ্ন উত্তরের সময় তার উত্তর, প্রশ্নের সময় তার উত্তর দেওয়া মনে রেখে দিয়ে সেগুলোকে আমরা সেই জিনিসটা ছিল মেমোরি লস বা ডিমেনশিয়ার কতগুলো পার্ট আছে। একটা আমরা স্মৃতি বলছি, স্মৃতি রাখা, তার তাৎক্ষণিক স্মৃতি, অতীত স্মৃতি, তার সাথে সাথে একটা ভাষার আছে, যেমন ভাষার কি একটা কথা বলা, ওই যে কোনো জিনিস ভাষার আমরা কথা বলছি, যেমন একটা কথাবার্তা বলার সময় আমরা বলি এইটা যাব, একটু আমাকে চামচটা দিন, চামচটা দিয়ে খাবো, সেটা ভুলে যাওয়া রোগীরা ঠিক চামচটা বলতে পারে না, সেটা বলে এই আমার ওইটা দিন, ওইটা দিয়ে তো খাবো তাবো। তারপর বিচার, একটা জিনিসকে বিশ্লেষণ করা, সেই বিশ্লেষণ করে তার একটা ডিসিশন দেওয়া, তারপরে একটা চোখে দেখছি, চোখে দেখে আমাদের একটা ভিজুয়াল পারসেপশন, তার অনুভূতি হচ্ছে, কানে শুনে সেটাকে আমরা যে বহির প্রকাশ করছি, তার সাথে সাথে আমাদের ব্যবহার, এই সমস্ত বিভিন্ন কতগুলো ডোমেন নিয়ে আমাদের এই মেমোরির চেয়ে বলা ভালো যে আমাদের চিত্ত যেটা আছে

সেই স্মৃতি সমস্ত গুণ হচ্ছে পাঠ করছে মনে রেখে দেওয়া, এবং সেটা যখন নষ্ট হচ্ছে সেটাকে আমরা বলছি ডিমেনশিয়া বা চিত্তভ্রংশ। এটা একটা পার্ট বা স্মৃতি, কথাবার্তা, আমাদের আলোচনা করা, বুদ্ধি রেখে বিচার বুদ্ধি, আমাদের ব্যবহার, আমাদের চোখে দেখে সেটা বিশ্লেষণ করার সমস্ত এক একটা করে ডোমেন পার্ট রয়েছে, পার্টটাকে নিয়ে করা হচ্ছে। ডিমেনশিয়া তার মধ্যে বয়স হয়ে গেলে বেশিরভাগ হচ্ছে সেটাকে আমরা বলি অ্যালজাইমার্স ডিজিজ, মস্তিষ্কের স্নায়ুকোষ ক্ষয়ে যাওয়ার জন্য, ব্রেনের মধ্যে ইনফেকশনের জন্য ডিমেনশিয়া। এগুলোকে আমরা কারেক্টেবল ডিমেনশিয়া বলি, মানে এগুলোকে আমরা চিকিৎসা করলে মানুষটাকে সুস্থ স্বাভাবিক নিয়ে আসতে পারবো। আর ডিমেনশিয়ার ক্ষেত্রে যেটা হচ্ছে, যখনই মানুষ ভুলে যাচ্ছে তাৎক্ষণিক মেমোরি লস হচ্ছে, এটা একটা সামাজিক সমস্যা হয়ে যাচ্ছে। বিশেষত আজকের দিনে যেখানে ছেলে মেয়েরা বাইরে চলে যাচ্ছে কাজ করার জন্য, বা মেয়েদের বিয়ে হয়ে গেলে বাইরে চলে যাচ্ছে ছেলেরা চাকরির জন্য আমাদের দেশের বাইরে অথবা বিদেশে চলে যাচ্ছে, সেক্ষেত্রে বাবা মা একসাথে থাকে, সেখানে অনেক সময় দেখা যাচ্ছে খেয়ে দেয় বললো খাইনি, খেত খাওয়ার তো হয়নি, সেই যে ভুল করছে অনেক সময় সেইটাকে অস্বীকৃতি, এটা হচ্ছে ইচ্ছাকৃত নয়, এটা হচ্ছে মানুষটা সে মনে রাখতে পারছে না, তাৎক্ষণিক মেমোরিটা মনে রাখতে পারছে না। কিন্তু ছোটবেলায় কোথায় মানুষ হয়েছেন, কোথায় কার সাথে খেলেছেন, কোথায় কোন গাছে উঠে লাভ দিয়েছেন, সাঁতার কেটেছেন, সেগুলো কিন্তু মনে রেখে দিচ্ছেন কিন্তু ভবিষ্যৎ, এবং সেটাকে কিন্তু বাড়তে বাড়তে চলে যায়। সে তার রাস্তা বাইরে বেরোলে রাস্তা চিনতে পারে না, তার ছেলে মানে পরে পরে স্টেশন থেকে ছেলে মেয়েদের চিনতে পারে না, এবং এটা একটা খুব মানসিক যন্ত্রণা যার হচ্ছে তার আর একজনের, যদি স্ত্রীর হয় স্বামীর, স্বামীর হলে স্ত্রীর, এবং ছেলে মেয়েদের মধ্যেও এই ভুলে যাওয়া চিন্তার পরে একটা মানসিক যন্ত্রণা। সুতরাং এই ভুলে যাওয়াটার জন্য ডিমেনশিয়ার জন্য কিছু পরীক্ষা আছে, যে পরীক্ষার মধ্যে আমরা প্রথমেই রক্ত পরীক্ষা করি এবং আমরা কারেক্টেবল কজটাকে খুঁজে পারি, যেমন থাইরয়েড, কিডনি ফাংশন, লিভার ফাংশন টেস্ট করি, কোনো ইনফেকশন থাকলে তাহলে সেই ইনফেকশনের জেনারেলি হেপাটাইটিস বা HIV ইনফেকশন থাকলে সেগুলোকে আমরা চিহ্নিত করার চেষ্টা করি। নিউট্রিশনাল হলে ভিটামিন কমে গেছে কিনা, B12, B1, B6 ফলে সেগুলোকে চিহ্নিত করে তার চিকিৎসা করার চেষ্টা করি। এছাড়া MRI করে ব্রেনের কোন স্নায়ুকোষগুলো ঠিক জায়গায় ক্ষয়ে গেছে, কি টাইপের ডিমেনশিয়া সেখান থেকে আমরা বলতে পারি। আরো স্পেশাল করে করতে গেলে আরো পেট স্ক্যান বলা হয়, তো রুটিন আমরা সেটা করি না। ডিমেনশিয়া রুগীদের ক্ষেত্রে আমার বার্তা হচ্ছে তার বাড়ির ধারে পরিবারের জন্য, এটা সেই মানুষটা যে ভুলে যেতে আরম্ভ করেছে, সেক্ষেত্রে আমরা তাদের কি বলি যে আপনার একটা ফর্দ, আমরা যেমন বাজারে ফর্দ নিয়ে যাই সেরকম একটা ফর্দ করবেন, সেই ফর্দের সকাল থেকে উঠে দুজনে মিলে কি কাজ করা হচ্ছে বাড়ির সবাই, একটা রুটিন থাকবে যে আমি রুগী নয় তাকে বোঝাতে হবে, সে রুগী নয় ভুলে যাচ্ছে মনে, সেই ফর্দ ধরে সকাল থেকে উঠে গিয়ে বাথরুম যাবে, মুখ ধোবেন, জামা কাপড় ছাড়বেন, ঠাকুর নাম করবেন, বা চা জল খাবার খাবেন, চা খাবেন, বিস্কুট খাবেন, প্রতিটা জিনিসকে রুটিবদ্ধ থাকবে এবং প্রতিটা জিনিসকে দাগ দেবে। যদি সেই জিনিসটা রোজ রোজ করতে গেলে অনেক কিছু ভুলে মনে থাকবে। তাকে নিয়ে বাজারে যান, বাজারের কাছে গেলে বাধ্য করে যখন নিচ্ছেন, তিনি যদি অন্য কিছু নেবো বলেন এটা নয়, নেতিবাচক হবে না, ইতিবাচক দিকটা দেখুন, তাহলে বলবেন আচ্ছা এটা নিচ্ছি, অর্ধতে তো এটা লিখতে লেখা হয়নি, আচ্ছা লিখে নিচ্ছি, কিভাবে দেখতে হবে। তার মধ্যে আপনারা লুডো খেলেন, লুডো খেলতে গেলে আপনার একটা হচ্ছে কাউন্ট করতে হবে, ক্যালকুলেশন, যেটা একটা ডিমেনশিয়ার পার্ট, যে বললাম স্মৃতি বিচার বুদ্ধি গণনাটাও একটা পার্ট, ভিজুয়াল পারসেপশন আছে, আপনাকে কোনটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 কোনটা দেবো, তার সাথে সাথে বুদ্ধি আমার প্রয়োগ করতে হচ্ছে, এই খুঁটিটাকে কাটবো কি কাটবো না, এই জিনিসটা না নিয়ে আমি অন্য দান দেবো, এই যে তার বিচার, এবং ভিজুয়াল তার ফেস পুরো কোথায় খুঁটিটা ঠিক মতন দিচ্ছে কিনা, ভুল হচ্ছে কিনা দেখা, এই যে মাল্টি ডোমেন অ্যাক্টিভিটি, এটা কিন্তু আমরা কোথায় মনে করছি খেলার ছেলে, কিন্তু এটা করতে গেলে কিন্তু আমরা মাল্টি ডোমেনটাকে প্রথমের দিকে অ্যাক্টিভ করে রাখছি, তার সাথে সাথে আমরা অ্যাক্টিভ করছি যদি যারা ঠাকুর দেবতা করেন ঠাকুর দেবতার নাম করা, যদি কেউ গান ভালোবাসে দেখবেন গানটা লাস্টে ভুলে যায়, তাকে গানের ভুলিয়ে দিলে সে পুরো গান গাইতে পারবে, গান শোনানো, একটু যোগা করা, যোগা করতে পারলেও প্রথমের দিকে, এটা কমপ্লিমেন্টারি, কোনো চিকিৎসা নয়, মিউজিক যোগা একটা কমপ্লিমেন্ট।

0: তার সাথে পরিবারের লোকজন করবে, যেহেতু ভুলে যাচ্ছে ওষুধ খাওয়াটা কিন্তু তার সুপারভাইজ করতে হবে, বাড়ির লোকজনকে ঠিক মতো ওষুধ দিতে হবে, কারণ এই বৃদ্ধ বয়সে ব্লাড প্রেশার ব্লাড সুগার থাকতেই পারে, অনেক সময় স্ট্রোক হতে পারে, বলেছিলাম ভাস্কুলার ডিমেনশিয়া। সুতরাং যেটা তার ওষুধগুলোকে সঠিক সময় তাকে মনে করিয়ে দিতে হবে, দিয়ে দিতে হবে। আর তারপরে যেটা হচ্ছে সমাজকেও এই বিষয়ে সচেতন হতে হবে, কোন আলোচনা চক্র হলে সমাজের সেখানে সেই আলোচনা চক্রে তাকে অংশগ্রহণ করতে হবে এবং ইতিবাচক পজিটিভ সাইডটা দেখিয়ে আমাদের আলোচনা হবে, কখনোই নেগেটিভ। এটা আপনি ভুল করছেন, মাজুন মাজতে গেলে ব্রাশে মাজুন লাগিয়ে উল্টো দিকে লাগালো বা জামা কাপড় পরতে তার অসুবিধা হচ্ছে, এটা ভুল হচ্ছে না। আচ্ছা এরাম করে পরিয়ে দিই, এই যদি আমরা বলি তার মতো যে ব্যক্তি চিত্তভ্রংশ হয়েছে একটা ডিমেনশিয়া শুরু হয়েছে, সেটা কিন্তু অনেকখানি আমরা কারেকশন করে দেবো। আর শেষের দিকে ডিমেনশিয়া হলে কিন্তু তাকে পরিবারের লোকদেরকে সতর্ক থাকতে হবে, তার কে যদি বাড়িতে আর কেউ না থাকে একজন কেয়ার গিভারকে রাখতে হবে এবং তাকে সবসময় হাসি খুশির মধ্যে রেখে দিতে হবে। অর্থাৎ ডিমেনশিয়া হচ্ছে একটা ভুলে যাওয়ার যে আমাদের রোগ ডিমেনশিয়া, সেই ডিমেনশিয়ার অনেকগুলো পার্ট আছে, সেই পার্টটাকে যদি আমরা মানে দেখি, যেগুলো আমরা বলে দিচ্ছি যে আপনি স্মৃতি গণনা করা বিশেষ স্পেশাল যেগুলো আগে বলেছি সেইটাকে করতে এসেছেন, তারপরে চোখে দেখা বিশ্লেষণ করা, কানে শোনা, আমাদের ব্যবহার, এই সব গুণকে রাখতে হবে। আমরা সবসময় তার সাথে তার ভুলটা আমরা ধরবো না, আমার হচ্ছে তার সাথে গল্প করবো, যদি নাম না বলতে পারে তার নামটাকে ধরিয়ে দেবো যে এইটাকে এই করছে। তারপরে তারকে অনেক সময় যদি ঘরের বাইরে যেতে ভুলে যায়, বাথরুমে যেতে গিয়ে স্টেশন থেকে, তাকে আমরা ঘরেতে লেবেল রেখে দিতে হবে, এটি বাথরুম, এটা রান্নাঘর, এটা শোবার ঘর, বিছানার পাশে আরকে টেবিলে চশমা ঘড়ি কোথায় রাখবেন ঠিক করে রাখতে হবে। আর আমার দেয়ালে ঘরের সামনে দেওয়ালে কিংবা আলমারির সামনে রোজ নিত্য নৈমিত্তিক যে রুটিন সেটাকে রেখে দিয়ে তাকে রাত্রিবেলায় আমরা দেখতে হবে কোনটা ঠিক করলাম কোনটাকে ভালো করলাম। তার শারীরিক মানসিক যত্ন করার সময় সময় যারা এই রুগীটাকে দেখছেন তাকেও কিন্তু তার নিজের শরীর সম্বন্ধে সচেতন হতে হবে, তাকে সুস্থ থাকতে হবে, বুঝলে তিনি কিভাবে এই একটা মানুষকে সেবা করবে। আর ডিমেনশিয়ার সম্বন্ধে আমাদের ভুল ধারণা যেটা, ডিমেনশিয়া মানেই তার মাথাটা খারাপ হয়ে গেল সেটা নয়, এটা একটা মস্তিষ্কের রোগ। সুতরাং একে প্রথমে হলেই একটা স্নায়ুরোগ বিশেষজ্ঞের সঙ্গে দেখান, যে কোনো বয়সে হতে পারে, তার বেশি বয়সে বেশি হয়, কম বয়সে হলে সেটা জেনেটিক বা অন্যান্য কারণ যেগুলো বললাম সেখান থেকে হতে পারে। ওষুধ এখনো পর্যন্ত বেরোয়নি, দুটো ওষুধ এসেছে, সেগুলো আর্লি স্টেজে কাজ করছে বলছে, কিন্তু ওষুধেরও সাইড এফেক্ট হতে পারে। তাই জন্যে ডিমেনশিয়ার সম্বন্ধে আমি আপনাদের শেষ কথা বলতে চাই, ডিমেনশিয়া হলো এমন একটি অবস্থা সেখানে মস্তিষ্কের কিছু বিশেষ স্নায়ুকোষগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, তার ফলে মানুষ মনে রাখতে পারে না, চিন্তা করার ক্ষমতা কমে যাচ্ছে, সবসময় কথা সঠিক বলতে পারে না, অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট কথাও বলতে পারে না বা কথা বলাও কমে যায়, এবং দৈনন্দিন কাজকর্ম করার ক্ষমতা নষ্ট হতে শুরু করে, জামা লাস্টের দিকে জামা কাপড় পরতে পারে না বা বাড়ির নিজস্ব লোকেদের মনে রাখতে পারে না। আমাদের কাজ হচ্ছে যে এইগুলোকে আমাদের সঠিকভাবে তাকে সঙ্গ দেওয়া, সঠিক পথ প্রদর্শন করা। আর যে কেউ যদি হঠাৎ কিছু বাড়িতে বেরিয়ে যায়, কিন্তু যে বেরোবে ধুয়ে যায়, সে যদি রাস্তা চিনতে অসুবিধা করে তার পকেটে দুটিতে ফোন নাম্বার দিয়ে দেবেন, কারণ আপনি যদি একজন মানুষকে দেখেন তাকে যদি জিজ্ঞেস করেন জ্যাঠামশাই আপনার বাড়ি কোথায় কি করছেন, সে যদি মানুষটা বলতে না পারে আপনি তো তাকে কোনো কিছু করতে পারবেন না। সুতরাং সেক্ষেত্রে তার কাছে ফোন নাম্বার থাকলে আপনি ফোন করে অবশ্যই তাদের খবর নেবেন, আপনার এই নাম্বারে একজন ভদ্রলোক এখানে আছে, সেই আমাদের তার কাছে এই নাম্বারটা রয়েছে, আমাদের জায়গাটাই এখানে রয়েছে, তাহলে চলে আসে। অনেক সময় ভুলে গিয়ে রাস্তা হারিয়ে ফেলে চিনতে বাড়ি চিনতে পারে, এইটুকুনও মনে রাখতে হবে।
1: অ্যালঝাইমার্স এর কোনো সম্পূর্ণ কিওর আজও নেই, কিন্তু সচেতনতা আছে, ভালোবাসা আছে, বিজ্ঞান আছে, সরকার, ডাক্তার, পরিবার সবাই মিলে লড়লে 88 লক্ষ মানুষের মুখের হাসি ফিরিয়ে আনা সম্ভব। কারণ স্মৃতি হারিয়ে গেলেও

0: এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান আলোর সন্ধানে, উপস্থাপনায় সোমা রায়, প্রযোজনায় দুর্বাদে।
1: আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত ধারাবাহিকভাবে বিশ্বশান্তি, সংলাপ ও সহযোগিতার পক্ষে দৃঢ় মত পোষণ করেছে। আজ তিনি ওড়িশার ময়ূরভঞ্জ জেলায় এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন। প্রধানমন্ত্রী আজ ওড়িশায় 47,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের মূল অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, অপশাসনের অবসান ঘটায় পশ্চিমবঙ্গ ফের সমৃদ্ধির পথে এগোতে শুরু করেছে। আগামীকাল কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলেছে। এই প্রথম কলকাতায় যোগ দিবসের মূল অনুষ্ঠান হচ্ছে, প্রধানমন্ত্রী এতে যোগ দেবেন। সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা 2026 কাল আবার নতুন করে নেওয়া হবে। জামাই ষষ্ঠী উপলক্ষে বাংলার ঘরে ঘরে চলেছে জামাইদের আপ্যায়ন। ভারত আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে ক্রিকেট সিরিজ আজ 3-0 ব্যবধানে জিতে নিয়েছে। আসছি বিস্তারিত খবরে। ওড়িশার ময়ূরভঞ্জ জেলার রায়রংপুরে এক বিশাল জনসভায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী শাসন ও বিশ্বনেতাদের সঙ্গে গঠনমূলক যোগাযোগের ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের মর্যাদা ও প্রভাব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। রাষ্ট্রপতি আরও বলেন, যখন বিশ্বের বিভিন্ন অঞ্চলে সংঘাত ও অনিশ্চয়তা বিদ্যমান, তখন ভারত শান্তি, সংলাপ ও সহযোগিতার পক্ষে ধারাবাহিকভাবে দৃঢ় মত পোষণ করছে। শ্রীমতী মুর্মু শ্রী মোদীকে ধারাবাহিকভাবে ভারতের সর্বাধিক সময় ধরে নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার জন্য অভিনন্দন জানান এবং তাঁর নিরলস দেশসেবার প্রশংসা করেন। প্রধানমন্ত্রী আজ রায়রংপুরে প্রায় 47,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি জানান, কেন্দ্রের পূর্বোদয় ভাবনা পূর্ব ভারতের দ্রুত উন্নয়নের মাধ্যমে দেশের সামগ্রিক অগ্রগতিকে ত্বরান্বিত করবে। শ্রী মোদী সুভদ্রা যোজনা, আয়ুষ্মান ভারত ও প্রধানমন্ত্রী জনমন যোজনার মতো কল্যাণমূলক উদ্যোগের উল্লেখ করে জনস্বাস্থ্য ও নিকাশি ক্ষেত্রে রাজ্য সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। 1947 সালের 20 জুন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহ বহু বিশিষ্টদের প্রয়াসে আইনসভায় ভোটাভুটির মাধ্যমে অবিভক্ত বাংলা ভাগের প্রস্তাব গৃহীত হয়, সৃষ্টি হয় পশ্চিমবঙ্গ রাজ্যের। এর আগে এপ্রিল মাসে তারকেশ্বর মহাসম্মেলনে বঙ্গদেশের পশ্চিমাংশ হিন্দু বাঙালির জন্য চিহ্নিত করার দাবি জানানো হয়। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে হুগলির তারকেশ্বরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুষ্ঠানে ভাষণে বলেন, অপশাসনের অবসান ঘটায় পশ্চিমবঙ্গ ফের সমৃদ্ধির পথে ফিরেছে, পশ্চিমবঙ্গের হারানো গৌরব ফিরে এসেছে। সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজ্যের মানুষকে তিনি ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর বাংলার জন্য যে স্বপ্ন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো বিশিষ্ট মানুষরা দেখেছিলেন, সেগুলিকে এবার বাস্তব রূপ দেওয়ার সময় এসেছে। প্রধানমন্ত্রী বলেন, সমগ্র বাংলাকে যখন পাকিস্তানের অংশ করার চেষ্টা হচ্ছিল, তখন কংগ্রেস সেই ষড়যন্ত্রকারীদের সামনে আত্মসমর্পণ করেছিল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের চেষ্টায় হিন্দুরা তাদের নিজস্ব জমি পেয়েছেন। তিনি স্পষ্ট বলেছিলেন যে পশ্চিমবঙ্গকে পাকিস্তানের অংশ করা যাবে না।
2: ভাই বহনো, বিভাজন কে সময় যো কংগ্রেস বঙ্গাল কো লাভারিস ছোড়না চাহতি থি, বিভাজন কে বাদ উসনে বচে হুয়ে পশ্চিম বঙ্গাল মে ভি তুষ্টিকরণ কে খেল খেলনে শুরু কর দিয়ে। পশ্চিম বঙ্গাল কে ইস ইতিহাস কো দবায়া গয়া। শ্যামা প্রসাদ মুখার্জি জনসংঘ কে সংস্থাপক বনে, ইসলিয়ে উনকে যোগদান কো নকারা গয়া। জিস ভাবনা কো লেকর উনহোনে বঙ্গাল কে লিয়ে লড়াই লড়ি থি, উস বিচার কো ভি খতম করনে কি কোশিশে হোতি রহি।
1: তিনি বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্যে মিশন পূর্বোদয় নীতি নিয়েছে কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের ভূমিকা গুরুত্বপূর্ণ। মানুষের অধিকার সুরক্ষিত করা এবং রাজ্যের সার্বিক উন্নয়নে এখন কেন্দ্রীয় সরকারের মূল ফোকাস বলে তিনি উল্লেখ করেন।
2: আজ ইহা সেকড়ো করোড় রুপিয়ে কি বিকাশ পরিযোজনাও কা উদ্ঘাটন আর শিলান্যাস হুয়া হ্যায়। রেল, রোড, কৃষি, মছলি পালন, ইসে জুড়ি পরিযোজনায় বঙ্গাল কে বিকাশ কো নই গতি দেগি। ইন পরিযোজনাও সে ইহা কি

0: ग्रामीण अर्थव्यवस्था को मजबूती मिलेगी। मैं बंगाल के लोगों को इन विकास परियोजनाओं की बधाई देता हूं।
1: তিনি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির টাকা প্রদান করেন। সারা দেশে 9,44,00,000 বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 18,880 কোটি টাকা পাঠানো হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের 45,35,000 বেশি কৃষক এই কিস্তি বাবদ 907 কোটি টাকা পাচ্ছেন।
0: আজ পিএম কিষাণ সম্মান নিধি কে তহত দেশভর কে 9 করোড় সে অধিক কিষানো কে ব্যাংক খাতোঁ মে পয়সে ভেজে গয়ে আর পশ্চিম বঙ্গাল কে কিষানো কে লিয়ে एक और खुशी की खबर है। आज से राज्य में पीएम फसल बीमा योजना शुरू की जा रही है। फसल बीमा योजना मुश्किल समय में किसान के परिवार को सहारा देगी। फसल को नुकसान होने पर किसान पर बोझ नहीं पड़ेगा।
1: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গের ভারত অন্তর্ভুক্তির জন্য শ্যামাপ্রসাদের নেতৃত্বে 1947-এর 4 থেকে 7 এপ্রিল তারকেশ্বরে হিন্দু মহাসম্মেলন হয়েছিল। আইনসভায় পশ্চিমবঙ্গের ভারত ভুক্তির প্রস্তাব পাশ হয়। আগের কংগ্রেস বামফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেসের সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান ভুলিয়ে দিতে পশ্চিমবঙ্গ দিবস পালন করেনি বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্য সরকার হুগলির জিরাটে শ্যামাপ্রসাদের পৈতৃক বাড়ি অধিগ্রহণ করে সংরক্ষণ করবে। কলকাতায় শ্যামাপ্রসাদের 125 ফুট উঁচু মূর্তি প্রতিষ্ঠা করা হবে। 6ই জুলাই তাঁর 125তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে রাজ্য সরকার। এদিকে রাজ্য বিধানসভাতেও আজ যথাযথ মর্যাদায় পশ্চিমবঙ্গ দিবস পালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ রথীন্দ্র বোস। তিনি বলেন, এই বিধানসভাতেই পশ্চিমবঙ্গ গড়ে তোলার প্রস্তাবনা গৃহীত হয়েছিল। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র ইজেডসিসি এবং সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ প্রান্তে যৌথ উদ্যোগে আজ বিধাননগরে পশ্চিমবঙ্গ দিবস উদযাপিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ড কল্যাণ চক্রবর্তী, ইজেডসিসির অধিকর্তা আশিস গিরি, সংস্কার ভারতী দক্ষিণবঙ্গের সভাপতি ড স্বরূপ প্রসাদ ঘোষ প্রমুখ। সংস্কার ভারতীর কেন্দ্রীয় সম্পাদিকা নীলাঞ্জনা রায় পশ্চিমবঙ্গ দিবস সম্পর্কে আকাশবাণীকে জানালেন,
2: পশ্চিমবঙ্গ দিবসে তো যে অপরিসীম গুরুত্ব রয়েছে, কারণ আজকে যে বাংলায় আমরা বাস করছি সেই বাংলাই থাকতো না যদি 1947 সালের 20 জুন আমাদের এই হিন্দু অধ্যুষিত পশ্চিমবঙ্গ প্রদেশটি ভারতবর্ষের অন্তর্ভুক্ত করার জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় উদ্যোগী না হতেন। তাই বাঙালি হিসেবে পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা আজন্ম এবং আগামী প্রজন্ম তার কাছে চিরকৃতজ্ঞ চিরঋণী হয়ে থাকবে।
1: পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে আজ কলকাতার প্রিন্সেপ ঘাট মিলেনিয়াম পার্কে লেজার শো এবং ড্রোন শো এর আয়োজন করা হয়। আগামীকাল বিশ্বজুড়ে আন্তর্জাতিক যোগ দিবস 2026 উদযাপিত হবে। এবছর 12তম আন্তর্জাতিক যোগ দিবসের থিম সুস্থ বার্ধক্যের জন্য যোগ ব্যায়াম। সুস্থ কর্মক্ষম ও মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিত করতে আজীবন চর্চা হিসেবে যোগব্যায়ামকে গ্রহণ করার গুরুত্ব তুলে ধরার উদ্দেশ্যে এই থিম বাছা হয়েছে। আন্তর্জাতিক যোগ দিবস 2026-এর মূল অনুষ্ঠানটি পশ্চিমবঙ্গের কলকাতার ঐতিহাসিক রেড রোডে অনুষ্ঠিত হবে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কমন যোগ প্রোটোকল অনুযায়ী যোগব্যায়াম অনুশীলনে জাতিকে নেতৃত্ব দেবেন। রেড রোডে আয়োজিত এই জাতীয় অনুষ্ঠানটি ভোর 5টায় শুরু হবে। আন্তর্জাতিক যোগ দিবস এবং নিট ইউজি পরীক্ষার জন্য কলকাতা মেট্রো রেল ব্লু গ্রিন এবং ইয়েলো লাইনে আগামীকাল ভোর 4টা থেকে পরিষেবা দেবে। একই সঙ্গে বাড়ানো হচ্ছে ট্রেনের সংখ্যাও। দক্ষিণেশ্বর শহীদ ক্ষুদিরামের মধ্যে 152টির পরিবর্তে 214টি, সল্টলেক সেক্টর 5 হাওড়া ময়দানের মধ্যে 108টির পরিবর্তে 173টি ট্রেন চলবে। খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আগামীকাল ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট নিট ইউজি 2026-এর নতুন করে আবার পরীক্ষা নেওয়া হবে। দেশের 551টি শহর এবং বিদেশের 14টি শহরে 22,79,000-এরও বেশি পরীক্ষার্থী এতে অংশগ্রহণ করবেন। পরীক্ষার আগে ন্যাশনাল টেস্টিং এজেন্সির প্রস্তুতির অংশ হিসেবে দেশজুড়ে মক ড্রিল বা পরীক্ষামূলক মহড়া চালিয়েছে। এনটিএ জানিয়েছে, সুষ্ঠু নিরপেক্ষ স্বচ্ছভাবে পরীক্ষা পরিচালনার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত। লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এবং আমেরিকার সংঘাত বন্ধের প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থতার অভিযোগ তুলে ইরান বলেছে যে হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের প্রচারিত এক বিবৃতিতে দেশটির সামরিক কমান্ড সতর্ক করে দিয়েছে যে আগ্রাসন অব্যাহত থাকলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আজ জামাই ষষ্ঠী, বাংলার ঘরে ঘরে চলছে জামাইদের আপ্যায়ন। জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে এই উৎসব পালিত হয়। এবছর জ্যৈষ্ঠ মাস মলমাস হওয়ায় এই তিথি পিছিয়ে যায়। মঙ্গল কামনায় অনেক গৃহস্থের বাড়িতে আজ দেবী ষষ্ঠীর পুজো করা হয়। চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত 3 ম্যাচের ওয়ানডে ক্রিকেট সিরিজের শেষ

0: ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে 9 উইকেটের বড় জয় তুলে নিল ভারত। সেই সঙ্গে এই সিরিজের 3টি ম্যাচের সবকটিতেই তারা জিতল। এই ম্যাচে যশস্বী জয়সওয়াল অপরাজিত সেঞ্চুরি করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত ধারাবাহিকভাবে বিশ্বশান্তি, সংলাপ ও সহযোগিতার পক্ষে দৃঢ় মত পোষণ করেছে। আজ তিনি ওড়িশার ময়ূরভঞ্জ জেলায় এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন। প্রধানমন্ত্রী আজ ওড়িশায় 47,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। খবর শেষ হল। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন জানিয়ে দেব আগামীকাল অর্থাৎ রবিবারের অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় সকাল 5:56, ভারতীয় সময় সকাল 6:05 সুচিন্তন বেদ থেকে পাঠ, 6:10 প্রথম আলো সুবোধ্য সঙ্গীত খেয়াল পণ্ডিত যশোরাজ, রাগ আহির ভৈরব ও বিলাস খানি টরি, 6:30 শাশ্বত ভারত রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ, 6:35 বাংলাদেশ সংবাদ পর্যালোচনা, 6:40 রবীন্দ্রসঙ্গীত শিল্পী মানুষ ভুল, কৃষক বন্ধুদের জন্য বোভাইন ম্যাস্টাইটিস এই বিষয়ে বলবেন সমীরণ বন্দ্যোপাধ্যায়, শুনবেন 6:55, 7:05 সুফি গানের আসর, 7:15 বাংলাদেশের দর্শনীয় স্থান নিঝুম দ্বীপ বাংলাদেশ, উপস্থাপনা সাক্যদীপা সরকার, 7:35 সকালের আড্ডা উপস্থাপনায় সাক্যদীপা সরকার, 8:30 কবি কণ্ঠে কবি অদিতি বসু রায়ের সঙ্গে আলাপচারিতায় হৈমন্তী রায় প্রথম পর্ব, 9:00 ষোলো আনা বাঙালি ধ্রুপদ শিল্পী অপরাজিতা চক্রবর্তীর সাথে সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে ডক্টর মানুষ প্রতিম দাস প্রথম পর্ব, মনের মতো গান উপস্থাপনায় বৃষ্টিদেব শুনবেন সকাল 9:30, 10:30 ভক্তিগীতি শিল্পী সুরজিৎ ভট্টাচার্য, লোকগানের আসর শুনবেন 10:45, বেলা 11:00 অতিথি বটকৃষ্ণ দেবের সঙ্গে আলাপচারিতায় ডক্টর মানুষ প্রতিম দাস পর্ব 2, বেলা 11:30 রম্যগীতি, 12:00 অল্প অল্প গল্পকথা যুববাণী থেকে উপস্থাপনায় মৌলি সরকার, 12:30 যাত্রাপালা সাক্ষী রচনা মানিক চক্রবর্তী উপস্থাপনায় মুক্তধারা সিঙ্গুর, 1:40 বাংলা ব্যান্ডের গান, দুপুর 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রী দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় 3:30, ভারতীয় সময় বিকেল 3:35 অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর রসময়ী, ইন্টারন্যাশনাল ডে অফ ইয়োগা নিয়ে অনুষ্ঠান বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুস্মিতা বিশ্বাস, অনুষ্ঠানে উপস্থাপনা করবেন জয়শ্রী ভৌমিক ও চিত্রা মুখোপাধ্যায়, 4:35 ষোলো আনা বাঙালি ধ্রুপদ শিল্পী অপরাজিতা চক্রবর্তীর সাথে সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে ডক্টর মানুষ প্রতিম দাস শুনবেন প্রথম পর্ব, বিকেল 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় শাকনিকা চৌধুরী, ক্রীড়াঙ্গন উপস্থাপনায় অর্ঘ্য সরকার, ইন্টারন্যাশনাল ডে অফ ইয়োগা অতিথি তুষার শীলের সঙ্গে আলাপচারিতায় সঞ্জয় হাজরা শুনবেন বিকেল 5:50, সন্ধ্যে 6:20 ক্ষেত খামারের কথা যোগ দিবসের তাৎপর্য তুষারকান্তি শীলের সঙ্গে আলাপচারিতায় রামরঞ্জন দাস রায়, 6:50 আপনার স্বাস্থ্য যোগ দিবসে এবারের ভাবনা ও তাৎপর্য বলেছেন রাখি চট্টোপাধ্যায়, 7:00 বাংলা নাটক সামান্য ভুল রচনা মেঘনা মিত্র প্রযোজনা শোভনলাল মুখোপাধ্যায়, নান্দনিক শুনবেন সন্ধ্যে 7:45 অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়ের সঙ্গে আলাপচারিতায় পঙ্কজ চক্রবর্তী প্রযোজনা দুর্বাদে শুনবেন দ্বিতীয় পর্ব, রাত 9:00 কথায় গানে উপস্থাপনায় পল্লবী সিনহা, রাত 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 গ্রন্থ পরিচয় জাগরী রচনা সুশীল কুমার হালদার প্রযোজনা অনন্যা মজুমদার, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বেহালা শিল্পী তরুণ কুমার চক্রবর্তী রাগ বাগেশ্রী তবলায় মলয় বসু, উপমহাদেশের খবর শুনবেন 10:45, রাত 11:00 হারানো দিনের গান উপস্থাপনায় পল্লবী সিনহা, রাত 12:00 দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। জানিয়ে দিলাম আগামীকাল অর্থাৎ রবিবারের অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594।

আকাশমণি মৈত্রী এখন শাস্ত্রীয় সঙ্গীতের আসরে শুনবেন খেয়াল, শিল্পী সুমিতা রায়, রাগ বাগিশ্রী। শিল্পীকে তবলায় সহযোগিতা করছেন সুধীর ঘড়াই এবং হারমোনিয়ামে হিরণময় মিত্র।

শাস্ত্রীয় সঙ্গীতের আসরে রাগিশ্রী বাগে শুনলেন খেয়াল শিল্পী সুমিতা রায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন সুধীর খড়াই এবং হারমোনিয়ামে হিরণময় মিত্র। আকাশবাণী মৈত্রী, উপমহাদেশের খবর একটু পরেই।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি চন্দ্রিমা রায়, সঙ্গে রয়েছেন শুভব্রত মুখোপাধ্যায়। আজকের শিরোনামে রয়েছে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে হুগলির তারকেশ্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বিজেপি সরকার বাংলার উন্নয়নের লক্ষ্যে অত্যন্ত দ্রুত গতিতে কাজ শুরু করেছে।
1: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী আগামীকাল কলকাতার রেড রোডে মূল অনুষ্ঠানে যোগ অনুশীলনে দেশকে নেতৃত্ব দেবেন।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন কূটনৈতিক আলোচনা ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পক্ষে ভারতের অবস্থান অটল রয়েছে।
1: মেডিকেলে স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষা আগামীকাল ফের গ্রহণ করা হবে। নিশ্চিদ্র নিরাপত্তার লক্ষ্যে সারা দেশে আজ এনটিএর মহড়া।
0: পাকিস্তানে খাইবার পাখতুনখোয়া প্রদেশে জোড়া বিস্ফোরণে নিহত সাত, ভারী বর্ষণে নিহত আরো সাত।
1: ভারত মহিলাদের FIH নেশনস কাপ হকির ফাইনালে উঠেছে।
0: আসছি বিস্তারিত খবরে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। এই উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ইত্যাদির আয়োজন করা হয়। ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নবগঠিত রাজ্য সরকার 20 জুনকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই উপলক্ষে রাজ্যবাসীকে উষ্ম অভিনন্দন জানিয়েছেন। এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন এই দিনটি রাজ্যের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে আছে। পশ্চিমবঙ্গ অখণ্ড ভারতের অংশ হিসেবে এদিন আত্মপ্রকাশ করে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনও এই উপলক্ষে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন রাজ্যের ইতিহাসে এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। পশ্চিমবঙ্গ দিবস শুধু একটি তারিখের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, এই ইতিহাসকে স্মরণ করতে হবে বলে প্রধানমন্ত্রী এদিন উল্লেখ করেন। এ প্রসঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জির অনন্য ভূমিকার কথাও তিনি তুলে ধরেন। তিনি বলেন রাজ্য সরকার হুগলির জিরাটে শ্যামাপ্রসাদের পৈতৃক বাড়ি অধিগ্রহণ করে সংরক্ষণ করবে। কলকাতায় শ্যামাপ্রসাদের 125 ফুট উঁচু মূর্তি প্রতিষ্ঠা করা হবে। 6 জুলাই তার 125তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে রাজ্য সরকার। দুদিনের সফরকালে তিনি আজ হুগলি তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দেন। আগামীকাল সকালে কলকাতার রেড রোডে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি। এবছর আন্তর্জাতিক যোগ দিবস পালনের মূল ভাবনা যোগা ফর হেলদি এজিং বা যোগাভ্যাসের মাধ্যমে সুস্থভাবে বার্ধক্যের পথে এগিয়ে চলা। প্রধানমন্ত্রী পিএম কিষাণ প্রকল্পের আওতায় 18,880 কোটি টাকার 23তম কিস্তির অর্থ প্রকাশ করেন। এর ফলে সারা দেশের 9.44 কোটির বেশি কৃষক উপকৃত হবেন বলে আশা করা যায়। এছাড়াও তিনি রেল, কৃষি, গ্রামীণ উন্নয়ন, মৎস্যচাষ, পশুপালন ক্ষেত্রে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, জাতির উদ্দেশ্যে উৎসর্গ এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
2: আজ यहां सैकड़ों करोड़ रुपये की विकास परियोजनाओं का उद्घाटन शिलान्यास हुआ है। रेल, रोड, कृषि, इससे जुड़ी ये परियोजनाएं बंगाल को नई गति देगी। इन परियोजनाओं से यहां की ग्रामीण अर्थव्यवस्था को मजबूती मिलेगी। मैं बंगाल के लोगों को इन विकास परियोजनाओं की बधाई देता हूं।
0: অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদী বলেছেন বিজেপি সরকার বাংলার উন্নয়নের লক্ষ্যে অত্যন্ত দ্রুত গতিতে কাজ শুরু করেছে। তিনি আশা প্রকাশ করেন এই ঐতিহাসিক পশ্চিমবঙ্গ দিবস রাজ্যের উন্নয়নে অনুপ্রেরণা যোগাবে। প্রধানমন্ত্রী বলেন বিজেপি ক্ষমতায় আসার পর রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, সিন্ডিকেট রাজ কাটমানির সংস্কৃতি শেষ হয়েছে।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন জাতি গঠনের কাজে পশ্চিমবঙ্গ এক ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। এই রাজ্যের ভক্তি আন্দোলন থেকে স্বাধীনতার লড়াই এবং বাংলার নবজাগরণের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের বহু বিশিষ্ট মনীষীর অবদান রয়েছে। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি বলেছেন বর্তমানে দেশ বিকশিত ভারত হয়ে ওঠার পথে এগিয়ে চলেছে, ভারতের এই রূপান্তরে পশ্চিমবঙ্গের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিধানসভায় আজ যথাযথ মর্যাদায়

0: পশ্চিমবঙ্গ দিবস পালিত হয়। অনুষ্ঠানে অধ্যক্ষ রথীন্দ্র বোস বলেন, ঐতিহাসিক স্থানে আজ ঐতিহাসিক দিন পালন করা হচ্ছে, এই বিধানসভাতেই পশ্চিমবঙ্গ গড়ে তোলার রেজলিউশন নেওয়া হয়েছিল।
1: সারা বিশ্বে আগামীকাল আন্তর্জাতিক যোগ দিবস 2026 উদযাপিত হবে। সুস্থ, কর্মক্ষম ও মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিত করতে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের মূল ভাবনা সুস্থ বার্ধক্যের জন্য যোগ ব্যায়াম। এবছর আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানটি হবে কলকাতার ঐতিহাসিক রেড রোডে। ভোর 5টায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কমন যোগ প্রোটোকল অনুশীলনে দেশকে নেতৃত্ব দেবেন। সংস্কৃতি মন্ত্রক দিল্লির লালকেল্লা, উত্তরাখণ্ডের হরিদ্বার, ওড়িশার কোণার্ক, কর্ণাটকের হাম্পি, তামিলনাড়ুর মহাবালিপুরম সহ দেশের 100টি আইকনিক বা বিশেষ গুরুত্বপূর্ণ স্থানে যোগ ব্যায়াম উদযাপনের বিশেষ আয়োজন করেছে। এদিকে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচির অঙ্গ হিসেবে আজ গঙ্গাবক্ষে বন্দে যোগম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল কলকাতায় দেশজ প্রযুক্তিতে নির্মিত 3টি যুদ্ধজাহাজ INS দুনাগিরি, INS সংশোধক এবং INS আগ্রেকে ভারতীয় নৌবাহিনীতে সামিল করবেন।
0: প্রধানমন্ত্রী বলেছেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কল্যাণমূলক ও জনমুখী উদ্যোগের ফলে উপজাতি সম্প্রদায়গুলি আরও ক্ষমতাবান হয়েছে এবং দেশের উন্নয়ন যাত্রায় তারা সক্রিয় অংশীদার হয়ে উঠেছে। ওড়িশার ময়ূরভঞ্জ জেলার রংরংপুরে মোহনচরণ মাঝির সরকারের 2 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি বলেন, উপজাতি জনগোষ্ঠী দশকের পর দশক ধরে যে বঞ্চনার শিকার হয়েছিল, সে তুলনায় শিক্ষা, স্বাস্থ্যসেবা, জীবিকা ও সামাজিক অগ্রগতির ক্ষেত্রে তাদের সামনে নতুন সুযোগ তৈরি হচ্ছে। প্রধানমন্ত্রী ওড়িশা সরকারের গত 2 বছরের সাফল্যের প্রশংসা করে বলেন, শ্রী মাঝির নেতৃত্বে রাজ্য দ্রুত অগ্রগতির পথে এগিয়ে চলেছে। এই অনুষ্ঠানে তিনি 47,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং পূর্ব ভারতের উন্নয়নের গতি ত্বরান্বিত করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের পূর্বোদয় ভিশনের কথা পুনর্ব্যক্ত করেন।
2: ओडिशा में आर्थिक गतिविधियां, निवेश और उद्योगों को आकर्षित करने का सामर्थ्य आज नजर आ रहा है। केंद्र सरकार का विजन है पूर्वी भारत के विकास से भारत का विकास, इसलिए हम पूर्वोदय की नीति पर काम कर रहे हैं। जिस पूर्वी भारत को कांग्रेस के दौर में पिछड़ेपन का पर्याय बना दिया गया था, आज वो प्रगति का प्रवेश द्वार बन रहा है।
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তার 68তম জন্মদিন উপলক্ষে ওড়িশার পাহাড়পুর গ্রামে পৌঁছন। তাকে স্বাগত জানান রাজ্যপাল হরিবাবু কাম্ভাম্পতি এবং মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও রাষ্ট্রপতির গ্রাম পাহাড়পুরে পৌঁছলে তাকে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী স্বাগত জানান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, তার দূরদর্শী শাসন ব্যবস্থা ও বিশ্ব নেতাদের সঙ্গে গঠনমূলক সম্পর্কের মাধ্যমে তিনি বিশ্বমঞ্চে দেশের মর্যাদা ও প্রভাব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত ধারাবাহিকভাবে শান্তি, সংলাপ ও সহযোগিতার কণ্ঠস্বর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে বলেও তিনি মন্তব্য করেন। রাষ্ট্রপতি বলেন, বিশ্বের বিভিন্ন অঞ্চল যখন সংঘাত ও অনিশ্চয়তার মোকাবিলা করছে, তখন ভারত কূটনৈতিক আলোচনা ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পক্ষে অবিচল অবস্থান নিয়েছে। তিনি দৃঢ় আস্থা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে আরও সমৃদ্ধ এবং আন্তর্জাতিক মর্যাদার পথে এগিয়ে নিয়ে যাবে। শুনছেন উপমহাদেশের খবর।

0: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ মেঘালয়ে প্রায় 60 কিলোমিটার দীর্ঘ জোয়াই নটিয়াং কডিয়াপ খান্ডুলি সড়ক প্রকল্পের উদ্বোধন করেছেন। পশ্চিম জয়ন্তিয়া হিলস জেলার ওয়াহিয়াজের মাল্টি স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়ামে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রীমতী সীতারামন জোয়াইয়ের কিয়াং নাংবাহা সরকারি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন। উল্লেখ্য, এই সড়ক প্রকল্পটি তৈরি করতে খরচ হয়েছে 59 কোটি 48 লক্ষ টাকা।
1: ব্রিক্স গোষ্ঠী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দুদিনের বৈঠক আগামী সোমবার থেকে নতুন দিল্লিতে শুরু হবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই বৈঠকে পৌরোহিত্য করবেন। বৈঠকে সংশ্লিষ্ট দেশগুলি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রতিনিধি দলের প্রধানরা বর্তমান বিশ্বের সামনে অচিরাচরিত নিরাপত্তা চ্যালেঞ্জ বিষয়ে মত বিনিময় করবেন। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, এছাড়াও জাতীয় পর্যায়ে নিরাপত্তার চ্যালেঞ্জ, নিরাপত্তার ক্ষেত্রে নতুন প্রযুক্তির ভূমিকা নিয়েও এখানে আলোচনা হবে।
0: মেডিকেলের স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026 পুনরায় গ্রহণের জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA আজ সারা দেশে মহড়া চালায়। সকাল 9টায় এই মহড়া শুরু হয়। প্রায় 2.5 লক্ষ নিরাপত্তারক্ষী এই মহড়ায় অংশ নেন। উল্লেখ্য, আগামীকাল এই পরীক্ষা দুপুর 2টায় শুরু হবে, শেষ হবে 5:15। দেশের 551টি শহর ছাড়াও বিদেশের 14টি শহর

0: বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ এই দুর্ঘটনায় নিহত ভক্তদের পরিবারের প্রতি শোক ব্যক্ত করেছেন। দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদানের কথা ঘোষণা করা হয়েছে।
1: পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে রাস্তার পাশে জোড়া বিস্ফোরণে 7 জন নিহত ও 3 জন আহত হয়েছেন। বান্নু জেলার মার্কাবেরা এলাকায় একটি যাত্রীবাহী ভ্যানকে লক্ষ্য করে চালানো প্রথম আইইডি বিস্ফোরণে 5 জন নিহত হন। এর কিছুক্ষণ পরই একই স্থানে দ্বিতীয় বিস্ফোরণ ঘটে, যা মূলত উদ্ধার কাজে নিয়োজিত ব্যক্তিদের লক্ষ্য করে চালানো হয়েছিল। তাতে আরও 2 জন প্রাণ হারান। কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। এদিকে পাকিস্তানের ওই খাইবার পাখতুনখোয়া প্রদেশেই বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি ও প্রবল হাওয়ার দাপটে 7 জন নিহত এবং আরও 8 জন আহত হয়েছেন বলে খবর। ডেরা ইসমাইল খান জেলার পাহাড়পুর শহর ও পার্শ্ববর্তী গ্রামগুলিতে মুষলধারে ঝড় বৃষ্টির ফলে বেশ কয়েকটি বাড়ি ও দোকানের ছাদ ও দেয়াল ধসে পড়েছে।
0: শ্রীরামের মূর্তির অবমাননা ও সামাজিক মাধ্যমে ধর্মীয় উস্কানিমূলক বিষয়বস্তু প্রচারের অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ সহ 8 দফা দাবিতে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় ও বিভিন্ন সনাতনী সংগঠনের সদস্যরা গত শুক্রবার ঢাকার শাহবাগে মানববন্ধনে সামিল হয়। পাশাপাশি বিক্ষোভ সমাবেশ এবং মশাল মিছিলেরও আয়োজন করা হয়। ইউনাইটেড সনাতনী সোসাইটি বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিভিন্ন হিন্দু ধর্মীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং মঠ ও মন্দিরের প্রতিনিধিরা অংশ নেন। বিক্ষোভকারীরা জাতীয় জাদুঘর থেকে মশাল হাতে স্লোগান দিতে দিতে জাতীয় প্রেস ক্লাবের দিকে মিছিল করে যান। মিছিল থেকে তারা ন্যায় বিচার ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষার দাবি তোলেন। সমাবেশে বক্তারা কথিত অবমাননার ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। রবিবার 28 জুন সকাল 11টায় আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে।
0: আজ জামাই ষষ্ঠী, জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে এই উৎসব পালিত হয়। এবছর জ্যৈষ্ঠ মাস মল মাস হওয়ায় এই তিথি পিছিয়ে যায়। মঙ্গল কামনায় অনেক গৃহস্থের বাড়িতে আজ দেবী ষষ্ঠীর পূজা করা হয়। ঐতিহ্যবাহী লৌকিক আচারে বাংলার ঘরে ঘরে আজ বাড়ির জামাতাদের আপ্যায়ন করা হয়। নতুন বস্ত্র উপহারের পাশাপাশি ফল মিষ্টি রকমারি খাবার জামাইয়ের পাতে তুলে দিতে গতকাল থেকে বাজারে ছিল চোখে পড়ার মতো ভিড়। ইলিশ থেকে শুরু করে চিংড়ি, লিচু থেকে শুরু করে অন্যান্য ফলের দাম চড়া হলেও উৎসাহে ফাটা পড়েনি।
1: বিশিষ্ট সাংবাদিক দীপঙ্কর মুখোপাধ্যায়ের জীবনাবসান হয়েছে। বয়স হয়েছিল 77 বছর। গত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসেসের বরিষ্ঠ আধিকারিক হিসেবে তিনি আকাশবাণী, দূরদর্শন এবং পিআইবিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি আকাশবাণীর দক্ষিণ এশিয়া সংবাদদাতা হিসেবেও কাজ করেছেন।
0: ভারত মহিলাদের FIH নেশনস কাপ হকির ফাইনালে উঠেছে। অকল্যান্ডে আজ সেমিফাইনালে ভারত 6-0 গোলে চিলিকে পরাজিত করে। ভারতের নবনীত কৌর ও দীপিকা 2টি করে গোল করেছেন। এছাড়া নেহা ও ঋতুজা পিসল করে 1টি করে গোল করেন।
1: বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ এফ এর ম্যাচে নেদারল্যান্ড সুইডেনের মুখোমুখি। হাউস্টন স্টেডিয়ামে রাত 10:30 খেলা শুরু হয়েছে। শেষ পাওয়া খবরে জানা গেছে নেদারল্যান্ড 2-0 গোলে এগিয়ে রয়েছে। এদিকে গ্রুপ ইর ম্যাচে টরেন্টো স্টেডিয়ামে ভারতীয় সময় রাত 1:30 জার্মানি আইভরি কোস্টের মুখোমুখি হবে।
0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার।

0: পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে হুগলি তারকেশ্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিজেপি সরকার বাংলার উন্নয়নের লক্ষ্যে অত্যন্ত দ্রুত গতিতে কাজ শুরু করেছে।
1: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী আগামীকাল কলকাতার রেড রোডে মূল অনুষ্ঠানে যোগ অনুশীলনে দেশকে নেতৃত্ব দেবেন।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, কূটনৈতিক আলোচনা ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পক্ষে ভারতের অবস্থান অটল রয়েছে।
1: মেডিকেলে স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষা আগামীকাল ফের গ্রহণ করা হবে। নিশ্চিদ্র নিরাপত্তার লক্ষ্যে সারা দেশে আজ এনটিএর মহড়া।
0: পাকিস্তানে খাইবার পাখতুনখোয়া প্রদেশে জোড়া বিস্ফোরণে নিহত 7, ভারী বর্ষণে নিহত আরও 7।
1: ভারত মহিলাদের FIH নেশনস কাপ হকির ফাইনালে উঠেছে। উপমহাদেশের খবর আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
0: শুভরাত্রি।

মানুষ বড় বিচিত্র জানেন, নিয়মে ঘর বাঁধে, আবার সেই মানুষই চায় ঘরের গণ্ডি টপকে খোলা মাঠে পা রাখতে। দুর্নিবার কোন ইশারায় হারিয়ে যেতে চায় অচেনা দিক শূন্যতায়। হয়তো সহজ সরল যাপনে যা কিছু বিনা আয়াসেই মিলে যায় তা তাকে পূর্ণ করে না, যা কিছু অনায়াস তাতে তার মন ভরে না। চার দেওয়ালের মাঝে অভ্যস্ত দিন গুজরান একসময় কি অসহনীয় করে তোলে? তাই কি ভিন্নতর কোনো দিগন্তই হাতছানি দেয়? কে বলতে পারে? বোহেমিয়ার মন কবেই বা রোজ নামচার অঙ্কের দাসত্ব করেছে। ঘর ছাড়ার টানে, আপনকে পর আর পরকে আপন করার যে পথে তারা পাড়ি জমায়, সে পথেরই খোঁজ আজ হারানো দিনের গানে সঙ্গে রয়েছি শর্মিষ্ঠা রায়।

জানি সে রাত আছে পুলক জাগানো ভোর, তৃষ্ণা মেটানো নদী, তবু কেন আকণ্ঠ পিপাসা মেটে না? কেন ঘরকে মনে হয় যুপকাষ্ঠ? কেন দিবানিশে তাকে ছুঁয়ে যায় পরিযায়ী পাখার ডানার সঞ্চলন? হয়তো মন বলে এখানে যা পড়ে আছে তার কোনোটাই বিস্ময়ের নয়, বিস্তীর্ণ অদেখা লুকিয়ে আছে ঘরের বাইরে অন্য কোথাও, অন্য কোনোখানে। অনেকগুলি বাংলা সিনেমার কথা মনে আসছে, তরুণ মজুমদারের পলাতক, তপন সিনহার অতিথি। পলাতক সিনেমার আংটি চ্যাটার্জি আর তারাপদ দুজনেই কিন্তু ঘরের ভালোবাসার বন্ধন হেলায় হারাতে চেয়েছিল। কোনো সুদূরের চেনা বাঁশের ডাক তারা কি পেয়েছিল?

ঘরে বহুকাল বাস করেও কত শত মানুষ অনিকেত। এ ঘরে আপাত প্রেম আছে, অজস্র কথা ও কাহিনী আছে, আছে গানের মরমে উচ্চারণ, এমনকি অপেক্ষার প্রহরও আছে। তবু নিশ্চলতার পাথর ছুঁড়ে ফেলে সে চায় মুক্তির উদযাপন। ঘরের যেখানে যা কিছু সব ঠিকঠাক থাকে, শুধু অস্পষ্ট কুয়াশার পথ ধরে কিছু মানুষ স্বেচ্ছায় নির্বাসন বেছে নেয়, কোনো নিষেধ মানে না। একবার ঘরের দেওয়াল ভাঙলেই দরাজ ভুবনকে আলিঙ্গনের স্ফূর্তি।

ঘরের নিশ্চিন্ত আশ্রয় অনেক পিয়াসি মানুষের কাছে যথেষ্ট নয়। অনেক তিতিক্ষা, অনেক লতায় পাতায় বন্ধন, অনেক প্রিয় অপ্রিয় চেনা মুখের প্রতিকৃতি বিসর্জন দিয়ে তবেই তো অন্য গাঙে পানসি ভাসাতে হয়। বাসনা জাগতেই পারে, কিন্তু কজন শেষ পর্যন্ত সংকল্পে অটল থেকে দূর দীপবাসিনী হয়? এ তো আর সংসারী মানুষের শখের বাউল সাজা নয়। একতারা কাঁধে নিলেই সহজিয়া সাধনার প্রবেশদ্বার খোলে না। মুষ্টিমেয় মানুষই একমাত্র পারে জীবনের পরিক্রমায় ঘর ছেড়ে বেরোতে নিরালম্ব মন নিয়ে। আবার ফিরেও আসে পুরনো উঠোনে, স্মৃতির উত্তরলে স্বেচ্ছাবন্ধনের টানে। যেমন ঘরে বাইরের বিমলা, শেষ পর্যন্ত পেরেছিল কি চিরকালের মতো বেরিয়ে যেতে, হারিয়ে যেতে নিখিলের থেকে? নিখিল তো তাকে চেনা পথের বাইরে যাওয়ার রাস্তা দেখিয়েছিল, সমাজ সংস্কারের বেড়ি থেকে মুক্ত করতে চেয়েছিল। বিমলার নিজের চোখ দিয়ে দুনিয়াটাকে দেখাতে চেয়েছিল নিখিল, পারেনি বিমলা। পথভ্রষ্ট হয়ে ফিরে আসে সেই সেই চেনা।

ঘর বাঁধলেই তো আর হলো না, দেওয়ালে টাঙানো আয়নায় এক এক মানুষের এক এক ছবি ধরা দেয়। কারোর সাথে কারোর স্বপ্নের মিল নেই, একদল মানুষের স্বাদ ঠাঁই আটকে থাকা। এইখানে থাকবার জন্য এসেছি যখন, ঠাঁই নাড়া না হয়ে এইখানে থেকে যাব আমি। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কয়েকটি লাইন মনে এলো হঠাৎই। আবার অন্য দল ভাবে অন্য রকম কিছু। কি বলে তারা? নিরুদ্দেশের কথা বুঝি, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে। মোটেও নয়, মনে মনে নয়, সত্যি সত্যি তারা নিজস্ব উঠোনের বেড়া টপকে অচেনা রাস্তাকে গন্তব্য করে। হয়তো বলে, শিকড়ে শিকড় জড়িয়ে মানুষ বাসা বদল করে, মধ্যরাতে একা বালক তর্পণ করে, জীবন দ্রুত নেমে যায় নদীর গভীরে, নদীতল কতটা গভীর দেখার অপেক্ষায় থাকে অনির্বাণ বালক। পরমার্থ প্রতিম দাসের কয়েকটি লাইন বাসা বদল থেকে। বন্ধুদের সঙ্গে ভাগ করে নেওয়ার লোভ সামলাতে পারলাম না।

এই গানটি শুনে ভীষণ রকম রিলেট করতে পারছি বুদ্ধদেব গুহর মাধুকুড়ি উপন্যাসে ওই কথাগুলির সঙ্গে। মনে পড়ছে বন্ধুরা, মাধুকুড়ি উপন্যাসে বোহেমিয়ান পৃথু তার ভালোবাসার কুর্চিকে লিখেছিল, চলো কুর্চি পালাই, বাঁধন ছিঁড়ে হাত ধরাধরি করে চলো পালিয়ে যাই, বাইরে থেকে ভেতরের দিকে পালাই, বহিরঙ্গ থেকে অন্তরঙ্গে, আপাত থেকে সত্যের দিকে, চলো চলো রাত হয়ে আসছে, দিন ফুরিয়ে আসছে, পালাই চলো, পারবে, সাহস হবে কি পালাবার? সত্যিই তো সবাই পারে না মায়ায় ভরা জীবনটা ছিঁড়ে বেরিয়ে পড়তে, একঘেয়ে চর্বিত চর্বণ বসতটাকে তুড়ি মেরে ছুঁড়ে ফেলে দিতে এক আকাশ মুক্তির ডাক বড় প্রয়োজন হয়। চেনা পথের গণ্ডি টপকে দিকশূন্য পুড়ে যেতে চাইলে নিঃসংশয়ে লক্ষণরেখা পেরিয়ে যাবার আকুতি থাকতেই হয়।

রুকসাকে যদি ভরে নেওয়া যায় সাবলাইম অনুভব, দিগন্ত পারে যাওয়ার কোনো জিপিএস তো নেই, কোনো নেভিগেশন কম্পাস নেই, এই বেরিয়ে পড়া আসলে নিরুদ্দেশের পথে। রবীন্দ্রনাথ তো কতবার কতভাবে বলেছেন, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাবি সাড়া। নিরুদ্দেশের পথে যাত্রার ডাক পেয়ে এই সাড়াতে সাড়া মিলিয়েছেন কত বান্ধব, কত প্রিয় মুখ। বাইরের জগতে দুর্নিবার টান তাদের কেবলই অস্থির করে তুলেছে, তোলেও। প্রতিবাদী মনটা আওড়াতে থাকে, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে। তারা যে আসলেই চড়ুই বেতি মন্ত্রে নিজেদের দীক্ষিত।

রয়েছে শর্মিষ ঠারায়। আগামীকালের হারানো দিনের গানের বিষয়টিও একটু জানিয়ে দিই বন্ধুদের। 21 জুন, একদিকে বিশ্ব সঙ্গীত দিবস, অন্যদিকে ফাদার্স ডে। সুর আর স্নেহ, দুটি নদী যেন এসে মিশেছে একই মোহনায়। বাবার হাত ধরেই তো জীবনের প্রথম ছন্দ শেখা, আর মায়াবী কোনো সুরের হাত ধরেই অনুভূতির প্রথম উড়ান। সঙ্গীত যেমন মনের অন্ধকারে আলো জ্বালায়, তেমনি বাবার আশ্রয়ে সাহস যোগায় জীবনের প্রতিটি পথ। একটি গান যেমন স্মৃতিকে জাগিয়ে তোলে, তেমনি বাবার একটি ডাক ফিরিয়ে নিয়ে যায় শৈশবের উঠোনে। জীবনের ব্যস্ততার ভিড়ে অনেক কথা বলা হয় না, তবু হৃদয়ের গভীরে বাবা আর সুর দুজনেই থেকে যান অবিচল। আগামীকাল আমরা ফিরে যাব সেই সব তারকাদের মাঝে, যারা বাবার দেখানো পথে হেঁটে তৈরি করেছেন নিজেদের এক নতুন জগৎ। সেসব কথা আর গান নিয়ে আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে আপনাদের সঙ্গে সুরেলা সফরের সঙ্গী পল্লবী সিনহা, ঠিক রাত

0: 你不言传吗？来一枪，来一枪。
1: গড়পড়তা মানুষের কাছে নিজের ঘরের গণ্ডিই হলো ইউনিভার্সের মাইক্রোকজম। ইটের দেওয়াল ভাঙলেই বিশ্ব পরিক্রমার দিগন্ত। কিন্তু মনের দেওয়াল ভাঙা তো সোজা কথা নয়, সে কারণেই মানুষ বদ্ধ। জঙ্গমতা তাকে উদ্বেল করে সংস্কারের দীর্ঘ অভ্যেসের শেকড়।

ঘরের চৌকাঠ যেই পেরোল অমনি আবিষ্কারের আনন্দ, অচেনার বিস্ময় তাকে পেয়ে বসে, আর ধরাছোঁয়ার বাইরে গেলে তবেই আত্ম উন্মোচন। যা হয়তো ছিল চটুল দিন যাপন, তা পাল্টে স্থির প্রাজ্ঞ উদযাপন। যা একদিন ছিল উদ্দেশ্যহীন যাত্রা, আজ সে যাত্রাপথে রোমাঞ্চের চাদর, পদে পদে ভয়ঙ্কর সৌন্দর্যকে জয় করার মত্ততা।

কূপমণ্ডুক শব্দটার সঙ্গে আমরা কম বেশি সবাই পরিচিত। চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের আগন্তুক সিনেমার সেই সমস্ত দৃশ্য এই মুহূর্তে নিশ্চয়ই ফ্ল্যাশব্যাকে প্রায় সকলের চোখের সামনেই ভেসে উঠছে, সেই ছোট দাদুরূপী উৎপল দত্তের চরিত্র, ঘর ছাড়ার টানের এক অসামান্য দলিল আগন্তুক সিনেমা। ঘর ছাড়ার টান তাকে বহির্বিশ্বের জনজীবনের কাছে পৌঁছে দিয়েছিল। তবে সত্যজিৎ রায়ের ছোট দাদু নাগরিক জীবনের থেকে বেশি ভালোবেসেছিলেন জনজাতির জীবনভঙ্গিমাকে, আপন করেছিলেন। নতুন নতুন দেশ দেখার টানে, সে দেশের জীবন কাহিনী জানার টানে পৌঁছে গিয়েছিলেন এক সীমানা থেকে আর এক সীমানায়, আহরণ করেছিলেন বিপুল জ্ঞান, সার্থক হয়েছিল তার ঘর ছাড়া। বাস্তবেও আমাদের চারপাশে

অনেক ছোট দাদু, রাঙা মামা, ফুলকাকুরা আছেন যাদের আসার তরে উন্মুখ হয়ে থাকে আত্মীয় পরিজন, পাড়াতুতো সকলেই। দিন পেরিয়ে বছর পেরিয়ে কোনো একদিন কয়েকটি দিনের জন্য যদি তারা পথ ভুল করে এসে পড়েন, শুরু হয় সেই সব নতুন নতুন দেশের গল্প শোনার তোড়জোড়। তাদের গল্প বলার ভঙ্গিমাটিও এমন সুন্দর হয় যে অনেকেই ঘর ছাড়ার টানে আক্রান্ত হন। কূপমণ্ডুক না থাকা তাদেরকেও সংক্রামিত করে ফেলে, নেশা ধরায়। নতুন দেশ, পৃথিবীর অপার সৌন্দর্য দেখে আর অজানা কাহিনীকে জেনে মন এবং চক্ষু সার্থক করতে পারেন কেউ কেউ। কেউ কেউ এমনি এলেম নতুন দেশের অতিথি হয়ে দেশ থেকে দেশান্তর।

বিপুলায় পৃথিবীর কতটুকু জানি, এই সর্বৈব সত্যি কথাটাই যাদের ভর করে তাদেরই যে ঘর ছাড়ার টান পেয়ে বসে, ঘর ছেড়ে বাইরের পৃথিবীকে জয় করার অদম্য জেদের পিপাসা, হায় মেটে না যে তাদের। যতই তারা ঘর ছেড়ে পথকে সঙ্গী করে ততই তাদের তৃষ্ণা কণ্ঠ হয়, প্রবল বেগে যেন বাইরের পৃথিবীর সঙ্গে নিজেকে মেলাতে চায়। এই যে ঘর ছাড়ার টান, এক একজনের কাছে এক এক রকম ভাবে আসে। কেউ নতুনকে জানার তাগিদে ঘর ছাড়ে, কেউ পথকেই ঘর করে তুলতে ভালোবাসে, কেউ ঘর ছাড়ে প্রেমের আঘাতে, আবার কেউ অভিমানে, আবার অনেকেই বিনা কারণেই ঘর ছাড়ে, ভবঘুরের মতো ঘুরে বেড়ায়। ঘর ছাড়ার টানের এই যে বিবিধ কারণ, তার কোনোটার সঙ্গে নিজের সুপ্ত ইচ্ছার মিল খুঁজে পাচ্ছেন নাকি বন্ধুরা?

রবীন্দ্রনাথ কি বলেছেন পথের সঞ্চয় থেকে একটি শোনাই বন্ধুদের, সীমাহীনতার প্রতি আমাদের একটা প্রবল আকর্ষণ আছে, সেই আকর্ষণই আমাদের জীবনকে গতি দান করে। সেই আকর্ষণকে অবহেলা করিয়া নিশ্চেষ্ট হইয়া বসিয়া থাকিলে মঙ্গল নাই, ভূমাকে আমাদের পাইতেই হইবে, সেই পাওয়াতেই আমাদের সুখ। আবার তিনিই বলেছেন, নিজের সীমার মধ্যেই সেই অসীমকে পাইতে হইবে, ইহা ছাড়া গতি নাই। সীমার মধ্যে অসীমকে ধরে না, এই ভ্রান্ত বিশ্বাসে আমরা অসীমকে খর্ব করিয়া থাকি।

বিতর্ক জিইয়ে রেখে অনেকেই হয়তো বলবেন, এই বিশ্বায়নের যুগে সবখানেই তো ঘর। ঘরের বাইরে চলে যাওয়ার দাবি বাস্তবে যে কতটা কঠিন তা সহজেই অনুমান করা যায়। আসলে ঘর ছাড়ার টান এক ভিন্ন মানুষ লোকে মাধুকরি বলা যায়। আবদ্ধ মানুষের বাড়তি চাহিদা নেই, সঞ্চয়ও তাই শূন্য। অন্যদিকে তীব্র অভিপ্সার দোলাচল যার অভ্যস্ত জীবনকে ক্রমাগত চকের খড়ির রেখা পেরিয়ে যাবার ইন্ধন যোগায় এবং শেষ অবধি যে মানুষ তাতে সম্মতি দেয় সে পথের সঞ্চয়ে কানায় কানায় পূর্ণ। রবীন্দ্রনাথ ঠাকুরের পথেও পথের প্রান্তে বলেছেন, যেখানে আমরা পাকা করে বাসা বাঁধি সেখানে বাসার সঙ্গে মানুষের সম্বন্ধ স্মৃতি জড়িয়ে যায়, কিন্তু পথ চলতে চলতে পান্থশালার সঙ্গে কোনো গ্রন্থি বাঁধে না। স্রোতের শৈবাল যেমন নদীর বাঁকে বাঁকে ক্ষণকালের জন্য ঠেকতে ঠেকতে যায় তেমন আর কি। তবু পথিক জীবনের পথ চলা প্রবাহের মধ্যেও অনেক কথা মনের মধ্যে জড়িয়ে থাকে। ঘর ছাড়ার টান সে তো মানুষের একটা অধ্যায়ের কথা বলে। শেষ করবো এবার এই গানটি শুনতে শুনতে, আবার অন্য কোনো দিন অন্য কোনো অনুভব নিয়ে ফিরে আসব আপনাদের কাছে। তবে শেষ করার আগে পুনশ্চ পর্ব, অনুষ্ঠান কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের ইমেল maitribondhu23@gmail.com। আবারও বলি, আমাদের ইমেল maitribondhu23@gmail.com, আমাদের ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে বি রয়েছে বন্ধুরা, ভি নয়। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ এটি, পোস্টে মতামত জানাতে ভুলবেন না যেন। শ্যামল মিত্রের কণ্ঠে এই গানটি শুনতে শুনতে আজ বিদায় নেব হারানো দিনের গানের অনুষ্ঠানের থেকে।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 এবং বাংলাদেশ সময় 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:58 হয়ে 39 সেকেন্ড এবং বাংলাদেশ সময় 12:29 হয়ে 55 সেকেন্ড।

এখন শুনবেন আধুনিক গান। আধুনিক গানের অনুষ্ঠানে প্রথম শিল্পী রূপম ইসলাম। শিল্পীর কণ্ঠে শুনবেন পরপর কয়েকটি বাংলা আধুনিক গান।

0: অনেক বেশি হয়। তাই আমি এখন
1: আকাশবাণী কলকাতা আধুনিক বাংলা গানের অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন

0: শিল্পী আশা ভোসলের কণ্ঠে শুনবেন কয়েকটি আধুনিক বাংলা গান।
1: তোমার দায়িত্ব তার প্রতি বেশি, অথচ এই মানুষ দুটো না, মানে কি বলবো, মানে নিঃস্বার্থভাবে সবকিছু তোমার জন্য করে যাবে।

0: শিল্পী আশা ভোসলের কণ্ঠে শুনছেন আধুনিক বাংলা গান ডিটিএইচ বাংলা পরিষেবায়।
1: সেটাকে নিয়ে আমি এগিয়ে যাই। তুমি যেখানে তোমার 100% দেবে সঠিকভাবে, সেটা তো সহজ ইকুয়েশন।

গুলো আসবে সেটা আমরা একজন একজনের জীবনে অবস্থিত হলে আরেকজন সেটাকে কোপ আপ করবে, তো এই ধরনের দেয়া নেয়া থাকে। কিন্তু আমি ভালোবাসছি বলে তোমাকেও ভালোবাসতে হবে।

0: যা, সব বন্ধ হয়ে গেল, আলো বাতি সব গেল রে।
1: তাহলে কি হবে মাসি?
0: তাহলে আবার কি হবে? চলো কোথাও পালিয়ে যাই।
1: কোথায় যাব?
0: চাঁদ মামার বাড়িতে।

আধুনিক বাংলা গানের অনুষ্ঠানে এখন শিল্পী লতা মঙ্গেশকারের কণ্ঠে শুনবেন কয়েকটি আধুনিক বাংলা গান। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন বাংলা ছায়াছবির গানে অনুষ্ঠান। প্রথমে আপন আমার আপন ছবি থেকে শুনবেন পরপর কয়েকটি বাংলা গান। প্রথম গানটি গেয়েছেন শিল্পী আশা ভোসলে।

0: শুনছেন আপন আমার আপন ছবির গান, পরবর্তী শিল্পী রাহুল দেব বর্মণ।
1: এই যা, এই যা, গোল মন্ডল ভন্ডুল আর গন্ডগোল। শোনো শোনো, হায় হায় শোনো শোনো, শোনো শোনো গপ্প শোনো, ভীষণ যে মজার। এক যে ছিল মেইল গাড়ি, মেজাজ ভারী তার, খুশ খুশিয়ে চলে যখন।

আসছে, দেখো দেখো দেখো দেখো দেখো দেখো দেখো দেখো ওই আসছে। একদিন এক জংশনে সেটি কাণ্ড হলো, মেল গাড়িটা দাঁড়িয়ে আছে, মাল গাড়িটা এলো, চিকি চিকি চিকি চিকি চিকি চিকি চিকি চিকি চিকি চিকি জগা জগা জগা জগা জগা জগা হাস হাস। একদিন এক জংশনে সে

0: থেকে দাদরা যাবো, যাবো গো যাবো যাবো।
1: থাকলে টাকা আর সবই তো যায় দুনিয়ায় কেনা, বাড়ি গাড়ি শাড়ি নারী

0: গণ্ডগোল, সব গণ্ডগোল।
1: একই ছায়াছবি থেকে পরবর্তী গানটি শুনবেন শিল্পী রামানুজ দাশগুপ্ত, রানু মুখোপাধ্যায় এবং অমিত কুমারের কণ্ঠে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন বাংলা ছায়াছবির গান। এবারে ত্রয়ী ছবি থেকে শুনবেন পরপর কয়েকটি বাংলা গান। প্রথম শিল্পী আশা ভোসলে।

ত্রয়ী ছবি থেকে পরবর্তী গানটি শুনবেন কিশোর কুমার, রাহুল দেব বর্মণ এবং আশা ভোসলের কণ্ঠে।

রবির গান, পরবর্তী কয়েকটি গান শুনবেন অনুরাগের ছোঁয়া ছবি থেকে। প্রথম গানটি শুনবেন অমিত কুমার এবং আশা ভোসলের কণ্ঠে।

রাগের ছোঁয়া ছবি থেকে পরবর্তী গানটি শুনবেন আশা ভোসলের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন শুনবেন নানা রঙের গান। নানা রঙের গানে অনুষ্ঠানে প্রথম শিল্পী অনুপম রায়।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। এবারে পরপর কয়েকটি গান শুনবেন ভূমি ব্যান্ডের পরিবেশনায়।

나선 나선 나선 나선 나선 나선

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। পরবর্তী গানটি শুনবেন শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

শুনছেন নানা রঙের গানে অনুষ্ঠান। এখন পরপর কয়েকটি নজরুল গীতি শুনবেন শিল্পী রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

একুশে জুন রবিবারের চিরন্তনীতে আপনাদের থাকবে, আপনাদের জন্য থাকবে যোগ দিবস নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে আজ প্রথম শুনব খেয়াল শিল্পী খগেশ কীর্তনিয়া, তবলায় রূপক মিত্র, হারমোনিয়ামে দেবাশিস অধিকারী, রাগ বৈরাগী।

বৈরাগীর আগে খেয়াল শুনলেন শিল্পী ছিলেন খগেশ কীর্তনিয়া, তবলায় রূপক মিত্র, হারমোনিয়ামে দেবাশিস অধিকারী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেইনবোয়ে। প্রভাতী অনুষ্ঠানে এখন সেতার বাদন। শিল্পী পণ্ডিত দেবপ্রসাদ চক্রবর্তী, তবলায় অরূপ চ্যাটার্জি, তানপুরায় মীরা চ্যাটার্জি, হারমোনিয়ামে রথীন্দ্রনাথ চক্রবর্তী। রাগ দেশী।

এতক্ষণ সেতারে শুনলেন রাগদেশি, শিল্পী ছিলেন পণ্ডিত দেবপ্রসাদ চক্রবর্তী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেইনবোয়ে, ভোর ঠিক 5টায় চিরন্তনী, প্রতি শুক্র শনি রবি ভোর 5টায় আপনাদের জন্য চিরন্তনী হয়। আজ চিরন্তনীর বিশেষ অনুষ্ঠান যোগ দিবস নিয়ে, সঙ্গে আমি থাকব উজ্জ্বল।

চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।

কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলকধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনই চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে। আজ 21 জুন রবিবার, চিরন্তনীতে আমি আপনাদের সঙ্গে রয়েছি উজ্জ্বল। আজ এটি বিশেষ দিন, যোগ দিবস। সে যোগ দিবস নিয়ে আমাদের এই চিরন্তনীতে থাকছে একটি বিশেষ অনুষ্ঠান। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠান বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নাম্বারে। যোগ দিবস, যুক্ত হওয়ার দিন। কিসের সঙ্গে যুক্ত হওয়ার? আসবো সে কথাতেই তো আসবো, তবে শুরুতেই প্রণাম মন্ত্রে উদ্বোধিত হোক আজকের চিরন্তনী।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: সেদিন তিতলিদের বাড়িতে ভীষণ মজা। তিতলির দাদার কথা বলেছিলাম উজ্জ্বল,

সত্যিশ্রীর দাদা উজ্জয়ন কলেজের ছুটি পড়েছে তার, সে বাড়িতে আছে এই সময়। তিতলি থেকে তার জ্যাঠাতো দাদা উজ্জয়ন অনেকটাই বড়, কিন্তু খুনসুটির কোনো অসুবিধে নেই। আর তিতলি দাদুর সঙ্গে থেকে থেকে এত কিছু জিনিস জেনে গেছে এবং এতটাই পাকা পাকা কথা বলে যে উজ্জয়নের সঙ্গে মাঝে মাঝে ওর খুব লেগে যায়। যাই হোক, গতকাল 20 জুন ওদের বাড়িতে গিয়েছিলাম, তো ওদের বাড়িতে অনেকেই ছিল, পাড়ারও কয়েকজন এসেছিলেন বয়স্ক মানুষ। সেখানে বেশ সুন্দর একটা আলোচনা হচ্ছিল এবং তিতলি উজ্জয়নও কিন্তু সেখানে ছিল। আমার এই তিতলি আর উজ্জয়নকে না ভীষণ ভালো লাগে জানেন, কারণ তিতলি ছোট হলেও ও দাদুর সঙ্গে থেকে থেকে এত কিছু জেনে গেছে, আর উজ্জয়ন তার ডাক্তারি পড়ার পাশাপাশি বিভিন্ন বিষয়, বিশেষ করে ভারতীয় সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস এগুলো নিয়ে তার একটা অদ্ভুত পড়াশোনা রয়েছে। তো যাই হোক, সেদিনকে তিতলিদের বাড়িতে কালকে কথা হচ্ছিল আজকের ব্যাপারে, অর্থাৎ এই 21 জুন যোগ দিবস নিয়ে। তো তিতলি হঠাৎ প্রশ্ন করলো দাদুকে, আচ্ছা দাদু, 21 জুনটা কেন বেছে নেওয়া হয়েছিল বলতো এই যোগ দিবস হিসেবে? দাদু তখন বললেন, আসলে কি জানো, এই যোগ দিবস আজকের 21 জুনটা বেছে নেওয়ার কারণ, তুমি তো জানো যে পৃথিবী যখন সূর্যের চারদিকে ঘোরে তখন সূর্য একটা সময় ধীরে ধীরে উত্তর গোলার্ধের কাছাকাছি এসে পৌঁছয়, আবার সেখান থেকে ধীরে ধীরে দক্ষিণ গোলার্ধের দিকে তার যাত্রা শুরু হয়। যদিও সূর্য যাত্রা করে না, কিন্তু পৃথিবী ঘুরে বলে এটা হয়। তো পৃথিবীর উত্তর গোলার্ধের সব থেকে কাছে এসে পৌঁছয় 21 জুন, তারপর থেকে আবার তার দক্ষিণ গোলার্ধের দিকের যাত্রা শুরু হয়, যার জন্য এই 21 জুনটাকে বলা হয় গ্রীষ্মকালীন অয়ন। এটা উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন। আর এর পাশাপাশি এই 21 জুনটাকে যে দক্ষিণায়ন শুরু হয়, এই দক্ষিণায়নকে বলা হয় আত্মবিশ্লেষণ, সাধন এবং আধ্যাত্মিক চর্চার জন্য শুভ মনে করা হয়। সেই জন্যে 21 জুন

এই যোগ দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছিল। তখন উজ্জয়ন বলল, হ্যাঁ দাদু, আমি এটা অবশ্য জানি যে এবছর 2026-এর থিম হচ্ছে যোগ ফর হেলদি এজিং, অর্থাৎ বার্ধক্যজনিত সমস্যা এড়াতে সময় থাকতেই যোগ ব্যায়ামের অভ্যাস এবং অনুপ্রেরণা যোগানোর জন্য। দাদুর অনেক বন্ধুরা সেখানে ছিল, দাদুরই বয়সী, তারা প্রত্যেকেই দারুণ খুশি হলো এই কথাটা শুনে। এবং তাদের বক্তব্য হলো যে এই যে আমরা বিভিন্নভাবে যখন পেছন ফিরে তাকাই তখন উপলব্ধি করি যে যেদিন আমি এই যোগকে জীবনে গ্রহণ করেছিলাম সেদিন আমার এক নতুন সত্তার জন্ম হয়েছিল। কিরকম সত্তা সেটা নিয়েই তো আমরা শুনব আজকে দাদু, তিতলি, উজ্জয়ন এবং অন্যান্য যেসব লোকজনরা রয়েছেন সেখানে, তাদের সবার বক্তব্য, সবার কথা। তবে তার ফাঁকে ফাঁকে তো কিছু গানও শুনবো, তাই না? দেবব্রত বিশ্বাসের কণ্ঠে আজকের এই মুহূর্তে রবীন্দ্রনাথের একটি গান।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আজ রবিবারের চিরন্তনী, সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। আজকে আমি যে গল্পটা আপনাদের বলছি, গতকাল গেছিলাম তিতলি আর তার দাদুর বাড়িতে। সেখানে অনেকজন এসেছিলেন, দাদুর অনেক বন্ধু বান্ধব উজ্জয়নও ছিল। তাদের মধ্যে কিছু আলোচনা হচ্ছিল, সেগুলোই শুনে এসেছি আপনাদের সঙ্গে, সেই কথাটাই বলছি। তিতলি দাদুকে প্রশ্ন করলো, আচ্ছা দাদু, এই যোগের ব্যাপারে আমি বারবার পতঞ্জলির নাম শুনেছি, পতঞ্জলি কে গো, আর এই যোগসূত্র ব্যাপারটাই বা কি? তখন দাদুর বন্ধুরা বললেন যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি বলো এই ব্যাপারটা, কারণ তুমি তো অনেক ব্যাপার নিয়ে জানো। তখন তিতলি দাদু উজ্জয়নকে বলল, আরে উজ্জয়ন, তুই তো অনেক বিষয়ে পড়াশুনো করিস, তো তুই এ ব্যাপারে কিছু বল না। তখন উজ্জয়ন বলতে শুরু করল, পতঞ্জলি আসলে একজন না অনেকজন, সেই নিয়ে কিন্তু ঐতিহাসিকদের ভিন্ন ভিন্ন মত রয়েছে। তবে হ্যাঁ, এটা খুব সত্যি কথা, পতঞ্জলির নামে আমরা তিনটে জিনিস পাই। পতঞ্জলির যোগসূত্র পাই, পতঞ্জলির একটি মহাভাষ্য বলে বইয়ের কথা জানা যায়, যে মহাভাষ্যের মাধ্যমে তিনি পাণিনির ব্যাকরণের ভাষ্য তৈরি করেছিলেন। আর তাছাড়া পতঞ্জলির উপরেই আমরা পাই আরেকটি আয়ুর্বেদের বই, পতঞ্জলি তন্ত্র বলে। তো এই তিনজন পতঞ্জলি আলাদা কি না বা এক কি না, সেই নিয়ে অবশ্য বিভিন্ন ঐতিহাসিকদের মধ্যে তর্ক আছে। তবে হ্যাঁ, এটা খুব সত্যি কথা, এই তিনটে জিনিস আমাদের তিনটে অশুদ্ধতা কাটিয়েছে। এই বিষয়ে ভোজরাজার কথা বলতে হয়। এই ভোজরাজা, যিনি একাদশ শতাব্দীতে রচনা করেছিলেন রাজমার্তণ্ড নামের একটা গ্রন্থ, আসলে সেটা পতঞ্জলির যোগসূত্রেরই একটি ভাষ্য। সেই গ্রন্থের ভূমিকায় তিনি পতঞ্জলিকে ঋষিদের মধ্যে শ্রেষ্ঠ বলে প্রণাম জানিয়ে বলেছিলেন যে পতঞ্জলি যোগের মাধ্যমে মনের অশুদ্ধতা, ব্যাকরণের মাধ্যমে বাক্যের অশুদ্ধতা এবং ঔষধের মাধ্যমে শরীরের অপবিত্রতা দূর করেছেন। এ থেকে বোঝা যাচ্ছে যে এই যে পতঞ্জলি, যিনি যোগসূত্র মহাভাষ্যকার এবং চিকিৎসাবিদ্যার পতঞ্জলি তন্ত্রের লেখক, তাকে তিনি কিন্তু এক ব্যক্তি বলেই মনে করেছিলেন। তবে যাই হোক না কেন, তিনি একজনই হন বা অনেকেই হন, এটা তো বলাই যেতে পারে যে ভারতের একটা কাল্টিভেট যে ইন্টেলিজেন্সি আছে, তার একটা কিন্তু রূপ আমরা পাচ্ছি এখানে। সবাই তো উজ্জয়নকে বললো, বাহ তুই দারুণ বলিস তো। তিতলি বলল, হ্যাঁ দেখতে হবে না, কার দাদা। তিতলি মাঝে মাঝেই না খুব ফোড়ন কাটে, আর উজ্জয়ন সেজন্য খুব রেগে যায়। তিতলি বলল, আসলে কালকে তো যোগ দিবস, আজকে বিয়োগ দিবস, জানো তো দাদা সকাল থেকেই বারবার যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। আসলে মাঝখানে এই গরমের জন্যে উজ্জয়নের একটু শরীর খারাপ হয়েছিল, নিয়ে যেহেতু ডাক্তারি পরে সেজন্য ওষুধপত্র নিজেই খেয়ে নেয়। কিন্তু তবুও তিতলি এইটা যে ফাঁস করে দিল, এই নিয়ে উজ্জয়ন তিতলিকে এক চড় মারতে উঠল, তিতলি দৌড়ে পালালো। তখন দাদু বলল, আরে শোন শোন শোন, তুই যে কথাটা বললি খুব সুন্দর বলেছিস জানিস তো, তবে এই পতঞ্জলিকে নিয়ে একটা মজার গল্প আছে। তখন তিতলি বাইরে থেকে বলল, দেখো না দাদা আমাকে মারছে, আমি যদি ওখানে না বসি তাহলে আমি গল্পটা শুনবো কি করে। তো যাই হোক, দাদু তখন বলল তিতলিকে, হ্যাঁ ঠিক আছে তুই আয় আমার পাশে বস, আর তুই তো যখনই আমার গল্প শুনিস তখনই সেটা পরের দিন তো স্কুলে বলতে হবে, যদিও কালকে রোববার স্কুল ছুটি, কিন্তু সোমবার দিন গিয়েই তো তুই এই গল্পটা বলবি। আসলে তিতলি কেন,

আমিও কিন্তু এই দাদুর কাছ থেকে অনেক গল্প শুনে নিয়ে আপনাদেরকে বলি। তো যাই হোক, পতঞ্জলির জন্মবৃত্তান্ত নিয়ে একটা বেশ মজার কিংবদন্তি গল্প আছে। শেষনাগের সঙ্গে তার একটা যোগ রয়েছে, আদি শেষনাগ। সঙ্গে সঙ্গে তিতলি ফোরন কাটল, উনি কি কেশবনাগের কোনো পূর্বপুরুষ হবেন? উজ্জ্বল বলে, শোন, তুই যদি এইভাবে কথা বলিস মাঝে মাঝে আমি কিন্তু এক চাটি মারব। দাদু বলে, আচ্ছা ঠিক আছে, শোন না, মজা করিস না, এখন শোন ভালো করে। শেষনাগের ওপর ভগবান বিষ্ণু বসে আছেন অনন্ত সাগরে, সেখানে ভগবান শিবের নৃত্য দেখছিলেন ভগবান বিষ্ণু। দেখতে দেখতে হঠাৎ বিষ্ণুর ওজন এতই বৃদ্ধি পায় যে শেষনাগের পক্ষে বিষ্ণুকে বহন করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তখন আদি শেষনাগ বিষ্ণুকে তার কারণ জিজ্ঞেস করল। বিষ্ণু বললেন, যোগ অনুশীলনের কারণে শিবের শক্তির সঙ্গে তার সমন্বয়ের কারণেই এটা ঘটেছে। তখন এই যোগের মূল্য আর উপকারিতা অনুভব করে শেষনাগ বিষ্ণুর কাছে বললেন, তিনিও শিবের মতো এই অমূল্য নৃত্য শিখতে চান, যোগ শিখতে চান। বিষ্ণু তাকে বললেন যে একদিন শিব শেষনাগের প্রতি সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করবেন, যাতে এই অমূল্য যোগ জ্ঞান একদিন আদিশেষ সমস্ত মানুষের মধ্যে বিতরণ করতে পারেন। এবং তখন স্বাভাবিকভাবেই এই শেষনাগকে যদি পৃথিবীতে জন্মাতে হয় তাহলে মানুষ রূপেই জন্মাতে হবে। তো মর্তে কার গর্ভে জন্মাবেন তাই নিয়ে শেষনাগ কিন্তু খুব চিন্তিত হয়েছিলেন। সেই সময় এই যোগের প্রতি আত্মনিমগ্ন এক নারী গণিকা তার সন্তান আকাঙ্ক্ষা দেখে শেষনাগ বিষ্ণু এরা সবাই বুঝতে পারেন যে সঠিক মানুষকে পাওয়া গেছে। একদিন সকালবেলায় গণিকা যখন হাতের অঞ্জলিতে জল নিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করতে উদ্যত হলেন, তখন হাতের দিকে তাকিয়ে দেখেন একটা ছোট্ট সাপকে নাড়াচাড়া করতে। সেই সাপ ক্রমে মানুষের রূপ ধারণ করে। সেই কারণেই কখনো কখনো পতঞ্জলিকে অর্ধেক সাপ এবং অর্ধেক মানুষ হিসেবে চিত্রিত করা হয়। আসলে এই সাপের গল্পটা কেন এসেছে জানিস? উজ্জয়ন এবং তিতলি সমস্বরে বলল, কেন গো দাদু? দাদুর বন্ধুরাও বললেন, হ্যাঁ এটা কিন্তু আমরা জানি না, কেন বলতো? তখন দাদু বললেন, আসলে আমাদের এই যে যোগের মধ্যে কুলকুণ্ডলিনী শক্তি বলা হয়, যেটা আমাদের মূলাধার থেকে সহস্রারে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, সেটাও কিন্তু সাপের মতোই দেখতে, কুণ্ডলিনী পাকিয়ে রয়েছে এবং সেটা মেরুদণ্ডের মধ্যে ধরা হয়। বিভিন্ন রকমের চক্র আছে, সেই চক্রগুলোকে ভেদ করে আস্তে আস্তে ওপরে ওঠে যোগের মাধ্যমে। তো এইভাবে যখন আস্তে আস্তে বিভিন্ন রকম কথাবার্তা চলছে, তখন এক বন্ধু দাদুর প্রশ্ন করল, আচ্ছা এই যে পতঞ্জলির যোগসূত্র বলো, এই যোগসূত্রর বইটা ঠিক কি আছে বলতো? আমি তো বারবার শুনেছি, আমি সব ঠিক জানি না। দাদু বললেন, দাঁড়াও বলছি। তিতলি, মাকে একটু জল নিয়ে আসতে বলতো, অনেকক্ষণ ধরে কথা বলে বলে আমার গলাটা বড্ড শুকিয়ে গেছে, একটু জল খেয়ে নি। দাদু এতক্ষণ জল খান, আর আমরা শ্রীকান্ত আচার্যের কণ্ঠে একটি গান শুনে নিই।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: রবিবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। আর আজকে দাদু তিতলি উজ্জয়ন এবং তার দাদুর বন্ধু বান্ধব যারা দাদুর বাড়িতে বসে বিভিন্নভাবে আলোচনা করছে, সেই আলোচনার গল্পগুলো আমি শুনে এসে আপনাদের কাছে বলছি। তো দাদুর এক বন্ধু যখন জিজ্ঞেস করলো যে আচ্ছা এই পতঞ্জলির যোগসূত্রে ঠিক কি লেখা আছে বলতো, তখন দাদু বললেন, আসলে জানো তো এই যোগসূত্র 4টি অধ্যায় আছে যেটা পাদ বা অধ্যায় নামে পরিচিত। প্রথম হচ্ছে সমাধিপাদ, দ্বিতীয় সাধনপাদ, তৃতীয় বিভূতিপাদ এবং 4 নম্বর কৈবল্যপাদ। সমাধিপাদ এই অধ্যায়ে চেতনার স্বরূপ আর সমাধির বিভিন্ন রকম প্রাপ্তি নিয়ে আলোচনা করা হয়েছে, বিভিন্ন সমাধির বর্ণনা আছে এর মধ্যে। এটা সাধারণের শুরুর জন্য কিন্তু নয়, সাধারণের শুরুর জন্য সাধনাপাদ দ্বিতীয় অধ্যায় যেটা, সেখানে বিভিন্ন সাধনার কথা, প্রয়োজনীয় ব্যবহারিক বিভিন্ন কথা এবং এখানে অষ্টাঙ্গিক একটি যোগের কথা বলা হয়েছে। এই অষ্টাঙ্গিক যোগটা অবশ্য আমরা অনেকেই জানি, আমি আসছি এটায়, বাকি দুটোর কথা একটু বলে দিই। বিভূতিপাদ আর যেটা তৃতীয় অধ্যায়, সেখানে এই 19 যোগ সাধনার ফলস্বরূপ কি কি হতে পারে, কিছু অসাধারণ শক্তি বা সিদ্ধি সেই নিয়ে আলোচনা করেছেন, যেগুলো আমাদের বাস্তব চিন্তাভাবনায় অনেক সময় মনে হয় অসম্ভব। দিব্য দৃষ্টি, শূন্যে ভেসে থাকা, টেলিপ্যাথির মতো ক্ষমতা, তবে পতঞ্জলি বারবার করে

জোর দিয়েছেন যে সাধকদের এই সিদ্ধগুলোর প্রতি আসক্ত হওয়া উচিত নয়, কারণ প্রকৃত যোগের প্রকৃত উদ্দেশ্য থেকে কিন্তু সেখানে বিচ্যুতি ঘটাতে পারে। আর কৈবল্যপাদে এই যে যোগের পরম লক্ষ্য অর্থাৎ মোক্ষ লাভ কৈবল্য, তার উপর পতঞ্জলি আলোক প্রদান করেছেন। তবে এই যে অষ্টাঙ্গিক যোগের কথা বললাম, সে অষ্টাঙ্গিক যোগের আটটি ধাপ আছে। একদম শুরুতে যেটা সমাধিপাদ, তার শুরুর যে লাইনটা, যোগশ চিত্তবৃত্তি নিরোধ, অর্থাৎ যোগ মানে হচ্ছে চিত্তবৃত্তি নিরোধ করা। এই করতে গেলে ঠিক কী কী পথে অগ্রসর হতে হবে সেই নিয়ে আটটা ধাপ আছে। প্রথমে হচ্ছে ইয়াম, পরে হচ্ছে নিয়ম। এটাকে আমি আমার মতো করে ভেঙে ভাবি, ইয়াম মানে হচ্ছে যে না কোন কোনটা করব না, ডোন্ট, ডুজ অ্যান্ড ডোন্টস আছে না, আর না ইয়াম মানে কোনটা কোনটা করব। করব না অহিংসা, মানে করব যেটা ইয়াম সেটা হচ্ছে অহিংসা, সত্য, অস্তেয় অর্থাৎ চুরি না করা, ব্রহ্মচর্য, অপরিগ্রহ অর্থাৎ লোভ না করা, এসব আচরণগুলো। আর যেগুলো করব না সেগুলোর উপরেও কিন্তু আমাদের কিছু কিছু কথা বলা আছে নিয়মের মধ্যে, শৌচ যেটা করব, সন্তোষ, তপস্যা ইত্যাদি। এরপরে যেটা আছে বিভিন্ন আসন, শারীরিক বিভিন্ন ব্যায়াম, তারপরে শরীর থেকে আস্তে আস্তে অন্তঃকরণের দিকে যাওয়ার পথ আমাদের শ্বাস, শ্বাসের ব্যায়াম, প্রাণায়াম চতুর্থ। এবং এই শ্বাসের ব্যায়ামের মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে আমরা যে আহার করি, অর্থাৎ শুধু তো মুখে আহার না, আমরা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আহার করি, সে আহারটাকে ধীরে ধীরে নিজের ভেতরে গুটিয়ে নেওয়া, বাইরের বিষয় থেকে গুটিয়ে নিয়ন্ত্রণ করা, যেটাকে বলা হয় প্রত্যাহার। এবং এই প্রত্যাহারের পর ধীরে ধীরে একটা বিষয়ের ওপরে, 100 জায়গায় যে মন আমাদের ছড়িয়ে থাকে সেখান থেকে একটা বিষয়ের ওপরে মনকে নিবিষ্ট করা, যেটাকে বলা হয় ধারণা, একাগ্রতা। এবং তারপরে সেই চিন্তাটাকে শূন্য হয়ে যাওয়া, যেটাকে বলা হয় ধ্যান। অনেকেই অবশ্য ধ্যানকে একাগ্রতা বলে, এটা কিন্তু ঠিক না। ধারণাটা হচ্ছে একাগ্রতা, ধ্যান হচ্ছে চিন্তা শূন্য অবস্থা। আর এই চিন্তা শূন্য অবস্থার মধ্যে দিয়েই সমাধি প্রাপ্ত হওয়া যায়, অর্থাৎ এই সর্ববিশ্বের যে শক্তি তার সঙ্গে এক হওয়া। একটা মজার ব্যাপার কি জানো, এই পতঞ্জলির যে যোগসূত্র, এটা কিন্তু সাংখ্য যে পর্বটি রয়েছে সেই সাংখ্যের সঙ্গে যুক্ত। সাংখ্য কিন্তু ঈশ্বর বিশ্বাস করে না, নিরীশ্বরবাদী। অদ্ভুত ব্যাপার, এই পতঞ্জলির যোগসূত্রে কিন্তু যেখানে সাধক এই পরম চেতনার সঙ্গে লীন হয় সেখানে কিন্তু ঈশ্বরের একটা অস্তিত্ব বা কৈবল্য বলা কথা বলা হয় মাঝে মাঝে। তবে যাই হোক না কেন, তা আমরা দ্বৈতবাদী যাই আর অদ্বৈতবাদী যাই, ঈশ্বরের সঙ্গেই নিজে মিলিত হই অথবা নিজের যে ব্রহ্মস্বরূপ সেই ব্রহ্মস্বরূপটাকে আমরা নিজে বুঝতে পারি, দুটো পথই একই। তবে হ্যাঁ, মজার ব্যাপার হলো এই যে আধ্যাত্মিকতা, আধ্যাত্মিকতার মধ্যে দিয়ে যে আমাদের যাত্রা হয় তার শুরুটা কিন্তু আধ্যাত্মিকতায় হয় না, শুরুটা হয় কিন্তু বাইরের এই বিভিন্ন রকম সাধারণ ব্যায়াম, সাধারণ যেগুলো ডুজ অ্যান্ড ডোন্টস সেগুলো করা। সুতরাং প্রতিটি ক্ষেত্রে আমাদের জীবনের প্রতিটি পর্বে কিন্তু ধীরে ধীরে ধীরে ধীরে এই জায়গাটা এগিয়ে চলে। তখন উজ্জয়ন একটা খুব মজার কথা বলল। উজ্জয়ন বলল, জানো দাদু, আমি যখন হাউস ইন্টার্নশিপ করছি তখন এক মহিলার সঙ্গে আলাপ হয়েছিল, তিনি দেখাতে এসেছিলেন আমাদের হসপিটালে। তো তখন তিনি একটা এই বিভিন্ন যোগ নিয়ে কথা হচ্ছিল, তো তখন তিনি একটা চিঠি বার করে আমাদের দেখিয়েছিলেন। সেই চিঠিটা কে বলা যায় বরং যোগকে লেখা এক মধ্যবয়সী মহিলার ব্যক্তিগত চিঠি। আমাদের সবার না খুব মজা লেগেছিল সেই চিঠিটাতে, তিনি এত সুন্দর করে যোগকে সেই চিঠিটা লিখেছিলেন। তার একটা কপি আমি করে রেখেছিলাম তার অনুমতি নিয়ে, আমি তোমাদের কিন্তু সেটা শোনাতে পারি। দাদুর সব বন্ধুরা বললে, হ্যাঁ উজ্জয়ন শোনাও শোনাও শোনাও। আপনাদের কি শুনতে ইচ্ছে করছে যোগকে লেখা মধ্যবয়সী এক মহিলার ব্যক্তিগত চিঠি? শোনাবো।